0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா சுஃபலா மலய ஜ சீதலா.

আকাশবাণী কলকাতা, আজ সোমবার 16ই ভাদ্র 1948 শতাব্দ, 7ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 20ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:22 হয়ে 39 সেকেন্ড, সূর্যাস্ত 5:46 হয়ে 39 সেকেন্ড। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে, এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 14 সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সুভাষিত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্সে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্সে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্সে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্সে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্সে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্সে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন মাইকেল মধুসূদন দত্তের রচনা থেকে পাঠ।
1: ছিনুমরা সুলোচনে গোদাবরী তীরে কপত কপতি যথা উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধি নীড় থাকে সুখে, ছিনু ঘোর বনে নাম পঞ্চবটি মর্তে সুর বন সম, সদা করিতেন সেবা লক্ষণ সুমতি দণ্ডক ভাণ্ডার যার, ভাবি দেখো মনি কিসের অভাব তার, যোগাতে নানি নিত্য ফল মূল বীর সৌমিত্রী, মৃগয়া করিতেন কভু প্রভু কিন্তু জীবন আসে সতত বিরত, সখী রাঘবেন্দ্র বলি দয়ার সাগর নাথ বিদিত জগতে, ভুলিনি পূর্বের সুখ রাজা নন্দিনী রঘুকুলবধূ আমি, কিন্তু এ কাননে পাইনু সরমাশই পরম পীড়িতি, কুটিরের চারিদিকে কত যে ফুটিত ফুলকুল নিত্য নিত্য কহিব কেমনি, পঞ্চবটি বনচর মধু নিরবধি জাগাত প্রভাতে মোরে কুহরি সুস্বরে পিকরাজ, কোন রানী কহ শশীমুখী হেন চিত্ত বিনোদন বৈতালিক গীত।

0: পে খুলে আঁখি, শিখিসহ শিখিনী সুখিনী নাচিত দুয়ারে মোর, নর্তক নর্তকী এ দোহার সম রামা আছে কি জগতে, অতিথি আসিত নিত্য করভ করভি, মৃগ শিশু বিহঙ্গম স্বর্ণ অঙ্গ কেহ, কেহ শুভ্র কেহ কালো কেহ বা চিত্রিত, যথা বাসবের ধনু ঘন বড় শিরে অহিংসক জীব যত, সেবিতাম সবে মহাদরে পালিতাম পরম যতনে, মরুভূমি স্রোতস্বতী ত্রিসাতুরে যথা আপনি সুজলাবতী বারিদ প্রসাদে, সরসি আরো সিমোর তুলি কুবলয়ে অমূল রতন সম পরিতাম কেশে, সাজিতাম ফুল সাজে হাসিতেন প্রভু, বনদেবী বলি মোরে সম্ভাষী কৌতুকে, হায় সখি আর কিল পাব প্রাণনাথে, আর কি এ পোড়া আঁখি এ ছাড় জনমে, দেখিবে সে পাদুখানি আশার সরসে রাজীব নয়নমণি, হে দারুণ বিধি কি পাপে পাপি এ দাসী তোমার সমীপে, এতে কহিয়া দেবী কাঁদিলা নীরবে, কাঁদিলা সরমা সতী তৃতীয় শ্রুণীরে, কতক্ষণে চক্ষু জল মুছি রক্ষবধূ, সরমা কহিলা সতী সীতার চরণে, সরিলে পূর্বের কথা ব্যথা মনে যদি পাও, দেবী থাক তবে কি কাজ সরিয়া, হেরি তব অশ্রুবারি ইচ্ছি মরিবারে, উত্তরিলা প্রিয়ঙ্গদা কাদম্বা যেমতি মধুস্বরা, এ অভাগী হায়ল সুভগে, যদি না কাঁদিবে তবে কি আর কাঁদিবে এ জগতে।
1: সুভাষিত অনুষ্ঠানে শুনলেন মাইকেল মধুসূদন দত্তের রচনা থেকে পাঠ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন সঙ্গীতাঞ্জলি। অনুষ্ঠানের প্রথম শিল্পী খেয়া চট্টোপাধ্যায়।

শুনলেন সংগীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেব গীতাঞ্জলি ও সঞ্চয়িতার আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস কথিকা নার্সারি করুন স্বাবলম্বী হন, বলবেন ডক্টর তাপস কুমার চৌধুরী। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা গর্ভবতীর পুষ্টি, বলবেন ডাক্তার সুমন গঙ্গোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও রাজেন রায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতুপা মুখোপাধ্যায়। 8:00 বিজ্ঞানের খবর সংকলন গোপী দে সরকার। 8:05 নজরুল গীতি শিল্পী শান্তব্রত নন্দন। 8:20 কথিকা জন্মশতবর্ষের আলোয় ভূপেন হাজারিকা, বলবেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। 8:30 সন্তুর শিল্পী অখিল রায়। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানে শেষাংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় অমৃতা হালদার রায়। 11:00 যুবানীর অনুষ্ঠান বেপরোয়ার সময় উপস্থাপনায় সৌরিক ঘোষ ও প্রিয়াশা চক্রবর্তী। 12:00 অতুল প্রসাদের গান শিল্পী চৈতালী চক্রবর্তী। 12:15 লোকগীতি প্রভাস মণ্ডল। 12:33 উনজমির দুন ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতি। 1:45 মহিলা মহল অন্ধ সংবাদ বিশেষ শিক্ষাবিদ মহুয়া সেনের সাক্ষাৎকার, নেবেন পায়েল চট্টোপাধ্যায় উপস্থাপনায় ব্রততী দাস। 2:30 বাংলা ছায়াছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, অতিথি প্রাক্তন ফুটবলার মোহাম্মদ রফিক উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা বিষয়ে আলোচনা করবেন শিবপুর SSPS বিদ্যালয়ের শিক্ষিকা মধুরা কর সঙ্গে দুই ছাত্র। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:15 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষি কথার আসর। 7:30 সমীক্ষা। 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা বিষয়ে সুইসাইড কি ঠেকানো সম্ভব, অতিথি ডাক্তার গৌতম বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর শিল্পী অখিল রায়। 9:30 আবৃত্তির আসর, বিভিন্ন কবির কবিতা পাঠ করবেন অরুময় বন্দ্যোপাধ্যায়। 9:45 জেলায় আকাশবাণী। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতুপা মুখোপাধ্যায়। 10:45 লোকগীতি শিল্পী প্রভাস মণ্ডল। 11:00 বাঁশি শিল্পী সুরজিৎ সেনগুপ্ত। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী মহাশ্বেতা মজুমদার। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতুপা মুখোপাধ্যায়। 6:35 রামচরিত মানস, আজ 226তম পর্ব। 6:45 ভজন শিল্পী মৌসুমী সাহা। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মল্লিকা চৌধুরী। 8:30 নজরুলগীতি শিল্পী শান্তব্রত নন্দন। 8:45 অতুল প্রসাদের গান শিল্পী চৈতালী চক্রবর্তী। 9:10 রাস্তার উপস্থাপনায় পপি নাগ। 10:15 আঞ্জুমান উপস্থাপনায় আফতাব আলম। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 12:00 সুরভি উপস্থাপনায় পপি নাগ। 12:20 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী বিশ্বরূপ পাল। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতুপা মুখোপাধ্যায়। 5:20 উর্বশী উপস্থাপনায় রোশন মুরারকা। সন্ধ্যে 6:10 বার্তা উপস্থাপনায় রোশন মুরারকা। 6:30 গুল গুলশান উপস্থাপনায় রোশন মুরারকা। 7:10 শিল্প সংলাপ বিষয়ে শ্রমজীবীদের মানসিক স্বাস্থ্য, ডাক্তার দেবাশিস দাসের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল। 7:30 দর্পণ উপস্থাপনায় রোশন মুরারকা। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রেজোনেন্স ফ্রম ইয়েস্টারডেস উপস্থাপনায় অঙ্কিতা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী কলকাতা
অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্টার্ট আপ পরিমণ্ডলকে অনেক বেশি মজবুত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে একটি 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। দিল্লি সরকার সত্যনিকেতন এলাকায় বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে। গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। ইসরোকে বেসরকারীকরণ করা হচ্ছে, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এই গুজবকে ভিত্তিহীন বলে সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষদের ডাবলসে সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উন্নয়ন শিল্পক্ষেত্রে এবং নতুন উদ্যোগ সর্বোপরি রাজ্যে স্টার্ট আপ পরিমণ্ডলের দ্রুত বৃদ্ধির লক্ষ্যে গতকাল সিএসআইআর আইআইসিবি সল্টলেক ক্যাম্পাসে 7ম রাইজ কনক্লেভের উদ্বোধন করেন মন্ত্রী। তিনি বলেন, 350 থেকে বর্তমানে দেশে স্টার্ট আপের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2,40,000। এর প্রায় 15% ছোট শহরগুলির যুব সম্প্রদায়ের তৈরি। স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমান বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে।
1: Almost 50% or more than them belong to tier 2 and tier 3 cities. So we also have to give up this mindset that the startup is happening only in big cities and metro. So in order to address these section of youngsters,

0: who are looking forward with a lot of aspiration, we started to have this campaign of holding these conclaves in different parts of the country. We have already had six such, north, south, east, west, northeast.
1: মন্ত্রী বলেন যে গবেষণা উন্নয়ন ও উদ্ভাবন ক্ষেত্রে শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার ১,০০,০০০ টাকা তহবিল তৈরি করেছে। ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে মহাকাশ, জৈব প্রযুক্তি, পারমাণবিক শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দরজা বেসরকারি প্রতিষ্ঠানগুলির জন্য খুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য প্রতিবেশী রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। সাপের কামড়ের চিকিৎসায় বেঙ্গল কেমিক্যালসের তৈরি অ্যান্টিভেনাম ইঞ্জেকশন ফের বাজারে নিয়ে আসার বিষয়ে ওই সংস্থার সঙ্গেও কথাবার্তা চলছে বলে তিনি জানান। দুদিনব্যাপী রিসার্চ, ইন্ডাস্ট্রি, স্টার্ট আপ এবং এন্টারপ্রেনারশিপ সম্মেলনে অংশ নিয়ে বেঙ্গল কেমিক্যালসের ম্যানেজিং ডাইরেক্টর এস ঘোষ চৌধুরী আকাশবাণীকে জানিয়েছেন, বিগত দশক থেকে এই সংস্থা লাভের মুখ দেখছে।
2: 2016-17 পর থেকেই লাস্ট 10 বছর বা 9 বছর আজ পর্যন্ত কোম্পানির ভালোই মুনাফা হয়েছে। আমরা যে ওষুধগুলো বানাই সেগুলো সব সরকারি হসপিটালেই আমরা সাপ্লাই করি। সরকারি হসপিটালে সাপ্লাইয়ের একটা নির্ধারিত দাম ধরা আছে, আমরা সেই দামের বাজারেও বিক্রি করতে পারি না। প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনার যে সাপ্লাই সেখানেও হয়তো করতে পারি, মুনাফাটা কিন্তু তার মধ্যে থেকেই বেরিয়ে আসতে হবে। বাইরের ওষুধ কোম্পানির মতো যদি আমি আজকে একখানা প্যারাসিটামল ট্যাবলেট ধরুন আমি 2 টাকায় বিক্রি করি, সেটা আমরা পারবো না করতে। আমরা কিন্তু 26 টাকায় হয়তো 100খানা ট্যাবলেট বিক্রি করছি।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029-এর মধ্যে ভারতকে মাদকমুক্ত করার লক্ষ্যে একটি 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনার কথা ঘোষণা করেছেন এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে সমন্বিত জাতীয় অভিযানের আহ্বান জানিয়েছেন। গোয়ায় গতকাল 3 দিনের সফরকালে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি জানান, 2019 থেকে সরকার মাদক বিরোধী আইন প্রয়োগ, গোয়েন্দা তথ্য আদান প্রদান, আর্থিক তদন্ত এবং পুনর্বাসন ব্যবস্থাকে আরও জোরদার করেছে। 2014 থেকে 2024 সালের মধ্যে প্রায় 1,89,000 কোটি টাকা মূল্যের 1,19,00,000 কেজিরও বেশি মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অবশ্যই শিক্ষার্থীদের জন্য পেশাগত জীবনের জন্য প্রস্তুত করার বাইরে গিয়ে গণতন্ত্র ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক তৈরিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গুয়াহাটিতে গীতানগর কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে গতকাল ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য মানসম্মত শিক্ষা, গবেষণা এবং চরিত্র গঠন অপরিহার্য। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়ার ঘটনার বিষয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের পাশাপাশি ভবনের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে গতকাল গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। ধ্বংসস্তূপ সরানোর কাজ এবং আটকে পড়া কোনো ব্যক্তি এখনও সেখানে আছেন কিনা তা উদ্ধারকারী দল খুঁজে দেখছে। এনডিআরএফ, দমকল বাহিনী, দিল্লি পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলি ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। দিল্লির মেয়র প্রবেশ ওয়াহি জানিয়েছেন, 4 তলার বেশি উচ্চতা বিশিষ্ট অবৈধ নির্মাণগুলি সিল করে দেওয়া হবে, এজন্য দায়ী সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। ভবন ধসের ঘটনার প্রেক্ষিতে দিল্লির শ্রী ভেঙ্কটেশ্বর কলেজ আজ বন্ধ থাকছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সত্যনিকেতন এলাকায় বেশ কিছু কলেজ পড়ুয়া ভাড়াটে থাকার কারণে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ তৈরি হওয়ায় সাময়িকভাবে তাদের কলেজেই থাকার ব্যবস্থা করা হচ্ছে। এই একই কারণে আর্যভট্ট কলেজেও আজ পঠন পাঠন বন্ধ থাকছে। এই কলেজটিতেও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। ইন্ডিয়ান স্পেস অর্গানাইজেশন ইসরোকে বেসরকারিকরণ করা হচ্ছে বলে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুজবকে ভিত্তিহীন বলে তারা স্পষ্ট জানিয়েছে।

0: আরও ব্যাপক হারে উৎপাদন, বাণিজ্যিকীকরণ, উদ্ভাবন এবং বিশ্ববাজারে প্রবেশাধিকার নিশ্চিত হবে। পাশাপাশি ইসরোর বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদরা আরও উন্নত গবেষণা এবং প্রযুক্তির উন্নতি ঘটিয়ে আরও বৃহৎ অভিযানের উপর মনোযোগ দিতে পারবেন। ইরান বলেছে শীঘ্রই হরমুজ প্রণালীর বাইরে একটি নিষেধাজ্ঞা বলয় বা সীমাবদ্ধ এলাকাকে ঘোষণা করা হবে। এর ফলে তাদের অনুমতি ছাড়া ওই এলাকায় কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল SNSC-র সেক্রেটারি মেজর জেনারেল মহসিন রেজাই জানিয়েছেন, ওই এলাকাটি মার্কিন নৌবাহিনী দ্বারা অবরুদ্ধ করে রাখা কিছু এলাকা থেকে শুরু করে পারস্য উপকূলের উপসাগরের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত। রেজাই বলেছেন, ইরান এই জলপথ বন্ধ করে দেওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অনেকটাই কমে গেছে। আগে যেখানে অন্তত 100টিরও বেশি জাহাজ চলাচল করত, সেখানে এখন প্রয়োজনীয় পণ্য নিয়ে মাত্র 7-8টি জাহাজ চলাচল করছে। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি গতকাল শেনঝেনে অনুষ্ঠিত চায়না মাস্টার্স টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে স্বর্ণপদক জয় করেছেন। ফাইনালে এই ভারতীয় জুটি চীনের হে জিংটিং এবং রেন শিয়াং ইউকে 21-11, 13-21, 17-21 ব্যবধানে পরাজিত করে এই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথমবারের মতন স্বর্ণপদক নিশ্চিত করেছে। এই জয়ের মাধ্যমে BWF ওয়ার্ল্ড ট্যুরে তাদের ক্যারিয়ারের 10ম শিরোপাটি অর্জন করা হলো। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়ার উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে একটি 3 বছরের মেয়াদী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। দিল্লি সরকার সত্য নিকেতন এলাকায় বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। খবর শেষ হলো, পরে খবর জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন, নার্সারি করুন স্বাবলম্বী হন, এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ আর্কিটেকচারের অধ্যাপক ডক্টর তাপস কুমার চৌধুরী।
1: ইদানিংকালে প্রত্যেক মানুষের হাতে কম বেশি পয়সা এসছে এবং আর্থিক অনেক উন্নতি হওয়ার ফলে যারা ফ্ল্যাটে থাকেন কি গ্রামগঞ্জেও থাকেন, প্রত্যেকে কিন্তু গাছপালা লাগানোর একটা চাহিদা আমরা দেখতে পেয়েছি। এবং এই গাছপালার চাহিদা বিশেষ করে হর্টিকালচার বা উদ্যানজাত ফসল ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, ফুল ফল সবজি মশলাপাতি বা ঔষধি গাছ এই ধরনের গাছগুলো কিন্তু কম বেশি প্রত্যেকে আজকাল কিনছেন এবং টবের মধ্যে বাড়িতে রাখছেন, কেউ বাড়ির আঙিনায় লাগাচ্ছেন। তো আস্তে আস্তে করে এর চাহিদা যেমন বাড়ছে, এক্ষেত্রে আমি বলবো ইদানিংকালে যারা বেকার যুবক যুবতী তাদের ভূমিকা কিন্তু একটা রয়েছে এখানে, তারা কিন্তু নিজেদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ওনারা এই এন্টারপ্রাইজটাকে নিতে পারেন। এখানে কি করতে হবে না, চাহিদার যেহেতু আছে বিভিন্ন ধরনের যে ফসলগুলো বললাম, নিজেদের চারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু এখানে একটা ভালো প্রফিট হতে পারে, নিজেরা দাঁড়াতে পারেন এবং বিশাল যে পরিশ্রম লাগে তা কিন্তু নয়, নিজে পরিশ্রম করতে পারেন, বাড়ির যারা অন্য সদস্য আছে তাদেরকেও অবসর সময়ে যে সময় হচ্ছে তারা অন্য কাজ ছেড়ে সন্ধ্যেবেলার দিকে বা সকালের দিকে একটু হাত লাগালে কিন্তু এই কাজটা খুব সহজে করা যায়। চারা তৈরি করা, চারা তৈরি করতে গেলে আপনাকে যে জায়গাটা আপনি নেবেন সেটা হচ্ছে একটা রাস্তার ধারে, এমন কিছু ভালো জায়গার দরকার নেই। আজকাল যে কোনো বিজনেস করতে গেলে যেমন একটা বাজারের মধ্যে ভালো জায়গা হওয়া দরকার, একটা ভালো বিল্ডিং হওয়া দরকার এবং সেই বিল্ডিংকে ডেকোরেশনের জন্য আরো খরচা লাগে, প্লাস জিনিসপত্র কিনতে গেলে প্রচুর টাকা লাগে, সেই হিউজ ইনভেস্টমেন্ট লাগে। এক্ষেত্রে কিন্তু অত ইনভেস্টমেন্ট লাগে না, খুব অল্প পয়সাতে একটা জায়গা যদি থাকে রাস্তার ধারে সেখানে একটা শ্যালোটেল আর একটা ছোট পলি হাউস আর একটা ছোট কুড়ে ঘর, যেখানে হচ্ছে আপনার ওই থার ওষুধপত্র রাখা যাবে, এরকম একটা ছোট কুড়ে ঘর হলেই চলবে। প্ল্যানিংটা আমরা এইভাবে করতে পারি যে সারা বছর কি

0: করে আমি নার্সারিটা চালাবো। প্রথম হচ্ছে ধরুন বসন্তকাল থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা বনজ গাছের চারা করতে পারি, ইউক্যালিপটাস, সোনাঝুরি, গামা, শিশু, মেহগিনি, এই চারাগুলোকে আমরা যদি করি তাহলে আমাদের খরচা পড়বে প্রতিটি চারা পিছনে প্রায় 2 টাকা দেখেছি আমরা খরচা করে, এবং এক একটা চারা 5 টাকা করে আরামসে বিক্রি হয়ে যায়, আর 3 টাকা পর্যন্ত আমরা লাভ পেতে পারি একটা চারা থেকে। তো আমরা প্রথম বনজ চারা যখন করব, বেশি করে করা যাবে না, কিন্তু বনজ চারা 1 বছর পুরনো হয়ে গেলে সেই চারা কেউ কিনবে না, এবং আপনাকে খেয়াল করতে হবে আপনার লোকালের ডিমান্ড কতটা আছে, এটার উপর বেশ করে কিন্তু আপনাকে বনজ গাছের চারা করতে হবে। কি কি বললাম, ইউক্যালিপটাস, সোনাঝুরি, গামা, শিশু, মেঘনি, লম্বু, এই ধরনের চারাগুলো আপনারা, এবং চারাগুলো তৈরি করা খুব সহজ, বীজ থেকে চারা হয় প্রত্যেকটা। তো এটা গেল বসন্তকাল এবং গরমকাল। তারপরে আসি এবার আছে বর্ষাকাল। বর্ষাকালে আমাদের করতে হবে কি না, আম, পেয়ারা, পাতিলেবু, যে যত রকমের ফলের গাছ আছে এই ফলের গাছের চারা আমরা ওই সময় তৈরি করব। পেয়ারা এবং পাতিলেবুর ক্ষেত্রে কি করবো, আমরা গুটি বাঁধবো। আমের ক্ষেত্রে কি করবো, আঁটি ফেলে দেবো, আঁটি ফেলে দেবো, তারপরে হচ্ছে জোড় কলম করে দেবো। সফেদার ক্ষেত্রে আমরা জোড় কলম করবো। কাঁঠালের ক্ষেত্রে বীজ থেকে চারা হয়। এছাড়া লিচির ক্ষেত্রে এয়ার লেয়ারিং করতে হয়। বিভিন্ন রকম খুব সহজ পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা ফলের চারাটা বর্ষাকালে করতে, কারণ আমাদের বাঙালিদের মাথার মধ্যে আসে যেই বৃষ্টি পড়লো তখন কিন্তু আমরা চারা লাগাতে উদ্বুদ্ধ হই। বর্ষাকাল চলে যাওয়ার পরে যখন শরৎকাল শুরু হলো তখন থেকে কিন্তু আমাদের প্রিপারেশান নিতে হবে যে ফুলের চারা এবং সবজির চারা। ফুলের চারা বলতে আমরা বুঝি যত রকমের মরশুমি ফুল আছে, এছাড়াও গোলাপ আছে, চন্দ্রমল্লিকা আছে, রজনীগন্ধা আছে, আরও অনেক রকমের ফুল আছে। শুধু তাই নয়, ঘর সাজানোর যে গাছগুলো আছে যেমন অ্যাগ্লোনিমা, ডাইফেনবাচিয়া, ফিলোডেন্ড্রন, এইসব গাছগুলো ঘরের মধ্যে থাকে, সেনসিভেরা, এই গাছগুলো কিন্তু আমরা ওই সময় করতে পারি, এবং সারা বছরে কিন্তু এই ধরনের গাছগুলো আমরা যদি করতে থাকি তাহলে নার্সারিটা কিন্তু কম বেশি চলবে। কারণ কোনো সময় যে গাছ কিনতে আসুন কেন না সেই জন্য ফিরে না যায়। ইভিন শুধু তাই নয়, আজকে আমরা দেখেছি ঔষধি গাছ, মশলাপাতির গাছ, এই ধরনের গাছগুলো আমরা অল্প অল্প করে করব, কিন্তু আমরা নার্সারির মধ্যে রাখবো। তাহলে দেখতে পাবো যে আমরা 2 কাঠা জায়গাতে যদি একটা নার্সারি করি আমার সারাদিনে 2000 টাকা বিক্রি হয়ে যাবে। এবং আমরা দেখেছি একটা ফলের গাছের ক্ষেত্রে, আমের ক্ষেত্রে আমরা একটা 10-10 টাকা খরচা হয়, একটা আমের চারা তৈরি করে 10 টাকা খরচা হয়, সেখানে আমরা 40 টাকা 50 টাকা 60 টাকা 100 টাকা পর্যন্ত কোনো কোনো চারা বিক্রি হয়। তো সেক্ষেত্রে 2 কাঠা জায়গাতে 2000 টাকা প্রতিদিন বিক্রি হতে পারে, যেখানে 1000 থেকে 1500 টাকা লাভ থাকতে পারে। 5 কাঠা জায়গা হলে 5000 টাকা বিক্রি হবে, এবং এটা পয়সা অনুযায়ী হয়, কিন্তু নার্সারিতে কিন্তু ভালো লাভ থাকতে পারে। আমি সেই জন্য আজকের দিনে যারা পড়াশোনা করেছেন কিন্তু চাকরি বাকরি পাচ্ছেন না, নার্সারি করার জন্য এগিয়ে আসার জন্য বেকার যুবতী ভাইদের বা বন্ধুদের জানাই, আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে 78 72 66 51 34, অথবা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ আর্কিটেকচার ডিপার্টমেন্টে যোগাযোগ করলে তাহলে আপনার কিন্তু এই অ্যাডভাইসটা আপনারা পেতে পারেন। এছাড়াও বিভিন্ন ডিস্ট্রিক্টে একটা করে কেভিকে আছে, সেই কেভিকেগুলোর সঙ্গেও যোগাযোগ করতে পারেন, সেখানে সাবজেনারেল স্পেশালিস্ট হর্টিকালচার আছেন, তারাও কিন্তু আপনাদেরকে সাহায্য করতে পারেন এই নার্সারি গড়ার লক্ষ্যে।
1: শুনলেন নার্সারি করুন স্বাবলম্বী হন এই বিষয় নিয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ আর্কিটেকচারের অধ্যাপক ডক্টর তাপস কুমার চৌধুরী।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়। সতর্কবার্তায় জানানো হয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার 2-1টি অঞ্চলে। পশ্চিমবঙ্গের সব জেলার 2-1টি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, সেই সঙ্গেই শেষ হল আজকের চাষবাস।

রামধনু কলম অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে আপনার স্বাস্থ্য।
1: দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য, চলছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এই উপলক্ষে এখন শুনবেন একটি কথিকা যার শিরোনাম গর্ভবতীর পুষ্টি। কথিকাটি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার সুমন গঙ্গোপাধ্যায়।
3: গর্ভকালীন পুষ্টি সম্বন্ধে সঠিক জানাটা খুবই দরকার। এই পুষ্টি একটা সুস্থ এবং পরিণত সন্তানের জন্ম দিতে পারে। যখন কোনো দম্পতি সন্তান গ্রহণের জন্য সচেষ্ট হন, তখন থেকেই মহিলার পুষ্টির ব্যাপারে কিন্তু যত্নবান হওয়া উচিত। এই প্রাক গর্ভকালে ফুলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার দাবার খাওয়াটা অত্যন্তই দরকার। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় যেমন প্রচুর পরিমাণে শাকসবজি থাকাটা দরকার, তেমনি এই সময় প্রতিদিন 500 মাইক্রোগ্রামের একটি করে ফুলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়াটা খুব দরকার। এবং এটা প্রেগনেন্ট হওয়ার পরে বা গর্ভধারণ নিশ্চিত হওয়ার পরেও 3 মাস পর্যন্ত খেয়ে যাওয়াটা মনে হয় দরকার। এছাড়াও আয়রন সমৃদ্ধ খাবার খাওয়াটা খুব দরকার। এ ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ধূমপান, অ্যালকোহল বা অন্যান্য কোনো নেশার সামগ্রী এই সময় কিন্তু অবশ্যই বর্জনীয়। গর্ভধারণ একবার নিশ্চিত হলে প্রতিদিন 3টে প্রধান খাবার, অর্থাৎ প্রাতরাশ, দুপুরের খাবার এবং রাতের খাবার, এবং তার সাথে একটা পুষ্টিগুণ সম্পূর্ণ একটা জল খাবার খাওয়া উচিত। তাহলে রাতে বা দুপুরে কি খাবেন? তার মধ্যে থাকা উচিত ভাত বা রুটি, যে কোনো ডাল, সবজি যেমন কুমড়ো, বেগুন, পটল, লাউ ইত্যাদি। এছাড়াও সবুজ পাতাযুক্ত শাক, তার সঙ্গে তেল, ঘি, ডিম, মাছ, মাংস, দুধ, ছানা বা পনির, এরকম কিছু জিনিস থাকা উচিত। প্রাতরাশ ছাড়াও জলখাবার যেটা বললাম পুষ্টিযুক্ত, সেখানে কি থাকা উচিত? যেমন চিড়ে বা মুড়ি থাকতে পারে বা রুটিও থাকতে পারে, ছোলা, সাদা তিল, চীনাবাদাম টাইপের জিনিসপত্র, ডাল, তরকারি, দুধ, দই, ছানা, গুড়, বাদাম, এর মধ্যে থেকেই আমাদের সেই খাদ্য তালিকাটা ঠিক করে নেওয়া উচিত। এছাড়া ফলের মধ্যে আতা, পাকা পেঁপে, কাঁঠাল, পেয়ারা, এছাড়া পাকা আম, এগুলো সবই খাওয়া যেতে পারে এবং এগুলো খাওয়াগুলো খুবই দরকার। এইভাবে যখন চতুর্থ মাসে উপনীত হবে, তখন থেকে 4 বেলার বদলে 5 বেলা খাবার দরকার, অর্থাৎ 3টে প্রধান খাবার আর 2টো সঙ্গে পুষ্টিকর জলখাবার খাওয়া উচিত। এই 2টো যে পুষ্টিকর জলখাবার, একটা প্রাতরাশ।

0: মধ্যাহ্নভোজের মাঝখানে থাকা উচিত, আর একটা সন্ধ্যাবেলা। এই সময় দিনে একটি করে আয়রন আর ফোলিক অ্যাসিডের ট্যাবলেট প্রতিদিন খাওয়া উচিত। এছাড়াও দিনে দুবার করে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ একটা ট্যাবলেট খাওয়া অত্যন্তই বাঞ্ছনীয়। এইভাবে গর্ভকালে 180টা আয়রন ফোলিক অ্যাসিড ট্যাবলেট এবং 360টা ক্যালসিয়াম ভিটামিন ডি ট্যাবলেট খাওয়াটা খুব দরকার। এছাড়াও রক্তাল্পতা প্রতিরোধের জন্য আয়রন ফোলিক অ্যাসিড ট্যাবলেট ছাড়া একবার 400 মিলিগ্রাম অ্যালবেন্ডাজল ট্যাবলেট খাওয়া উচিত। এইসব খাদ্যাভ্যাস ছাড়াও নিয়মিত যেগুলো স্বাস্থ্যবিধি থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার ব্যবস্থা থাকে, সেগুলো করে চলা উচিত। রাতে 8 ঘন্টা ঘুমুন, দুপুরে 2 ঘন্টা অন্তত বিশ্রাম নিন, দিনে 20 মিনিট করে একটু দ্রুত হাঁটুন বা ব্যায়াম করুন বা একটু যোগাসন করুন। শক্তিবর্ধক খাবার হিসেবে যেমন রয়েছে চাল, ডাল, মাখন, ঘি, বাদাম, এগুলো খেতে হবে। আবশ্যিক ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খাওয়াটা অত্যন্তই দরকার, যেমন মাছ, ঘি, বাদাম, তৈলবীজ, এগুলো জিনিসগুলো। আবার আম, টমেটো, ডিম, দুধ, পাকা কুমড়ো, মেথি, পালং শাক, এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, কারণ গর্ভবতী মহিলার খাদ্য তালিকায় এগুলো অবশ্যই থাকাটা খুব দরকার। এছাড়াও মুরগির মেটে দুধ, পনির, বিউলি ডাল, মাছ, সামাচাল, ছোলার ডাল, এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এগুলো পরিমাণ মতো খাওয়াটা খুবই দরকার। এছাড়াও ক্যালসিয়াম ও ফোলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো হলো দই, লাল শাক, মুরগির মেটে, ডাল, দুধ, পনির, মাছ, মেথি শাক, খাবার পাতে এগুলোও থাকাটা খুব দরকার। এইরূপ খাদ্যবিধি মেনে চললে মায়ের পুষ্টি যদি নিশ্চিত করা থাকে তাহলে গর্ভকালে সঠিক মাত্রায় মায়ের ওজন বৃদ্ধি পায় এবং ভ্রূণ সুস্থ থাকে, তবেই মা একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারে।
1: এতক্ষণ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল গর্ভবতীর পুষ্টি। কথিকাটি বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার সুমন গঙ্গোপাধ্যায়। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন প্রাত্যহিকী।

মেঘলা সকালের নরম আবহে চারপাশটা যেন আজ আরও সুন্দর। এই মনোরম পরিবেশের মাঝে মাঝেই শুরু করতে চলেছি প্রাত্যহিকী। চলুন আপনাদের সঙ্গে নিয়েই শুরু হোক আজকের সুন্দর সকাল।

বাংলা সন তারিখের হিসেবে আজ 1433-এর বিশে ভাদ্র, আর ইংরেজি মতে 2026-এর 7ই সেপ্টেম্বর। এই 7ই সেপ্টেম্বরের দিকে তাকালে চোখ পড়ছে একটি নামের দিকে, রাজনারায়ণ বসু। তিলোত্তমা সম্ভব কাব্য রচনা করে সমালোচনার জন্য মাইকেল তার প্রিয় বন্ধুকে এক চিঠিতে লিখেছিলেন, পৃথিবীর যে কারো মতের থেকে মেদিনীপুরের জনৈক স্কুল শিক্ষকের মতামতকে আমি অনেক বেশি গুরুত্ব দিই। মেদিনীপুরের

জনৈক স্কুল শিক্ষক ছিলেন মধুসূদনের বাল্যবন্ধু রাজনারায়ণ বসু। কেবল সাহিত্য সমালোচক নন, ঋষি আখ্যায় অভিহিত বঙ্গ সংস্কৃতির একজন পুরোধা ছিলেন রাজনারায়ণ বসু। 1826 সালের আজকের দিন অর্থাৎ 7ই সেপ্টেম্বর চব্বিশ পরগনা জেলার বোড়াল গ্রামে তার জন্ম। হিন্দু কলেজের খ্যাতনামা অধ্যাপক রিচার্ডসনের অত্যন্ত প্রিয় ছাত্র রাজনারায়ণ 1846 সালে উপনিষদের ইংরেজি অনুবাদক রূপে তত্ত্ববোধিনী সভায় যোগ দেন। পরে 1849 সালে সংস্কৃত কলেজের ইংরেজি শিক্ষক এবং 1851 সালে মেদিনীপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক হন। স্কুলের বাইরে রাজনারায়ণ ছিলেন সাধারণের শিক্ষক। সমাজ সংস্কারমূলক ও স্বদেশ চেতনামূলক বহু প্রতিষ্ঠান তিনি তৈরি করেছিলেন। তারই অনুপ্রেরণায় নবগোপাল মিত্র ও ঠাকুরবাড়ির সহযোগিতায় 1875 সালে জাতীয় হিন্দু মেলার প্রবর্তন হয়। পরবর্তী সময়ে বাংলাদেশে বা ভারতবর্ষে স্বাদেশিকতার যে উন্মেষ ঘটেছিল তার বীজ নিহিত ছিল রাজনারায়ণ বসু ও তার প্রতিষ্ঠিত সভার কার্যাবলীর মধ্যে। একসময় তার গৃহশিক্ষক রাজনারায়ণ বসু সম্পর্কে শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন, এই ভগবত ভক্ত চির বালকটির তেজঃপ্রদীপ্ত হাস্যমধুর জীবন, রোগ শোকে অপরিম্লান তাহার পবিত্র নবীনতা আমাদের দেশের স্মৃতি ভাণ্ডারে সমাদরের সহিত রক্ষা করিবার সামগ্রী তাহাতে সন্দেহ নাই। বহু উল্লেখযোগ্য গ্রন্থের লেখক এই ঋষি মানুষটির জীবনাবসান ঘটে 1899 সালের 18ই সেপ্টেম্বর। এবছর রাজনারায়ণ বসুর জন্মের দ্বিশতবর্ষের বছর। আজ জন্মদিনে রাজনারায়ণ বসুকে জানাই প্রণাম।

শরৎচন্দ্র বসুর জন্মদিন। 1930 সালে চট্টগ্রাম বিদ্রোহের পর ধরা পড়ে যাওয়া আসামিদের বিচার শুরু হলে আসামি পক্ষের সমর্থনে দাঁড়ান বিলাত ফেরত এক বাঙালি ব্যারিস্টার। বিচারে বিপ্লবীদের পরাজয় অবশ্যম্ভাবী বুঝে তিনি তাদের জেল ভেঙে বেরিয়ে আসবার পরামর্শ দেন এবং নিজে বন্দীদের একটা মারাত্মক বোমা ভরা সুটকেস পৌঁছে দেন। বিলাত ফেরত এই ব্যারিস্টার ছিলেন নেতাজি সুভাষচন্দ্রের অগ্রজ বিপ্লবী শরৎচন্দ্র বসু। 1889 সালের 7ই সেপ্টেম্বর তার জন্ম হয়। 1922 সালে দেশবন্ধুর স্বরাজ্য দল গঠনের সময় থেকে তার রাজনৈতিক জীবন শুরু হয়। রাজনৈতিক কারণে বহুবার শরৎচন্দ্রকে কারারুদ্ধ হতে হয়। 1924 সালে তিনি কলকাতা কর্পোরেশনের অল্ডারম্যান নির্বাচিত হন। কংগ্রেস ওয়ার্কিং কমিটি ও বঙ্গীয় প্রাদেশিক সমিতির উচ্চপদে আসীন শরৎচন্দ্র সোশ্যালিস্ট রিপাবলিক পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। 1948 সালে নেশার নামে একটি ইংরেজি দৈনিক পত্রিকা প্রকাশ করেন তিনি। স্বাধীন ভারতের মন্ত্রিসভার অন্যতম সদস্য শরৎচন্দ্র বসু 1950 সালের 20শে ফেব্রুয়ারি পরলোক গমন করেন। আজ 7ই সেপ্টেম্বর শরৎচন্দ্র বসুর জন্মদিন।

তার জন্ম বর্তমান বাংলাদেশের ফরিদপুরে 1934 সালের এমনই এক 7ই সেপ্টেম্বর। পড়াশুনো কলকাতায়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। টিউশনি দিয়ে কর্মজীবন শুরু, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ।

করার পর যোগ দেন আনন্দবাজার পত্রিকায়। যোগ দেন সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্য জীবনের গোড়ার দিকে কবিতাই ছিল তার ধ্যান। কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি। কবি হিসেবে এ খাতির চূড়ায় ওঠার পর ঔপন্যাসিক হিসেবে তার আত্মপ্রকাশ। প্রথম উপন্যাস আত্মপ্রকাশী তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। একে একে তার লেখনী থেকে বেরিয়ে আসে কালজয়ী সব উপন্যাস, সেই সঙ্গে চলতে থাকে তার কবিতা লেখাও। নীললোহিত, নীলুপাধ্যায় ও সনাতন পাঠক ছদ্মনামের আড়াল থেকে তিনি খুলে দিয়েছেন বাংলা সাহিত্যের নতুন একটি দিক। তার হালকা ও সিরিয়াস লেখা দুই সাহিত্যকে সমৃদ্ধ করেছে। সাহিত্য একাডেমি, আনন্দ, বঙ্কিম থেকে আরম্ভ করে অনেক পুরস্কার পেয়েছেন তিনি। আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন।

অগ্নিযুগে বাংলার সশস্ত্র বিপ্লবী দলের অন্যতম কাণ্ডারি বিপ্লবী সুরেন্দ্রমোহন ঘোষের জীবনের সঙ্গেও আজকের দিনটি জড়িত। 1893 সালের 22 এপ্রিল অধুনা বাংলাদেশের ময়মনসিংহে তার জন্ম। আনন্দমোহন কলেজে পড়ার সময়ই বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তার 1 বছর সশ্রম কারাদণ্ড হয়। সেই থেকে 1945 সালের মধ্যে বিভিন্ন সময়ে জীবনের মোট 23 বছর তার কারাগারে কাটে। রাজনৈতিক মতাদর্শে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন, নেতাজি সুভাষ এবং শরৎচন্দ্র বসুর ঘনিষ্ঠ ছিলেন। 1939 সালে তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতি হন। 1946 সালে ব্যবস্থাপক সভার সদস্য হিসেবে ভারতবর্ষের ভাবী শাসনতন্ত্র তৈরির কাজে আত্মনিয়োগ করেন তিনি। স্বাধীনতার পর তিনি লোকসভা ও রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। আধ্যাত্মিক ভাবাদর্শে শ্রী অরবিন্দের অনুগামী সুরেন্দ্রমোহন 1976 সালে আজকের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ 7ই সেপ্টেম্বর, বলবো আর এক মহান স্রষ্টার কথা, আশুতোষ মুখোপাধ্যায়। প্রথম জীবনে নিজের উদ্যোগে সিনেমা তৈরি করতে গিয়ে তিনি ব্যর্থ হন, নামেন গেঞ্জির ব্যবসায়। সেখানেও ব্যর্থ হয়ে তৈরি করেন একটি প্রকাশনা সংস্থা, নাম দেন ম্যানুস্ক্রিপ্ট। এই ছিল বিখ্যাত ঔপন্যাসিক আশুতোষ মুখোপাধ্যায়ের সাহিত্য পূর্ব জীবন। অবশেষে বসুমতী এবং যুগান্তর পত্রিকায় বিচিত্র জীবিকার মানুষদের নিয়ে কাহিনী রচনায় তার প্রতিভা বিকশিত হয়। তার প্রথম গল্প নার্স মিত্র প্রকাশিত হয় বসুমতী পত্রিকায়, পরে যেটি দ্বীপ জেলে যাই নামে বিখ্যাত চলচ্চিত্র হয়েছিল। যুগান্তরে সাংবাদিক হিসেবে যোগ দিয়ে ক্রমে তিনি রবিবাসরীয় বিভাগের সম্পাদক হন। তার লেখা প্রায় 200 উপন্যাসের মধ্যে পঞ্চতপা, চলাচল, তিন পুরুষ, নগরদর্পণে, সাত পাকে বাঁধা, কাল তুমি আলেয়া বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। বিভিন্ন ভারতীয় ভাষাতেও তার বই অনুদিত হয়েছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। আজ এই বরেণ্য লেখকের জন্মদিন, আজ জন্মদিন আশুতোষ মুখোপাধ্যায়ের।

স্মরণ পর্বে আজ শুনলেন রাজনারায়ণ বসু, শরৎচন্দ্র বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, সুরেন্দ্রমোহন ঘোষ এবং আশুতোষ মুখোপাধ্যায়ের কথা।

0: শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দনা।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: শুধুবা, তাহলে এবারে চিঠিপত্রের ঝাঁপি খোলা যাক।
0: ঠিক, কিন্তু আমাদের তার আগে, চিঠিপত্র খুলবার আগে আমরা একবার বিষয়টা মনে করব, আর সেই সঙ্গে আজ কোথায় কি অনুষ্ঠান আছে সে কথাও একটু মনে করে নেব। আজ 7ই সেপ্টেম্বর উন্মনা সাহিত্য পত্রিকার আয়োজনে বীরভূম জেলার মল্লারপুরের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে সাহিত্য সভা সকাল 10টা থেকে। এই ছিল আজকের অনুষ্ঠানের খবর যা আমাদের দপ্তরে এসে পৌঁছেছে।

সেপ্টেম্বর মাস চলছে, এ মাসের এই পক্ষের বিষয় হঠাৎ ছুটি। নতুন ক্যালেন্ডার এলেই লাল রঙের তারিখগুলোর দিকে আমাদের সবার নজর পড়েই যায়। অনেক রকমের পূর্ব প্রস্তুতি থাকে, পরিকল্পনাও শুরু হয়ে যায় সেই দিনগুলোকে ঘিরে, কিন্তু ক্যালেন্ডারে চিহ্ন দেওয়া নেই এমন যে দিন, মানে অর্থাৎ ক্যালেন্ডারে যে চিহ্নিত ছুটির দিন সেগুলো বাদেও হঠাৎ করে আচমকা তো কোনো কোনো ছুটি চলে আসে, অবকাশ চলে আসে, কোনোটা পাওয়া আবার কোনোটা স্বেচ্ছায় হঠাৎ ছুটি নেওয়া। সেই হঠাৎ ছুটির দিনগুলো কেমন কাটে? অপ্রত্যাশিত তো, পূর্ব পরিকল্পনা থাকে না, তাই কেমন কাটে বড্ড জানতে ইচ্ছে করে যে পাঁচটা দিনের থেকে সেটা কতটা আলাদা হয়। এই হঠাৎ ছুটির দিন সবসময় কি শুধুমাত্র আনন্দই নিয়ে আসে? এ কথাই আপনারা লিখেছেন প্রাত্যহিকেতে। আমাদের ইমেল আইডি chitherjhapi.air@gmail.com, chitherjhapi.air@gmail.com, chitherjhapi, chitherjhapi.air@gmail.com। আপনি চিঠিও পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। যারা ইতিমধ্যে চিঠি পাঠিয়েছেন তাদের জন্য নয়, যারা পাঠাবো পাঠাবো ভাবছেন, যারা আমাদের নতুন শ্রোতা, তাদের জন্য বলা এই ঠিকানা এবং মেল আইডি। প্রথম যার লেখা আমার হাতে, তিনি পশ্চিম মেদিনীপুরের অরবিন্দনগর থেকে লিখেছেন, সৌমেন রায়। প্রিয় প্রাত্যহিকী, ছুটি যদি হঠাৎ আসে তার আনন্দই অন্যরকম, তবে সেখানেও যদি কিন্তু এসবের কিন্তু অভাব থাকে না। সুমনের কথাই ধরা যাক। সকালবেলা গালে সাবান ঘষতে ঘষতে সুমন ভাবছিল, সেই আমার নাকে মুখে গুজে ছুটতে হবে। এমন সময় টুং করে জেগে উঠল মোবাইলটা। অফিসের মেসেজ, ইউ মে টেক দ্য সেড কম্পেনসেটরি লিভ টুডে। সুমনের ঘোলা আকাশটা হঠাৎ হয়ে গেল নীল, কর্ণকুহরে ডেকে উঠল একটা দোয়েল। গত পুজোয় বাড়তি কাজের ছুটি এই পুজোর আগে দেওয়ার নিগূঢ়ার্থ পুনরায় দুঃসময় আসন্ন। চুটকিতে ভাবনা উড়াল সুমন, সে দেখা যাবে এখন। আপাতত দুপুরে জমিয়ে খেয়ে ব্যোমকেশ বা ফেলুদা, রাতের সিনেমা, জমে যাবে পড়ে পাওয়া চুদ্দুয়ানা। ছুটি শুনেই গিন্নি বলল, শোনো আজ বিকেলে দিদির বাড়ি যাব, একই শহরে থাকি অথচ বছরে একবারও দেখা হয় না, যাওয়ার পথে লকারটাও একবার দেখে যাব ভাবছি। দিকে দিকে সেই বার্তা রটি গেল ক্রমে, বাবু আজ গোপালের রাজবেশটা কিনে আনিস, আপন গর্ভজাত গোপালের লাগামটি আলগা হওয়া স্তক মা মুজেছেন দেবকীর গোপালে। রাতুল এসে হাতটা ধরে করুণ কণ্ঠে মিনতি জানাল, বাবা আজ পার্কে নিয়ে যাবে তো, রবিবার আমার যোগা ক্লাস থাকে। সুমন ভাবল, অন্ধ কি, পরিবারের সঙ্গে সময় কাটানো সেও তো ছুটি। কিন্তু সবার চাহিদা মিটিয়ে সন্ধ্যায় তার কেবলই বন্ধু ইন্দ্রের কথা মনে হতে লাগল। সে বলত, কাজ সেরে হাসতে গেলে হাসির সময় পাবি না, হাসতে হলে হেসে নে কাজের মাঝেই। মুখ দেখে সুতপার বোধহয় দয়া হলো। রায় বেরোল, আজ সন্ধ্যায় তোমার ছুটি। চোদ্দ আনার দু আনা নিজের জন্য পেয়ে ওটিটি খুলে বসল সুমন। সিনেমা সাজানো থরে থরে বিথরে, কোনটা ছেড়ে কোনটা দেখে, আচ্ছা রোম্যান্টিক না ঐতিহাসিক, ইংরেজি না হিন্দি, শুরু করলো একখানি, একটু দেখার পরে মনে হলো অন্যটা হয়তো ভালো হতো। সিনেমা বাঁচতে বাঁচতেই ক্লান্তিহরা নিদ্রা নেমে এলো চোখে। ছুটি শেষে সুমনের নীল আকাশ আবার ঘোলাটে হলো, বন্ধ হলো পাখির গান, নাকে মুখে গুঁজে সে ছুটতে শুরু করলো আবার।

লিখেছেন কেকা চৌধুরী, হরিপাল, হুগলি থেকে। প্রভাত সুখী, প্রাত্যহিকী, তিনজনের চোখেই জল। একজন আমাকে জড়িয়ে ধরে বলে, ছোটবেলায় মাকে হারিয়েছি, কোলের কাছে আদর যত্ন মাখা এক থালা ভাত শেষ কবে পেয়েছি মনে নেই। এই কদিনে সকালে চা থেকে রাতের বিছানা কিচ্ছুটি করতে দিলে না সেজ বউ। এমন ছুটি যে আমারও প্রাপ্য ছিল কখনো ভাবতে পারিনি। আমার তিন যা বিদায় বেলায় ওদের চোখে ব্যথা আর আনন্দ মিলে মিশে একাকার। আমি দেখছি কতকগুলি অক্ষর টলমল করে দূরে দূরে বলছে, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই। প্রাত্যহিকই ছোট থেকে একান্নবর্তী পরিবারে বড় হতে দেখেছি। মায়েদের ছুটি নেই, ভোর থেকে রাত পর্যন্ত সবার খেয়াল রাখতে রাখতে, সবার প্রয়োজন মেটাতে মেটাতে, সবার মুখে খাবার জোগাতে নিজেদের কোনো অবসর থাকে না। মা বলতো, আমাদের ছুটি হলে সবার ডান হাতের ছুটি হয়ে যাবে রে। যেদিন সপরিবারে কোথাও নিমন্ত্রণ থাকত, মায়েরা ঝুল ছাড়া ঠাকুর ঘর থেকে স্নানঘর, জামাকাপড়, রান্নাঘরের কৌটো ধোয়া মোছা, জিনিসপত্র রোদ্দুরে মেলা সেলাই করা, আরও কত কাজ যে আবিষ্কার করত। শ্বশুরবাড়ি এলে সেই একই চিত্র। মায়েরা সংসারটা বড্ড ভালোবাসে, যত্ন মায়া স্নেহ মমতার আঁচল দিয়ে আগলে রাখে। পাখির ঠোঁটে সবার জন্য খড়কুটো বইতে বইতে ভুলে যায় নিজের ক্লান্ত ডানায় রোদ্দুর মাখতে। চারটি দেওয়ালকে শান্তি নীর বানাতে, সুখ সমৃদ্ধিতে ভরিয়ে রাখতে। ঘরে বাইরে যে মানুষটা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, তারও প্রয়োজন হয় সাময়িক অবসরের। দায়িত্বমুক্ত চাপমুক্ত একটা দিন, শারীরিক ও মানসিক ক্লান্তি ধুয়ে মুছে নতুন করে জীবনকে ভালোবাসতে সাহায্য করে। আমি এখন স্বামীর কর্মক্ষেত্রের বাসিন্দা। মা কিংবা মায়ের মতোই কেউ যখনই আসেন, হাজার কষ্ট হলেও ওদের কোনো কাজে হাত লাগাতে না দিয়ে চেষ্টা করি একটা ছুটি উপহার দিতে। তবে নিজেও কিছু কম পাই না শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে গিয়ে খড়কুটো নাড়লেই মিষ্টি ধমক, আজ তোমার ছুটি না, নিজের দেখানো পথ নিজেই ভুলেছ। এদিকে সন্তানটিও কবে যে বড় হয়ে গেল ঠিক আমার মনের কথা বুঝে মাঝে মাঝে বলে, আজ তুমি দোতলা থেকে নামবে না, বাড়ির সব কাজের দায়িত্ব আমার, তোমার একটা দিন পুরো ছুটি। সেদিন বৃষ্টি ভেজা শ্রাবণ সন্ধ্যা, মেঘের ফেলায় চড়ে গেরুয়া নদী, একলা পাহাড়ের দেশে বসে থাকি অনেকটা সময়ে। সাদা থোকা জুই তার সৌরভ ছড়িয়ে গল্প জুড়ে আদ্যিকালের, আর আমি হঠাৎ ছুটির আনন্দে ওদের শোনাই জীবনের রূপকথা। নমস্কারান্তে কেকা চৌধুরী, হরিপাল, হুগলি।

এবারে যার লেখা আমার হাতে, তিনি শর্বাণী মুখোপাধ্যায়, মোড় পুকুর রিষড়া থেকে আমাদের লিখেছেন। সুপ্রিয় প্রাত্যহিকে, অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিল 1984 অক্টোবরের শেষ দিনটা। ব্যাংকের শাখা শুরু হতো 11টায়। এক বছরের শিশুর মা, তাই আমায় তাড়াতাড়ি

সেকেন্ডে ছুটির সুযোগ দিয়েছিলেন ম্যানেজার, তবে 9:30 চেক ক্লিয়ারিংয়ের শুরুটা আমি করতাম। সব ঠিকঠাকই চলছিল। 10:30 নাগাদ এক গ্রাহক বিশাল অঙ্কের একখানা চেক জমা দিতে এসে অফিসার রামজিকে বললেন, ক্লিয়ারিং চেক সব তুরন্ত ভেজ দিজিয়ে, সব বন্ধ হয়ে যায়গা শায়দ। কী ব্যাপার? জানা গেল উনি শুনেছেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ওপর নাকি গুলি চালানো হয়েছে। ব্যাপারটা সত্যি হলে ভয়ানক। তবু রামজি ট্রানজিস্টার অন করেন। ভেসে আসে ভয়ঙ্কর সংবাদ, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত। 11:15 অ্যাডমিন অফিস জানায় খবরের সত্যতা এবং তার পরবর্তী উত্তেজনার আভাস। রামজি তৎক্ষণাৎ আমায় বাড়ি ফিরে যাবার নির্দেশ দেন, সঙ্গে ট্রেন পথের যাত্রী যে কজন ছিল সবাইকে একসঙ্গে বেরিয়ে পড়তে বলেন। আমার প্রথম অনুভব ছিল না চাইতেই ছুটি, তাড়াতাড়ি বাড়ি ফিরে এক বুচুরের সঙ্গে দারুণ মজা হবে। দুঃখ একটাই, পুঁচকের বাবা তখন দূর দেশে। আহা, যদি সেও থাকতো এই সময়টুকু কি মজাই না কাটত। তখনও জানতাম না এই হঠাৎ ছুটির বাকি দিনটায় কি কি অপেক্ষায় আছে। হাওড়া স্টেশনে জানা গেল ট্রেন চলাচল বহুক্ষণ স্তব্ধ, শয়ে শয়ে মানুষের সঙ্গে রেল লাইনের কাঠের পাটাতন পাথরের খোয়ার উপর দিয়ে হেঁটেছিলাম সেদিন 17 কিলোমিটার। 12:00 রওনা দিয়ে বাড়ি পৌঁছেছিলাম বিকেল 5:30। সারাদিন না খেয়ে শ্রান্ত ক্লান্ত শরীর, মনে তখন একটাই চিন্তা, কখন পুঁচকেকে দেখতে পাব। সেও কি করে যেন বুঝেছিল সে কথা। হঠাৎ ছুটির জের সামলে অনেক দিনের তুলনায় দেরিতে পৌঁছানো মায়ের কোল থেকে রাত অবধি মোটেই নামেনি সে সেদিন। শর্বাণী মুখোপাধ্যায়, মোর পুকুর রেশরা। সত্যি, অক্টোবরের 31, 1984 এমনই এক হঠাৎ ছুটি। অফিস, স্কুল, কলেজ সব হঠাৎ করেই ছুটি ঘোষণা হলো। মনে আছে সেদিনের কথা অনেকেরই।

পরের চিঠিতে চোখ রাখব। লিখেছেন শ্রাবন্তী দেবনাথ হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে। পরম প্রিয় প্রাত্যহিকী, ক্যালেন্ডারে লাল দাগ মানেই ছুটি, সারা সপ্তাহ অপেক্ষা কবে শনিবার আসবে, পরের দিন রবিবার, রবিবার মানেই আনন্দ, একটু বিশ্রাম, প্রিয়জনের সঙ্গে সময় কাটানো, কোথাও বেড়াতে যাওয়া, বেশ চলছিল এভাবেই। কিন্তু জীবনের সবচেয়ে বড় যে ছুটি দিই, হঠাৎ করে এসে দরজায় কড়া নেড়েছিল, তার সঙ্গে আনন্দের কোনো সম্পর্ক ছিল না। 2020 সালের মার্চ মাস, হঠাৎ ঘোষণা লকডাউন, স্কুল কলেজ সিনেমা হল দোকানপাট রাস্তাঘাট সব কিছু যেন একসঙ্গে ছুটিতে চলে গেল। প্রথমে মনে হয়েছিল আহা, বেশ কিছুদিন বাড়িতে থাকা যাবে, কিন্তু খুব দ্রুত সেই ছুটির রং বদলে গেল, আনন্দের জায়গা নিল আতঙ্ক। টেলিভিশনের পর্দা খুললেই মৃত্যু সংবাদ, কত পরিচিত কত নামিদামি মানুষ, অদৃশ্য এক শত্রু কাউকেই রেহাই দিল না, আপন মানুষ মুহূর্তের মধ্যে পর হয়ে গেল। অসুস্থতার খবর কানে এলেও ছুটে গিয়ে পাশে দাঁড়ানোর উপায় ছিল না, একই বাড়িতে থেকেও আলাদা ঘরে একা লড়াই করছিলেন, কাছে থেকেও যেন সবাই কত দূরে, মাসের পর মাস বন্দী জীবন, মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার, চোখে অজানা ভয়, চেনা মুখগুলো মাস্কের আড়ালে অচেনা হয়ে গেল, এমনকি সামান্য হাঁচি বা কাশি শুনলেও বুকের ভেতর কেঁপে উঠত। এই বুঝি কেউ ছুটির দেশে চলে যাবে, সেই ছুটিতে কোনো ভ্রমণ ছিল না, ছিল না উৎসবের উচ্ছ্বাস, ছিল শুধু অপেক্ষা, কবে আবার আকাশ

আকাশটা দেখতে পাব, কবে রাস্তার মানুষের কোলাহল ফিরবে, কবে প্রিয় মানুষটিকে কাছে থেকে দেখা যাবে। কেউ কেউ সেই অপেক্ষার অবসান না ঘটিয়েই চিরদিনের ছুটি নিয়ে চলে গেলেন। তাই আজও ছুটি শব্দটি শুনলে মনে পড়ে সেই অদ্ভুত সময়ে, যখন পৃথিবী থমকে দাঁড়িয়েছিল আর জীবন শিখিয়েছিল এক নির্মম সত্য, সব ছুটি আনন্দের নয়, কিছু ছুটি মানুষকে সারা জীবনের জন্য বদলে দিয়ে যায়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন শ্রাবন্তী দেবনাথ, হলদিয়া, পূর্ব মেদিনীপুর।

মতীন্দ্র বেরা, আপনার লেখা আমার হাতে এই মুহূর্তে। তারকেশ্বর হুগলি থেকে আপনি লিখেছেন। জীবনের ব্যস্ত পথ চলায় কিছু মুহূর্ত থাকে যা কোনো পূর্বাভাস ছাড়াই এসে হৃদয়কে ভরিয়ে দেয় আনন্দে। আমার কাছে হঠাৎ ছুটি ঠিক তেমনই এক মধুর স্মৃতির নাম। ছোটবেলায় স্কুলে যাওয়ার পথে কতদিন যে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করেছি, আর যদি কোনো কারণে ছুটি হয়ে যায়। আর সত্যিই যখন স্কুলের গেটে পৌঁছে শুনতাম আজ হঠাৎ ছুটি ঘোষণা করা হয়েছে, তখন মনে হতো যেন আকাশ ভরা আনন্দ নেমে এসেছে। বই খাতার বোঝা হালকা হয়ে যেত আর মনটা পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াত। হঠাৎ পাওয়া সেই ছুটিগুলোর কোনো নির্দিষ্ট পরিকল্পনা থাকতো না, কিন্তু সেই অনিয়ন্ত্রিত সময়ের মধ্যেই লুকিয়েছিল সবচেয়ে বেশি আনন্দ। কখনো বন্ধুদের নিয়ে মাঠে দৌড়ঝাঁপ, কখনো গ্রামের মেঠো পথ ধরে উদ্দেশ্যহীন হাঁটা, কখনো পুকুর পাড়ে বসে গল্প করা, সব কিছুই যেন হয়ে উঠত এক একটি উৎসব। বর্ষার দিনে ছুটি হলে কাদা মেখে খেলাধুলো, কাগজের নৌকো ভাসানো আর বৃষ্টির ফোঁটায় ভিজে যাওয়ার স্মৃতি আজও চোখের সামনে ভেসে ওঠে। বাড়িতে ফিরে মায়ের মুখে অবাক হাসি দেখে ভালো লাগত। মা হয়তো বলতেন, এত তাড়াতাড়ি ফিরে এলি। তারপরেই শুরু হতো গল্প, খুনসুটি আর মায়ের হাতের প্রিয় খাবারের অপেক্ষা। সেই সময়টুকু ছিল পরিবারের আরও কিছুটা কাছাকাছি থাকার এক অপূর্ব সুযোগ। আজকে দিনে দাঁড়িয়ে বুঝতে পারি, হঠাৎ ছুটির আসল আনন্দ ছিল তার অপ্রত্যাশায়। যে আনন্দের জন্য কোনো প্রস্তুতি ছিল না, কোনো পরিকল্পনা ছিল না, অথচ যা হৃদয়কে ভরে দিত এক নির্মল সুখে। এখন জীবনে অনেক ছুটি আসে, কিন্তু সেই শৈশবের হঠাৎ পাওয়া ছুটির উচ্ছ্বাস আর ফিরে আসে না। সময় স্রোতে দিনগুলো অনেক দূরে চলে গেছে, কিন্তু হঠাৎ ছুটির সেই সোনালি বিকেলগুলো, বন্ধুদের হাসি, মায়ের স্নেহমাখা ডাক আর মুক্ত আকাশের নিচে কাটানো নির্ভার মুহূর্তগুলো আজও স্মৃতির অ্যালবামে অমলিন হয়ে আছে। তাই হঠাৎ ছুটি আমার কাছে শুধু একটি দিনের অবকাশ নয়, এটি শৈশবের আনন্দ, স্বাধীনতার স্বাদ এবং হারিয়ে যাওয়া সুন্দর সময়ের এক চির সবুজ স্মৃতি। ধন্যবাদ জানিয়ে শেষ করেছেন মতীন্দ্র বেরা, তারকেশ্বর, হুগলি থেকে।

প্রিয় সঞ্জীবনী প্রাত্যহিকী, বছরের শুরুতে বাবা নতুন ক্যালেন্ডার নিয়ে আসতে ভালো করে খুঁজে দেখতাম লাল কালির লেখাগুলি। টানা দু তিন দিন ছুটি থাকলে মার কাছে বায়না করতাম মামার বাড়ি কিংবা মাসির বাড়ি যাওয়ার। পড়াশোনা শেষ হতে কয়েকজন বন্ধু মিলে টানা তিন চার বছর চাকরি

0: চেষ্টার পাশাপাশি বাস রিজার্ভ করে যাত্রীদের ভ্রমণে নিয়ে যেতাম। এতে অনেকেরই হঠাৎ ছুটিটা বেশ কাজে লেগে যেত। তারপর এক সময় চাকরির আশা ছেড়ে ব্যবসা শুরু করি, কিন্তু চাকরি এক আর ব্যবসা এক। আর এক ব্যবসা ছুটি বলে তেমন কিছু নেই, তবে বছরে একটা সময় কার না মন চায় দুদিন ছুটি নিয়ে বেরিয়ে পড়তে। সেবার ঠিক হলো জানুয়ারির শেষ দিকে একটু অবকাশ খুঁজে যাব দক্ষিণ ভারত। সেই মতো ট্রেনের টিকিট করা হলো, কিন্তু অদৃষ্ট লিখেছে অন্য কথা। হঠাৎ স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় ডাক্তারের কাছে নিয়ে গেলাম, হার্টের অসুখ। তাড়াতাড়ি অস্ত্রোপচার না করলে জীবন সংশয়। অগত্যা সেই টিকিটেই যাত্রা করলাম দক্ষিণের এক নামকরা হাসপাতালে। দু চার দিনের ছুটি পৌঁছে গেল দেড় মাসে। ততদিনে ব্যবসার যা ক্ষতি হওয়ার হয়েছে, তবু আবার নতুন করে শুরু করলাম। বছরান্তে চেক আপের সময় এলে ছুটিতে ছুটতে হয় দক্ষিণে, ইচ্ছে করলে আশেপাশের অনেক দুষ্টব্য স্থান ঘুরে দেখা যায়। প্রাত্যহিকই প্রৌরত্বের দ্বার প্রান্তে দাঁড়িয়ে জীবন জীবিকার নিরন্তর অনুশাসন, সংসারে রোগব্যাধির নিত্যকার আসা যাওয়া, স্ত্রী সন্তানের অপ্রাপ্তির গঞ্জনার মধ্যে মনে হয় সেই দিনগুলি ভালো ছিল। শুভেচ্ছায় দেবাশিস বন্দ্যোপাধ্যায়, জ্ঞানদাস কান্দোরা, পূর্ব বর্ধমান থেকে।
1: চিঠির ঝাঁপি আজ এ পর্যন্তই। চোখ রাখি আবহাওয়াবার্তা। আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাস, সাধারণভাবে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সব থেকে বেশি 32 ডিগ্রি সেলসিয়াস এবং সব থেকে কম 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা সব থেকে বেশি ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক এবং সব থেকে কম ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 99%, সর্বনিম্ন 72%। আবহাওয়াবার্তা এ পর্যন্তই। তাহলে আজ এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়,
0: রাজিন রায়।
1: এখন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে বলে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন। দিল্লি সরকার সত্যনিকেতন এলাকায় বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্দায় তদন্তের নির্দেশ দিয়েছে। গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন এলাকায় বন্যায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। গঙ্গা, গণ্ডক ও কোশিসহ প্রধান নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। ইরান বলেছে শীঘ্রই হরমুজ প্রণালীর বাইরে একটি নিষেধাজ্ঞা বলয় বা সীমাবদ্ধ এলাকা ঘোষণা করা হবে। এর ফলে তাদের অনুমতি ছাড়া ওই এলাকায় কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি চাইনাস মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষদের ডাবলসে সোনা জিতেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উন্নয়ন শিল্পক্ষেত্রে নতুন উদ্যোগ সর্বোপরি রাজ্যে স্টার্ট আপ পরিমণ্ডলের দ্রুত বৃদ্ধির লক্ষ্যে গতকাল সিএসআইআর আইআইসিবি সল্টলেক ক্যাম্পাসের সপ্তম রাইজ কনক্লেভের তিনি উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, 350 থেকে বর্তমানে দেশে স্টার্ট আপের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2,40,000। এর প্রায় 15% ছোট শহরগুলির যুব সম্প্রদায় তৈরি। স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে।
3: Belong to tier 2 and tier 3 cities. So we also have to give up this mindset that the startup is happening only in big cities and metro. So in order to address these section of youngsters who are looking forward with a lot of aspiration, we started to have this campaign of holding these conclaves in different parts of the country. We have already had 6 such, north, south, east, west, northeast.
2: ডক্টর জিতেন্দ্র সিং বলেন, গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন ক্ষেত্রে শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার 1,00,000,000 টাকার তহবিল তৈরি করেছে। 2007 সালের

বিকশিত ভারত গঠনের লক্ষ্যে মহাকাশ, জৈব প্রযুক্তি, পারমাণবিক শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দরজা বেসরকারি প্রতিষ্ঠানগুলির জন্য খুলে দেওয়া হয়েছে। দুদিনব্যাপী রিসার্চ ইন্ডাস্ট্রি, স্টার্টআপ এবং এন্টারপ্রেনারশিপ সম্মেলনে অংশ নিয়ে বেঙ্গল কেমিক্যালসের ম্যানেজিং ডাইরেক্টর এস ঘোষ চৌধুরী আকাশবাণীকে জানিয়েছেন, বিগত দশক থেকে এই সংস্থার লাভের মুখ দেখছে।

0: সরকারি হসপিটালে সাপ্লাইয়ের একটা নির্ধারিত দাম ধরা আছে, আমরা সেই দামের বাজারেও বিক্রি করতে পারি না। প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনার যে সাপ্লাই, সেখানেও হয়তো করতে পারি, মুনাফাটা কিন্তু তার মধ্যে থেকেই বেরিয়ে আসতে হবে। বাইরের ওষুধ কোম্পানির মতো যদি আমি আজকে একখানা প্যারাসিটামল ট্যাবলেট ধরুন আমি 2 টাকায় বিক্রি করি, সেটা আমরা পারবো না করতে। আমরা কিন্তু 26 টাকা হয়তো 100খানা ট্যাবলেট বিক্রি করছি।
1: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়ার ঘটনার বিষয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের পাশাপাশি ভবনের মালিকের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হল। এদিকে গতকাল গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। ধ্বংসস্তূপ সরানোর কাজ এবং আটকে পড়া কোনো ব্যক্তি এখনও সেখানে আছেন কিনা তা উদ্ধারকারী দল খুঁজে দেখছে। NDRF, দমকল বাহিনী, দিল্লি পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলি ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লি পুলিশ কমিশনার এবং NDRF-এর মহানির্দেশের সঙ্গে কথা বলেছেন এবং ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি এই দুর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় সমস্ত চিকিৎসার সহায়তা প্রদানের নির্দেশ দেন। ওই ভবনটিতে পেইং গেস্ট হিসাবে ব্যবহৃত হচ্ছিল। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে গতকাল বেলা 1:30 নাগাদ ওই ভবনের বেসমেন্টে মেরামতির কাজ চলার সময় ভবনটি ধসে পড়ে। দিল্লির মেয়র প্রবেশ ওয়াহি জানিয়েছেন, 4 তলার বেশি উচ্চতা বিশিষ্ট অবৈধ নির্মাণগুলি সিল করে দেওয়া হবে, এজন্য দায়ী সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। ভবন ধসের ঘটনার প্রেক্ষিতে দিল্লির শ্রী ভেঙ্কটেশ্বর কলেজ আজ বন্ধ থাকছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সত্যনিকেতন এলাকায় বেশ কিছু কলেজ পড়ুয়া ভাড়াটে থাকার কারণে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ তৈরি হওয়ায় সাময়িকভাবে তাদের কলেজেই থাকার ব্যবস্থা করা হচ্ছে। একই কারণে আর্যভট্ট কলেজও আজ পঠন পাঠন বন্ধ থাকছে। এই কলেজটিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গত কয়েক বছরে ভারত ও ফ্রান্সের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে উভয় দেশ একটি বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে। প্যারিসে স্বামীনারায়ণ হিন্দু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, মহাকাশ, গবেষণা ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপে সর্বক্ষেত্রেই উভয় দেশ নতুন গতি ও উদ্দীপনা নিয়ে যৌথভাবে এগিয়ে চলেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে বেসরকারীকরণ করা হচ্ছে, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবরকে ভিত্তিহীন বলে তারা স্পষ্ট করেছে। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরো জানিয়েছে, এই সংস্থাটিকে বেসরকারীকরণ করা হচ্ছে না এবং এর গুরুত্ব কমানো হচ্ছে না। মহাকাশ কর্মসূচিতে বেসরকারি অংশগ্রহণের ফলে এই শিল্প ব্যবস্থায় আরও উন্নত প্রযুক্তির ব্যবহারের সুযোগ এবং আরও বড় পরিসর সৃষ্টি হচ্ছে। ভারতের শিল্প প্রযুক্তির ধারাবাহিক উন্নতির কথা উল্লেখ করে ইসরো জানিয়েছে যে মহাকাশ কার্যক্রমেও আরও বড় পরিসরে কাজ করার যোগ্যতা ভারতের রয়েছে। এর ফলে আরও ব্যাপক হারে উৎপাদন, বাণিজ্যিকীকরণ, উদ্ভাবন এবং বিশ্ববাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং X&L AIR নিউজ কলকাতাতে। বিহারের বিভিন্ন এলাকায় বন্যায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। গঙ্গা, গণ্ডক ও কোশী সহ প্রধান নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় নিম্ন অববাহিকায় কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা অবলম্বন করছে। পাটনার বেশ কয়েকটি ঘাটে নদীর জলস্তর সর্বকালের সর্বোচ্চ মাত্রা ছাড়িয়ে গেছে। উত্তরপ্রদেশেও বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। 24টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি নদীর জলস্তর এখন বিপদসীমার উপর দিয়ে বইছে। বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। শাহজাহানপুর জেলায় গঙ্গা ও রামগঙ্গা নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। প্রশাসন গাড়া ও খকরান মালবাজার মহকুমা তিস্তা নদীর তীরবর্তী এলাকায় নজরদারির জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। গজলডোবা, বাগরাকোট এবং বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। ইরান বলেছে, শীঘ্রই হরমুজ প্রণালীর বাইরে

একটি নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধ এলাকা ঘোষণা করা হবে। এর ফলে তাদের অনুমতি ছাড়া ওই এলাকায় কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল SNSC সেক্রেটারি মেজর জেনারেল মোহসেন রেজাই জানিয়েছেন, ওই এলাকাটি মার্কিন নৌবাহিনী দ্বারা অবরুদ্ধ করে রাখা কিছু এলাকা থেকে শুরু করে পারস্য উপসাগরের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত। রেজাই বলেছেন, ইরান এই জলপথ বন্ধ করে দেওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অনেকটাই কমে গেছে। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি গতকাল শেনজেনে অনুষ্ঠিত চায়না মাস্টার্স টুর্নামেন্টের পুরুষদের ডাবলসের স্বর্ণপদক জয় করেছেন। ফাইনালে এই ভারতীয় জুটি চীনের হেজিং টিং এবং রেন শিয়াং ইউকে 21-11, 13-21, 17-21 ব্যবধানে পরাজিত করে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে বলে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন। দিল্লি সরকার সত্যনিকেতন এলাকায় বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন। রাজ্য সরকার প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম এবং বিধবাদের হাতে বর্ধিত হারে ভাতা তুলে দেওয়ার কাজ শুরু করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নের সূচনা করবেন। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 4,500 ছাড়িয়েছে। বাড়ি বাড়ি গিয়ে আক্রান্তদের চিহ্নিত করা ও রক্ত পরীক্ষার নির্দেশ। সক্রিয় মৌসুমি ও নিম্নচাপ অক্ষরেখার প্রেক্ষিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। হিমালয় সন্নিহিত জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে বারাসাতে মোহনবাগান সুপার জায়ান্ট আজ ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত সংবাদে। আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে বসছেন। কলকাতার মিলনমেলা মাঠে প্রস্তাবিত এই অনুষ্ঠানে কলকাতা ও শহরতলির বিভিন্ন পুজো কমিটি ছাড়াও পুলিশ, বিদ্যুৎ, দমকল, বিপর্যয় ব্যবস্থাপনা সহ অন্যান্য নানা দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। শারদীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আলোচনার পাশাপাশি রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলিকে আর্থিক সহায়তার বিষয়টি নিয়েও কথা হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যে এবার দুর্গাপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে বিজেপি দাবি করেছে। গতকাল কলকাতার বৌবাজার শতদল সংঘের খুঁটি পুজো অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে গত কয়েক বছরে পুজো উদ্যোক্তাদের ভয় দেখানো হয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার প্রতিমা নিরঞ্জনের দিন নির্দিষ্ট করে দিত, কিন্তু বর্তমানে নতুন সরকারের আমলে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।
1: যে কোনো মানুষেরই রাজনৈতিক অবস্থার পরিবর্তন হতে পারে, বিশ্বাসের পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু রাজনীতির নামে যদি দখলদারি চলে, রাজনীতির নামে যদি পুজো দখল চলে, রাজনীতির নামে যদি যারা পুজো করে আসছেন বছরের পর বছর তাদের হটিয়ে দেওয়ার প্রক্রিয়া চলে, তাহলে সেটাকে আমি একজন রাজনৈতিক কর্মী আমাদের দল সমর্থন করবে না। আশা করি এই অঞ্চলের মানুষ যে পুজো দেখে অভ্যস্ত ছিলেন, ট্রাফিক পুলিশের যে ভূমিকা দেখে অভ্যস্ত ছিলেন, যেভাবে বিভিন্ন জায়গায় গেট বন্ধ করে দেয়া হলো, এবারে এই অঞ্চলে সেটা হবে না।
0: রাজ্য সরকার প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম এবং বিধবাদের হাতে বর্ধিত হারে ভাতা তুলে দেওয়ার কাজ শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য সচিবালয় নবান্নে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় এই কাজের সূচনা করবেন। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রস্তাবিত এই অনুষ্ঠান মঞ্চ থেকে কয়েকজন প্রবীণ নাগরিক, বিধবা এবং প্রতিবন্ধীর হাতে আজ এই সুবিধা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। এই পর্বে আগামীকাল থেকে রাজ্যের প্রায় 62,00,000 প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে সরাসরি টাকা দেওয়া হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, এই প্রকল্পে রাজ্য সরকার চলতি মাস থেকে 60 বছর বা তার বেশি বয়স্ক নাগরিক ছাড়াও বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের মাসে 1,000-এর পরিবর্তে 1,500 টাকা করে ভাতা দেবে বলে জানিয়েছে। রাজ্যের বিভিন্ন অংশে বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন। নবান্ন সূত্রে জানা গেছে, শিলিগুড়ির উত্তরকন্যায় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে প্রশাসন

0: আনুষ্ঠানিক বৈঠকের পর তার কালিম্পং যাওয়ার কর্মসূচি রয়েছে। এদিকে অবিরাম বর্ষণে উত্তর সিকিমের নাগা অভয়ারণ্যে থেং টানেলে ধস নামার কারণে আগাম সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের মালবাজার মহকুমা তিস্তা নদী তীরবর্তী এলাকায় নজরদারির জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। গজলডোবা বাগড়াকোট সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ডিবিসির ছাড়া জলে হাওড়ার উদয়নারায়ণপুর এবং আমতা দু নম্বর ব্লক মিলিয়ে মোট 1605 হেক্টর কৃষিজমি জলমগ্ন। জল দ্রুত নামলেও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পর্যন্ত নির্ধারণ করা যায়নি। এদিকে জলমগ্ন এলাকাগুলিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য কৃষকদের নাম নথিভুক্তির কাজ চলেছে। বিশেষ শিবির খোলার পাশাপাশি চলছে অনলাইনেও আবেদন গ্রহণের কাজ। আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত এই নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া চলবে। কলকাতা পুরভোটের প্রস্তুতি নিয়ে গতকাল সল্টলেকে বিজেপি দপ্তরে একটি বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শৌমিক ভট্টাচার্য, কলকাতায় পুরভোটের জন্য দলের দায়িত্বপ্রাপ্ত সুকান্ত মজুমদার, বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল প্রমুখ। বৈঠকের পর সুকান্তবাবু বলেন, দল 209টি ওয়ার্ডেই প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে।
1: দেখুন, এখনো পর্যন্ত আমি যেটা বলে এসেছি, গতকালও আমাদের রাজ্য সভাপতি সেই স্ট্যান্ডকেই ক্লিয়ার করেছেন যে আমরা একাই লড়ছি। এবার পরবর্তী সময় যদি অন্যরকম চিন্তা ভাবনা হয় তখন দেখা যাবে, আমরা দেখব, ভাবনা চিন্তা করবো। এখন আমাদের কারোর প্রয়োজন নেই, মানে আমাদের প্রয়োজন অনেকের আছে। নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যারা রাজ্যের পদাধিকারী আছেন বা আমরা যারা কোর কমিটির মেম্বার আছি, আমরা তারা অবশ্যই বসবো। তখন যদি অন্যরকম কোনো সিদ্ধান্ত, আমরা ভাবনা চিন্তা করবো। তখন রাজ্য সভাপতির কাছ থেকে আমার কাছে কিছু আসেনি এই ধরনের ইনস্ট্রাকশন।
0: রাজ্য বিজেপি সভাপতি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই বিজেপিতে আসার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য সফল হবে না।
2: হঠাৎ বিজেপি কিছু হয়ে গেছে, তারা যদি মনে করে এভাবে পতাকা নিয়ে ঘুরলে তারা কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, তাহলে ভুল করছেন। মানুষকে সতর্ক করা, সাধারণ মানুষকে সতর্ক করা।
0: আসন্ন পুরভোটের প্রস্তুতি এবং সাংগঠনিক কাজকর্ম পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল তমলুক সাংগঠনিক জেলার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। প্রায় 2 ঘন্টার বৈঠকে তমলুক, মেচেদা, হলদিয়া, নন্দীগ্রাম সহ বিভিন্ন এলাকার সাংগঠনিক ও প্রশাসনিক কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 4,500 ছাড়িয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, কলকাতায় আক্রান্তের সংখ্যা 400 পেরিয়েছে। গত এক সপ্তাহে কলকাতায় প্রায় 100 জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি 870 জন আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদে। রাজ্য সরকার ডেঙ্গু মোকাবিলায় বাড়ি বাড়ি গিয়ে আক্রান্তদের চিহ্নিত করা ও রক্ত পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছে। খাদ্য সুরক্ষা বিধি মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে লাগাতার অভিযান চলছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। গতকালও কলকাতার বিভিন্ন প্রান্তে হানা দেন খাদ্য সুরক্ষা আধিকারিকরা। অভিযান চলে বিভিন্ন রেস্তোরাঁ, নামী একাধিক শপিং মলের ফুড কোর্টেও। কলকাতার সাউথ সিটি মল, হাইল্যান্ড পার্ক এবং অ্যাক্রোপলিস মডেলের ফুড কোর্টে অভিযান চালান পুর আধিকারিকরা। ফুড কোর্টগুলি রান্নাঘরে ঢুকে সেখানকার ব্যবস্থাপনা খতিয়ে দেখেছেন তারা। মজুদ খাবারগুলির গুণমান ঠিকঠাক রয়েছে কিনা, সেগুলি সঠিক পদ্ধতিতে মজুদ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভা

বিভিন্ন প্রান্তে হানা দেন খাদ্য সুরক্ষা আধিকারিকরা। অভিযান চলে বিভিন্ন রেস্তোরাঁ, নামি একাধিক শপিং মলের ফুড কোর্টেও। কলকাতার সাউথ সিটি মল, হাইল্যান্ড পার্ক এবং অ্যাক্রোপলিস মডেলের ফুড কোর্টে অভিযান চালান পুর আধিকারিকরা। ফুড কোর্টগুলি রান্নাঘরে ঢুকে সেখানকার ব্যবস্থাপনা খতিয়ে দেখেছেন তারা। মজুদ খাবারগুলির গুণমান ঠিকঠাক রয়েছে কিনা, সেগুলি সঠিক পদ্ধতিতে মজুদ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পুরসভা

0: ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ওয়েস্ট বেঙ্গল আজ মুখোমুখি হবে। বারাসাতে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল পাঁচটায়। দুটি দলই ইতিমধ্যে সুপার সিক্স পর্বে পৌঁছে গেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন। রাজ্য সরকার প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম এবং বিধবাদের হাতে বর্ধিত হারে ভাতা তুলে দেওয়ার কাজ শুরু করছে। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 4,500 ছাড়িয়েছে। বাড়ি বাড়ি গিয়ে আক্রান্তদের চিহ্নিত করা ও রক্ত পরীক্ষার নির্দেশ। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে বারাসাতের মোহনবাগান সুপার জায়ান্ট আজ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ঋতপা মুখোপাধ্যায়।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন রীতপা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটি ঘোষণা, আজ প্রাত্যহিকী অনুষ্ঠানে ভুলবশত একটি অনুষ্ঠানের খবর সম্প্রচারিত হয়েছে। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত। ঘোষণাটি শেষ হল। এখন বিজ্ঞানের খবর, সংকলন গোপী দে সরকার।
1: ক্যান্সার এখনও আমাদের কাছে আতঙ্কের বিষয়। এ নিয়ে গবেষকরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গবেষণা করে চলেছেন। কেমোথেরাপির ক্ষেত্রে দেখা গেছে রোগাক্রান্ত কোষকলা ছাড়াও অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় সুস্থ কোষ। অতএব একেবারে সঠিক কোষকে লক্ষ্য করে চিকিৎসার জন্য গবেষকরা উদ্ভাবন করলেন নতুন একটি পদ্ধতি। এর নাম রাখা হয়েছে RK251। গবেষণাটি সম্পন্ন হয়েছে ইনস্টিটিউট অব অ্যাডভান্স স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং IIT গুয়াহাটির গবেষকদের যৌথ উদ্যোগে। ফলাফল প্রকাশিত হয়েছে জার্নাল অফ মেডিসিনাল কেমিস্ট্রিতে। প্রো ড্রাগ হিসাবে তৈরি এই RK251 প্রাথমিক অবস্থায় সক্রিয় থাকে না, কিন্তু দেখা গেছে মানব শরীরে আক্রান্ত ক্যান্সার কোষে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বেশি থাকায় এর রাসায়নিক সংস্পর্শে এলেই এই যৌগটি সক্রিয় হয়ে NBDHEX নামে ক্যান্সার বিরোধী নতুন একটি যৌগ তৈরি করে ফেলে এবং এটি ক্যান্সার আক্রান্ত কোষের উপরে আক্রমণ করে তাকে নিষ্ক্রিয় করে। প্রাথমিকভাবে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে প্রয়োগ করে RK251 যৌগটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে। গবেষণাটি এখন প্রাক ক্লিনিক্যাল পর্যায়ে রয়েছে। প্রাণী শরীরে যৌগটির ট্রায়াল হয়েছে, এবারে শুরু হবে মানুষের শরীরে ট্রায়াল। এই যৌগটি কী পরিমাণে প্রয়োগ করা যাবে এবং এটি মানুষের পক্ষে কতখানি নিরাপদ এমতো তথ্য জানার পর এর বাস্তব প্রয়োগের ছাড়পত্র মিলতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ক্যান্সার নিয়ে এবারে আরেকটি যুগান্তকারী খবর, তবে এটি ঘটেছে 15 ফুট লম্বা একটি রেটিকুলেটেড পাইথন সাপকে ক্যান্সার মুক্ত করতে। অল্প বয়সে সাপটিকে প্রথমে এখানে আনা হলে তার ট্যাগ ছিল জুনিয়র ফিমেল বা JF। এই সূত্রে পরে হলিউড তারকার নামে সাপটির নাম রাখা হয়েছিল জোডি ফস্টার। প্রায় 50 কেজি ওজনের এই পাইথনটির খাবারে অনীহা দেখে চিকিৎসকদের সন্দেহ হয়। অতঃপর পরীক্ষা করে জানা যায় সাপটি ম্যালিগন্যান্ট টিউমার ফাইব্রোসার্কোমায় আক্রান্ত। অস্ত্রোপচার করেও সুরাহা না হওয়াতে চিকিৎসকরা অবশেষে প্রচলিত পশু চিকিৎসার বাইরে গিয়ে নতুন ইলেকট্রোকেমোথেরাপি দিয়ে সাপটিকে সুস্থ করে তোলেন। এক্ষেত্রে সহায়তা করেছেন ক্যান্সার বিশেষজ্ঞরা। বিশ্বে এই প্রথম একটি সাপের দেহে এই ধরনের চিকিৎসা প্রয়োগ করা হলো। ব্রিটেনের চস্টার চিড়িয়াখানার প্রধান আকর্ষণ এই সাপটি এখন দিব্যি সুস্থ সবলভাবেই জীবনযাপন করছে। ভূমিকম্প আমাদের কাছে আতঙ্কের কারণ। মানুষ তার অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন ভূকম্পরোধী বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে চলেছে। 2001 গুজরাতের ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি আমাদের মনে দুঃস্বপ্নে ছাই ছাপ ফেলে গেছে। এমতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে ভেবেছেন স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার দুর্গাপুর বিভাগের কর্মী অভিজিৎ কুমার চন্দ। সম্প্রতি তিনি কার্বন ফাইবার এবং স্টিল সহযোগে এমন একটি ক্যাপসুল তৈরি করেছেন যেটি উচ্চ তাপমাত্রার ভূমিকম্পেও অক্ষত থাকবে। সহজে নজরে পড়ে এমন লাল রঙের এই ক্যাপসুলটির ভেতরে রয়েছে মসৃণ ফোমের একটি আবরণ। ভেতরে 7 দিনের জন্য মজুত রাখা যাবে শুকনো খাবার, জল, টর্চ, ওষুধপত্র ইত্যাদি প্রয়োজনীয় জিনিস। ভূকম্পের সময় এর ভেতরে আশ্রয় নিলে সুরক্ষিত থাকবে মানুষ ও পরিবার, এড়ানো যাবে ভূকম্পের ভয়ঙ্কর অভিঘাত, ফলে প্রাণহানির ঘটনা হবে কম। অভিজিৎবাবু তার উদ্ভাবিত এই ক্যাপসুলটির নাম দিয়েছেন সিসমিক প্রোটেকশন ইউনিট। গত 6ই আগস্ট তিনি ভারত সরকারের পক্ষ থেকে পেটেন্ট পেয়েছেন তার উদ্ভাবিত অভিনব জীবনদায়ী এই ক্যাপসুলটির জন্য। এবারে এই মডেলের বাস্তব প্রয়োগের ভাবনা শুরু করেছেন তিনি। এবারে একটি অনুষ্ঠানের খবর, শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, চিকিৎসা, শিল্প, ব্যবসা বা প্রশাসন, বর্তমান পৃথিবীর প্রায় প্রতিটি ক্ষেত্র এখন পরিচালনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। আগামীর ক্ষেত্রে যুগান্তকারী এই প্রযুক্তিকে জানা বোঝার জন্য এবং এর অসীম সম্ভাবনাকে অন্বেষণ করার জন্য নেতাজি নগর কলেজ দিবা বিভাগের উদ্যোগে গত 2-3 সেপ্টেম্বর হয়ে গেল এআই ফর অল ট্রান্সফর্মিং এডুকেশন অ্যান্ড ফস্টারিং ইনোভেশন শিরোনামে একটি সম্মেলন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকুই ফলে 2 দিনের এই সম্মেলনে গবেষকদের সঙ্গে অংশ নেন দেশের বিশেষজ্ঞরা। এই আলোচনাগুলি নিয়ে প্রকাশিত হবে একটি বই, জানা গেল আয়োজকদের পক্ষ থেকে। বিজ্ঞানের খবর আজ এই পর্যন্ত।
0: বিজ্ঞানের খবর শুনলেন, সংকলন গোপী দে সরকার, আকাশবাণী কলকাতা। শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুল গীতি, শিল্পী শান্তব্রত নন্দন।

0: নজরুল গীতি শুনলেন শান্তব্রত নন্দনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কথিকা, শিরোনাম জন্ম শতবর্ষের আলোয় ভূপেন হাজারিকা, বলছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
1: মনের মানুষকে মন তো কখনো চিনতে করে না ভুল, স্বর্গের পারিজাত হয় যে কখন একটি চামেলি ফুল। সুরের মায়াজালে স্বর্গের পারিজাত কুসুমকে মর্তের চামেলি ফুল করে ফুটিয়েছিলেন ডক্টর ভূপেন হাজারিকা। আসামের চা বাগানের দুটি পাতা একটি কুঁড়ির স্বপ্ন তিনি বাংলা গানে দেখিয়েছিলেন। তাঁর সুরে বাঙালি খুঁজে পেয়েছে ব্রহ্মপুত্রের ছলাচ্ছল শব্দ। বিহুগানের তালে তালে তিনি মাতিয়ে দিয়েছেন আপামর বাঙালি শ্রোতাকে। আসামের চৌহদ্দি পেরিয়ে ভারতবর্ষের সীমারেখা অতিক্রম করে তার কণ্ঠ ছড়িয়ে পড়েছিল পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে। মিসিসিপির তাজা হাওয়া, ভোলগার জলের উচ্ছ্বাস তিনি অনায়াসেই মিশিয়ে দিয়েছিলেন গঙ্গার তীরবর্তী জনপদের সঙ্গে। শোষিত ও নিপীড়িত মানুষের কথা বলেছেন তার গানে। হতভাগ্য জনতার পাশে তিনি দাঁড়িয়েছেন তার সুর নিয়ে। সমাজ পরিবর্তনের আন্দোলনের প্রথম সারিতে থেকে তিনি উচ্চারণ করতে পেরেছেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ডক্টর ভূপেন হাজারিকা ছিলেন সেই বিশ্ব পথিক যিনি অনায়াসেই অটোয়া থেকে অস্ট্রিয়া হয়ে চিকাগো শহরে চলে যেতে পারেন। তিনি যেন এক চারণ গায়ক যিনি মার্ক টোয়েনের সমাধিতে বসে ম্যাক্সিম গোর্কির কথা শুনিয়ে চলেন। 1926 সালের 8ই সেপ্টেম্বর পরাধীন ভারতবর্ষের আসাম প্রদেশে তার জন্ম। পিতা নীলকান্ত হাজারিকা ছিলেন পেশায় শিক্ষক, মার নাম শান্তিপ্রিয়া হাজারিকা। গুয়াহাটি কটন কলেজ থেকে কলা বিভাগে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। উন্মুক্ত প্রকৃতির কোলে যে শিশুর বেড়ে ওঠা, পাহাড় ও নদীর সংস্পর্শে যা চেতনার বিকাশ, সেই শিশু যে গান গাইবে তা তো বলাই বাহুল্য। হলোও তাই, 1939 সালে মুক্তিপ্রাপ্ত অসমীয়া ছবি ইন্দুমালতীতে বিশ্ববিজয় নওজোয়ান গানখানি তিনি গেয়েছিলেন। অসমীয়া ছবি সিরাজ ও পিয়লি ফুকনে তার নেপথ্য কণ্ঠদান প্রশংসিত হয়। এই সময় তিনি যুক্ত হন ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে। তখনই আলাপ হয় হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গেও। হেমন্ত মুখোপাধ্যায়ের আগ্রহে ভূপেন হাজারিকা রেকর্ড করেন দুটি বাংলা গান। তার প্রিয় হেমন্তদার সঙ্গে গাওয়া গানগুলি হল আঁকাবাঁকা এ পথের দুপাশে নয় শুধু, ফুলে ফুলে নয় শুধু ছাওয়া, এবং গুম গুম গুম গুম মেঘ গরজায়। তখন লতা মঙ্গেশকর মাত্র দুখানি বাংলা বেসিক গান গেয়ে

দিয়েছেন। তিনি চাইলেন পুজোর সময় বাংলা গান রেকর্ড করতে। পুলক বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রস্তাব দিলেন যাতে ভূপেন হাজারিকার সুরে তিনি গান গাইতে পারেন। মাত্র দুদিনের মধ্যে সৃষ্টি হল দুখানি গান। 1957-র পুজোর সময় প্রকাশিত হল লতাজির গাওয়া প্রথম বাংলা বেসিক রেকর্ডে পুজোর গান। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ও ভূপেন হাজারিকার সুরে গান দুটি ছিল রঙ্গিলা বাঁশিতে কে ডাকে এবং মনে রেখো ও গো আধো চাঁদ। এরপর লতাজি আবার তাঁর প্রিয় ভূপেনদার সুরে 1981 সালে গিয়েছিলেন ভালো করে তুমি চেয়ে দেখো, জোছনা রাত পিছুটানের স্মৃতি, অপরূপা অপরূপা এবং অস্ত আকাশের গোধূলি রং নিয়ে। এই সময় থেকেই ডক্টর ভূপেন হাজারিকার সুরে বাংলা গানের একাধিক শিল্পী গান রেকর্ড করতে থাকেন, যেমন সুবীর সেন গাইলেন মেঘে মেঘে ডম্বরু এবং ওগো শকুন্তলা চলে যেও না, শ্যামল মিত্র গাইলেন চৈতালি চাঁদ যাক ডুবে যাক, সপ্তডিঙ্গা মধুকর দিয়াচি ভাষায়, শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে দাঁড় ছপ ছপ ওই কোন তরি বেয়ে চলেছি, রুমাগু ঠাকুরও তার কণ্ঠে একখানা মেঘ ভেসে এলো আকাশে, প্রতিমা বন্দ্যোপাধ্যায় গাইলেন তোমায় কেন লাগছে এত চেনা। নিজে রেকর্ড করতে লাগলেন একের পর এক গান। সেসব গান লিখতেন গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, শিবদাস বন্দ্যোপাধ্যায়। নিজেই সেসব গানের সুর দিতেন, কখনো বা অপরেশ লাহিড়ি বা অংশমানের সুরেও গান গেয়েছেন। আমি এক যাযাবর, দোলা এ দোলা, এ কেমন রঙ্গ জাদু, ও মালিক সারা জীবন কাঁদালে যখন, প্রতিধ্বনি শুনি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে, ইত্যাদি গানগুলি আজও সমান লোকপ্রিয়। শুধু যে আসামের বিহু গানকে বাংলা গানের সঙ্গে তিনি মিলিয়েছিলেন তাই নয়, গোয়ালপাড়িয়া গান, উত্তরবঙ্গের বিভিন্ন লোকসুর, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের গান এবং সারা পৃথিবীর নানা প্রদেশের গানের সুরের প্রভাবে তিনি বাংলা গান তৈরি করেছিলেন। পল রবসনের ওল্ড ম্যান রিভারের অনুকরণে গাইলেন বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের। ক্যারাবিয়ান লোকসঙ্গীত উই আর অন দি সেম বোট ব্রাদারের সুরে তৈরি হল মোরা যাত্রী একই তরণীর, বা উই শ্যাল ওভারকামের সুরে গাইলেন আমরা করব জয়। ডক্টর ভূপেন হাজারিকার কণ্ঠে এমন এক মাদকতা ছিল যা সহজেই মানুষের হৃদয়ে স্পর্শ করত। যেমনভাবে তিনি কথা বলতেন তেমনভাবেই তিনি গান গাইতেন। গানের কথাগুলি উচ্চারণের মধ্যে ছিল বিশ্বাস এবং শ্রোতার সঙ্গে যোগসূত্র স্থাপনের আকাঙ্ক্ষা। এইভাবেই তো তিনি এক স্বতন্ত্র শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। গত শতকের 5-এর দশক থেকেই তিনি বাংলা ছায়াছবির গানে সুর দিতে শুরু করেন। 1956 সালের 1 জুন মুক্তি পায় রতন চট্টোপাধ্যায় পরিচালিত ছবি অসমাপ্ত। এই ছবিতে 5 জন সুরকারের মধ্যে ছিলেন ডক্টর ভূপেন হাজারিকা। এককভাবে সর্বপ্রথম সঙ্গীত পরিচালনা করেন আশুতোষ মুখোপাধ্যায়ের কাহিনী নিয়ে অসিত সেন পরিচালিত, উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত 1957 সালে মুক্তিপ্রাপ্ত জীবনতৃষ্ণা ছবি। যখন উত্তম কুমার হেমন্ত মুখোপাধ্যায় জুটি খ্যাতির শীর্ষে, তখন এই ছবিতে উত্তম কুমারের লিপে ডক্টর ভূপেন হাজারিকা গিয়েছিলেন সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত। এরপর কড়িও কোমল, ঝোনাকির আলো, মাহুত বন্ধুরে, দুই বেচারা, এখানে পিঞ্জর, চামেলি মেম সাহেব, গজমুক্তা প্রভৃতি ছবিতে ভূপেন হাজারিকার সুরে গান জনপ্রিয় হয়। এখানে পিঞ্জর ছবিতে নায়িকা অপর্ণা সেনের লিপে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তিনি ব্যবহার করেছিলেন অতুলপ্রসাদের গান একামোর গানের তরি। চামেলি মেম সাহেব ছবির গানে হেমন্ত মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, আশা ভোঁসলে ও নিজে কণ্ঠদান করেছিলেন, যা আজও জনপ্রিয়। 1994 সালে পরিচালক অজিত লাহিড়ি নারায়ণ সান্যালের কাহিনী নিয়ে ছবি গজমুক্তা করেন। সেখানে সঙ্গীত পরিচালক হিসেবে ডক্টর ভূপেন হাজারিকা প্রশংসিত হন। শুধু বাংলা ছবিই নয়, হিন্দি ছবিতেও তিনি নিয়মিত সুর দিয়েছেন। হিন্দি ছবির মধ্যে মেরাধারাম মেরিমা, একপাল, রুদালি, দোরাহে, চিঙ্গারি, সাজ, গজগামিনী অন্যতম। 1993 সালে মুক্তিপ্রাপ্ত রুদালি ছবিতে লতা মঙ্গেশকরের গাওয়া দিল হুম হুম করে গানখানি সারা ভারতের শ্রোতাদের উদ্বেল করে দিয়েছিল। কল্পনা লাজমি যখন লোহিত কিনারে নামে একটি দূরদর্শন ধারাবাহিক পরিচালনা করেছিলেন, যার আবহ সঙ্গীতের দায়িত্ব দিয়েছিলেন ডক্টর ভূপেন হাজারিকাকে, এবং তা সফল হয়। সঙ্গীত পরিচালনা বা পরিবেশন ছাড়াও বিভিন্ন সময় নানা দায়িত্বপূর্ণ পদে ছিলেন ডক্টর ভূপেন হাজারিকা। অল ইন্ডিয়া রেডিও

0: সঙ্গীত জীবনে তিনি দেশ ও বিদেশের বিভিন্ন পুরস্কার ও সম্মান পেয়েছেন। পদ্মশ্রী ও পদ্মভূষণ ছাড়াও চলচ্চিত্রে জাতীয় পুরস্কার, অসম সরকারের শঙ্করদেব পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার, অসম রত্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং সর্বোপরি 2019 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হন ডক্টর ভূপেন হাজারিকা। 2011 সালের মাঝামাঝি সময় থেকেই শরীরটা খারাপ হতে শুরু করছিল এই শিল্পীর। সেই বছরই 5ই নভেম্বর এক হৈমন্তিক বিকেলে 85 বছর বয়সে মুম্বাইতে প্রয়াত হন ডক্টর ভূপেন হাজারিকা। অন্তিম ইচ্ছানুযায়ী তার নশ্বর দেহ গৌহাটিতে আনা হয় ও জালুকবাড়ি শ্মশানের মাটিতে ভস্মীভূত হয়। এভাবেই আসামের ভূমিপুত্র এখানকারই মাটিতে মিশে রইলেন ডক্টর ভূপেন হাজারিকা। আজও যে কোনো গণ আন্দোলনে ধ্বনিত হয় আয় আয় ছুটে আয় সজাগ জনতা। হস্তিচালক যখন তার হাতি নিয়ে প্রবেশ করেন গভীর অরণ্যে, তখন তার ঘরের লোক গেয়ে ওঠেন, তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুদ বন্ধুরে। গৌহাটিতে আজও যখন কোনো পর্যটক ডক্টর ভূপেন হাজারিকার সমাধিস্থল দেখেন, তাদের কানে অনুরণিত হয় সেই দরদি কণ্ঠের গান, ও বিদেশি বন্ধু ভাগ্য হত। জন্মশতবর্ষে ডক্টর ভূপেন হাজারিকাকে জানাই প্রণাম। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তিনি চর্চিত হন আগামীতে।
1: শুনলেন কথিকা, শিরোনাম জন্মশতবর্ষের আলোয় ভূপেন হাজারিকা, বললেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনুন সন্তুর, শিল্পী অখিল রায়, রাগ আহির ভৈরব, তবলা সহযোগিতায় প্রশান্ত দে রায়।

সন্তুরে শুনলেন রাগ আহির ভৈরব, বাজিয়েছেন অখিল রায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন প্রশান্ত দে রায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: ভাইরা বোনেরা দাদারা দিদিরা ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
1: আরবিআই এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স

কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

0: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে। আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আপনারা শুনেছেন সন্তুর, এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম পর্বে অনুসন্ধান ছবির গান, প্রথম গানের শিল্পী লতা মঙ্গেশকর।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: অনুসন্ধান ছবির শেষ গান কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে শুনুন।

0: গানে গানে প্রথম পর্ব এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা খবর পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব মজবুত ভিত্তি এবং দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক ও রাজনৈতিক যোগাযোগের উপর প্রতিষ্ঠিত। দিল্লির সত্যনিকেতন এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বাড়ি মালিকের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের 28তম বৈঠকে সভাপতিত্ব করবেন। পশ্চিমবঙ্গ সরকার প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম এবং বিধবাদের হাতে বর্ধিত হারে ভাতা তুলে দেওয়ার কাজ শুরু করছে। রাশিয়া ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে ইউক্রেনের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন বিশেষ মার্কিন দূত। অনূর্ধ্ব কুড়ি ভারতীয় ফুটবল দল এএফসি এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, গত কয়েক বছরে ভারত ও ফ্রান্সের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে উভয় দেশ একটি বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলছে। প্যারিসের স্বামীনারায়ণ হিন্দু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা এবং জলবায়ু সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপে সর্বক্ষেত্রে উভয় দেশ নতুন গতি ও উদ্দীপনা নিয়ে যৌথভাবে এগিয়ে চলেছে।
2: ভারত ফ্রান্স জয়েন্ট ভেঞ্চার্স কে সম্ভাবনা উপর বাতে হতি। স্বামীনারায়ণ মন্দির নে ইস সম্ভাবনা মে ভি এক নয়া আয়াম জোড়া হ্যায়। ইয়ে মন্দির মেড ইন ইন্ডিয়া হ্যায় অর বিল্ট ইন ফ্রান্স হ্যায়। ইসকে কাফি পত্থরোঁ কো ভারত মে তরাশা গয়া হ্যায়। ভারত কি প্রাচীন প্রতিভা ইয়াহাঁ ফ্রান্স মে আধুনিক ইঞ্জিনিয়ারিং সে আকর জুড় চুকি হ্যায়। প্যারিস মে ইস ভব্য মন্দির নে আকার লিয়া হ্যায়। ইসলিয়ে মে আশা করতা হুঁ ইয়ে মন্দির সদিয়ো তক ভারত ও ফ্রান্স কে বিচ সহযোগ আর সম্ভাবনাও কা ভি প্রতীক বনকর উভরেগা।
1: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় বিশেষ ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ভবন মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন এবং প্রাথমিক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হল।
3: भी व्यक्ति इसके जिम्मेदार हैं, चाहे वो बिल्डिंग का मालिक है या अधिकारी है, क्योंकि बिल्डिंग पुरानी थी और इसमें कुछ कंस्ट्रक्शन का रेनोवेशन का काम चल रहा था। बेसमेंट में किसी प्रकार की खुदाई चल रही थी जिसके कारण से पिलर जो है वो हिला और वो पूरी बिल्डिंग ढह गई। पीजी के नाते ये बिल्डिंग काम कर रही थी, बच्चे इसके अंदर थे और लगातार सभी एजेंसी काम कर रही है। हमारे लिए सबसे महत्वपूर्ण है इन बच्चों की पहले जान बचाई जाए, दोषियों को छोड़ा नहीं जाएगा।
1: এদিকে গতকাল গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬। ধ্বংসস্তূপ সরানোর কাজ এবং আটকে পড়া কোনো ব্যক্তি এখনও সেখানে আছে কিনা তা উদ্ধারকারী দল খুঁজে দেখছে। এনডিআরএফ, দমকল বাহিনী, দিল্লি পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলি ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লির পুলিশ কমিশনার এবং এনডিআরএফের মহানির্দেশকের সঙ্গে কথা বলেছেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করারও নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই দুর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দেন। এদিকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এইমস জানিয়েছে যে, সত্যনিকেতনে ভবন ধসের ঘটনায় আহত ১১ জন রোগীকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ৫ জনকে ট্রমা সেন্টারে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আশঙ্কাজনক অবস্থায় থাকা আরও ১ জন রোগী পরে আঘাতের কারণে মারা যান। দিল্লির মেয়র প্রবেশ ওয়াহি জানিয়েছেন, ৪তলার বেশি উচ্চতার অবৈধ নির্মাণগুলি সিল করে দেওয়া হবে। এজন্য দায়ী সংশ্লিষ্ট আধিকারিকদের

0: মধ্যেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের 28তম বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের আন্তঃরাজ্য পরিষদ সচিবালয় এই বৈঠকের আয়োজন করেছে। পশ্চিমাঞ্চলিক পরিষদের অন্তর্ভুক্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল গোয়া, গুজরাট, মহারাষ্ট্র, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ। এই পরিষদে পশ্চিমাঞ্চলের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দুজন করে বরিষ্ঠ মন্ত্রী সদস্য হিসেবে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভাবনার উপর ভিত্তি করে তৈরি টিম ভারতের গঠনে এই আঞ্চলিক পরিষদগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী হাভিয়ার বেটেল সরকারি সফরে নতুন দিল্লি এসে পৌঁছেছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, আজই তিনি রাজধানীতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই সফরের মাধ্যমে ভারত ও লুক্সেমবার্গের বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। গতকাল সিএসআইআর আইআইসিবি সল্টলেক ক্যাম্পাসে সপ্তম রাইস কনক্লেভের উদ্বোধন করে তিনি একথা বলেন।
1: It has also given our youngsters an alternative option and an alternative avenue of livelihood. Almost 50% or more of them belong to tier 2 and tier 3 cities. So we also have to give up this mindset that the startup is happening only in big cities and metro. So in order to address these section of youngsters who are looking forward with a lot of aspiration, we started to have this campaign of holding these conclaves in different parts of the country. We have already had 6 such, north, south, east, west, northeast.
0: ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর বেসরকারীকরণ করা হচ্ছে, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবরকে ভিত্তিহীন বলে স্পষ্ট করেছে তারা। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরো জানিয়েছে, এই সংস্থাটির বেসরকারীকরণ হচ্ছে না এবং এর গুরুত্ব কমানো হচ্ছে না। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার প্রবীণ নাগরিক বিশেষভাবে সক্ষম ও বিধবাদের হাতে বর্ধিত হারে ভাতা তুলে দেওয়ার কাজ শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য সচিবালয় নবান্নে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় এই কাজের সূচনা করবেন। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রস্তাবিত এই অনুষ্ঠান মঞ্চ থেকে কয়েকজন প্রবীণ নাগরিক বিধবা ও বিশেষভাবে সক্ষমের হাতে আজ এই সুবিধা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। এই পর্বে আজ থেকেই রাজ্যে প্রায় 62 লক্ষ প্রবীণ নাগরিক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে সরাসরি টাকা দেওয়া হবে বলে জানা গেছে। আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন। কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে প্রস্তাবিত এই অনুষ্ঠানে কলকাতা ও শহরতলির বিভিন্ন পুজো কমিটি ছাড়াও পুলিশ, বিদ্যুৎ, দমকল, বিপর্যয় ব্যবস্থাপনা সহ নানা দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিহারে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গঙ্গাসহ একাধিক প্রধান নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ইন্দ্রপুরী ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় 1,96,000 কিউসেকে। জল ছাড়ার পরিমাণ কমে যাওয়ায় দীঘা এবং গান্ধীঘাটে গঙ্গার জলের চাপ অনেকটাই কমেছে। এদিকে দুর্গত এলাকাগুলিতে ত্রাণ উদ্ধারের কাজ জোর কদমে চলেছে। আবহাওয়া বিভাগ আইএমডি আজ বিহার, মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, কর্ণাটক ও তামিলনাড়ুতে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসানের লক্ষ্যে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি গতকাল কিভে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপ এবং জারিড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনার ফাঁকেই জেলেনস্কি জানান, এই যুদ্ধ সমাপ্তির ক্ষেত্রে ভূখণ্ডগত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কিছু জটিল প্রশ্নের সমাধান হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেছেন। উইটকপ জানান, মস্কোয় রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার কিছু প্রস্তাব মার্কিন প্রতিনিধি দল এই বৈঠকে নিয়ে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 5। গতকাল মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময়

0: অ্যামাজন প্রাইম এয়ারের পণ্যবাহী বিমানটি রানওয়ে ছাড়িয়ে দুর্ঘটনার মুখে পড়ে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। অনূর্ধ্ব কুড়ি ভারতীয় ফুটবল দল দীর্ঘ কুড়ি বছর পর এফসি অনূর্ধ্ব কুড়ি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল। তাসখান্ডি গ্রুপ বির শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব কুড়ি দলকে 3-0 ব্যবধানে পরাজিত করে ভারতীয় দল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব, মজবুত ভিত্তি এবং দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক ও রাজনৈতিক যোগাযোগের উপর প্রতিষ্ঠিত। দিল্লির সত্যনিকেতন এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের 28তম বৈঠকে সভাপতিত্ব করবেন। খবর এখনকার মতো এই পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম, শেষের সেদিন কিন্তু ভয়ঙ্কর। লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়। বইপ্রেমীরা খবরটা শুনলে নিশ্চিত চমকে উঠবেন। লক্ষ লক্ষ নতুন পুরনো বই বাজার থেকে টাকা দিয়ে কিনে ধ্বংস করে ফেলা হচ্ছে। হ্যাঁ, খবরটা সম্পূর্ণ সত্যি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে অ্যান্থ্রোপিক নামের এমন একটি এআই স্টার্টআপ কোম্পানি প্রজেক্ট পানামা নামে একটা প্রকল্প চালু করেছে। এই কোম্পানির কাজ হল চ্যাটজিপিটির মতো ক্লড নামের এআই তৈরি করা। এআইকে শেখানোর জন্য লক্ষ লক্ষ বই দরকার। তারা করছেটা কি, তারা এইসব বই স্ক্যান করে নিজেদের এআই ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশিক্ষণ দিয়ে উন্নত করার পর বইগুলো ধ্বংস করে ফেলছে। বইয়ের মলাট মেশিন দিয়ে কেটে হাই স্পিড স্ক্যানার দিয়ে সব পাতা স্ক্যান করে কাগজগুলো রিসাইকেল করা হচ্ছে। পাইরেটেড বই ব্যবহারের পরিবর্তে তারা বৈধ উপায়ে বই কিনে বই ধ্বংস করছে। আপাতভাবে তাই কারোর কিছু বলার নেই। বিভিন্ন বিষয়ে যাতে এআই মানুষের চেয়ে দ্রুত কন্টেন্ট তৈরি করতে পারে, সেই জন্যই এই পুস্তক ধ্বংস। অর্থাৎ এরপর থেকে জ্ঞান বিজ্ঞান সাহিত্য দর্শনের বিষয়ে আগামী প্রজন্মকে চটজলদি কিছু জানতে হলে এআই এর উপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তবে বই তো শুধু মুদ্রিত অক্ষর সমষ্টি নয়, একটা জাতি বা সভ্যতার সাংস্কৃতিক অস্তিত্ব ও অভিজ্ঞান। সেই ছাপা বইকে শুধুমাত্র ডেটা বা কন্টেন্ট হিসেবে বিবেচনা করে নির্বিচারে মানুষের সাংস্কৃতিক অস্তিত্বকেই তো অস্বীকার করা হচ্ছে। দাম দিয়ে বইগুলি কেনা হচ্ছে, কাজেই আপাতদৃষ্টিতে তা আটকানোর উপায় নেই। এআই নিয়ে আন্তর্জাতিক আইনও স্পষ্ট নয়। অদূর ভবিষ্যতে বিশ্বের জ্ঞান ভাণ্ডারের নাগাল পেতে হলে বৃহৎ কর্পোরেট পরিচালিত এআই কোম্পানিগুলির উপরই ভরসা করতে হবে। এর চেয়ে আরও সাংঘাতিক খবর হল, মানুষের তৈরি এআই আর মানুষের নিয়ন্ত্রণে থাকছে না। 2017 সালে পরীক্ষামূলক গবেষণায় বব আর অ্যালিস নামে দুটো চ্যাটবটকে একটা বিষয়ে আলোচনা করতে বলা হয়েছিল। চ্যাটবট হল এআই পরিচালিত সফটওয়্যার প্রোগ্রাম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। দেখা গেল সেই দুটো চ্যাটবট নিজেদের মধ্যে আলাপচারিতায় এমন কিছু কথা বলেছে যা বিজ্ঞানীরা বুঝতেই পারছেন না। অর্থাৎ এআই নিজেদের যোগাযোগের মাধ্যম হিসেবে নিজেরাই নতুন ভাষা তৈরি করে ফেলছে এবং তাদের ভাবনা বোঝার উপায় আপাতত মানুষের কাছে নেই। কেমন যেন ছোটবেলায় পড়া সেই বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো মনে হচ্ছে না? মানুষের তৈরি যন্ত্র শেষে মানুষেরই নির্দেশ মানতে অস্বীকার করবে না তো? মানুষ নিজেদের স্বাধীন ভাবছে ঠিকই, অথচ তার সামনে কিছুদিন পরে যে বিকল্পগুলো থাকবে তা আগে থেকে সাজিয়ে রাখবে মানুষেরই তৈরি এক অদৃশ্য বুদ্ধিমান ব্যবস্থা। অর্থাৎ আমরা নিজেদেরই অগোচরে নিজেদের তৈরি অদৃশ্য এক শক্তির পরাধীন হয়ে পড়ছি। এটাও ঠিক, আমাদের জীবনকে এআই অনেক সহজ করে দিয়েছে। চিকিৎসা, শিক্ষা, জ্ঞান বিজ্ঞান চর্চা, বিভিন্ন কাজে সিদ্ধান্ত নিতে সাহায্য করা, জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এআই মানুষকে সাহায্য করে চলেছে। কিন্তু মানুষ তার মগজ না খাটানোর আরাম আয়েসের জন্যে এআইকে এমনভাবে ব্যবহার করছে, মানুষের মগজে তার এখন সর্বগ্রাসী প্রভাব। রোগ নির্ণয়, পড়াশুনো, চিকিৎসা, শিক্ষা, কেনাকাটা, ভ্রমণ, সরকার নির্বাচন, পরিচালনা, সব ক্ষেত্রেই মানুষ এখন এআইকে জিজ্ঞাসা করছে। বলা ভালো, এআই নিজে থেকেই বলে দিচ্ছে কোনটা করলে ভালো হয়। এভাবেই কোনোদিন যদি এআই এর বুদ্ধি মানুষের চেয়ে বেশি হয়ে যায়, তখন তো মানুষকে সামান্য স্বাধীনতা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত তখন কৃত্রিম বুদ্ধিমত্তাই নেবে।

কাজেই মানুষকে এখনই ঠিক করতে হবে এআই কে সে এরপর থেকে কিভাবে ব্যবহার করবে। নিজের সৃষ্টির কাছে মানুষ তার নিজের জায়গা হারালে তা হবে মানব সভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর পরিহাস। কথাগুলো আপাতভাবে নেতিবাচক বলে মনে হলেও মানুষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও ইচ্ছে ধীরে ধীরে হারিয়ে ফেললে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাধান্যই প্রতিষ্ঠা পাবে। আর বিজ্ঞানী স্টিফেন হকিং তো 2014

0: এবং অসাধু, সবাই সাবধান। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্ব। প্রথমে আরাধনা ছবির গান, শিল্পী কিশোর কুমার।

কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে। এবারের গান শুনছেন আরাধনা ছবির গান।

মোর স্বপ্নেরই সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না কো।

0: কিশোর কুমারের কণ্ঠে শুনলেন আরাধনা ছবির গান। এবারে কিশোর কুমারের কণ্ঠে লালকুঠি ছবির গান।
1: তুমি কে?
2: আমি কে?

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন গানের বেলা
1: করে এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

সুর, তাল ও লয়ের সমন্বয়ে গঠিত শিল্পকলা, যা মানুষের মনে আনন্দ ও বিনোদন সৃষ্টি করতে পারে, তাই হল সঙ্গীত। আর আজ মাসের প্রথম সোমবার, গানের ভেলা ভাসিয়ে নিয়ে যাওয়ার দিন, শাস্ত্রীয় সঙ্গীতের অথৈ সাগরে।

শাস্ত্রীয় সঙ্গীত। প্রাচীন শাস্ত্রীয় নিয়ম, ব্যাকরণ, রাগ ও তালের উপর পুরোপুরি প্রতিষ্ঠিত এক ধরনের গম্ভীর ও উচ্চাঙ্গ সঙ্গীত। এটি লোকসঙ্গীতের মতো স্বাধীন নয়, বরং নির্দিষ্ট সুর, রাগ, রাগিণী এবং ছন্দ বা তালের কঠোর নিয়ম মেনে পরিবেশন করতে হয়। আর আজ এ আসরে বলব তাঁদের কথা, শুনব তাঁদের কঠোর অনুশীলনের প্রকাশ, যাঁদের কণ্ঠে ঈশ্বরের বাস, যাঁদের হাতে এই শাস্ত্রীয় সঙ্গীতের তরুণী বয়ে চলেছে মনের আনন্দে। আর সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু অমৃতা হালদার রায়। আপনারাও চলে আসতে পারেন আমাদের এই নম্বরে 0332210 7325।

মানুষটি ছিলেন সুরের ঐন্দ্রজালিক। মুহূর্তে সঙ্গীতের মায়াজালে আবিষ্ট করতে পারতেন সকলকে। শাস্ত্রীয় সঙ্গীতের রীতির মধ্যে থেকেই সম্রাটের মতো দাপটের সাথে শ্রোতার মন জিতবেন, এই ছিল তাঁর প্রতিজ্ঞা। হ্যাঁ, তিনি হলেন সুর সম্রাট ওস্তাদ আমির খাঁ সাহেব। ইন্দোর ঘরানার

জন্ম ১৯১২ সালের ১৫ই আগস্ট ইন্দোরে। বাবা শাহমের খাঁ বাজাতেন সারেঙ্গি। বাবার কাছেই তার প্রথম তালিম শুরু। ১৯৪৬-এর দিকে তিনি যখন কলকাতায় আসেন, বহু প্রতিকূলতা এবং দারিদ্র্যের মধ্যে কেটেছে তার দিন। তখনও কি তিনি ভেবেছিলেন এই

কাতাই তাকে একদিন মাথায় করে রাখবেন? আর কেন রাখবে না বলুন তো? তিনিই তো বলতেন, নগমা ওহি নগমা হ্যায় জো রুহু সুনে অর রুহু সুনায়, অর্থাৎ যে সঙ্গীত হৃদয়ের অন্তঃস্থল থেকে উৎপত্তি লাভ করেছে আর স্পর্শ করেছে আত্মিক প্রশান্তিকে, সেই সঙ্গীতই প্রকৃত সঙ্গীত।

সঙ্গীত জগতে নিজের স্থান পেতে বহু লড়াই করতে হয়েছিল তাকে। তবে নিজের শৈল্পিক ও পাহাড় সম ব্যক্তিত্ব নিয়ে অবশ্য সেই লড়াইয়ে জিতেছিলেন তিনি। তাঁর হাত ধরে শাস্ত্রীয় সঙ্গীতে প্রতিষ্ঠা হয়েছিল মেরুখণ্ড নামের এক অমূল্য রত্ন। এই পদ্ধতিতে তিনি দেখিয়েছিলেন সপ্তকের সাতটি স্বর নিয়ে বিভিন্নভাবে বিন্যস্ত করে কিভাবে খেলা করা যায়। কোনো এক বর্ষায় খাঁসাহেব কলকাতার পাঁচটি আসরে মেঘেরাগ পরিবেশন করেছিলেন পাঁচটি ভিন্নভাবে। একই রাগ নিয়ে দেখালেন তিনি পাঁচটি ভিন্ন রাস্তা। সঙ্গীত আর গণিত দুটোতেই অনবদ্য পাণ্ডিত্য তাকে এ দক্ষতা এনে দিয়েছিল। শুনছি বিলাস খনিটরি।

উস্তাদ আমির খানের পরিবেশনায় শুনছিলাম বিলাস খনিটুটি। এর একটি সৃষ্টি নিয়ে ঐতিহাসিক মত প্রচলিত আছে যে রাগ বিলাস খনি টোডি মিয়া তানসেনের পুত্র বিলাস খান দ্বারা নির্মিত এবং তার নামানুসারেই নামকরণ করা হয়েছে তানারাং সঙ্গীত অনুযায়ী। এটি মূলত তানসেনের মৃত্যুর পর তাঁর শোক থেকে তৈরি হয়েছিল বলেই মনে করা হয়।

0: ছোট্ট একটু বিজ্ঞাপনের বিরতি, আবার ফিরে আসছি শাস্ত্রীয় সঙ্গীতের গানের ভেলায়।
1: দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

জাগতিক সব দীনতা হীনতা থেকে মানুষটিকে এক অন্য জগতে শান্ত স্মিত সমাহিত ভাব দিত তাঁর সুর, তাঁর গান। সঙ্গীতের মোহনীয় সিন্ধু থেকে তিনি নিয়ে আসতেন নতুন এক অর্থের সন্ধান। আমির খুসরু সুফি কাব্যের কালবানার আদলে তারানা নামে এক নতুন ধারা সৃষ্টি করেছিলেন তিনি। 1971 সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন ওস্তাদ আমির খাঁ সাহেব। শাস্ত্রীয় সঙ্গীতের মধ্য গগনে তিনি ছিলেন সুর সম্রাটের মতো। চলচ্চিত্রে সচরাচর গাইতেন না, তবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প অবলম্বনে তপন সিংহ পরিচালিত ক্ষুধিত পাষাণ ছায়াছবিতে প্লেব্যাক গায়ক হিসেবে তার প্রথম প্রবেশ ঘটে, যে ছবিতে সঙ্গীত পরিচালক ছিলেন বিশ্ববিখ্যাত শরৎবাদক ওস্তাদ আলী আকবর খাঁ এবং তার সহকারী হিসেবে এই ছবিতে কাজ করেছিলেন বিখ্যাত সেতারবাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়। আজ এই মুহূর্তে রইল সেই ছবির সেই বিখ্যাত ঠুমরি আপনাদের জন্য।

আজ শাস্ত্রীয় সঙ্গীতের গানের ভেলায় আমরা শুরুতেই বলেছি, আজ শ্রদ্ধা জানাব তাদের, স্মরণ করব তাঁদের যাদের কণ্ঠে ঈশ্বরের বাস, শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে ওতপ্রোতভাবে যাদের নাম চিরস্মরণীয়।

মাদুরাইকে তখন বলা হতো থুঙ্গা নাগারম, অর্থাৎ যে শহর কখনো ঘুমায় না। দ্রুত গতির জীবনযাত্রা ছিল এই শহরের বৈশিষ্ট্য, আর সংস্কৃতি ছিল মাদুরাইয়ের প্রাণভোমরা। সঙ্গে ছিল 2500 বছরের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, বাণিজ্য এগোচ্ছে মাদুরাই, অর্থনীতি হচ্ছে মজবুত, এদিকে ভারতের স্বাধীনতার স্বর ধীরে ধীরে জোরালো হওয়া শুরু হয়েছে। ঠিক এই রকম সময় বিনা বাদিকা সম্মুখা ভাদিভার আম্মালের কন্যাটি সকালে উঠে স্নান সেরেই তানপুরায় তান তুলত। তারপর সেই তানপুরা ছেড়ে সাতে গলা লাগালো, তারপর ঘরময় ঘুরে বেড়ালো, গান গাইল, আবার যখন তানপুরার কাছে ফিরল হয়তো কয়েক ঘন্টা পর, তানপুরার সাতে গলা মিলিয়ে অনুভব করল সুরের এক বিন্দুও নড়চড় হয়নি। আগামী জীবনেও কখনোই সুরের নড়চড় তো দূরের কথা, একটুও এধার ওধার হয়েছে সে কথা তার কঠিন সমালোচকও বলতে পারবেন না। হ্যাঁ, তিনি আর কেউ নন, এম এস শুভলক্ষ্মী। এই সেপ্টেম্বর মাসেই তার জন্ম, 1916 সেপ্টেম্বর।

0: কোনো কারণে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু জানি আপনারা রয়েছেন আমাদের সাথে। আপনারা চলে আসতে পারেন আপনাদের মনের কথা নিয়ে 0332210 7325 এই নম্বরে। হ্যাঁ, দেখিনি কোন বন্ধু রয়েছেন। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যালো, কে বলছেন বন্ধু?
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি। শোনা যাচ্ছে? হ্যালো,
0: হ্যাঁ, সায়ন ঘোষ কোথা থেকে বলছেন? হ্যাঁ,
1: মালদা থেকে, মালদা।
0: বলুন।
1: হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন আমার এই মুহূর্তে মনে পড়ছে, একটি রাগ সৃষ্টির কথা। যিনি সৃষ্টি করছেন তিনি আবার নিজের গুরু, মানে নিজের কাছে নিজেই শিখছেন পরবর্তীতে। গল্পটা হচ্ছে এরকম, HMV স্টুডিওতে বোম্বেতে রেকর্ড হবে, ওস্তাদ আলী আকবর খাঁ সাহেব রেকর্ডিং করবেন, সেখানে বাজিয়েছেন উনি দুটো তিনটে রাগ, রাগ কৈশিক আনারা, রাগ চন্দ্রকোষ ও রাগ নন্দকোষ। এবং রাগ নন্দকোষ কৈশিক আনারা চন্দ্রকোষ মিশ্রণ করে একটি রাগ উনি তৈরি করেছিলেন, এবং যখন বাজিয়েছেন তখনও উনি জানতেন না যে উনি কি রাগ বাজাচ্ছেন এবং কি তার নাম হবে। তো পরবর্তীতে জানতে চাওয়া হয়েছে যে সরজি রাগের নাম কি দেব, লেভেলে কি নাম যাবে। তো সেদিন ফুল মুন, মুন নাইট, সে মুন নাইট ছিল বলে উনি বললেন যে রাগ চন্দ্রনন্দন। চন্দ্রনন্দন বেরিয়েছে, হিট করেছে, উনি ওনার কাজে ব্যস্ত হয়ে গিয়েছেন, এবং কলকাতাতে যখন ফিরে এসেছেন বা কোনো শো করতে

আছেন, তখন সবাই বলছেন চন্দ্রনন্দন শোনান, চন্দ্রনন্দন শোনান। তখন উনি করজোড়ে বলছেন যে দেখুন, আমি আমার নিজেরই বাজনা আমি ভুলে গিয়েছি, আমার সৃষ্টি আমি নিজেই ভুলে গিয়েছি, আমার স্মরণে এই মুহূর্তে নেই, আমি মাফ করবেন। যে উনি নিজের রেকর্ডটি সংগ্রহ করলেন, ভাবুন, নিজের কাছে নিজের গুরু নিজেই হচ্ছেন। যে রেকর্ডটি সংগ্রহ করার পর উনি নিজে আবার শিখলেন,

0: রাতে আবার উনি পারফর্ম করতে শুরু করলেন।
1: এই অসাধারণ তথ্য দিলেন বন্ধু, সত্যি কথাই এগুলো শিখার, সবটাই শিক্ষণীয়।
0: আর একটা বিষয় বলে শেষ করি, এই চন্দ্রনন্দনের উপরেই কিন্তু একটা বিখ্যাত গান তৈরি হয়েছিল, স্মৃতি শুধু থাকে। হৈমন্তী শুক্লা গেয়েছিলেন, পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন।
1: অনেক ধন্যবাদ, এভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকুন, সমৃদ্ধ করুন। আপনাকে অনেক ধন্যবাদ।

0: দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: সত্যি আমাদের এই সঙ্গীতের জগতে, সঙ্গীতের সাগরে যে কত মণিরত্ন লুকিয়ে রয়েছে তার এক কণাও বোধ হয় আমাদের জানা নেই। আমরা এইভাবেই জানতে থাকি, জানাতে থাকি, সমৃদ্ধ হই প্রতি মুহূর্তে। চলে আসি আবারও তাঁর কথায়। মাত্র 11 বছর বয়সে তিরুচিরাপল্লির বুকফোর্ট মন্দিরে প্রথম তাঁর অনুষ্ঠান। তার ঠিক 2 বছর অর্থাৎ 13 বছর বয়সে, আবার ভিন্ন মতে 17 বছর বয়সে তিনি মাদ্রাজ মিউজিক একাডেমিতে শিল্পীরূপে আত্মপ্রকাশ করেন। তার মায়ের পরিচয়ে নিজের নাম গড়ে তোলেন মাদুরাই সম্মুখা ভাদিভার শুভলক্ষ্মী, অর্থাৎ আমাদের MS শুভলক্ষ্মী। কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে তার নাম সমার্থক। দেশের সমস্ত পদ্ম সম্মান অর্থাৎ পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সহ ভারতরত্ন তাঁর ঝুলিতে। শাস্ত্রীয় সঙ্গীতের দিকপালেরা প্রত্যেকেই তাঁর নাম পরম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে গেছেন। এখনও কেউ কেউ বলেন, 7 সুরের উপরে যদি ঐশ্বরিক 8ম সুর কিছু থাকে, তা শুভলক্ষ্মীর কণ্ঠেই ধরা দিত।

এমএস শুভলক্ষ্মী। খ্যাতির মধ্যগগণে দিলীপ রায়ের কাছে শিখেছেন গান, সিদ্ধেশ্বরী দেবীর কাছে কিছু ঠুমরি, আবার বেগম আক্তারের কাছে শিখেছিলেন গজল একটিমাত্র হলেও, গেয়েছেন রবীন্দ্রসঙ্গীত। তবে এমএস শুভলক্ষ্মী শুধু একজন সঙ্গীত শিল্পীই নন, তার আরও একটি সত্তা ছিল অভিনয়।

ছিলেন অভিনেত্রীও। তবে মীরাবাই ছবির পর আর তিনি সিনেমায় থাকেননি। ভারী শাড়ি, ফুল জড়ানো খোঁপা, নাকের দুপাটায় হিরের নাকছাবি, এম এস ফ্যাশনের ট্রেডমার্ক তৈরি হয়ে গিয়েছিল। এখনও এক বিশেষ পরতের নীল রঙকে দক্ষিণ ভারত এম এস ব্লু বলেই চেনে।

অসুর সম্রাজ্ঞীকে জানাই তার জন্মমাসে আমাদের শ্রদ্ধা। শুনব সেই মীরাবাঈ ছবির গান।

যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর।

আজ সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার, রয়েছি শাস্ত্রীয় সঙ্গীতের গানের ভেলায়। আর 1942 আবার ভিন্ন মতে 1941 সালের এই সেপ্টেম্বর মাসের 9 তারিখেই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম বিখ্যাত কণ্ঠশিল্পী পণ্ডিত মানস চক্রবর্তীর জন্ম বাংলাদেশের ফরিদপুরে পিতার আদি বাড়ি কোটালীপাড়ায়। পিতা সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী, মাতা প্রভাবতী দেবী। পিতার কাছেই তাঁর সঙ্গীত শিক্ষা। তবে শুধু সঙ্গীত শিল্পী নয়, তার আরও একটি পরিচয়, তিনি ছিলেন গীতিকার ও সুরকার। সদাসন্ত বা সদাসন্ত পিয়া ছদ্মনামে রচনা করেছেন বেশ কিছু বন্দিশ, রচনা করেছিলেন বহু বাংলা গান। পণ্ডিত মানস চক্রবর্তীর ঘরানা ছিল কোটালী ঘরানা। তার সুযোগ্য কন্যার লেখায় উল্লেখ পাওয়া যায় যে তার বাবা সঙ্গীত চর্চাকে এমনভাবে প্রথিত করেছিলেন যেখানে সঙ্গীত চর্চা মানে শুধু রেওয়াজ বা গান শেখা নয়, বা সঙ্গীত পরিবেশনও নয়। তার সাথে সাথেই ছিল বিভিন্ন দেশি বিদেশি সাহিত্য, ইতিহাস, ছবি, চলচ্চিত্র, ভাস্কর্য, এইসব নিয়ে নানা বই পড়া, আর তাই নিয়ে গল্পে মেতে ওঠা। পণ্ডিত মানস চক্রবর্তী রাগের চরিত্র অনুযায়ী তার খেয়াল গায়কী পরিবেশন করতেন এবং শাশ্বত ভারতীয় চেতনার একটি সমন্বিত একাত্মতা অর্জন করেছিলেন। তার ঠুমরি হিন্দুস্তানি সঙ্গীতের বিবর্তনে একটি মাইল ফলক সৃষ্টি করেছে। শুনব পণ্ডিত মানস চক্রবর্তীকে।

0: দেখে নেব, কোনো এক বন্ধু অপেক্ষা করছেন, খুব ছোট্ট করে শুনে নেব তার মনের কথা। হ্যালো, কে বলছেন বন্ধু?
1: বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়।
0: হ্যাঁ, কোথা থেকে বলছেন?
1: বাঁকুড়া থেকে। শোনা যাচ্ছে? হ্যালো,
0: কোথা থেকে বলছেন বন্ধু?
1: হ্যাঁ, বাঁকুড়া শহর, বাঁকুড়া।
0: হ্যাঁ বলুন।

0: নতুন স্টাইলে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের আসর, উচ্চাঙ্গ সঙ্গীতের আসর নাম আছে, ভালো লাগছে। তো একটা অনুরূপ তারাপদ চক্রবর্তীর নাম যখন এলোই, তখন তার একটি উপশাস্ত্রীয় গান শোনাবার অনুরোধ। আর এছাড়া বলি, এছাড়া হচ্ছে যে তারাপদ চক্রবর্তী, বিশ্বদেব চট্টোপাধ্যায় এবং আমাদের বিষ্ণুপুর ঘরানার জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, এদেরকে নিয়ে অনুষ্ঠান করলে আমার মনে হয় অনেকেরই আমাদের বেশ ভালো লাগবে। এইটুকুই বললাম আজকে।
1: একদম, অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনাদের অনুরোধের কথা আমরা মাথায় রাখবো, আগামীতে নিশ্চয়ই আপনাদের মনের ইচ্ছে পূরণ হবে। সঙ্গে থাকুন।

বহুমুখী প্রতিভার অধিকারী পণ্ডিত মানস চক্রবর্তী, যিনি খেয়াল, ঠুমরি এবং অন্যান্য বিভিন্ন ধ্রুপদী সঙ্গীত শৈলী যেমন টপ্পা, ভজন, রাগ প্রধান ইত্যাদির সমস্ত ভাষায় অসামান্য দক্ষতা অর্জন করেছিলেন। বহু পুরস্কারে সম্মানিত তিনি, যেটা স্বাভাবিক। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সম্মান: হেরিটেজ ওয়ার্ল্ড সোসাইটি টাওয়ার গ্রুপ দ্বারা হেরিটেজ সম্মান, মহর্ষি পুরস্কার, গিরিজা শঙ্কর স্মৃতি পুরস্কার, যদুভট্ট পুরস্কার, 15তম মাস্টার দীননাথ মঙ্গেশকর সঙ্গীত সম্মেলনে সম্রাট সঙ্গীত একাডেমি গোয়াতে তার শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কার। এমন বহু বহু পুরস্কার ও সম্মানে সম্মানিত তিনি। তবে সব কিছু তাঁদের এই গুণের কথা এত অল্প সময়ে একটা দিনে তো বলা সম্ভব নয়। আবারও নিশ্চয়ই অন্য কোনো দিন, অন্য কোনো সময় তাদের নিয়ে কথা হবে। শাস্ত্রীয় সঙ্গীতের জগতে এমন গুণী শিল্পী পণ্ডিত মানস চক্রবর্তীকে তাঁর জন্মদিনের প্রাক্কালে জানাই আমাদের শ্রদ্ধা ও প্রণাম। শুনব আজকের শেষ পরিবেশনা তার কণ্ঠে।

বন্ধুরা, শাস্ত্রীয় সঙ্গীতের গানের ভেলার তরিয়ে আজ তীরে ফেরানোর সময় হয়ে এলো। ভালো থাকুন সকলে, গানে থাকুন, সঙ্গে থাকুন আকাশবাণী কলকাতার। আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু অমৃতা হালদার রায়। পণ্ডিত মানস চক্রবর্তীর কণ্ঠে এই গানটি কানে নিয়েই শেষ করব আজকের শাস্ত্রীয় সঙ্গীতের গানের ভেলা।

0: দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন যুববাণী, আপনাদের সঙ্গে শৌরিক ঘোষ এবং প্রিয়াশা চক্রবর্তী।

0: ঘড়ির সময় এখন বলছে 11:02, আর সরাসরি স্টুডিও থেকে তোমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি শৌরিক, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি প্রিয়াশা।
0: আহা, আর হাততালিও
1: হাততালি।
0: আচ্ছা আচ্ছা প্রিয়াশা, সব খবর ভালো তো?
1: আমার মোটামুটি ঠিক।
0: কেমন চলছে দিনকাল, কেমন চলছে বলো?
1: দিনকাল তো ভালো চলছে, আবার চলছে না।
0: এই চলছে নাটা কেন?
1: মানে কি আর বলি বলো, এই যে দিনকাল যে ভালো চলবে তার তো একটা কারণ থাকবে, যে সমস্ত কিছু ওকে ওকে চলছে, সব একদম ফ্লুয়েন্টলি চলছে। কিন্তু এই যে ভালো চলছে না তার কারণ হচ্ছে এই যে সকালবেলা উঠছি, বেরোচ্ছি, কাজ করছি, মাঝে মধ্যে একটুখানি সোশ্যাল মিডিয়ায় ফিড জাস্ট স্ক্রল করছি,
0: এইখানি তো। মানে তোমার খারাপ থাকার কারণটা হচ্ছে এইখানি, এই যে সোশ্যাল মিডিয়াটা তুমি সকালেই ঘুম থেকে উঠে খুলছো এবং চেক করছো, এইখানি আমার মনে হয় যে তোমার ভুলটা হচ্ছে না। তুমি ভালো থাকতেই পারো সারা জীবনটা।
1: হ্যাঁ মানে এটা তো খানিকটা এগ্রি করছি, মানে সোশ্যাল মিডিয়া তো খুলতেই হবে সোশ্যাল মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়া নিয়ে মেতে থাকতেই হবে।
0: যে সমস্ত কন্টেন্ট আসছে মাইরি বলছি, ভয় করে এখন সোশ্যাল মিডিয়া খুললে।
1: হ্যাঁ, এবং তার থেকে বড় কথা হচ্ছে এই যে কন্টেন্টগুলো তারা ক্রিয়েট করছে,
0: বাপ রে বাপ,
1: তাদের কথা একবার ভাবো তো তুমি। এই যে ধরো একটা সোশ্যাল মিডিয়া একটা হেভি কন্টেন্ট ক্রিয়েট করছে,
0: হ্যাঁ,
1: এবার সে ভাবছে যে সেই যে সোশ্যাল মিডিয়ার কন্টেন্টটা ক্রিয়েট করলে সেটা ভাইরাল হবে। এবার এখানে দুটো ব্যাপার হয়, একটা হচ্ছে যে ভাইরাল হওয়ার একটা কারণ যে ঠিক আছে আমি পপুলার হব, আমাকে লোকজন চিনবে, আমায় কতগুলো মেসেজ আসবে, আরেকটা হচ্ছে টাকা আর্ন করা যাবে, আরেকটা কারণ হচ্ছে যে ইনসিকিউরিটি, যে আমার বন্ধু এত এত লাইক পাচ্ছে, এত এত ফলো পাচ্ছে সেম রিল করে, কিন্তু আমি পাচ্ছি না, আমার প্রোফাইলে রিচ উঠছে না।
0: তার থেকেও বড় কথা এই যে তুমি বলছো যে ভালো কন্টেন্ট একটা ভাইরাল হওয়ার আশা থাকে, কিন্তু সেই আশাটা মানে পূরণ হয় না, ভালো কন্টেন্ট ভাইরাল হয় না।
1: এক্স্যাক্টলি, কন্টেন্ট ভাইরাল হয় যেটা হয়তো খুব একটা দরকারি নয়,
0: জাস্ট
1: এন্টারটেইনমেন্ট পারপাস,
0: এক্স্যাক্টলি, কন্টেন্টই নয়। এবং এবং যাকে বন্ধুরা হয়তো ভাবছে যে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি না, বিপরীত সময় তোমাদের সঙ্গে আড্ডা রয়েছে আমি শৌরিক এবং প্রিয়াশা। তোমরা যারা যারা আমাদের যুবাণী কলকাতা অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করো, তারা জানো যে আজকে যে পোস্টারটা গেছে ক্লাউড চেজিং নিয়ে, আমরা একটা পোস্টার রিলিজ করেছি সেইখানে। ক্লাউড চেজিং মানেটা হচ্ছে কি ধরো তোমার, মানে চিপ পাবলিসিটি কাইন্ড অফ।
1: কারেক্ট কারেক্ট,
0: হ্যাঁ মানে তোমার, তুমি মানে পপুলার হতে চাইছো কিন্তু কিছু চিপ কন্টেন্ট ক্রিয়েট করে, মানে খুব সহজভাবে, খুব শর্টকাট মেথডে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং এই এইটার জন্য না অনেক মানুষের ক্ষতি হচ্ছে, এবং যারা সোশ্যাল মিডিয়া ফলো করছে, যারা ইনফ্লুয়েন্সার, যারা পুরোপুরি তারা মানে লাইভলিহুডটা তাদের পুরো জীবনটাই কাটাচ্ছে এই এই প্ল্যাটফর্মটাকে বেস করে, তাদের জন্য অনেকটা ক্ষতি হচ্ছে। এবং আজকে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব যে কোন কন্টেন্টটা আমাদের কনজিউম করা উচিত, কোন কন্টেন্টটা নিয়ে আমাদের বেশি করে দেখা উচিত, কোনটা দেখা উচিত নয়, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এবং তার থেকে বড় কথা, গান তো

0: থাকবে,
1: গান তো থাকবে, এবং এই যে আমরা আলোচনা করব, আমাদের আলোচনার সঙ্গে তোমরা কতটা এগ্রি করছো বা ডিসএগ্রি করছো সেটা জানাতে পারো। তোমরা ফোন করতে পারো আমাদের ফোন নাম্বার 0332107325, এই নাম্বারে আরো একবার বলি 0332107325, এই নাম্বারে ফোন করো, জানাও আমাদের যে তুমি কোন রকম কন্টেন্ট দেখতে পছন্দ করো বা তোমার কি মনে হয় যে এই কন্টেন্টটা থাকলেও হবে নাকি না থাকলেও ওকে, কোনটা সেটা। বাদ বাকি যদি আমাদের ফোনে না পাও তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে চলে আসতে পারো, সেইখানে এসে আমাদের কমেন্ট
0: করতে পারো, একদম কমেন্ট আমরা ডেফিনেটলি পড়বো, তা কিছু করবো লাইভও যাবো, আমরা চিন্তা কোনো কারণ নেই। তো আজকের বিষয়টা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এবং মূলত যেটা জেন জি তাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আজকে। তো আমরা ফিরবো এবং তারপরে আসছি গানের পর ফিরি আমরা, নাকি
1: গানের পর ফিরি, এবং গানে গানে আমরা যে কথাটা বলবো সেটা বোধ হয় আমার আর তোমার মতোই কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের মনের কথা, সেটা হচ্ছে যে আমি রিয়েলে যেরকম সেই মানুষটা হয়তো সত্যি নেই, হয়তো পাল্টে গেছি, হয়তো সোশ্যাল মিডিয়ায় যে মানুষটাকে দেখছো তার সঙ্গে আমার বাস্তব জীবনের অনেক বেশি ফারাক।

0: সেটা কিভাবে হচ্ছে সেটা ভীষণ ম্যাটার করছে। মানে এই পার্সপেক্টিভটা কতটা মানে অ্যাকচুয়ালি মানুষকে কতটা অ্যাডভান্টেজ দিতে পারে। কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে যদি তোমার পুরোটাই ডিসঅ্যাডভান্টেজ হয় তাহলে খুব মুশকিল।
1: এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট তো হলো, তারপরে যে তোমার কন্টেন্টটা, তোমার কনফিডেন্সটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার কন্টেন্টে। তুমি কতগুলো লাইকস পাচ্ছ, তুমি কতগুলো কমেন্ট পাচ্ছ, তুমি কতগুলো রিঅ্যাকশনস পাচ্ছ, কত তুমি শেয়ার পাচ্ছ, তার নির্বিশেষে তুমি তোমার কন্টেন্টটাকে জাজ করছো। অথচ তোমার কন্টেন্টটা কিন্তু বিভৎস সুন্দর, তুমি তোমার ক্রিয়েটিভিটি লাগালে, তুমি তোমার ক্রিয়েটিভিটি দিয়ে একটা সুন্দর কন্টেন্ট তৈরি করলে, কিন্তু তোমার কনফিডেন্সটা তখনই বাড়ছে যখন তুমি দেখতে পাচ্ছ যে লাইকস বাড়ছে, কমেন্টস বাড়ছে, আর তখন যখন পাচ্ছ না তুমি, তখন তোমার মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে।
0: একদম, মনটা একটু খারাপ হচ্ছে না, মানে মনটা আর কি গুরুতর আর কি পর্যায়ে চলে যাচ্ছে। এবং এই যে আমরা ক্লাউড চেজিং নিয়ে কথা বলছি, ব্যাপারটাকে যদি একটুখানি ভাঙি, এই যে ক্লাউড যদি শব্দটার আমরা অর্থ বলি, তাহলে সহজ ভাষায় বলতে পারি যে প্রভাব, প্রতিপত্তি,
1: সামাজিক প্রাধান্য।
0: হ্যাঁ একদম। এবং এই যে চেজিং, এটা হচ্ছে যে মানে অ্যাট এনি কস্ট তুমি যেভাবেই হোক তুমি নিজেকে বিলিয়ে দাও, তোমার সেলফ রেসপেক্ট বলো, তোমার যে কোনো তোমার নিজের কিছু এথিক্স বলো, সমস্ত কিছু জলে দিয়ে হলেও তোমাকে ফলোয়ার্স বাড়াতে হবে এবং কন্টেন্ট রিচ পাওয়াতে হবে, যেরকমটা শৌরিক বলছে।
1: হ্যাঁ একদম। এবং মানে সোজা কথা হচ্ছে, অনলাইনে ওই লাইক কমেন্ট শেয়ার না পেলে জীবন একেবারে বৃথা,
0: একদম
1: এই পর্যায়ে চলে গেছে। এবং এটার জন্য অনেকের ক্ষতিও হচ্ছে, তাদের নিজেদের রিয়েল লাইফ যেটা সেটা একেবারে জলাঞ্জলি দিয়ে দিচ্ছে, মানে পার্সোনাল স্পেস বলে যে জায়গাটা সেটা থাকছে না। এবং তোমরা মানে এসো আমাদের ফোন লাইনে, আমাদের ফোন নম্বর খোলা রয়েছে 0332107325, নাম্বারটা রাখবো বলি 0332107325, এবং বলতে না বলতেই বন্ধু ফোন লাইনে, শুনি।
0: নমস্কার।
2: নমস্কার,
0: হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো?
2: আমি সৌভিক বলছিলাম, কসবা থেকে।
1: বলো সৌভিক।
0: বলো সৌভিক।
2: হ্যাঁ আসল দাদা দিদি, আসল আমাদের সোশ্যাল মিডিয়াতে এখন রিলের সংখ্যা আসল বেশি আকর্ষণ হয়ে যাচ্ছে। আসলে আমাদের শর্টকাট যে কোনো জিনিস একটা ভিডিও আমরা দেখতে চাইছি,
0: একদম
2: আসলে আকর্ষণ ওখান হয়ে যাচ্ছে। এত সুন্দর করে শর্টকাট ভিডিওটা বানিয়ে দিচ্ছে বাস্তবে ইয়ে দিয়ে, সেখানে আপনাকে সৌন্দর্য করে সাজিয়ে ইয়ে করছে, কিন্তু আপনি যে রিয়েল জিনিসটা যদি দেখা যান পেছনের অংশে, দুঃখ কষ্ট জিনিসটা না আমরা আসলে দেখতে চাই না। আমাদের লাইফটাই তো দুঃখ কষ্ট নিয়ে, রিলটা কি করছে সেখানে সুন্দর করে সাজিয়ে ঘটনাটা সুন্দর করে দেখাচ্ছে, এই জন্য আমরা বেশি আকর্ষণ হচ্ছে। আপনি কিছুক্ষণ আগে যেমন বললেন লাইক কমেন্ট, এগুলো দেখার জন্য বলতে গেলে মানুষের আকর্ষণ হচ্ছে কমেন্ট কে কি করছে,
1: মানে যেখানে তুমি মানে পাবলিসিটি পাচ্ছ, পপুলারিটি পাচ্ছ বাজে কমেন্ট করে,
0: মানে নেগেটিভ পপুলারিটি,
1: নেগেটিভ পপুলারিটি, ঠিক আছে। এবং সেখানে মানুষজন, অদর্শ মানুষজন কমেন্ট করছে, এবং কমেন্ট নিয়ে তো আমি মানে আর কি বলবো, তুমিই বলো।
0: মানে ব্যাপারটা এরকম হয় যে ধরো আমি সাপোজ কথার কথা বলছি, প্রত্যেকের পার্সোনাল লাইফ আলাদা, সে কেমন কি প্রেফার করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মানে হয়তো আমি বলছি কোনো একজন ডাস্কি টোনের কোনো মানুষ হয়তো কোনো ব্রাইট কালারের ড্রেস পরেছে,
1: ট্রু ট্রু,
0: সেটা নিয়ে এমন কন্ট্রোভার্সি হলো, এবং সেইটা হয়তো সে চায়নি যে আমি পপুলার হব, নরমাল পোস্ট করেছে, কিন্তু সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়ে গেল যে তোমাকে এটাতে মানাচ্ছে না, এইটা বলার না, আমরা কেউ নেই, কেউ নই যে আমাকে এটাই মানাচ্ছে না, মানে কেউ আমাকে জাজ তো করতে পারে না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
1: একদম, এবং এখানেই সমস্যাটা শুরু হয়, মানে যখন তুমি তোমার কন্টেন্টটাকে ডেলিভার করছো একটা অন্য পার্সপেক্টিভ থেকে, কিন্তু মানুষ পারসিভ করছে এটা অন্য জিনিস ভেবে, একটা অন্য রকম চিন্তাধারাতে, এবং এখানেই সমস্যাটা হয়ে যায়। দেখো তুমি সকলকে খুশি করতে পারবে না, ডেফিনেট কথা, এবং তুমি চেষ্টা করো না। এবং যার জন্য কি হচ্ছে, তুমি যখন দেখছো যে মানুষ ক্রিঞ্জ কন্টেন্ট, আমি শব্দটা ব্যবহার করছি এই কারণে, মানুষ কিছু বাজে কন্টেন্ট পছন্দ করছে, আর তুমি সেটাতেই আর কি মানে প্রাধান্য দিচ্ছ, মানে তুমি সেটাই সেইভাবে ক্রিয়েট করছো, তোমার নিজের যে সত্তাটা তুমি সেটাকে হারিয়ে ফেলছো। এর ফলে কি হচ্ছে, যারা যারা এখন স্কুলে পড়ছে, যারা কলেজে পড়ছে,
0: স্পেশালি জেনারেশন জি,
1: জেনজি, আমরাও জেনজি,
0: আমরাও জেনজি অবভিয়াসলি,
1: কিন্তু হ্যাঁ জেনজি, ছোট জেনজি,
0: সেই জন্য মনে হয় এই পার্সপেক্টিভটা আমরা বেশি ভালো করে বুঝতে পারছি বা বুঝতে পারছি।
1: হ্যাঁ এখানে আমি একটা কথা বললাম যে আমরা হচ্ছি বড় জেনজি, যারা ছোট জেনজি তাদের একটা সমস্যা হচ্ছে,
0: জেনারেশন আলফা যারা আসছে আর আসছে,
1: তারা তো আরো মানে ভয়ঙ্কর হতে চলেছে,
0: মানে ভয়ঙ্কর আর কি একটা পরিবেশের মধ্যে দিয়ে ওরা বড় হচ্ছে,
1: এবং তোমার পুরো জীবনটাকেই চালাচ্ছ সোশ্যাল মিডিয়ার যে অ্যাটেনশন এর কারেন্সি করে,
0: কারেক্ট।
1: সো সেইটাতে আমার মানে অনেকগুলো কথা বলার আছে, ডেফিনেটলি সেই সব নিয়ে আলোচনা করব। তোমাদের বন্ধু যদি কোনো আলোচনা থাকে, যদি কোনো কথা থাকে, ডেফিনেটলি আমরা বলতে পারি। এবং সৌভিকরা সুন্দর কথা বললো যে আমরা এই খারাপ জিনিসটা দেখতে পছন্দ করছি না বলে আরো বেশি করে আমরা এই সমস্ত কিছু কন্টেন্ট দেখতে পছন্দ করছি।
0: এবার লোকজন ভাবছে যে আমার যেটা ডেইলি লাইফস্টাইল আমি সেটাই তুলে ধরব, এই যে তুলে ধরতে গিয়ে আমার বাড়িতে দুপুরবেলা লাঞ্চে

0: হয়েছে থেকে শুরু করে আমি কিভাবে খাবারটা সার্ভ করছি, কি ড্রেস পরে সার্ভ করছি, এইটা দেখিয়ে ফেলছি, এইটা বোধহয় কোথাও না কোথাও কি মুশকিল। মানে আমার ক্রিয়েশনের টপিকটা হতে পারে রান্না করা, দ্যাটস গুড,
1: ভেরি গুড থিং,
0: কিন্তু আমি এটা কিভাবে করছি, কি পোশাক পরে করছি, সঙ্গে কে আছে, তার সাথে আমি কিভাবে কথা বলছি, এইটা আমাদের বেশি অ্যাট্রাক্ট করছে। মানে ওই রান্না করাটা কিন্তু সেখানে কোথাও না কোথাও গৌণ হয়ে যাচ্ছে।
1: না না, এক্স্যাক্টলি, এবং সেটাই হচ্ছে ফ্যাক্ট। এবং সময়টা এত অস্থির হয়ে যাচ্ছে যে এই অস্থির সময়ের মধ্যে দাঁড়িয়ে মানুষও ভীষণ অস্থির। মানে মানুষ চাইছে এরকম বেশি কন্টেন্ট, যবে যেটা খারাপ, খুবই খারাপ। সেই সমস্ত কথা নিয়ে আসবো, তো একটা সুন্দর গান ইমন চক্রবর্তী কণ্ঠে অস্থির সময়, ফিরছি গানের পর তোমাদের সঙ্গে আড্ডায়। আমি সৌরিক, আমার সঙ্গে প্রিয়াশা।

0: ফিরে এলাম গানের পর, এবং গানটা খুব প্রাসঙ্গিক এই মুহূর্তে দাঁড়িয়ে। অস্থির সময় সত্যি আমরা রয়েছি, এবং তার পাশাপাশি যেটা বলার কথা যে আমরা কেন অস্থির সময় রয়েছি, আজকে বেপরোয়া সময়তে তোমাদের সঙ্গে রয়েছি আমি সৌরিক, আমার সঙ্গে রয়েছে প্রিয়াশা, এবং যে বিষয় নিয়ে আজকে কথা বলছি ক্লাউড চেজিং। ক্লাউড এখানে শব্দটা মানে হচ্ছে গিয়ে খুব মানে প্রভাবিত করা বা ফেমাস হওয়া বা পপুলার হওয়ার জন্যে আমরা খুব খারাপ কন্টেন্ট বা কিছু এমন কন্টেন্ট দিচ্ছি যাতে আমরা খুব সহজভাবেই পপুলারিটি পাচ্ছি, সেইগুলো আমাদের সময়টাকে বেপরোয়া করে তুলছে, সময়টাকে অস্থির করে তুলছে। তার কারণ
1: হচ্ছে যে এখন এই যে সোশ্যাল মিডিয়া বা ধরো ফোন, একদম ছোট্ট বাচ্চাদের থেকে শুরু করে বড়রা প্রত্যেকে ফোন দেখছে, ফোন ঘাঁটছে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। এবার আমি যদি এটা মাথায় না রাখি যে আমার কন্টেন্টটা সকলের কাছে পৌঁছচ্ছে, মানে সোশ্যাল মিডিয়াতে তুমি স্পেসিফিক কিছু প্ল্যাটফর্মে হয়তো বেঁধে দিতে পারো এটা 18 মানে অ্যাবভ, কিন্তু বাদবাকি কোথাও কিন্তু বাধা যায় না। এবং প্রত্যেক যে ছোট ছোট ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ছে তারা যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইউজ করছে, ডেফিনেটলি সেটা তাদের বাবা মায়ের অ্যাকাউন্ট, তাদের কাছে সেই কন্টেন্টগুলো আসছে এবং তারা কিন্তু সেটাকে অ্যাডাপ্ট করছে।
0: এবং এই সমস্যাটা শুধু ভারতবর্ষে নয়, সমস্ত পৃথিবী জুড়ে।
1: একদমই তাই,
0: যদি চীন, দক্ষিণ কোরিয়া দেখো বা ইউরোপে দেখো, সব জায়গাতেই কিন্তু এই একই সমস্যা। এবং তার থেকে বলছি

0: যে কন্টেন্ট হাউস বা যে ফেক বিলাসিতা যেটাকে বলা যায়, সেইটাও কিন্তু বড় বড় বিলিয়নদের আর কি, মানে বিলিয়নিয়ারদের খুব সাহায্য করছে, এবং যার ফলে তারা এই সমস্ত কন্টেন্ট বেশি করে তারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে এবং ভিউয়ারশিপ পাচ্ছে। একটা মজার কথা কি জানো, এটার সমীক্ষায় পাওয়া গেছে যে সমস্ত খারাপ কন্টেন্ট, আমি খারাপ কোট আনকোট বলছি, সেই সমস্ত কন্টেন্টের দর্শক কিন্তু, ভিউয়ার কিন্তু আমাদের ভারতবর্ষ।
1: একদমই তাই, তার কারণ আমরা ভালো কন্টেন্ট, ধরো তুমি একটা কোনো মানে ইনফরমেটিভ রিলেটেড কোনো ভিডিও করেছো, সেটা হতে পারে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে, হতে পারে পলিটিক্স নিয়ে, হতে পারে হোয়াট এভার, যেখান থেকে তুমি শিখতে পারবে, সেটা কিন্তু আমরা দেখি না, শুনি, স্কিপ করে বেরিয়ে যাই। আমরা কোনটা দেখি, যেখানে কুটকাজালি হচ্ছে, যেখানে পাশের বাড়ির সঙ্গে পাশের বাড়ির ঝামেলা হচ্ছে, সেটা দেখি এবং সেখানে টাইম ওয়েস্ট করি, কমেন্ট সেকশনে পড়ি,
0: কমেন্ট এক্স্যাক্টলি, এবং কিছু কিছু কমেন্ট এত খারাপ খারাপ থাকে, সেগুলো বাচ্চারাও পড়ছে, বাচ্চারাও শিখছে। এবং সব থেকে যেটা মানে খারাপ বিষয়, যারা ছোট, যাদের মানে মানে ছোট থেকে তারা, মানে তুমি যেটা বললে শুরুতেই যে যারা শিশু, তারা প্রথম থেকে তো জন্ম থেকে তারা তো ফোন পেয়ে যাচ্ছে, এবং কোনটা ঠিক কোনটা ভুল এই বিবেচনাটা মানুষ করতে পারছে না, বাবা মা মানে করছে না বা করার সময় পাচ্ছে না, যার ফলে কি হচ্ছে, তারা যা কিছু দেখছে বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, এবং তখনই সমস্যাটা হচ্ছে। এবং বলতে না বলতে বন্ধু ফোন লাইনে আমাদের রয়েছে, শুনি বন্ধু কি বলছে আমাদের।
1: নমস্কার।
2: নমস্কার, আমি বহরমপুর থেকে প্রসেনজিৎ বলছি।
1: হ্যাঁ
0: বলুন।
2: তোমরা যে সোশ্যাল মিডিয়া এবং বাচ্চা এই দুটোকে কানেকশন করছো, আমার মনে হয় এটা খুবই প্রাসঙ্গিক আছে দরকার দিনে। এবং সম্প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্র একটা নতুন বিধি এনেছে যে 2 ঘন্টার বেশি কোন বাচ্চাকে মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে রাখা যাবে না। এবং বিভিন্ন বিভিন্ন আইন এসছে, আমি একটা কথাই বলবো মা বাবাদেরকে, যে ফোন নিয়ে আছে মানে চুপ করে বসে আছে, এটা কিন্তু ঠিক নয়। আপনারা সময় দিন, আর ওরা কি দেখবে সেটা আপনারা দেখুন। এবং ফোনে কিছু কিছু পোর্শন রয়েছে যেগুলোকে লক করা যায়, এই জায়গাগুলো যেন ওরা
1: এবং এই যে ধরো আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, থ্রু হোয়াটসঅ্যাপ, মানে থ্রু এরকম ফেসবুকের বিভিন্ন পেজ থেকে, স্কুলের বিভিন্ন পেজ থেকে তখন পোস্ট শেয়ার করা হতো, এই এই ক্লাস হবে এই এই টাইমে, দেওয়া হতো সোশ্যাল মিডিয়াতে, এবং সেখান থেকে মানুষজন নোটস কালেক্ট করতো। এই যে আফটার কোভিড, আফটার কোভিড তো একদম ছোট যারা, ওদেরও স্কুল হতো অনলাইনে, ওরাও তখন অ্যাক্সেস করেছে, এবং সেই সময়টা থেকে না এই প্রবণতাটা আরো বেড়েছে,
0: বেড়ে গেছে। এটা তুমি ঠিকই বলেছো, কারণ কোভিড এর টাইমে তো খুব সুন্দর একটা পয়েন্ট তুললে যে অনলাইনের জন্য কোভিড এর সময়টাতে মানুষজন এত পরিমাণ সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ হয়ে গেছিল, আমরাও হয়েছিলাম ডেফিনেটলি।
1: এবং আমি তো বলবো যে মানে আমরা, আমি সেই সময় কোভিড এর সময় তখন মানে এইচএস এর এরকম কথা হচ্ছিল না যে এইচএস হয়তো অনলাইনে হবে, সেই সময় ফার্স্ট ফোন পাওয়া, মানে আমি তখন ক্লাস 12 যখন এরকম কোভিড ফোভিড হচ্ছে, তো এই যে ব্যাপারটা আমার মতো এরকম অনেকের কাছে, আমাদের ওই ব্যাচটাই ধরো যদি বলি, আমাদের কোভিড এর সময় যারা ব্যাচ ছিল তাদের কাছে ফোন পাওয়া ওই একটাই কারণে, যে এক্সামটা হবে
0: দিতে হবে, ক্লাস করতে হবে,
1: হয়তো ক্লাস করতে হবে, এবং এইটা থেকে যত ঘটনা শুরু
0: হয়। কোভিড
1: কোভিড
0: যত দোষ কোভিড ঘোষ, যাকে বন্ধু ফোন লাইনে একবার শুনি বন্ধু আমাদের কি বলছে।
1: চলো, নমস্কার।
0: হ্যালো। হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন?
3: আমি আসুন ফোন থেকে বলছি, আমার নাম আর কে মুখার্জি।
0: বলুন, প্লিজ বলুন।
3: যে আপনার প্রোগ্রামটা ভালো হয়েছে, আমাকে একটুখানি ইনফরমেশন তো দেবেন যে ওই অস্থির সময় গানটা কে গাইলো।
1: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা ইমন চক্রবর্তীর কণ্ঠে গানটা শুনছিলাম। এবং চলো আমরা ফিরে আসি আমাদের অনুষ্ঠানে, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, এই যে শৌরিক বলছিলে তুমি আমেরিকার কথা, মানে গোটা পৃথিবী জুড়ে কোরিয়া বা এই ধরনের জায়গায়,
0: তুমি জানো এরকম আছে বিদেশে যে নিউজ ও ট্রেন্ডে মানে ফেক পাবলিসিটি করার জন্য ঘন্টায় ভাড়া দেওয়া যায়, মানে ভাড়া করা হয়, মানে একটা পার্টিকুলার স্টুডিও যেখানে তুমি ফেক নিউজ ছড়াবে, তার জন্য তুমি টাকা আর্ন করছো, তার জন্য তুমি সময় পাচ্ছ স্টুডিও, মানে মানে একদম। এবং সেখানে তুমি এমন ভাবে দেখাচ্ছ যে মানুষজন মানে একটা হাই

0: যত সমস্ত মানে ডেঞ্জারাস কাজকর্ম সেই ধরনের কাজকর্ম করা হয়, লাইক আমি এক্সাম্পল দিচ্ছি, রাস্তার মাঝখানে একটা গর্ত খোঁড়া স্টিকার পেতে দেওয়া হলো এবং সেটা দেখে লোকজন পড়ে গেল, এটা কিন্তু পুরো প্ল্যান,
1: খুব খারাপ এটা।
0: এইগুলো দেখে যে হারে ছেলে মেয়ে আমরাই আর কি, আমাদের জেনারেশন বলো, আমাদের পরের জেনারেশন বলো, আগের জেনারেশন বলো, যেভাবে আর কি মানে মোটিভেট হচ্ছে, যেভাবে সেটাকে অ্যাডপ্ট করছে যে এরকমও হয়, এরকমও করা যায়, এভাবে লোককে ফাঁসানো যায়, এবং আমাদের মা বাবারা এনাদের যে জেনারেশনটা, এনারা কি হচ্ছে এই যে কুসংস্কার বিভিন্ন ছড়ানো হয়, এই যে প্রত্যেকদিন সকালবেলা আমাদের কাছে একটা করে মেসেজ আসে, এই ছবিটা 10 বার শেয়ার করলে এটা হয়, তাদেরকে কিন্তু আমাদের যারা আগের জেনারেশন তারা কিন্তু ভীষণ প্রাচীনপন্থী এবং তাদের মধ্যে ওই ব্যাপারটা কাজ করে যে হয়তো হয়তো আমার ছেলে মেয়ে ভালো থাকবে, তারা কিন্তু এই ইনসিকিউরিটি থেকে আমাদেরকে সেগুলো পাঠাতে থাকে, এবং এটার ফলে কি হয়, তুমি একটা জিনিস ভাবো, 8 থেকে 80 প্রত্যেকটা বয়সের মানুষকে কোথাও না কোথাও গিয়ে বেঁধে ফেলা হচ্ছে,
1: যেখানে তুমি দেখবে যে কুকুর বিড়াল এদের উপর অত্যাচার করা হচ্ছে আননোইংলি, মানে কুকুর ধরে শুয়ে আছে তারপরে গামলা চাপিয়ে দিলে আর দুমদুম করে বাড়ি, মানে কুকুরটা লাফিয়ে উঠে পড়লো, তাতে কি মানে আনন্দ আমি বুঝতে পারছি না, তাতে অজস্র কমেন্ট আসছে, আমি অবাক হয়ে যাচ্ছি, মানে অনেকে প্রতিবাদ করছেন, সে সংখ্যাটা খুব কম, যারা প্রতিবাদ করছে না তারা বলছে বেশি বেশি করে এই ভিডিওগুলো বানাও, দেখতে ভালো লাগছে, এবং এটা যখন তারা বাস্তবে করছে তুমি নিয়ে চোখে তোমরা দেখতে পাবে যে কিরকম অত্যাচার করা হয় পথ কুকুরদের, পথ বিড়ালদের,
0: একদম এটাই, মানে আমি কন্টেন্ট বানাতে গিয়ে মানুষ হোক বা প্রাণী কারোর ক্ষতি তো করতে পারি না, ফর শিওর,
1: সেটাই হচ্ছে,
0: সেটাই হচ্ছে,
1: সেটাই হচ্ছে, এটাই খুব দুঃখের বিষয়, মানে আমরা যা দেখছি ভাবছি সেটাই সত্যি, সত্যি নয় সেটা,
0: মানে রিল লাইফটাকে আমরা রিয়েলে এমন ভাবে কনভার্ট করে ফেলেছি, রিল লাইফে আমরা যা যা দেখি আমাদের রিয়েল লাইফে সেটাকে এমন ভাবে কাজে লাগাতে যাই তাতে বিপদ আমাদেরও হয়, বিপদ উল্টো দিকেরও হয়,
1: একদমই তাই, এবং তার থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে কি এই যে এখন এআই এসে গেছে, ওরে বাপ রে
0: বাপ, আর তো কিছু বলার
1: আসবো এটা নিয়ে আমরা আসবো, তবে বন্ধু ফোন লাইনে অনেকক্ষণ ধরে রয়েছে, বন্ধু ফোনে একবার যাই শুনি, না কোনোভাবে কেটে গেছে, আরেকবার চেষ্টা করছি, বন্ধু ফোন লাইনে চলে এসেছে ঝটপট, দেখি বন্ধু আছে কিনা ফোন লাইনে, আমার মনে হয় যে বন্ধু এবার ফোন করবে বোধহয়,
0: হ্যাঁ আমাদের ফোন নাম্বারটা আরেকবার বলে দিই, 0332107325 নাম্বারটা নোট করে নাও, চলে আসতে পারো ফোন লাইনে, এবং অবশ্যই
1: আরেকটা কথা ছোট্ট করে বলে দিই, আমাদের গীতাঞ্জলি ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে, তাই আরেকবার বলেছি ভালো করে লিখে রাখুন, 0332107325 এই নাম্বারটা লিখে রাখুন, এবং বলতে আমাদের বন্ধু ফোন লাইনে শুনি বন্ধু কি বলছে,
0: নমস্কার,
2: খুব প্রয়োজন অনুষ্ঠান, এরকম অনুষ্ঠান আমার খুব ভালো লাগছে, এবং আমরা গ্রামবাসী সকলে এই অনুষ্ঠানটা শুনছি, আমাদের খুব ভালো লাগছে,
1: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ,
0: এট দা এন্ড অফ দা ডে এটুকুই তো আমাদের পাওয়া, তোমরা অনুষ্ঠান শুনছো, তোমরা জানাচ্ছ অনুষ্ঠান ভালো লাগছে, ব্যাস, আর কিছু
1: না, এবং তার থেকে বড় কথা অনুষ্ঠানটা শুনে তোমরা যদি তোমাদের যারা ছোট মানে আমাদের বয়সী যারা বা তোমাদের আমাদের থেকেও ছোট তাদেরকে একটু বলো, প্লিজ বলো, এটা দায়িত্ব বাবা মাদের এবং যারা সিনিয়র তাদের, তবে সময় তো আস্তে আস্তে করে এগোচ্ছে, কিন্তু সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই, তবে ফিরছি এটা গানের পর, গানটা শুনে তোমরা বলো, এবং কিছুক্ষণ আমরা লাইভ যাবো ফেসবুকে, তাই শুনতে থাকো, আড্ডায় তোমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি শরীর, আমার সঙ্গে
0: প্রিয়াশা, ইয়েস।

0: ফিরেলাম গানের পর এবং যাক চলে যাক, সত্যি তাই কিছু কিছু জিনিস সত্যি চলে যাওয়া উচিত,
1: সত্যি চলে যাক, একদম
0: জিনিস চলে যাওয়া উচিত, কিন্তু আমরা যেভাবে চলে যাচ্ছি সেটা খুব বাজে।
1: আমরা চলে গেছি অলরেডি, মাঝপথে আছি,
0: তো হ্যাঁ
1: আর ফেরার রাস্তা
0: আর কোনো ফেরার কথা নেই। এবং যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে ক্লাউড চেজিং, সস্তার পাবলিসিটির জন্য মানুষ বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েট করছে এবং সেই কন্টেন্ট আমরা দেখছি, সেগুলো দেখে আমরা ভাবছি যে বা বা বা বা
1: অসাধারণ,
0: খুব ভালো কন্টেন্ট। এবং আমরা গানের আগে একটা কথা বলেছিলাম যে এআই,
1: কারেক্ট,
0: খুব মানে এআই আসার পর থেকে
1: এআই এর দুটো ব্যাপার আছে। এআই দিয়ে এত ভালো ভালো কন্টেন্ট বানানো যাচ্ছে যেটা ট্রুলি গুড, যেটা অ্যাপ্রিশিয়েট করার মতো।
0: অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি
1: আরেকটা হচ্ছে যে এআই দিয়ে এমন মানুষের সঙ্গে এমন মানুষকে জুড়ে দেওয়া যাচ্ছে যেটা আনবিলিভেবল, যেটা তুমি জানো না কি হবে, ফলস চ্যাট করা যাচ্ছে।
0: তুমি ভাবো মানে যেখানে বাইরের দেশে এআই কে নিয়ে আমরা এত ভালো ভালো কাজ করছি, আমাদের ভারতবর্ষেও হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, তবে বাচ্চারা যারা যারা আমাদের বসে স্কুলে পড়ছে তারা এআই কে বিভিন্ন ভাবে সায়েন্স প্রজেক্টে কাজে লাগাচ্ছে। আমাদের ভারতবর্ষে কতগুলো হচ্ছে আমি জানি না, তবে আমাদের জেনারেশনে যারা রয়েছে তারা এআই দিয়ে কিছু না কিছু বানাচ্ছে। কিরকম বলো তো?
1: কিরকম?
0: मैं हल्क हूं रे, मैं स्पाइडर हूं रे, ঠিক আছে, মানে ভিন্ডি হরে এই সমস্ত কিছু বানাচ্ছে। এবং শুধু তাই নয়, একটা দুটো বিড়াল নাচতে নাচতে কিছু একটা করছে, উল্টে পড়ে যাচ্ছে, এই সমস্ত কিছু কন্টেন্ট তৈরি হচ্ছে। এবং সেটা মানে মানুষ দেখছে, মানুষ থেকে হা হি হি করছে। তার থেকে বড় কথা, এআই দিয়ে যে সমস্ত আরো নোংরা নোংরা জিনিসপত্র কন্টেন্ট হিসেবে যাচ্ছে, মানুষকে রাগিয়ে তুলছে, কমেন্ট সেকশন তো যা তা হয়ে গেছে।
1: এবং তোমাকে একটা স্টোরি বলি, সেটা হচ্ছে আমার একজন পরিচিত, তার সঙ্গে এরকম হয়েছিল, তার একটি বন্ধু ছিল যে ইনসিকিউরিটি থেকে তার সঙ্গে একটা চ্যাট বানিয়েছিল, ফলস চ্যাট এআই দিয়ে, যে চ্যাটে এরকম লেখা ছিল যে তাকে কেউ না কেউ বলছে যে কোনো একটা টাইমে দেখা করার কথা, ঘুরতে যাওয়ার কথা, কিন্তু যার সঙ্গে হয়েছে সে জানেই না, সে এরকম কারোর সঙ্গে কখনো কথাই বলেনি। কিন্তু ওই যে চ্যাটটা ক্রিয়েট করা হলো, সেই চ্যাটে কিন্তু তার নাম্বার, তার যে বর্তমান ডিপি সেটা ইউজ করা হয়েছে। এবং চ্যাট মানে করেছে একটা একদম নর্মাল টাইম, যে টাইমে ও অনলাইন থাকে, সমস্ত কিছু দেখে বুঝে। এবং এটা করার কারণ কি? এবার যখন এরা বলা হয়েছে যে না তাহলে তো এবার আমাদের সাইবার ক্রাইমে কথা বলতে হবে, হয়তো হ্যাক হয়ে গেছে বা কিছু, তখন সে স্বীকার করেছে যে না, সে সেটা এআই দিয়ে বানিয়েছে এবং জাস্ট ফর চেকিং অ্যান্ড ফান। এই ফান করতে গিয়ে জীবনে যেন কোনো রকম অশান্তি তৈরি না হয় এইদিকে খেয়াল রেখো। কোনো সময় তোমার কাছে যদি কিছু আসে, তোমার যদি মনে হয় তোমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাক হয়ে গেছে, কিছু যদি মনে হয়, তাহলে যেটা আমাদের লিগাল যে স্টেপগুলো নেওয়া উচিত, সবার ফার্স্টে সেটা নিয়েও প্যানিক করো না।
0: এক্স্যাক্টলি,
1: কারণ এখন এআই দিয়ে কি কি না করা যাচ্ছে,
0: সত্যি তাই। এবং তুমি বুঝতে পারবে না এখন, মানে এতটা এআই এখন অ্যাডভান্স হয়ে গেছে যে কোনটা মিথ্যে কোনটা সত্যি, তাই খুব সাবধান তুমি যেটা তুমি দেখছো অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে। এবং এটা তোমরা বাবা মাদেরকেও একটু বলো, জানিয়ে রেখো, কারণ তারা তো সহজভাবেই এই সমস্ত ফাঁদে পা দেয় এবং সেটা বুঝতে পারে না যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। এরকম করে কত সাইবার বুলিং হয়েছে, কত রকমের তোমার সাইবার ক্রাইম হয়েছে, ব্যাংকে কত কিছু সমস্যা হয়েছে,
1: বাপরে বাপ, বলার বাইরে। এই যে ওটিপি রিলেটেড যে কাণ্ডগুলো ঘটে, এটার তো একটা অন্যতম কারণ সোশ্যাল মিডিয়া,
0: ডেফিনেটলি তাই। এবং সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট যায় যেখানে রকম থাকে যে অমুক জায়গায় চাকরি দেওয়া হচ্ছে,
1: এক্স্যাক্টলি
0: অমুক জায়গায়
1: এই নম্বরে কন্টাক্ট,
0: ইনস্যুরেন্স দেওয়া হচ্ছে, তো প্লিজ আপনারা এই নম্বরে কন্টাক্ট করুন, কন্টাক্ট করে কথা বলুন।
1: আর এই যে আরেকটা ব্যাপার আছে, ঘরে বসে চাকরির সুযোগ হয় না, ইম্পসিবল, মানে ওয়ার্ক ফ্রম হোম যদি করতে হয় তার জন্য তোমাকে ইন্টারভিউ দিতে হবে, সেই অফিসে কথা বলতে হবে যে হাই আমাকে ওয়ার্ক ফ্রম হোম দেওয়া হোক,
0: এক্স্যাক্টলি, নাম ইয়া নাম নাম
1: দেয় না। ওয়ার্ক ফ্রম হোম পাওয়া মানে হাতে স্বর্গ পাওয়ার মতো এখন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে,
0: ওয়ার্ক ফ্রম হোম
1: দেয় না ভাই,
0: চট করে দেয় না,
1: অসম্ভব।
0: কিন্তু তুমি যদি এই যেটা বললো যে স্ট্রাগল করতে হবে, ইন্টারভিউ দিতে হবে, নাম ইয়া দাম,

0: তুমি কোন কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছো
1: সেটাও তোমাকে জানতে হবে, স্টাডি করতে হবে,
0: প্লিজ স্টাডি কর। এই যে তুমি তো সোশ্যাল মিডিয়াতেই অ্যাক্টিভ থাকছো, সেই সময় প্লিজ গুগলে সার্চ করো, দেখো যে আদৌ ওয়েবসাইটটা এক্সিস্ট করে কিনা, ওয়েবসাইটের টিম, ওয়েবসাইটে কি লেখা আছে, অ্যাবাউট আছে, প্লিজ স্টাডি করো। স্টাডি করে তারপর তুমি দাও, কোনো সমস্যা
1: একদম। এবং বলতে না বলতে বন্ধু ফোন লাইনে, শুনি বন্ধু কি বলছে।
0: হ্যালো
2: হ্যালো, নমস্কার ম্যাম, আমি পূর্ব মেদিনীপুর থেকে।
1: আচ্ছা ম্যাম কে নমস্কার, স্যার বসে রয়েছে, স্যারকে কোনো কিছু বলার নেই।
2: স্যার বসে রয়েছে না, আমি আসলে ব্যাপারটা আজকে আপনারা এমন প্রাসঙ্গিক একটা আলোচনা করছেন বাস্তবতার সঙ্গে, পূর্ব মেদিনীপুর থেকে পটাশপুর থানা থেকে বলছিলাম।
1: আচ্ছা আপনার নামটা একবার বলুন। এবং তার থেকেও বড় কথা, যেটা আমরা ওই সাইবার বিষয় নিয়ে কথাটা বলছিলাম, যেটা আমরা বলছিলাম যে তুমি ওয়েবসাইটের কথা বলছিলে, ওয়েবসাইট এখন ফেক করা যাচ্ছে, তুমি কি সেটা জানো? তুই ওয়েবসাইট থেকে বুঝতেই পারবে না যে এটা আসল না নকল।
0: এবং এই যে এখন মানে এখন বলে না, অ্যাকচুয়ালি ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে তো ডোমেইন কিনতে হয়,
1: এক্স্যাক্টলি,
0: সেইটাও এখন ফেক হয়। মানে লোকজন করবেটা কি আমি তো বুঝতে পারি না, মানে এমন ভাবে ফাঁসিয়ে দেওয়া হয় মানুষজনকে, ট্রুলি আনবিলিভেবল।
1: এবং এরকম প্রচুর ঘটনা ঘটে আমাদের চারিপাশে, এবং সবথেকে যেটা বড় ব্যাপার হচ্ছে এইখানে দুটো বিষয় উঠে আসে আবারও এই সোশ্যাল মিডিয়ার এই কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি, সেটা হচ্ছে গিয়ে তোমার ট্রেডিং গেমস যেগুলো থাকে, এবং তার সঙ্গে কিছু মানে চ্যালেঞ্জ গেম, ঠিক আছে, যেখানে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ করবে এবং তোমাকে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে হবে। সেখানে এই বাচ্চারা তো এখন প্রচণ্ড পরিমাণে ফোন টোন থাকে, ফোন ঘাঁটে বা এইসব সমস্ত কিছু করে, যখন তারা গেমগুলো দেখতে পায়, তারা গেমে ঢুকে পড়ে, গেমে আসক্তি হয়, সেটা একটা অন্য কমপ্লিট আলাদা বিষয়। কিন্তু এই যে বিষয়গুলো আমরা সোশ্যাল মিডিয়া থ্রু এঙ্গেজ করছি, হতে দিচ্ছি, আমরা বাধা দিচ্ছি না, আমরা যাচাই করছি না যে কোন কন্টেন্টটা আমার জন্য ভালো, কোনটা ভালো নয়, সমস্তটাই তো কন্টেন্ট এখন সোশ্যাল মিডিয়াতে। মানে তুমি যেটাই বানাচ্ছ না কেন, তোমার নিজের পার্সোনাল লাইফটাকে তুমি ধ্বংস করে দিয়ে দুমড়ে মুচড়ে তুমি একটা এমন চরিত্র নিয়ে আসছো, এমন একটা তুমি বিষয় তুলে ধরছো কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, যেটা থেকে মানুষ তো বিভ্রান্ত তো পড়ছেই, এবং যখন বুঝতে পারছে যে এটা ঠিক নয়, এটা ভুল, তখন অনেকটা দেরি হয়ে যাচ্ছে।
0: একদম একদম এটাই। এবং এই যে তোমার মনের ভেতর যে সমস্ত কথাবার্তা চলছে, যে সমস্ত কথাবার্তা নিয়ে আর কি তুমি একটা কন্টেন্ট দেখতে বসো, মানে হয় না যে আমরা একদম লাস্টে একদম রাত্রেবেলা রিল্যাক্সেশন করার জন্য একটুখানি সোশ্যাল মিডিয়াটা খুলি, খুলে কিন্তু আমরা রিল্যাক্সড হই না, আমরা স্ট্রেসড হয়ে যাচ্ছি,
1: স্ট্রেসড হয়ে
0: যাচ্ছি আজকালকার দিনে।
1: এবং আরেকটা এখানে বিষয় আছে, যেটা হচ্ছে কি ফুড চ্যালেঞ্জ, সেগুলো নিয়ে আমি আসব।
0: বাবা রে বাবা,
1: আমি আসব সেই বিষয়গুলো।
0: হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা অনেকগুলো বিষয় নিয়ে এখন আসা বাকি, এবং এই সমস্তটা যেগুলো বলছি তার একটা সাইন্টিফিক কারণও আছে, কেন আমাদেরকে এত ট্রিগার করে সেটা নিয়েও আমরা আসবো। তার আগে তোমার মনের ভিতর এই মুহূর্তে যা যা চলছে তার সমস্তটা আমরা না বলে সরাসরি গানে গানে শুনে নিই।

0: সত্যি আমাদের মনে হতো যে কি রয়েছে আমরাই জানি
1: জন্য
0: এত সমস্যা, ঠিক আছে? মানে এই কন্টেন্ট ক্রিয়েশনের যুগে সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইছে, এবং কন্টেন্ট ক্রিয়েটর তো হতে চাইছে, ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু এখানে আবার চলে আসছে যে অমুকজন অমুক একটা কন্টেন্ট করে ভাইরাল হয়েছে, অমুক জায়গাতে অমুকভাবে বসে অমুকভাবে করে তমুকভাবে কিছু না করে, তো আমিও সেরকম করবো।
1: একদম,
0: মানে তোমার নিজের যে ক্রিয়েটিভিটি সেটা তো নষ্ট হচ্ছেই, তার উপর তুমি যখন কপি করে কিছু করতে যাচ্ছে এবং যেটা তুমি দেখছো হচ্ছে না, লাইক আসছে না, কমেন্ট আসছে না, তখন তোমার চলে আসছে ফ্রাস্ট্রেশন। এবং এটা কি বলছে অনেকে বিজ্ঞানীরা, ডিজিটাল ডিপ্রেশন।
1: একদম একদম একদম। এবং এটা একটা মানে ভীষণ প্রাসঙ্গিক ইস্যু, যখন তুমি যখন আমরাও এই যে আমাদের মন পাড়ার যে অনুষ্ঠান হয়, যখন আমরা সাইকোলজিস্টের সঙ্গে কথা বলি, তখন তারাও বলেন যে আমাদের জেনজির যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো নিয়ে যদি কথা বলতে বসি তাহলে সবার আগে এটা আসে, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন। তার একটা অন্যতম কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া, মানে নিজের কোথাও না কোথাও গিয়ে নিজের আইডেন্টিটি তৈরি করতে হবে, কিন্তু এভাবে তৈরি করতে হবে যেটা রাইট ওয়ে নয়।
0: এবং আরেকটা এখানে চলে আসছে যে নিজের প্রাইভেসিটাকে তুমি ব্রেক করছো, তোমার ব্রেকআপ হচ্ছে তুমি সেটা পোস্ট করছো, তুমি কান্নাকাটি করছো, এখন দেখছি কান্নাকাটির ভিডিও পোস্ট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে, এবং মানুষজন নোংরা নোংরা কমেন্ট করছে, তাতে আমি জানি না যে কন্টেন্ট ক্রিয়েটর সে কীভাবে এটা পোস্ট করছে এবং সে কী এনজয় করছে বিষয়টা, এবং পারিবারিক যেগুলো অশান্তি সেই সমস্ত কিছু তোমার পোস্ট করছে, এগুলো তো ঠিক নয়, তাই না? মানে এগুলো তো কোথাও না কোথাও গিয়ে একটা সমস্যার বিষয়। তো আমার মনে হয় যে এইগুলো থেকে দূরে থাকো, এবং তোমরা নিজেরাও দেখো। আমি অনেক সময় দেখেছি এরকম, মানে ধরো কোনো একটা মানে পারিবারিক কিছু একটা অশান্তি তারা ভিডিও করছে, ভিডিও করে পোস্ট করেছে, এবং এটা মূলত হচ্ছে ফেসবুক, আমি নাম নিয়েই বলছি, ফেসবুকে ফেসবুকে পোস্ট করা হচ্ছে, এগুলো মানুষজন দেখছে, কমেন্ট করছে, এবং নিজেদের ঘরে অশান্তি লাগিয়ে দিচ্ছে দেখে।
1: এক্স্যাক্টলি। আর এইটা একটা ব্যাপার হয়েছে যে তুমি এভাবে যখন তুমি এত টাকা আর্ন করতে পারছো, তোমার এত ফলোয়ার্স বাড়ছে, তাহলে আমিও করি
0: না, এটা তো ঠিক নয় না, কোথাও না কোথাও গিয়ে সমস্যা।
1: আরেকটা ব্যাপার কি হয় বলো তো শরীর, যে দেখবে কিছু কিছু ছেলেরা, কিছু কিছু ছেলে মেয়ে আর কি, তারা না ভীষণ ডেঞ্জারাস কোনো পয়েন্টে গিয়ে ভিডিও করে, লাইক ছাদের কার্নিশে, লাইক তারা সিমেন্ট দিয়ে টেবিল বানিয়ে ফেলছে। এবার সেগুলো যে সত্যি হচ্ছে তা কিন্তু নয়, সেটা হয়তো এআই দিয়ে বানিয়েছে। তুমি কিভাবে জানবে ও কোথায় দাঁড়িয়ে আছে? মানে আমি যদি এখন একটা ছবি তুলি, ছবি তুলে আমি এআই কে বলি যে আমাকে কোনো একটা সমুদ্রের ধারে দাঁড় করিয়ে দাও, দাঁড় করিয়ে দেবে 5 মিনিটে,
0: এক্স্যাক্টলি দাঁড় করিয়ে দেবে, এবং সেটাকে মোশন ভিডিওগ্রাফিক্স এত সুন্দর করে দেবে, বিশ্বাসই করতে পারবে না যে আসলে না করে,
1: বুঝতেই পারবে না যে আমি কোথায় আছি আলটিমেটলি। এবার

0: ঘটনাটা হচ্ছে এটা দেখে আরো কয়েকজন সত্যি সত্যি ছাদের কার্নিশে দাঁড়াতে যায়। এটা নয়, তোমাকে এটা তো আইডেন্টিফাই করতে হবে যে কোন কন্টেন্টটা আমি ফলো করতে পারি, কোনটা আমি পারি না, কোনটা আমার জন্য সেফ।
1: অ্যাকচুয়ালি তাই, কোনটা আমার জন্য সেফ, কোনটা আমার জন্য মানে আমি এগুলো করব না। প্রথম কথা হচ্ছে আমি যেটা দেখছি সোশ্যাল মিডিয়াতে আমাকে যেটা করতেই হবে তার কোনো মাথার দিবি আমাকে কেউ দেয়নি। এবার আমি আসি ফুড চ্যালেঞ্জের বিষয়টা। অনেকে এত এত খাবার নিয়ে বসে থাকে, তোমার কি মনে হয় সত্যি কি মানুষটা খাচ্ছে অত অত খাবার?
0: এবং এটাকে আমরা মানে যেভাবে একটা অবসেশনের পর্যায়ে নিয়ে গেছি, আমি জানি না কেন ওটা মানুষ দেখে যে একটা মানুষ এভাবে খাচ্ছে।
1: হ্যাঁ, এবং খুব খুব মানে দেখতে মানে খুব খারাপ লাগে বিষয়টা,
0: দেখতে খারাপ লাগে। এবং লোকজন ভাবে যে ওই যে মানুষটা খাচ্ছে তার মানে তার তো একটা বডি হাইড্রেশনের ব্যাপার আছে, হাইজিনের ব্যাপার আছে।
1: এক্স্যাক্টলি,
0: নয়, ওটা হয়তো একটা ক্লিপ ওভাবে রিপিটেশন করে দেখানো হচ্ছে
1: এবং পুরো যে মুখে ঢোকাচ্ছে বাকিটা ফেলে দিচ্ছে,
0: বা হয়তো ওই খাবারটা তুমি দেখছো যে আস্তে আস্তে শেষ হচ্ছে, সেটাও কোথাও না কোথাও গিয়ে এআই এর কাজ।
1: এবং রাতের বেলা ভিডিওগুলো আসে, আমিও দেখে অবাক হয়ে যাই। এবং আমি কমেন্টগুলো মাঝে মধ্যে খুলে চেক করি, অনেক বাচ্চারা এটা বলে যে আমরাও করব, আমরা অমুকটা করেছিলাম।
0: ঠিক, একদম তাই। আর একটা জিনিস তুমি দেখবে যে একদল ছেলেবি বন্ধু হতে পারে, তারা কাপল হতে পারে, হোয়াটএভার, তারা যেটা করে বিভিন্ন গেম চ্যালেঞ্জ করে এবং অদ্ভুত অদ্ভুত গেমস এর জন্য জিনিসপত্র নেয়, সেগুলো বাচ্চাদের সামনে আসে, কারণ সেগুলো অ্যাবাভ 18 কন্টেন্ট নয়,
1: নয়
0: একদমই নয়, সেগুলো বাচ্চাদের দেখার। কিন্তু সমস্যাটা এখানে হয়, সেখানে এমন অনেক ওরা খেলনা ইউজ করে যেগুলো হয়তো কোনো একটা বাচ্চার জন্য ক্ষতিকারক,
1: খুবই ক্ষতিকারক।
0: মানে কোনো একটা হয়তো ওরা চেস বোর্ড ইউজ করছে, সেটা এমন চেস বোর্ড যে কোনো একটা বাচ্চা ইউজ করলে আইদার হাতটা কেটে যাবে অথবা কিছু একটা মানে দুর্ঘটনা ঘটাবে।
1: এবং তার পাশাপাশি ট্রেন্ডিং বিষয়টা, এটা একটা খুব মারাত্মক বিষয়।
0: এই যে একটু আগে সৌরিক বলছিল লাইভে যে দুর্গাপূজো আসছে, এই যে ট্রেন্ডে গা ভাসাবে মানুষজন, প্রত্যেকে হয়তো একই রকম কন্টেন্ট ক্রিয়েট করবে, করতেই পারে, তাদের ব্যাপার,
1: তাদের ব্যাপার।
0: কিন্তু এটা কখনো যেন না হয় যে ধরো আমি সেম কন্টেন্ট ক্রিয়েট করেছি, সৌরিকও সেম কন্টেন্ট ক্রিয়েট করেছে, এটা যেন আমরা কখনো না ভাবি যে আমার যদি 100টা ভিউ হয় সৌরিকেরও 100টাই ভিউ হবে। হতেই পারে তোমার 1000টা আমার 100টা, হতেই পারে আমার 1000টা তোমার 100টা,
1: হতেই পারে, হতেই পারে, সেটা
0: ডিপেন্ডস অন আওয়ার প্রোফাইল রিচ এন্ড অল।
1: এক্স্যাক্টলি। এবং তার থেকে বড় কথা এই যে এই বিষয়টা আসছে যে আমার 100টা তোমার 1000টা, এবং এটাকে বিলিভ করা এবং এটাকে বিলিভ করে মানে কন্টেন্ট তৈরি করা, এটা অনেক মানুষ করতে পারছে না। একটি কারণ হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। মানে ট্রেন্ডে আমি ঠিক সময় দিতে পারছি না, কখন কোন ট্রেন্ডটা কোন সময় একটা টপ রিচে রয়েছে আমি সেটা বুঝতে পারছি না, এই রে আমার কন্টেন্টটা লস হয়ে গেল। এবং আমি এমনও দেখেছি যে একটা কন্টেন্ট ক্রিয়েশনের পেছনে যে পরিমাণ টাকা মানুষজন ইনভেস্ট করে, যারা শুরু শুরু কন্টেন্ট ক্রিয়েশন করছে, ভাবছে যে এই কন্টেন্টটা ভাইরাল হবে, আমি এখান থেকে কিছু টাকা আর্ন করে নেব। বাবু, জীবনটা এত সহজ হলে না, সবাই আজকে ওই রাস্তাটা বেছে নেয়।
0: একদমই তাই,
1: জীবন এতটা সহজ নয়।
0: এতগুলো মানুষ যারা প্রত্যেকদিন চাকরির চেষ্টা করছে, যারা চাকরি করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, আরো বেটার কিছু করতে চেষ্টা করছে, যারা বাধ্য হয়ে চাকরি করছে, যারা পড়াশোনা করছে, তাদের প্রত্যেকের এই যে ব্যাপারটা, এটাকে কোথাও না কোথাও গিয়ে কিন্তু মানে এরকম করে দেওয়া ঠিক না যে না তোমরা প্রত্যেকে মিথ্যে আর এই একটাই সত্যি। এটা এটা আরো মানে এটা আরো সাফোকেটিং, এটা আরো কি বলবো ইনসাল্টিং, ইউ ক্যান সে।
1: আরেকটা ব্যাপার যেটা আমার মনে হয় যে অনেকে সাকসেস স্টোরি পোস্ট করে, একটা পজিটিভ ভাইব থেকে পোস্ট করে, অনেকে আবার শো অফের জন্য পোস্ট করে। আমরা যারা স্ট্রাগল করছি বা আমরা যারা ব্যর্থ হয়ে যাচ্ছি, রাত্রেবেলা সে সমস্ত কিছু দেখি, দেখি আমাদের বারবার মানে নিজেকে এইভাবে দায়ী করি যে আমার দ্বারা কিছু হচ্ছে না, আমার দ্বারা কিছু হচ্ছে না, অমুক জন এত ভালো ভালো বিয়ে করছে। ইভেন যখন রেজাল্টগুলো বেরোয়, তারা পোস্ট করে, পোস্ট করতেই পারে, তাদের নিজেদের প্রোফাইল, তাদের নিজেদের ফেসবুক ইনস্টাগ্রাম পোস্ট করতেই পারে। আমি যখন কন্টেন্টটা দেখছি আমি ভাবছি যে এটা আমার দ্বারা হচ্ছে না, এটা আমি করতে পারবো না, এইগুলো ভেবো না, প্লিজ ভেবো না। মানে তুমি যেটা সোশ্যাল মিডিয়াতে দেখছো সেটা যে সত্যি, সত্যি হতেই পারে, বা তার মানে যে এটা নয় যে তুমি দেখার পর মনে করলে যে আমার জীবনেও এটা হবে, আমি আমার জীবনেও এটা চাই না। সবারই জীবন আলাদা আলাদা, এবং সোশ্যাল মিডিয়া কোথাও কি না মানে মানুষজন সোশ্যাল মিডিয়াতে ঢুকে এটা চেষ্টা করছে যে আমাদের সবারই জীবন এক হওয়া উচিত, এটা ডেফিনেটলি হওয়া উচিত নয়।
0: একদম। আমরা একটুখানি চট করে যদি কমেন্ট সেকশনে চোখ রাখি, আমার না একটা জিনিস আমি দেখছি, সেটা হচ্ছে সৌভিক সরকার একটা খুব সুন্দর কথা লিখেছে, ও কলও করেছিল, ও লিখেছে যে মানে রিয়েল লাইফে তো অনেক দুঃখ কষ্ট থাকে, রিয়েল লাইফে সেটা থাকে না, কিন্তু এই যে হাজার হাজার লাইক এই সমস্ত কিছুর থেকে বাস্তবে যদি কোনো মানুষ আমাদের পাশে থাকে, সেটা পরিবার হতে পারে, সেটা বন্ধু বান্ধব হতে পারে, সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেক বেশি প্রেসিয়াস। এবার এখানে একটা কথা বলি, এই যে মানুষ যাকে তুমি টাইম দেবে, যার

0: সঙ্গে তুমি আছো, তোমার লাইফ পার্টনার হতে হবে এরকম কোনো কথা নেই। তোমার ভালো বন্ধু হতে পারে, তোমার বাবা মা হতে পারে। এই কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে তুমি কোথাও না কোথাও গিয়ে তাদের থেকেও আলাদা হয়ে যাচ্ছ। তুমি হয়তো সারাদিন পর কলেজ থেকে, স্কুল থেকে, অফিস থেকে বাড়ি ফিরছো, বাড়ি ফিরে আবার সোশ্যাল মিডিয়াতে এনগেজ হয়ে যাচ্ছ। এই করতে করতে করতে করতে না আমরা সবার থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, এবং এটা আমরা বুঝতেও পারছি না যে আমরা ডিসকানেক্ট হচ্ছি।
1: আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এই মানে মোহ ত্যাগ করতে পারছি না। আমি আরেকটা ছোট্ট বিষয় আছে, তুমি পিয়ারসা বেটার বলতে পারবে, সেটা হচ্ছে কি বিউটি কসমেটিক্স এর যে রিলস গুলো হয়।
0: বিউটি কসমেটিক্স রিলে অনেকে ব্র্যান্ড প্রমোশন করেন, ব্র্যান্ড প্রমোশন করেন, যাদের প্রোফাইলে রিচ আছে তারা ব্র্যান্ডের থেকে কোলাবোরেশন পান। এই যে ব্র্যান্ড প্রমোশন করছে, এই যে তোমাকে দেখাচ্ছে, সাপোজ তুমি 299 এর চারখানা লিপস্টিক পাবে, তুমি কি করে জানবে যে ওই লিপস্টিকটা তোমার স্কিন টোনে শুট করবে বা ওইটা ইউজ করার পর তোমার স্কিনের কোনো ক্ষতি হবে না? এই দায়িত্ব কেউ দিতে পারে না। তাই এইগুলোতে হয়তো তুমি দেখছো, তুমি দেখো, কিন্তু একটাই কথা আমরা বারবার বলছি, তোমার নিজের লাইফে ইউজ করার আগে, সেটাকে অ্যাপ্লাই করার আগে প্লিজ সেটা নিয়ে স্টাডি করো, সেটা নিয়ে দেখো যে আদেও এটা আমার সঙ্গে স্যুট করছে কিনা, আমি এর যোগ্য কিনা, বা এটা আমার যোগ্য কিনা।
1: এক্স্যাক্টলি তাই। এবং আমার মনে হয় যে এই সমস্ত থেকে না আমাদের একটা করে ব্রেক নেওয়া উচিত। আমার মনে হয় সোশ্যাল মিডিয়া ভালো, তুমি তোমার নিজের কাজের জন্য তুমি ব্যবহার করছো, খুব ভালো ব্যাপার, কিন্তু যে সমস্ত কিছু কন্টেন্ট তোমরা দেখছো এবং যারা তোমরা ভাবছো বানাবে সস্তার পাবলিসিটির জন্য, তোমরা যে সমস্ত কন্টেন্ট তৈরি করছো, নিজের প্রাইভেট জীবনটাকে নষ্ট করে দিচ্ছ এবং সবটাই পাবলিক করে দিচ্ছ, সেটা কিন্তু করো না, প্লিজ করো না। এবং হচ্ছে বন্ধু ফোন লাইনে শুনি, বন্ধু কি বলছে আমাদের।
0: নমস্কার।
2: নমস্কার, আমি বাঁকুড়ার প্রতিমপুরের আনন্দপুর থেকে মামনি মুখার্জি বলছি।
1: হ্যাঁ প্লিজ বলুন। বলুন।
2: বলছি যে ব্যক্তি দম্পতি দীর্ঘ সমাজ রাষ্ট্র উদ্ধারণে যজন যজনের স্থিতি স্বাস্থ্য এনী প্রবর্তক ধর্ম গ্লানি স্বস্থ ভুবনে বৃষ্টি ঘূর্ণনে সকল বাদ ও বাদ্য ব্যবহার সধর্ম স্থাপক জীবন বৃদ্ধি সকলকম মিত্রা মিত্র বল্লভম কল্পি রূপ উপ্রমম নমামি বিপ্লবিনম প্রিয়ং পরমং পথমুখী করালম। এগুলির অর্থ যদি এখনকার সমাজে সরিয়ে দেওয়া যায় অবশ্যই এই ধরনের ফিডব্যাক আসবে না। এটার ব্যাখ্যা আমি পরে দেবো, যদি বলেন বা অনুমতি দেন আমি বিস্তার করে দিতে পারি, কিন্তু আপনাদের সময়টা খুব আমরা যুবমণি যে লাইফ গুলো করি এগুলো ভালো লাগে, একদম নন ফিল্টার, কোনো ফিল্টার নেই, যেটা বাস্তবে আমরা আছি সেটাই তোমাদের দেখাচ্ছি।
0: হ্যাঁ মানে আমরা এখানে বসে আছি, এটা এআই নয়, কিন্তু
1: এটা কিন্তু এআই নয়, এবং আমরা যেরকম সেরকমই তোমাদের সামনে আমরা কথা বলি। তো
0: আমরা এভাবে বাইরেও আলোচনা করি, এভাবে এসে অন এয়ারেও আলোচনা করি। এই টপিক নিয়ে যদি আমাদের এখন বাইরে কথা হতো অফ এয়ারে, আমরা এগুলোই বলতাম,
1: এগুলোই বলতাম।
0: তনুশ্রী বেরা একটা কমেন্ট করেছে, সেটা হচ্ছে ও লিখছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা অত্যন্ত দুঃখজনক সেটা হচ্ছে মানুষেরা লাইক কমেন্ট এন্ড শেয়ার পাওয়ার জন্য মানুষের ইমোশনকে টার্গেট করে। লাইক, তুমি যদি তোমার বাবা মাকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো, তুমি যদি তোমার এই জনকে ভালোবাসো, তুমি যদি এই ঠাকুরের ভক্ত হও তাহলে এই করো। এটা কোথাও না কোথাও গিয়ে পরোক্ষভাবে আমাদের মধ্যে মানসিক অস্থিরতা সৃষ্টি করছে। মানে ওখানে না তুমি না চাইতেও তোমার হাত কাঁপবে যে এরকম ভাবে লিখেছে, ওকে একটা লাইক। কিন্তু এইভাবে যে মানে কনসার্ন নেওয়া হচ্ছে, এইভাবে যে বলা হচ্ছে যে না তুমি আমার আর্ন করার জন্য হেল্প করো, সেইটা মানে এই যে ওয়েটা, এই ওয়েটা কিন্তু সঠিক নয়, এটাই বলার।
1: তাই, এবং আমরা ওই ওয়েটাতেই না আমরা বেশি গা ভাসিয়ে দিচ্ছি, তাই আমাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ সব কিছু ভাইরাল হচ্ছে মানে সব কিছু ভালো এমনটা নয়। তাই একটু দূরে থাকো, একটু নিজেকে একটু সময় দাও, নিজেতে পরিবারের সঙ্গে সময় কাটো, চারপাশে যারা রয়েছে।
0: আর আরেকটা জিনিস তোমাকে ছোট্ট করে সাজেশন দিই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যতটুকু সম্ভব, যতটুকু না করলে নয় কাজের জন্য, ততটুকু ইউজ করো। আমি বলছি না যে এন্টারটেইনমেন্টের জন্য দেখো না, ডেফিনেটলি দেখো, সিনেমা দেখো, ভালো ভালো কন্টেন্ট দেখো যেগুলো দরকার, ঘুরতে যাওয়ার কন্টেন্ট দেখো, ট্রাভেল রিলেটেড ব্লগ দেখো, আর সব থেকে যেটা করতে পারো সেটা হচ্ছে বই পড়ো, খেলাধুলা করো, গান শোনো ভালো ভালো,
1: তুমি যেটা
0: তাতে তুমি সেফ থাকবে।
1: এক্স্যাক্টলি, তুমি যেটা সোশ্যাল মিডিয়া থেকে পাবে ভাবছো, তুমি সেটা বই পড়ে দেড় গুণ পাবে।
0: এবং এই যে তুমি সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত কাজের কন্টেন্ট গুলো দেখো না, আমরা তো এখন সবসময় বই পড়তে পারি না, সেই জন্য হঠাৎ করে একটা ভিডিও খুলে দেখিনি, কিন্তু বই পড়লে ওই সমস্ত কিছু

0: তুমি আরো ভালো করে পাবে।
1: একদম, তো ঘড়ির সময় বলছে যে এবার বিদায় নিতে হবে, কিছু করার নেই। একটা ফার্স্ট টপিক নিয়ে আমরা কথা বলছি, অনেক বিষয় নিয়ে কথা আছে, তবে আজকের মতো বিদায়। তোমার সঙ্গে আড্ডা ছিলাম আমি শরীর, আমার সঙ্গে ছিল প্রিয়াশা, তবে জিতে একটা সুন্দর গান ডেফিনেটলি তোমাদের জন্য থাকবে।
0: যেতে যেতে আমরা সবাই মিলে এটাই বলতে পারি, চলো পাল্টাই। আর অবশ্যই শুনতে থাকো যুববাণী।

এতক্ষণ শুনলেন যুববাণী, উপস্থাপনায় সৌরী ঘোষ এবং প্রিয়াশা চক্রবর্তী। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী চৈতালী চক্রবর্তী।

0: চৈতালী চক্রবর্তীর কণ্ঠে এতক্ষণ শুনলেন অতুল প্রসাদের গান।
1: সাইক্লোনের সতর্ক বার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
2: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।

0: এতক্ষণ শুনলেন প্রভাস মণ্ডলের কণ্ঠে লোকগীতি।
1: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গ্রামীণ সংবাদ। আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি ধৃতি সেন শর্মা। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের রাষ্ট্রীয় পুষ্টি মাস আগামী বুধবার বারাণসীতে চালু হতে চলেছে। মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ টু এর আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি নীতি নির্দেশিকা অনুযায়ী এবারের এই প্রচার অভিযান বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই প্রথম রান্না করা গরম খাবারের সংজ্ঞা নির্দিষ্টভাবে দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি ব্যবস্থাপনা কমিটি গঠনের জন্য পুষ্টি কর্মসূচির খাদ্য তালিকা নির্দিষ্ট করা হয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভিত্তি হিসেবে সুপোষিত ভারতের নির্দেশিকা অনুযায়ী 2018 সালে পুষ্টি অভিযান শুরু করা হয়। প্রতি বছর সেপ্টেম্বর মাসে রাষ্ট্রীয় পুষ্টি মাস হিসেবে পালন করা হয়। ইতিমধ্যেই তা জন আন্দোলনের রূপ দিয়েছে। রাজ্যে প্রবীণ নাগরিক, ভিন্নভাবে সক্ষম ও বিধবাদের বর্ধিত হারে ভাতা প্রদানের কাজের আজ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সচিবালয়

0: রাজ্য সরকার উত্তরবঙ্গের মালবাজার মহকুমার তিস্তা তীরবর্তী এলাকায় নজরদারির জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। গজলডোবা, বাগরাকোট সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। জলপাইগুড়ি জেলাতে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। ধসের জেরে প্রচুর পরিমাণে জল ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে। ওই অংশ ভেঙে গেলে আটকে থাকা জল তীব্র বেগে তিস্তার নিচের দিকে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কারণে নদী তীরের বাসিন্দাদের অযথা নদীর কাছে না যাওয়া এবং সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। এদিকে মালদায় ভাঙনের জেরে 150 বছরের প্রাচীন শিব মন্দির গঙ্গাগর্ভে বিলীন হয়ে গেছে। রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের মুলিরাম টোলায় এই ভাঙন অব্যাহত থাকায় আরও বাড়িঘর নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিবিসির ছাড়া জলে হাওড়ার উদয়নারায়ণপুর ও আপতা 2 নম্বর ব্লক বিলিয়ে মোট 1605 হেক্টর কৃষিজমি জলমগ্ন। জল দ্রুত নামলেও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পর্যন্ত নির্ধারণ করা যায়নি। এদিকে হুগলির বন্যা কবলিত খানাকুলের সাইবোনা গ্রামে আজ থানার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিনামূল্যে সবজি বীজের মিনিকিট দেবে হুগলি উদ্যান পালন দপ্তর। দপ্তরের সহসচিব সামন্ত লায়ক জানিয়েছেন এখনও সম্পূর্ণ তথ্য আসেনি, তবে তারকেশ্বর ব্লকের 1টি, খানাকুল 2 নম্বর ব্লকের 6টি, পুরসুরা ব্লকের 3টি ও জাঙ্গিপাড়া ব্লকের 3টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 4,500 ছাড়িয়েছে। কলকাতায় আক্রান্তের সংখ্যা 400 পেরিয়েছে। সবচেয়ে বেশি 870 জন আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদে। সংসার সামলানোর পাশাপাশি মহিলাদের বিভিন্ন কাজের প্রতিভাকে বাজারমুখী করে তুলে তাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে পূর্ব বর্ধমানের কালনার রিক্রিয়েশন ক্লাবের মাঠে মহিলারা আয়োজন করেছেন 4 দিনের দর্শভূজা হস্তশিল্প প্রদর্শনী। মোট 20টি স্টল রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষক ভাইদের উদ্দেশ্যে জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এক সতর্কবার্তায় কৃষক ভাইদের উদ্দেশ্যে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার 2-1টি জায়গায় ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেন্টিমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার 2-1টি জায়গায় ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টায় এবং বজ্রপাত সহ বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের উদ্দেশ্যে জল হাওয়ার খবর।

0: सामाजिक निरापत्ता अटल पेंशन योजना मोदीजी संकल्प
1: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
0: एखोनो पर्यंत 9,50,00,000 बेशी सुविधाभोगी এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18-40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পে 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন উনো জমির দুনো ফসল, আপনাদের সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক।

অনুরোধের আসর শুরু করব একটি বাউল গান দিয়ে। গানটি শোনার জন্য অনুরোধ করেছেন রাজবলহাট দাসপাড়া হুগলি থেকে বন্ধু নির্মল দাস ও অশোক দাস। আপনাদের অনুরোধের শিল্পী কার্তিক দাস বাউল।

ওনার জন্য অনুরোধ করেছেন গ্রাম পাত্রগাঁতি পোস্ট কেনেতি বাঁকুড়া থেকে চন্দ্রশেখর শিবানী ভবানী সনাতন প্রতিমা ও বিকাশ পাল এবং একই সঙ্গে অনুরোধ করেছেন শ্যাম সুন্দর নন্দী। আপনাদের অনুরোধের শিল্পী অংশুমান রায় এবং শুনতে চেয়েছেন ভাদর ও আশ্বিন মাসে।

পরবর্তী অনুরোধটি করেছেন উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের একেবারেই নিয়মিত শ্রোতাবন্ধু সুভাষ চক্রবর্তী এবং একই সঙ্গে ছোট বৈনান মাধবডিহি পূর্ব বর্ধমান থেকে টিঙ্কু নিতাই রিয়া শিবু শঙ্কর পুতুল কাকলি শিখা অনিন্দ এবং অলোকা অধিকারী। আপনাদের অনুরোধের শিল্পী নির্মলা মিশ্র এবং পছন্দের গান খুব পরিচিত গান, আসুন শুনি।

আমাদের চিঠি লেখার ঠিকানাটা আপনাদের সকলকে একবার জানিয়ে দিই। অনেক নতুন বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আরও বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, তাই জন্য আরও একবার চিঠি লেখার ঠিকানা, উনজমি দুন ফসল কৃষি বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। এবং নতুন বন্ধুরা এখন আমাদের ইমেল করেও গানের অনুরোধ পাঠাতে পারেন, পছন্দের শিল্পীর নাম জানিয়ে দিতে পারেন। তাদের জন্য ইমেল আইডি AIRKOLAGRI অর্থাৎ AIRGOLAGRI@gmail.com। তাহলে অবশ্যই আপনাদের চিঠির অপেক্ষায় থাকব। আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আর এখন আরও একটি অনুরোধের গান। আজকে কিন্তু বন্ধুরা আমি এমন কিছু গান নিয়ে বসেছি যে চিঠিগুলো বেছে বেছে দেখেছি আপনারা অনেক দিন ধরে বেশ কিছু লোকসঙ্গীত বাউল গান শুনতে চাইছেন, বেছে বেছে সেগুলোকেই আজকে নিয়ে বসেছি। আমার পরের যে অনুরোধের গানটি রয়েছে সেটি অনুরোধ করেছেন খানজাপুর দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে সুদর্শন এবং বেলারানী মণ্ডল, সাথে জয়দেব, ববিতা, রঞ্জু এবং সব্যসাচী সাউ। আপনাদের অনুরোধের শিল্পী গোষ্ঠগোপাল দাস।

পরের গানটির অনুরোধ করেছেন ডাকবাংলো পাড়া দুবরাজপুর বীরভূম থেকে অমিতাভ ঘোষ এবং একই সঙ্গে মিত্রপাড়া নৈহাটি উত্তর চব্বিশ পরগনা থেকে সায়নী মতিলাল ও চন্দ্রিমা ব্রহ্মচারী, আপনাদের অনুরোধের শিল্পী আশা ভোঁসলে।

যেতে তো পারেই, কিন্তু যেতে যেতে শেষ অনুরোধের গানটি আজকের অনুষ্ঠানের শেষ অনুরোধের যে গানটি সেটি শুনিয়ে দিয়ে যাই। ঈদপুর ধরমপুর বাঁকুড়া থেকে শর্মা পাত্র এবং প্রসেনজিৎ পাত্র আপনারা শুনতে চেয়েছেন শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি আপনাদের জন্যে।

তোমাদের পথ চেয়ে আবারও একটি সপ্তাহ থাকব আমি অপেক্ষায়। আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আজ কিন্তু এখানেই বিদায় বলতে হচ্ছে।

এতক্ষণ শুনলেন উনো জমির দুনো ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন নির্বাচিত লোকগীতি। প্রথমেই শুনুন সহজ মার্কণ্ঠে এই গান।

0: শুনছেন লোকগীতি। এবারে উৎপল ফকির ও সহজ মা।
1: ও বসে ভাবলে কিছুই হবে না, ও বসে ভাবলে কিছুই

সহজ মা ও উৎপল ফকিরের কণ্ঠে শুনছেন লোকগীতি। এই গানটি শুনতে শুনতেই শেষ করব আজকের নির্বাচিত লোকগীতির আসর।

এতক্ষণ শুনলেন সহজ মা ও উৎপল ফকিরের কণ্ঠে লোকগীতি। নির্বাচিত লোকগীতির আসর আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের বৈঠকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গতকালের ভেঙে পড়া বহুতলের আশেপাশে বিপজ্জনক বাড়ি চিহ্নিত করে ভাঙার নির্দেশ দিয়েছেন। ইডি আকবর ই মাশরিক পত্রিকা মামলায় কলকাতা, দিল্লি ও রাঁচি সহ দেশের 7টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। প্রথম জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 40টি দেশের 135টি ছবি দেখানো হবে। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের নবম রাষ্ট্রীয় পোষণ মাহ 2026 আগামী বুধবার বারাণসীতে চালু হবে। গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা ও কার্লোস আলকারাজ ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার রাজধানী পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের 28তম বৈঠকে সভাপতিত্ব করছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের আন্তঃরাজ্য পরিষদ সচিবালয় এই বৈঠকের আয়োজন করেছে। পশ্চিম আঞ্চলিক পরিষদের অন্তর্ভুক্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল গোয়া, গুজরাট, মহারাষ্ট্র এবং দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। এই পরিষদে পশ্চিমাঞ্চলের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দুজন করে বরিষ্ঠ মন্ত্রী সদস্য হিসেবে অংশ নিচ্ছেন। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও আজকের এই বৈঠকে উপস্থিত থাকছেন। লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী

0: করা হয়েছে। রেখা গুপ্তা বলেন, 12 জনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে, অন্য 6 জনের অবস্থা স্থিতিশীল। ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের বাবা মাদের সঙ্গে সরকার যোগাযোগ রেখে চলেছে। বাড়ির মালিকের অবহেলার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে শ্রীমতী গুপ্তা বলেন, আশেপাশের এই ধরনের বিপজ্জনক ভবন চিহ্নিত করে সেগুলি ভেঙে ফেলা হবে।
1: बिल्डिंग के मालिक पे कार्रवाई होगी और जो इसके आसपास की जितनी डेंजरस बिल्डिंग है उनको भी आइडेंटिफाइड करके ध्वस्त किया जाएगा। विशेष रूप से इस बिल्डिंग के बिल्कुल पीछे वाली बिल्डिंग को भी हमने खाली करवा दिया है और तुरंत प्रभाव में उसे भी डेमोलिश किया जाएगा।
0: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নতুন দিল্লির সত্য নিকেতন এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনার বিষয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ভবনের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হল। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এইমস জানিয়েছে যে সত্য নিকেতন ভবনে ধসের ঘটনায় আহত 11 জন রোগীকে তাদের এখানে আনা হয়েছিল। এদের মধ্যে 5 জনকে ট্রমা সেন্টারে মৃত অবস্থায় আনা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় থাকা আরও একজনের রোগী পরে আঘাতের কারণে মারা যান। এইমস জানিয়েছে, গুরুতর আহত 3 জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি কলকাতা, দিল্লি এবং রাঁচির 7টি স্থানে তল্লাশি চালিয়েছে। ইডি জানিয়েছে, আকবর ই মাশরিক প্রাইভেট লিমিটেড নামের একটি উর্দু দৈনিক সংবাদপত্র এবং এর পরিচালক তথা তৃণমূল কংগ্রেস সাংসদ নাদিমুল হকের বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারেটের দায়ের করা এফআইআরের ভিত্তিতে একটি এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে। ইডি আরও জানিয়েছে, ওই সংবাদপত্রে প্রকাশিত কিছু খবরের বিরুদ্ধে অভিযোগ যে সেই খবরগুলি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে। এছাড়াও এই মামলায় বেআইনি আর্থিক লেনদেন, অঘোষিত নগদ লেনদেন এবং সন্দেহজনক উৎস থেকে অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর বেসরকারীকরণ করা হচ্ছে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি খবরকে ভিত্তিহীন বলে ইসরো স্পষ্ট করে জানিয়েছে। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরো জানিয়েছে, এই সংস্থাটির বেসরকারীকরণ হচ্ছে না এবং এর গুরুত্বও কমানো হচ্ছে না। মহাকাশ কর্মসূচিতে বেসরকারি অংশগ্রহণের ফলে এই শিল্প ব্যবস্থায় আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং আরও বড় পরিসর সৃষ্টি হচ্ছে। ভারতের শিল্প ও প্রযুক্তির ধারাবাহিক উন্নতির কথা উল্লেখ করে ইসরো জানিয়েছে, মহাকাশ কার্যক্রমে আরও বড় পরিসরে কাজ করা ভারতের যোগ্যতা রয়েছে, এর ফলে আরও ব্যাপক হারে উৎপাদন, বাণিজ্যিকীকরণ, উদ্ভাবন এবং বিশ্ববাজারে প্রবেশাধিকার নিশ্চিত হবে। প্রথম জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFJK-র আজ উদ্বোধন। এই উৎসবকে স্থানীয় চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত কলাকুশলী ও শিল্পীদের বৃহত্তর আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পের সঙ্গে পরিচিত করার এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি হবে। শ্রীনগর, জম্মু ও গুলমার্গে আয়োজিত 4-দিনব্যাপী উৎসবে 40টি দেশের 135টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। পুরস্কারপ্রাপ্ত কাশ্মীরি চলচ্চিত্র নির্মাতা আরিফ বশির জানিয়েছেন, এই উৎসব স্থানীয় নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র দেখার, চলচ্চিত্রকারদের সঙ্গে মতবিনিময় করার এবং মাস্টার ক্লাসে অংশ নেওয়ার সুযোগ করে দেবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের নবম রাষ্ট্রীয় পোষণ মাহ 2026 আগামী বুধবার বারাণসীতে চালু হবে। মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2 এর আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি নীতি নির্দেশিকা অনুযায়ী এবারের এই প্রচার অভিযান বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই প্রথম রান্না করা গরম খাবারের সংজ্ঞা নির্দিষ্টভাবে দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি ব্যবস্থাপনা কমিটির গঠনের জন্য এই পুষ্টি কর্মসূচির খাদ্য তালিকা নির্দিষ্ট করা হয়েছে। 2047-এর মধ্যে বিকশিত ভারতের ভিত্তি হিসেবে সুপোষিত ভারতের নির্দেশিকা অনুযায়ী 2018 সালে পোষণ অভিযান শুরু করা হয়। প্রতি বছর সেপ্টেম্বর মাসে রাষ্ট্রীয় পোষণ মাহ হিসেবে পালন করা হয়। ইতিমধ্যেই তা জন আন্দোলনের রূপ নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার 3 ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় মাসিক 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার সিদ্ধান্ত কার্যকর করেছে। নবান্নে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বর্ধিত হারে বার্ধক্য ভাতা, স্বামীহীনা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদানের আনুষ্ঠানিক সূচনা করেন। নারী ও শিশু কল্যাণ দপ্তরের এই 3 প্রকল্প মিলিয়ে 82 লক্ষেরও বেশি উপভোক্তা সেপ্টেম্বরে এই বর্ধিত হারে ভাতা পাবেন বলে তিনি জানিয়েছেন। এই খাতে বছরে মোট ব্যয় হবে প্রায় 14,771 কোটি টাকা। শুধু ভাতা বৃদ্ধির জন্য রাজ্যের অতিরিক্ত ব্যয় হবে প্রায় 6,000 কোটি টাকা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আর্থিক অবস্থা এখনও দুর্বল। আগের সরকারের আমলে আর্থিক শৃঙ্খলার অভাব, রাজস্ব ক্ষতি এবং কেন্দ্রীয় প্রকল্পে অংশ না নেওয়ার ফলে রাজ্য কার্যত সংকটের মুখে পড়েছিল। তবে কেন্দ্রীয় প্রকল্পে যোগদান, রাজস্ব আদায় বৃদ্ধি এবং আর্থিক অনিয়মে লাগান টানার ফলে পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ

বিহার, মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জানিয়েছে আজ অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, কর্ণাটক এবং তামিলনাড়ুতে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহারের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গঙ্গাসহ একাধিক প্রধান নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ইন্দ্রপুরী ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় 1,96,000 কিউসেক। জল ছাড়ার পরিমাণ কমে যাওয়ায় দীঘা এবং গান্ধীঘাটে গঙ্গার জলের চাপ অনেকটাই কমেছে। এদিকে দুর্গত এলাকাগুলিতে ত্রাণ ও উদ্ধারের কাজ জোর কদমে চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 5। গতকাল মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজন প্রাইম এয়ারের পণ্যবাহী বিমানটি রানওয়ে ছাড়িয়ে দুর্ঘটনার মুখে পড়ে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। রাশিয়া ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি গতকাল কিভে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারির সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। আলোচনার ফাঁকে জেলেনস্কি জানান, এই যুদ্ধ সমাপ্তির ক্ষেত্রে ভূখণ্ডগত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কিছু জটিল প্রশ্নের সমাধান হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাভালেঙ্কা ও কার্লোস আলকারাজ ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। গতকাল আর্থার অ্যাশ স্টেডিয়ামে মহিলা সিঙ্গলসের রাউন্ড অফ 16-এ বেলারুশের শীর্ষ বাছাই সাভালেঙ্কা আমেরিকার টেলর টাউনসেন্টকে 6-4, 6-3 গেমে হারিয়ে দেন। অন্যদিকে পুরুষ সিঙ্গলসের রাউন্ড অফ 16-এ স্পেনের কার্লোস আলকারাজ আমেরিকার টমি পলকে 6-4, 6-4, 6-4 গেমে পরাজিত করেছেন। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের ম্যাচে মুখোমুখি হবে। বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। দুটি দলই ইতিমধ্যেই সুপার সিক্সে পৌঁছে গেছে, তাই ম্যাচের ফলাফলের ওপর এর কোনো প্রভাব পড়বে না। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের বৈঠকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গতকালের ভেঙে পড়া বহুতলের আশেপাশে বিপজ্জনক বাড়ি চিহ্নিত করে ভাঙার নির্দেশ দিয়েছেন। ইডি আকবরী মাসরিক পত্রিকা মামলায় কলকাতা, দিল্লি ও রাঁচি সহ দেশের 7টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। প্রথম জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 40টি দেশের 135টি ছবি দেখানো হবে। গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাভালেঙ্কা ও কার্লোস আলকারাজ ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্য সরকার প্রবীণ নাগরিক, ভিন্নভাবে সক্ষম ও বিধবাদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় বর্ধিত হারে মাসিক ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য সচিবালয়ে নবান্নে এক অনুষ্ঠানে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা মাসে 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা প্রদানের আনুষ্ঠানিক সূচনা করেন। নারী ও শিশু কল্যাণ দপ্তরের এই 3 প্রকল্প মিলিয়ে 82 লক্ষেরও বেশি উপভোক্তা চলতি মাসেই বর্ধিত হারে ভাতা পাবেন বলে তিনি জানান। সেই সঙ্গে ভিন্নভাবে সক্ষম বিধবারা অন্নপূর্ণা যোজনারও সুবিধে পাবেন। এর ফলে তারা মাসের 4,500 টাকা করে পাবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: আমরা দুটো ভাতা দিচ্ছি না, কিন্তু কেবলমাত্র আমরা দিব্যাঙ্গজনদের বলেছি যে তারা 25 থেকে 60 বয়সী মহিলা যারা দিব্যাঙ্গ তারা 1,500 টাকা ভাতাও পাবেন, সাথে 3,000 টাকা অন্নপূর্ণাও পাবেন, অর্থাৎ তারা 4,500 টাকা করে কিন্তু মাসে পাবেন।
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনী সংকল্পপত্রের প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম ধাপে ভাতা 500 টাকা বৃদ্ধি করা হলেও ভবিষ্যতে আর্থিক অবস্থার আরও উন্নতি হলে ভাতা দ্বিগুণ করারও প্রতিশ্রুতি বিবেচনা করা হবে। তিনি জানান, এই খাতে বছরে মোট ব্যয় হবে প্রায় 14,771 কোটি টাকা, শুধু ভাতা বৃদ্ধির জন্যই অতিরিক্ত ব্যয় হবে প্রায় 6,000 কোটি টাকা। রাজ্যের আর্থিক অবস্থা এখনও দুর্বল বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের আমলে রাজ্যের আর্থিক শৃঙ্খলার অভাব, রাজস্ব ক্ষতি এবং কেন্দ্রীয় প্রকল্পে অংশ না নেওয়ার ফলে সংকটের মুখে পড়েছিল রাজ্য। তবে বর্তমানে কেন্দ্রীয় প্রকল্পে যোগদান, রাজস্ব আদায় বৃদ্ধি এবং আর্থিক অনিয়মে লাগাম টানার ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে। অনুষ্ঠানে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানান, বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের ব্যয়ের অনুপাত ছিল 60-40, ভাতা বৃদ্ধির অতিরিক্ত 500 টাকা রাজ্য সরকারই সম্পূর্ণ বহন করবে। অন্যদিকে নারী ও শিশু বিকাশ দপ্তরের প্রকল্পগুলিতে পুরো অর্থই রাজ্য সরকারের তহবিল থেকে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব দুজনেই ভুয়ো উপভোক্তা চিহ্নিত করার অভিযানের ওপর বিশেষ গুরুত্ব দেন। বিজেপির সেবা সেতু অভিযানের মধ্যে দিয়ে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত সহ সরকারের একাধিক প্রকল্প সুবিধে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, বহু সরকারি প্রকল্প বাস্তবায়িত করতে গিয়ে দেখা গেছে কিছু ক্ষেত্রে সামান্য ভুল ত্রুটির কারণে এবং যে সমস্ত আধা সরকারি কর্মী এই কাজে অংশগ্রহণ করেছেন তাদের অনীহার জন্য বিভিন্ন প্রকল্প থেকে কিছু প্রান্তিক মানুষ বঞ্চিত হয়েছেন।
2: অনেক সরকারি প্রকল্প বাস্তবায়িত করতে গিয়ে দেখা যাচ্ছে কিছু জায়গায় সামান্য ভুল ত্রুটির কারণে বা সরকারের পক্ষ থেকে যারা সেই কাজে আধা সরকারি কর্মীরা অংশগ্রহণ করেছেন কিছু জায়গায় তাদের অনীহার কারণে বা প্রচুর চাপ থাকার কারণে, আমরা ওকে দোষারোপ করতে চাই না, কিছু প্রান্তিক মানুষ বঞ্চিত হচ্ছেন প্রকল্প থেকে, আয়ুষ্মান ভারতই হোক আর অন্নপূর্ণা যোজনাই হোক।
0: আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছে। কলকাতার 3টি, দিল্লির 4টি ও রাঁচির 1 জায়গায় তার অফিস ও বাড়িতে এই তল্লাশি চলেছে। উল্লেখ্য, সংবাদপত্রের অফিসের আড়ালে বেআইনি লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতেই তল্লাশি বলে ইডি সূত্রে জানা গেছে। ক্যামাল স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের দলীয় দপ্তর থেকে নাম ফলক খুলে দেওয়ার ঘটনায় কালীঘাট তৃণমূল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। শীর্ষ আদালত তাদের আবেদন কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, 2 বিচারপতি জয়মাল্য বাগচি এবং ডি মোহনার বেঞ্চ জানিয়েছে মামলাটি হাইকোর্টে বিচারাধীন, তাই হাইকোর্ট এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের রক্ষা কবচ দিয়েছে। আপাতত বিষ্ণুপুর থানার 2টি ও রবীন্দ্রনগর থানায় 1টি FIR-এ আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 30 নভেম্বর পর্যন্ত রক্ষা কবচ দিয়েছে, তবে তাকে তদন্তে সহযোগিতা করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে বসবেন। কলকাতার মিলন মেলা মাঠে বিকেলে ওই অনুষ্ঠানে কলকাতা ও শহরতলির বিভিন্ন পুজো কমিটি ছাড়াও পুলিশ, বিদ্যুৎ, দমকল, বিপর্যয় ব্যবস্থাপনা ও অন্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। রাজ্যে বিভিন্ন অংশে বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আগামীকাল উত্তরবঙ্গে যাবেন। এদিকে অবিরাম বর্ষণে উত্তর সিকিমের নাগা অভয়ারণ্যের থেং টানেলে ধস নামার কারণে আগাম সতর্কতা অবলম্বন করেছে রাজ্য সরকার। উত্তরবঙ্গে মালবাজার মহকুমার তিস্তা নদী তীরবর্তী এলাকায় নজরদারির জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। জলপাইগুড়ির গজলডোবা, বাগড়াকোট সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। রাজ্যের উপরে বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হিমালয় সন্নিহিত জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়ার উত্তর বন বিভাগের গঙ্গাজল ঘাটের বাগদহ গ্রামে গতকাল গভীর রাতে দুটি হাতি লোকালয়ে ঢুকে পড়লে আতঙ্ক ছড়ায়। বাড়ির মূল ফটক ভেঙে ফেলার পাশাপাশি সবজি বাগান ও পাশের সবজি খেতেও তারা তাণ্ডব চালায়। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল আজ মুখোমুখি হবে। বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে খেলা শুরু বিকেল ৫টায়। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর ৫:১০।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে ৪৫.৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
5: যাত্রীগণ মন দিয়ে শুনুন, যাত্রাকালে যদি টিসি টিকিট দেখতে চান তাহলে দেখিয়ে দিন, কিন্তু কেউ যদি ওটিপি পিন বা পাসওয়ার্ড দেখতে চায় তাকে তক্ষুনি তাড়িয়ে দিন।
6: আরবিআই এ কথা বলে, ওটিপি বা পিন চেয়ে কল বা মেসেজ এলে একটু সাবধানে।
3: এখন মহিলা মহল, আপনাদের সঙ্গে ব্রততী দাস।

0: নমস্কার বন্ধু, আজ মহিলা মহলে সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ 6ই সেপ্টেম্বর। আজকের দিনটিকে বিশ্ব বর্ণান্ধতা সচেতনতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। কি এই বিশ্ব বর্ণান্ধতা? বর্ণান্ধতা কি? নামটা থেকেই বোঝা যাচ্ছে যে বর্ণান্ধতা বা বর্ণ দৃষ্টির ঘাটতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য উৎসর্গীকৃত। এই দিনটির আরেকটি লক্ষ্য হল এই দৃষ্টিগত অবস্থাকে ঘিরে থাকা কলঙ্ক দূর করা এবং এটিকে ঘিরে থাকা ভ্রান্ত ধারণাগুলো ভেঙে দেওয়া। বর্ণদৃষ্টির ঘাটতিযুক্ত ব্যক্তিদের বিভিন্ন রঙের মধ্যে পার্থক্য করতে অসুবিধা হয়, যা বর্ণান্ধতার ধরনের উপর নির্ভর করে এবং ব্যক্তিভেদে এটি ভিন্ন হয়। কেন হঠাৎ করে 6ই সেপ্টেম্বর বর্ণান্ধতা দিবস হিসেবে পালন করা হয়? জন ডাল্টনের জন্মদিনকে সম্মান জানাতে প্রতি বছর 6ই সেপ্টেম্বর এই দিনটিকে বর্ণান্ধতা সচেতনতা দিবস হিসেবে পালন করা হয়। 1766 সালের 6ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন ডাল্টন, এবং তার এই বিষয়ে আগ্রহ হয় তার কারণ এই অসুবিধায় তিনি নিজেই ভুগেছিলেন। তার ব্যক্তিগত কারণ হিসেবে সন্ধান করার জন্য তিনি এই বিষয়টি নিয়ে গবেষণা করেন এবং তার জন্মদিনকে সম্মান জানিয়ে এই দিনটিকে বিশ্ব বর্ণান্ধতা সচেতনতা দিবস হিসেবে পালন করা হয়। এ তো গেল বর্ণান্ধতার কথা, কিন্তু নানা রকম অসুবিধে নিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা যারা জন্মগ্রহণ করেন তাদেরকে সাহায্য করার জন্য কিন্তু সরকার বা সমাজের প্রতি স্তরেই কিন্তু মানুষেরা কাজ করে চলেছেন। এরকমই একটি সমস্যা বা এরকমই একটি বিশেষ চাহিদা সম্পন্ন সমস্যা হল অটিজম। কি এই অটিজম বা কীরকম সমস্যা হয় এই ক্ষেত্রে, এই সমস্ত বিষয়ের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেছেন স্পেশাল এডুকেটর অর্থাৎ বিশেষ ধরনের প্রশিক্ষক মহুয়া সেন মুখোপাধ্যায়, এবং তার সঙ্গে আলোচনায় রয়েছেন পায়েল চট্টোপাধ্যায়। আসুন শুনে নিই এই বিষয়ের খুঁটিনাটি।
1: আজ মহিলা মহলে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার কথা বলতে গেলে অনেকগুলো দিক নিয়ে আলোচনা করতে হয়, আর সেই অনেকগুলো দিক মিলিয়ে মিশিয়েই হয়তো একটা পরিপূর্ণ জীবন পাওয়া যায়। আমাদের সঙ্গে রয়েছেন মহুয়াদি, মহুয়া সেন মুখোপাধ্যায়। তার ক্ষেত্রগুলো, তিনি কোন কোন ক্ষেত্রে কাজ করেন বা আমরা তার সঙ্গে ঠিক কী কী বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেটা জানার একটু আগে দিদির কাছ থেকেই একটু দিদির কথা শুনে নিই। দিদি, প্রথমেই আপনাকে আকাশবাণী স্টুডিওয়ে স্বাগত।
2: অনেক ধন্যবাদ আকাশবাণীতে আমার মানে আসার এরকম একটা সুযোগ হবে আমি কখনো ভাবিনি। আমি 30 বছর ধরে বস্টনে থাকি, অনেক বছর আগে গেছি, আমার জীবন ওখানেই। আমি এই 2016 থেকে লেখালেখি শুরু করি। লেখালেখিটা আমি নিয়মিত করি, কিন্তু লিখতে আমার ভালো লাগে, বিশেষত কোনো বিষয় যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আর কি, সেটা নিয়ে এটা বলতে পারি।
1: বেশ, আপনি বলছিলেন আপনি 30 বছর ধরে প্রবাসে রয়েছেন, তো তারপরেও ভাষার প্রতি ভালোবাসা একই রকম আছে?
2: একদম একদম, সেটা বদলায়নি।
1: আপনি নাটকের সঙ্গেও যুক্ত?
2: হ্যাঁ, আমি আমার হাজব্যান্ড, আমি খুব সম্প্রতি তাকে হারিয়েছি আর কি, তো কিন্তু আমরা একটা নাটকের সঙ্গে গ্রুপের সঙ্গে খুব ক্লোজলি যুক্ত। আমরা ওখানে একটা খুব ভালো স্টোরি টেলিং প্রোগ্রাম করি, যেটা বিশেষত সাউথ এশিয়ান

0: গ্র্যান্ডদের নিজেদের গল্প বলা বলার একটা লাইক স্টেজ। আর আমাদের নাটকের বিষয়বস্তুগুলো খুব মানে সাম্প্রতিক সমস্যা, রাজনীতি ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপরে হয়ে থাকে।
1: এবার আমরা আপনার সঙ্গে যে বিষয়টা নিয়ে মূল কথা বলবো বা আলোচনা করব সেটাই একটু আসছি।
0: হ্যাঁ, ডেফিনেটলি।
1: আপনি প্রবাসে যে বিষয়টা নিয়ে কাজ করেন, স্পেশাল এডুকেটর, স্পেশাল এডুকেটর বলতে অর্থাৎ যারা বিশেষভাবে সক্ষম তাদেরকে একটা পথ দেখানো, কোথাও এটা একটা আলোর পথ দেখায় তাদের, আপনার কি মনে হয় যে এই কাজের চ্যালেঞ্জেস গুলো কি কি?
0: স্পেশাল এডুকেশন ডেফিনেটলি মানে প্রচন্ডই একটা চ্যালেঞ্জের জায়গা তো বটে, কিন্তু সত্যি কথা বলতে কি এটাতে আমি যে এক্সপোজ হয়েছি সেটা আমার ওই দেশেই হয়েছে সম্পূর্ণভাবে। তো আমি সেক্ষেত্রে মানে আমি যদি স্পেশাল এডুকেশন নিয়ে বিশেষ শিক্ষা ব্যবস্থা সেটা আমি ওখানকার কনটেক্সটে আমেরিকার কনটেক্সট স্পেশালি আমি যে রাজ্য ম্যাসাচুসেটসে থাকি সেটার বিষয়ে বেশি বলতে পারবো। চ্যালেঞ্জেস তো বহু, কারণ এই বিশেষভাবে সক্ষমতাটার যে ভ্যারিয়েশন ভ্যারাইটি যেটা বৈচিত্র্য সেটাও অনেক রকম অনেক রকম। কোনোটা সব থেকে বড় কথা কোনোটা চোখে দেখা যায়, যেমন ভাবো তুমি যদি চোখে দেখো কেউ হুইল চেয়ারে, কারোর হাত পা নড়ে না, কেউ সারাক্ষণ তার তাকে একটা অক্সিজেন সিলিন্ডার তার লাগে, তাহলে তুমি তৎক্ষণাৎ বুঝবে যে সে বিশেষভাবে সক্ষম। বা তুমি ধরো একটা ডাউন সিনড্রোমের বাচ্চাকে দেখলে খুব মানে পরিষ্কার বোঝা যায় যে হ্যাঁ সে বিশেষভাবে সক্ষম। কিন্তু আবার বিশেষভাবে সক্ষম সম্পূর্ণভাবে অদৃশ্য থাকে, তো প্রত্যেকেরই নিজস্ব চ্যালেঞ্জ থাকে, আমি সেটাই বলবো আর কি। আর কিভাবে কার কোন কি ধরনের যেটা সার্ভিসেস প্রয়োজন সেটা প্রতিনিয়ত, এটা একটা প্রতিদিন একটা নতুন দিনের মতো বলতে গেলে।
1: তার মানে আপনি যেটা বলছেন বা আপনার কথা শুনে আমরা যেটা বুঝতে পারছি বিষয়টা স্থায়ী নয়, মানে বিশেষভাবে সক্ষম যে সমস্ত ছেলেমেয়েরা বা যারা সেটা যে বয়সেরই হোক না কেন তাদের প্রত্যেকটা দিন অজানা দিক উন্মোচিত হচ্ছে।
0: হ্যাঁ, যদি প্রত্যেক দিন নাও হয় মানে সম্পূর্ণ একটা আনএক্সপেক্টেড ডে বা চ্যালেঞ্জ এসে তোমার সামনে উপস্থিত হবে,
1: অর্থাৎ এক্ষেত্রে ধৈর্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ।
0: হ্যাঁ, আমি ধরো স্পেশাল এডুকেশনে কাজ করছি 15 বছর ধরো, কেউ এখন বা পরবর্তীকালে যদি স্পেশাল এডুকেশনে কাজ করতে চায় এই একটা জিনিস তাকে মানে সেটা প্রচণ্ডভাবে কোর হওয়া উচিত, তার যদি সেই ধৈর্য না থাকে তাহলে আমার মনে হয় না যে এই এই এই ফিল্ডে পা রাখাটা খুব বুদ্ধিমানের কাজ হবে, কারণ ধৈর্য ছাড়া এটা সম্ভবই না আর কি, একদমই সম্ভব না। মানে যেমন ধরো আমি তোমাকে বলছি মানে ছোট, আমি এখানে উদাহরণ না দিলে তো বোঝা যায় না কোনো জিনিস, ধরো একটা ছোট কোনো ক্লাসরুমে গেলে স্পেশাল এডুকেশনের ক্লাসরুম ছোট বাচ্চাদের, সেখানে তুমি একটা অটিস্টিক বাচ্চাকে শুধু একটা রুটিন শেখাচ্ছ, সকালবেলা এসে সে তার পিঠের ব্যাগটা খুলে একটা জায়গায় রাখবে, তার জ্যাকেটটা খুলে একটা জায়গায় রাখবে, আর সে যদি একটা স্নো শুজ পরে সেটা খুলে একটা জায়গায় রেখে সে বেঞ্চে বসবে, মানে তার যে ডেজিগনেটেড জায়গাটাতে বা চেয়ারে গিয়ে বসবে। এই জিনিসটা হয়তো শুধু এই রুটিনটা সেট করতেই হয়তো 3 মাস লাগে, প্রত্যেক দিন হাতে ধরে, তারপর এক একটা কাজ করার পর সেই ছবিটা এ করে তাকে বোঝানো হয় যে এটা তুমি করলে, বা স্টিকারটা লাগিয়ে দাও, এই যে মানে ধৈর্য। তারপরে হয়তো 1 মাস বাদে তুমি বুঝলে যে তোমাকে আর দেখতে হচ্ছে না, ওই গাছগুলো পরপর করছে, কিন্তু সেই 1 মাসের সময়টা কিন্তু তোমার তাকে দিতে হবে এই বিশ্বাসে যে আমি যেটা করছি সেটা আমি ফলটা এখন দেখতে পাচ্ছি না কিন্তু দেখতে পাবো। ধৈর্য তার সঙ্গে মানে নট গিভিং আপ, কিংবা ধরো সাংঘাতিক একটা আউটবার্স হলো, চিৎকার করে কেঁদে মানে মাটিতে লুটিয়ে কেঁদেই যাচ্ছে, মানে কিছু বা হয়তো একটুখানি অ্যাটাক, কিন্তু সেই সময় প্রচণ্ড মাথা ঠান্ডা রেখে তার পাশে বসে তার চোখের হাইটে এসে তাকে শান্ত করা, এই এইসব যে জিনিসগুলো সেটা এই ধৈর্য না থাকলে, সেটা ছোট হোক বড় হোক বা ধরো আমি বলছি ইভেন ভালোভাবেও বলতে পারি, ধরো কথা বলতে পারে, তাদের ধরো কিছু জোক আছে, সেই কথা বা জোকটা সে তোমাকে হয়তো প্রত্যেক দিন ওই একই জিনিস বলবে, সেটা বাড়িতেই বা মানে ভেতরে টিচারের সাথে, বা এক গল্পটা হয়তো তুমি ওই একই জিনিস কিন্তু প্রত্যেক দিন শুনছো, সেটাও তো একটা ধৈর্য, কারণ কোনোদিন তো তোমার সেটা শুনতে ভালো নাও লাগতে পারে, কারণ আমরা তো যারা আমরাও তো মানুষ, কারণ আমরা যখন যাই আমাদের ব্যাকেও তো অনেকটা গল্প থাকে, রাইট? মানে সেটাই, কিন্তু সেটাকে কম্পার্টমেন্টালাইজ করা, মানে সেই ধৈর্যটারও খুব প্রয়োজন।
1: নিশ্চয়ই, কারণ একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের বললেন, কম্পার্টমেন্টালাইজ, অর্থাৎ ভাগ করে নেওয়া, অর্থাৎ আমার দুঃখ বা আমার কষ্টগুলো সেই মুহূর্তে কিন্তু প্রায়োরিটি পাবে না।
0: না, মানে ওইটুকুই আমি দেখতে পাচ্ছি যে আমি ওকে এইটুকু শেখাবো এই মুহূর্তে, সেইটুকু অবধি দেখাই ভালো, তারপরেরটা পরে দেখবো। মানে মানে সেটা থেরাপিস্টই হোক, টিচারই হোক, প্যারাটিক, মানে সবার জন্যই সেটা সত্যি। যারা ফিজিক্যাল থেরাপি করে সেক্ষেত্রেও সেটা ঠিক, যারা স্পিচ থেরাপি তাদের তো অবশ্যই আরও অনেক বেশি ধৈর্য লাগে।
1: যারা হয়তো অন্য পথের পথিক আর কি, তাদেরকে আলো দেখানো, পথ দেখানো, এটা কাজটা অসম্ভব নয় কিন্তু কঠিন,
0: কঠিন, ভীষণ কঠিন। সেটা তোমাকে আরেকটা জিনিসও শেখায় যে সাংঘাতিক একটা ছোট জিনিসের থেকে যে তুমি কতটা আনন্দ পেতে পারো, একটা সময় তুমি দেখলে সে নিজে সেটা করতে পারছে, কিংবা তার থেকে হয়তো তুমি যা এক্সপেক্ট করো তার থেকে বেশি করছে, সেটার যে আনন্দ হবে সেটা বোধ হয় আমি জানি না, মানে পৃথিবীর আর কোনো জিনিসে সে আনন্দটা হয় কি না।
1: ঠিক, সেটাই আমার মনে হচ্ছে আপনার কথা শুনতে শুনতে। স্পেশাল এডুকেশন তো, এডুকেশনের আক্ষরিক অর্থে বাংলা হয়তো শিক্ষা, কিন্তু আসলে তো আনন্দ, সেটা বোধহয় মানে দুটো, দুজন মানে দুই প্রান্তের মানুষই পাচ্ছে, যে শিখছে সেও পাচ্ছে, যিনি শেখাচ্ছেন তিনিও পাচ্ছেন। স্পেশাল এডুকেশন প্রয়োজন, যে স্পেশাল এডুকেশন সেটা তো ঠিক গতানুগতিক এই ছাঁচের জিনিস নয়, সেটা যে প্রয়োজন কখন বুঝবো?
0: হ্যাঁ, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট মানে জিনিস আমি বলবো। এখন আমরা তো অনেকটা কশেস হয়েছি আজকে 2026 দাঁড়িয়ে, যে আমার বাচ্চা তুমি 4 মাস থেকে বুঝছো যে তোমার সঙ্গে আই কন্ট্যাক্ট করছে না, বা ধরো কোনো একটা জিনিস যদি মানে সরছে ও সেটাতে ফোকাস করে তার চোখটা ঠিক সরছে না, সেগুলো তুমি হয়তো বুঝতে পারবে, এখনও অনেক বেশি কনসিয়াসনেস এসছে। কিন্তু আমার পার্সোনাল উদাহরণে বলছি, মানে আমি তো তোমাকে বলেছি যে আমার ছেলে যে 21 বছর বয়স, ছোটো ছেলে, ও হাই ফাংশনিং অটিস্টিক বাচ্চা, এখন বাচ্চা নয় যাই হোক, তো ও কিন্তু মানে ও কিন্তু কলেজে পড়ে, তো এখন এটা শুনলে মনে হবে যে কলেজে পড়ে মানে তার মানে ওর কী সমস্যা, সমস্যাটা কি সেটা মানে হয়তো তুমি একদিন দেখলে বুঝবে না, কিন্তু দুদিন যদি তুমি ওর সঙ্গে কথা বলো তখন তুমি বুঝবে যে ওর বয়সী আরেকটা ছেলে যেরম ধরনের কথা বলা উচিত ও সেরমভাবে কথা বলে না, বা কথা বলার মানে কোহেরেন্স যেটাকে বলে সেইটা হয়তো অতটা নেই। কিন্তু ওর আবার অনেক মানে অফকোর্স স্ট্রেংথ আছে, সেটা অন্য কথা। আমি কি করে বুঝেছিলাম, যেটা আমি, যেহেতু তুমি তোমার শ্রোতার মধ্যে অনেক মা আছে আর অটিজমের এটা অনেক বেড়ে যাচ্ছে ডায়াগনোসিস, সেজন্য এই কথাটা আমি বলছি আর কি। আমার ছেলে কিন্তু কথা বলেছে যথেষ্ট আগে।
1: হ্যাঁ, আচ্ছা,
0: আমার ছেলে কিন্তু পড়তে শিখেছে সম্পূর্ণ নিজে, মানে ও টিভিতে প্রোগ্রামে দেখে দুটো একটা ওয়ার্ডের পার্ট দুটো এক করে পড়া। আমি ভেবেছিলাম যে ওর গ্রোথ তো খুব ন্যাচারাল, ও অত কথা বলে না, আমার বড় ছেলেও বলতো না, কিন্তু দেখো মানে মানে লেখা শিখে যাচ্ছে, বানান শিখে যাচ্ছে নিজে নিজে, কিংবা ধরো একটা জিনিস নিয়ে মানে থাকে না ওইটাতে ধরো কিছু লেখা আছে লেবেলে, সেটাতে ভীষণ কনসেন্ট্রেট করে পড়ছে। আমি ভেবেছিলাম হ্যাঁ একটা দিকে তো, কিন্তু সেগুলো সব রেড ফ্ল্যাগ, সেটা কিন্তু আমি জানতাম না 2008 সালে, আমি ওটা জানতাম না, এগুলো সব রেড ফ্ল্যাগ, এটা হওয়া উচিত না এরকম ভাবে। মানে ব্যাপারটা হচ্ছে যে ও যে বলতো কথা সেটা খুব স্ক্রিপ্টেড ছিল, যে যে কথাটা তো টিভি থেকে তুলতো, আমি ভাবছি ও কথা বলছে। দেখো তুমি যদি স্ক্রিপ্টেড কোনো কথা মানে কেউ বলে তাহলে তুমি দেখবে যে ওটা অনেক সময় ওটা খুব প্রযুক্ত হয়ে যায় বা হাসির হয়ে যায়, কিন্তু ও যে আমার কথার উত্তরে কথার মানে ডায়ালগ করছে না সেটা আমি কিন্তু বুঝতে পারিনি। আর এই যে কোনো জিনিস একটা সম্পূর্ণভাবে না দেখে একটা খুব ছোট জিনিসে কনসেন্ট্রেট করছে, এটা কিন্তু রেড ফ্ল্যাগ, মানে তখন একটু ভাবা উচিত যে তাহলে আমি অন্য জিনিসগুলো দেখি, আমি ডায়ালগ বলার চেষ্টা করে দেখি যে আমি যে কথাটা প্রশ্ন করছি ওটার কথায় ও কী উত্তর দিচ্ছে, বা নকল করছে কিনা কোনো জিনিস, বা একটা জিনিসের দিকে কনসেন্ট্রেট করে। দেখো 2008 আর 2026 তো অনেক পার্থক্য আছে, তোমার মনে হবে কথা তো বলছে তাহলে কেন আর কি, মানে সেটাই বলছি, মানে তখন ওইগুলো দেখা উচিত যে সাড়া দিচ্ছে কিনা, একটা মানে তুমি মানে 3-4 লাইনের একটা ডায়ালগ বলতে পারছে কিনা, ব্যাক অ্যান্ড ফোর তুমি মানে সেটাই আর কি, বা কৌতূহল প্রকাশ করছে কিনা কোনো জিনিস নিয়ে, কারণ জেনারেলি অটিজমের ক্ষেত্রে যেটা হয় যে ওরা যে বিষয়ে কৌতূহলী ওরা শুধু সেটাতেই কনসেন্ট্রেট, পুরো জিনিসটা দেখতে পারে না। একটা জিনিসে কনসেন্ট্রেট করে। হ্যাঁ, মানে এখানে ধরো এসে ওই ওইটাতেই হয়তো কনসেন্ট্রেট করে গেল, তারপর ওইটা নিয়েই ভাবতে থাকলো, বা ওইটা ওই একটা জিনিস, বাকি জিনিসটা কিন্তু দেখলো না। এটাই আর কি বলছে, এইগুলো একটা লক্ষ্য করার দরকার আর কি। যে
1: তার মানে মা বাবাকে এক্ষেত্রে খুব ভিজিলেন্ট হতে হবে,
0: খুব ভিজিলেন্ট হতে হবে, সেটাই।
1: তার কারণ নইলে এত ছোট ছোট জিনিস যে সব সময় আমরা পয়েন্ট আউট করতে পারি তা তো নয়,
0: সময় পাই না না আমরা,
1: কারণ আমরা অতটা গভীরে ভাবি না। মোটামুটি সে কথা বলতে পারছে, হ্যাঁ একেবারে কথা বলছে না তখন হয়তো আমরা চিন্তা করি, কিন্তু সে কথা বলতে পারছে। সে আজকে যদি কোনো একটি বাচ্চা এখানে এসে স্টুডিওর ঘড়িটা নিয়েই কথা বলে, আমরা তো ভাবো সে তো কথা বলছে, ঘড়িটা অবজার্ভ করেছে,
0: রাইট,
1: সেটা তো ভালোই।
0: এবং এত হয়তো তোমাকে কিছু বললো ঘড়িটা নিয়ে যে যে তুমি অবাক হয়ে যাবে যে বাপরে, মানে এত কিছু জানে, কিন্তু দ্যাট ইজ অ্যানাদার রেড ফ্ল্যাগ। একটা বিষয় নিয়ে এত জানার অত ছোট বয়সটাও ক্যান বি, মানে হ্যাঁ সেটাই আর কি, চিন্তার কারণ হতে পারে, সেটাই বলছে।
1: বেশ,
0: হ্যাঁ,
1: আপনি প্রবাসে বা বিদেশে চলে গেলেন বিবাহ সূত্রে, তো সেখানে গিয়ে আপনি এই কাজটার কথা, মানে স্পেশাল এডুকেটরই যে হতে চান সেটা ভাবলেন কেন?
0: আমি অ্যাকচুয়ালি স্পেশাল এডুকেটর হতে চাইনি। আমি ওখানে গিয়ে পড়াশোনা যখন করেছিলাম কমপ্লিটলি অন্য জিনিস নিয়ে পড়াশোনা করেছিলাম, এবং কাজও অন্য বিষয়ে শুরু করেছিলাম। আমি আমি মানে সোশিওলজি নিয়ে পড়াশোনা করেছি মেনলি, মানে উইথ সাইড অফ ইকোনমিক্স মাস্টার্স করেছিলাম, এবং আমি কাজ করতাম অ্যাকচুয়ালি ডোমেস্টিক ভায়োলেন্সের মানে সেক্টরে, সম্পূর্ণ একটা মানে মানে ভিন্ন বিষয়, এবং আমি খুব ভালোবেসে কাজ করতাম আর কি।
1: যেহেতু আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বললেন বলে একটা প্রশ্ন চট করে মাথায় এলো, একটু করে ফেলি, সেটা হচ্ছে পাশ্চাত্য দেশে, আপনি তো আমেরিকায় গিয়েছিলেন বিবাহ সূত্রে, পাশ্চাত্য দেশে ডোমেস্টিক ভায়োলেন্স পরিস্থিতি কি?
0: বেশ খারাপ বলতে গেলে, ডোমেস্টিক ভায়োলেন্স খুবই আছে আমাদের কমিউনিটিতেও, সাউথ এশিয়ান কমিউনিটি ওভারঅল যদি আমি বলি যথেষ্ট আছে। তবে হ্যাঁ, এটা একটা কথা, যদি তারা সম্পর্ক থেকে মানে এই ভয় বা ট্যাবু যেটা আমরা বলি সেটাকে অতিক্রম করে পৌঁছানোর চেষ্টা করে, প্রচুর সাহায্যের মানে জায়গাও প্রচুর আছে, কিন্তু সেটা পারে না লোকে সেটা করতে,
1: কারণ ওই দেশে তো শিক্ষার হার এখানের থেকে, ভারতবর্ষের থেকে বেশি।
0: না সেটা কিন্তু নয়, মানে কিন্তু হ্যাঁ ওখানে বেরিয়ে যেতে পারলে সম্পর্ক থেকে ডেফিনেটলি মানে মানুষের কাছে সুযোগটা আর কি অনেক বেশি আর কি, সেটা পুলিশ হোক, ডোমেস্টিক ভায়োলেন্স শেল্টার হোক, বা আরো অন্যান্য জিনিস তাদেরকে ঢোকা। কিন্তু সেটা যদি আবার ভেবে দেখো, ওখানে তো বন্দুকটাও ভীষণ মানে সহজে অ্যাক্সেসেবল, তো মানুষের প্রাণের দামটাও খুব কমে যায়, রাইট? বাড়িতে যদি বন্দুক থাকে আর ডোমেস্টিক ভায়োলেন্সের পরিবেশ থাকে, তাহলে খুব চূড়ান্ত জায়গাতে চলে যাওয়ার
1: একটা সম্ভাবনা
0: থেকে যায়। তো সেই দিক থেকে আবার সেটা খুব ভয়ের আর কি, সেটাই বলছি। কাজে বেরিয়ে যাওয়া ভালো সম্পর্ক থেকে, এরকম জায়গাটা অ্যাভয়েড করতে গেলে। হ্যাঁ,
1: বেশ, আমরা আবার প্রশ্নে ফিরে আসি। হ্যাঁ, এবার আপনি তো ডোমেস্টিক ভায়োলেন্স সেক্টরে কাজ
0: করতাম, তারপরে আমার মানে ছোটটা যখন হয় তখন মানে তাকে নিয়েও আমি কাজ করেছি, তারপরে কিছুদিন বাদে ও যখন ছোট্ট প্রি স্কুলে যেতে শুরু করে তখনই এই জিনিসটা তার টিচারের মানে গোচরে আসে, যে কিছু কিছু জিনিস তার লাগে যে মানে তার ঠিক লাগছে না। বলতে গেলে তারই কথার বেসিসে আমি আমার যে শহরে থাকতাম সেই শহরের যে স্কুল সিস্টেম সেখানে জানাই, তখন তারা একটা সম্পূর্ণ ইভ্যালুয়েশন টিম তৈরি করে, তারা ইভ্যালুয়েট করে দীর্ঘদিন ধরে, এবং তারা একটা সিদ্ধান্তে পৌঁছয় যে ওর ইমিডিয়েটলি স্কুল শুরু করা দরকার, এবং আমাকে বলে যে ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ানকে দেওয়া দরকার, কারণ ডায়াগনোসিস দরকার। সেভাবে ব্যাপারটা শুরু হয় আর কি।
1: আপনাদের ওখানে স্পেশাল এডুকেশনের মানে পথটা কীরকম?
0: হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে, ধরো আমি লক্ষ্য করলাম, আমার মনে হলো যে যে বাচ্চার আমার কিছু মানে লাগছে যেটা আমার ঠিক মনে হচ্ছে না, তখন তাকে ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যেতে হয়, যেটা রেগুলার শিশু চিকিৎসক নন। তো তারা তারপরে কোনো মানে বড় কোনো চিলড্রেন্স হসপিটাল যেগুলো আছে, একটা টিম তৈরি করে তারপরে তার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়, তারপরে তারা একটা ডায়াগনোসিসে পৌঁছয়। এবার সেই ডায়াগনোসিসটা নেওয়ার পরে আমি মানে যে কোনো মানুষ তার সে যে শহরে থাকে সেই শহরের স্কুলের কাছে গিয়ে, পাবলিক স্কুলের কাছে গিয়ে পৌঁছয় যে আমার বাচ্চার এই ডায়াগনোসিস, এইটা ডাক্তার বলছে। এবার তারপরে সেই ডাক্তার যে অভিমত দিল, তারপরে বাবা মাও একটা খুব বড় ইভ্যালুয়েশন করে তারা, এবং স্কুলের যারা ধরো স্পিচ থেরাপিস্ট আছে বা মানে আর যারা থেরাপিস্ট, সবাই মিলে একটা টিম মিলে, সবাই মিলে তার জন্য একটা ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান বানায়। আইইপি যেটাকে বলে, এবং এই যে আইইপিটা বানায় সেটা কিন্তু একটা লিগাল ডকুমেন্ট। লিগাল ডকুমেন্ট বলতে এখানে একটা মানে সমঝোতা হয় যে ওই আইইপি অনুযায়ী যদি স্কুল সেই আইইপিরতে যা লেখা আছে, যা সার্ভিস তারা প্রমিস করেছে, সেটা যদি না করে তাহলে কিন্তু বাবা মা তাদের এগেনস্টে কোর্টে যেতে পারে। তো ওটা একটা আইনি, ওটা বাচ্চাটার ক্ষেত্রে ওটা একটা তার রক্ষা কবচে আর কি।
1: ঠিক,
0: হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যবস্থা। তারপরে সেই অনুযায়ী চলতে থাকে, প্রত্যেক বছর আইপি মানে মিটিং হয়, প্রত্যেক বছর বছরের মাঝে মাঝে যা যা বেঞ্চমার্ক করা হয়েছে সেটা করছে কিনা বাচ্চা দেখা হয়। কিন্তু এটা পাবলিক স্কুল, এটা পাবলিক স্কুলে, এটা কিন্তু আমার দায়িত্ব না, শুধু আমার বাচ্চা না, এটা টাউনের দায়িত্ব, এটা পাবলিক স্কুলেরও দায়িত্ব।
1: অর্থাৎ এখানে আমরা যাকে বলি যে সমাজ ব্যবস্থা, সেটা সমাজ ব্যবস্থায় তো সরকার থাকে, রাষ্ট্র থাকে, সবাই দায়িত্ব নেয়।
0: এটা সরকারের দায়িত্ব, এই বাচ্চা কিন্তু একা বাবা মার দায়িত্ব না।
1: তার মানে প্রবাসে এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে সেখানে সরকার বা রাষ্ট্র বা সমাজ ব্যবস্থাই আমি যদি বলি, সেখানে সমাজ ব্যবস্থাও সেই শিশুটির দায়িত্ব নিচ্ছে।
0: প্রত্যেক বছর মিটিং হবে, সেইখানে যদি বাবা মার পছন্দ না হয় তাদের মতামত রাখবে, একটা টিম দেখা করবে, তারা মতামত দেবে, নিয়ে আবার পরের বছরেরটা আর কি লেখা হবে। মানে স্কুলের সম্পূর্ণ সে ব্যাপারে দায়িত্ব থাকে আর কি।
1: বেশ,
0: হ্যাঁ, স্কুল এটা বলবে না বাবা মাকে যে আপনারা এটা করছেন কেন, না কেন, আনলেস, হ্যাঁ, এখন যদি দেখে বাবা মা প্রচণ্ড অবহেলা করছে তাহলে আবার সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টকে বলবে যে কিছু একটা গণ্ডগোল আছে, মানে ওখানে দেখুন। কিন্তু দায়িত্ব কিন্তু
1: দুজনেরই,
0: হ্যাঁ,
1: মানে দুটো তরফেরই।
0: হ্যাঁ, জেনারেলি ভালো সম্পর্ক থাকলে যেটা হয় তখন একত্রে আর কি যে ব্যাপারটা তৈরি হয়। আমি একটা রাজ্যে থাকি, আমাদের রাজ্যটা শিক্ষার দিক থেকে খুব এগোনো, মানে সবাই জানে আর কি, মানে ম্যাসাচুসেটসের এটা ছোট্ট রাজ্য, মানে খুব বিশ্ববিখ্যাত কলেজ ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে খুব এগোনো। সেজন্য আমি পুরো আমেরিকার কথা কিন্তু তোমাকে বলতে পারি, কিন্তু নিয়মটা একই সেটা আমি জানি। কিন্তু আমি যে স্কুলে আমার ছেলে গেছে সেখানে আমার মানে আমি বলবো যে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতাম। অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে মানে আমি জানি যে ওর যে স্পেশাল এডুকেশন টিচার সে আমার চেয়েও বোধ হয় বেশি স্বার্থ ওর দেখবে, মানে প্রত্যেকটা এরকমভাবেই আর কি। প্রচণ্ড ভরসার জায়গা স্কুল, হ্যাঁ, প্রচণ্ড ভরসা। আমি জানি যে প্রাণপণে করে যাবে। অ্যাডমিনিস্ট্রেশনের কথা কিন্তু আমি বলছি না, আমি জাস্ট ইন্ডিভিজুয়ালি যারা টিচার বা থেরাপিস্ট কাজ করে
1: তাদের
0: অ্যাডমিনিস্ট্রেশনদের তো অনেক কিছু দেখতে হয়। অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তো একটা স্কুল মানে বাচ্চা
1: না, ঠিক,
0: হ্যাঁ, সেটাই
1: আসলে। প্রত্যেকে যদি এই ক্ষেত্রে তার নিজের দায়িত্ব এবং নিজের সহানুভূতির জায়গাটুকু পালন করে বা রাখে তাহলে বোধ হয় কাজটা এতটাও কঠিন নয়।
0: সেটাই, হ্যাঁ হ্যাঁ, মানে এই প্রসঙ্গে আমি তাহলে তোমাকে মানে আসলে গল্প বা উদাহরণ দিয়ে বললে একটু ভালো মানে বোঝা যায়। এটা আমি অনেককাল আগের কথা বলছি, মানে আমার রিসেন্টও নয়, আমি তখন নতুন আমার ছেলে ডায়াগনোসিস হয়েছে, সেই তখন ধরো কিছুই আমি জানি না, মানে ও ডায়াগনোসিস হয়েছে, ও স্কুলে ফুল টাইম স্কুল শুরু হয়ে গেছে, ও অর্ধেক দিন একটা ইনক্লুসিভ ক্লাসরুমে যায় ছোটদের প্রি স্কুল, আর একটাতে স্পেশাল এডুকেশন যেখানে ওর খুব থেরাপি চলছে, এগুলো চলছে। এবার আমি যখন প্রথম আইইপি মিটিংয়ে গেলাম, একজন কোয়ার্ডিনেটর থাকেন, এই কোয়ার্ডিনেটর হচ্ছে না অ্যাডমিনিস্ট্রেশন, যার সঙ্গে দর কষাকষিটা হয়, সে বলবে যে না ডাক্তার এটা বললে এটা তো আমরা পারবো না, আমাদের স্কুলের পক্ষে সম্ভব না, আমাদের অত পয়সা নেই, আমি তিন দিনের জায়গায় দুদিন থেরাপি দিতে পারবো এত ঘন্টা, তখন তুমি বলবে, মানে এরম একটা যে মানে ব্যাপারটা। তো কোয়ার্ডিনেটরের সঙ্গে তোমার সম্পর্ক মানে তার সাথেই তো মানে মেইনলি, টিচারের সাথে তো টিচারের হাতে তো কিছু নেই। তা আমার প্রথম মিটিংয়ে মনে আছে ওই একজন মহিলাকে আমার একটুখানি মানে অত ভালো লাগেনি। তো তুমি যদি আমেরিকা স্পেশালি স্কুল বা যেগুলো নন প্রফিট সেখানে যদি সাধারণ মানুষদের সঙ্গে মেশো তাহলে আমি বলবো তোমার 90% লোককে খুব ভালো লাগবে, মানে দে আর রিয়েলি নাইস পিপল, মানে ভালো ইন দ্য কোর। তো আমার ওনাকে আমার একটুখানি মানে মনে হচ্ছে যে আচ্ছা এটা তো আমরা পারবো না, ঠিক আছে আমরা দেখি চেষ্টা করবো, এসব কিছু কিছু বলছে, আমরা বলছি না এটা তো বলেছে, আমরাও তো জানি না, আমি তো ভারতবর্ষ থেকে গেছি, আমি ভাবছি যে যেটা দিচ্ছে সেটাই তো অনেক, মানে এতটা দেখছে। তো এনাকে আমার অতটা মানে ভালো লাগেনি, ওকে। এবার তো স্কুলের বছরটা শেষ হয়ে গেল, তো শেষের দিন আমার ছেলে ছোট্ট তখন ওই ইনক্লুশন ক্লাসরুমে একটা প্রোগ্রাম হয়েছে বছরের শেষে, সব প্যারেন্টসরা এসছে, তো একটা গান গাইছে ওরা, গান টান গাইছে ইত্যাদি। তা আমি এরকম ভেতর দিকে বসেছি, আর আমি খানিকক্ষণ বাদে সবাইকে দেখতে দেখতে দেখছি, ভদ্রমহিলা, আমার নামটা মনে নেই, মেরি বা কিছু, ও এসে ওখানে দাঁড়িয়ে দেখছে, কিছুক্ষণ দেখে গান টান হয়ে গেল চলে গেল। তারপরে যখন প্যাসেজে দেখা হয়েছে আমি ওকে বলছি হাই, এরকম যেরকম হয়, ওই গম্ভীর টাইপের ওরকম মহিলা হাগড মি, আমাকে বলছে আমি আজকে শুধু মৈত্রানকে দেখতে এসেছিলাম, তুমি দেখেছো কি উন্নতি করেছে? মানে আমার এখনো ভাবলে চোখে জল আসছে যে ও মানে আমি যে ওর বাইরেটা দেখেছি ওটা কিছু নয়,
1: ভেতর থেকে
0: বলছে দেখেছো ও ওদের সঙ্গে বসে গান গাইছে, আমি শুধু মৈত্রানকে দেখছি, টিচার আমাদের বলেছিল ওই কমার্সে এত উন্নতি করেছে, আমার যে কি আনন্দ হচ্ছে দেখে। ভদ্রমহিলা কিন্তু পুরো স্কুল ডিস্ট্রিক্টের কোঅর্ডিনেটর, এরকম অনেক বাচ্চা।

0: থেকে কিন্তু অনেক, এইটাই আমি বলবো, এটা আমার কাছে আমেরিকা। আমি জানি যে মানে এখন ওটা আমি ধীরে ধীরে 30 বছরে বুঝতে শিখেছি যে এইরকমভাবেই ওরা দেখে, মানে ওইটাই ওনার আসল সাইডটা। কিন্তু যখন কাজ করছেন ওনার হাতে অনেক কিছু নেই,
1: হ্যাঁ সেই বাধা তো আমাদের থাকেই, প্রশাসনিক বাধা তো সব জায়গাতেই
0: থাকে, সব জায়গাতেই থাকে। হ্যাঁ
1: বেশ, এইটাই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমরা শেষ কথা আপনার কাছ থেকে শুনবো, একটাই বিষয় বলার, সেটা হচ্ছে এই যে আপনি আপনার নিজের সন্তান অটিস্টিক, যদিও সে একটি কলেজে পড়ে এবং যথেষ্টই সে তার নিজের পথে এগিয়ে গেছে, কিন্তু তাও আপনি অটিস্টিক সন্তানকে বড় করেছেন, এখনো তাকে নিশ্চয়ই বিশেষ মনোযোগ দিতে হয় এবং আপনি নিজেও স্পেশাল এডুকেটর, কখনো কি একঘেয়েমি আসে নিজের কাজের থেকে, জীবনের থেকে?
0: না, সেটা খুব অদ্ভুত বিষয় আসে না, কারণ আমি অফকোর্স মানে আমি অটিস্টিক বাচ্চা ছাড়াও অন্য বাচ্চা অনেক অন্য বাচ্চা মানে এদেরও দেখি, ডিসলেক্সিয়া হোক বা সাংঘাতিক হাইপার অ্যাক্টিভ হোক, শারীরিক দুর্বলতা এরকম। আমি আসলে এখন একটু বড়দের সাথে কাজ করি, কিন্তু দেখেছি আমি মিডল স্কুল রেঞ্জেও পড়েছি, কিন্তু এই কারণেই আসে না, সেটা হচ্ছে যেহেতু ওই একটা দিন আরেক দিনের মতন নয়, সেটাই একটা কারণ, একটা দিন আরেকটা দিনের মতন নয়। এবং দিনের শেষে আমি বলবো যে অনেক সময় কী করবো বুঝতে পারি না, কিন্তু থাকে যারা অত্যন্ত অভিজ্ঞ তাদের কাছে তো অবশ্যই জিজ্ঞেস করা যায়, এরকম করছে কিছুতেই পারছি না বা এ কর মানে তাহলে একটা রাস্তা দেখাও, তারা দেখায় রাস্তা। কিন্তু দিনের শেষে এই বাচ্চারা, এইটা আমি বলবো, এই বাচ্চারা তোমাকে যা দিতে পারে পায়েল, পৃথিবীর কেউ দিতে পারবে না, এটা সত্যি। ওদের মধ্যে যদি সত্যি বলে ঈশ্বর বাস করে, ঈশ্বর বাস করে, কারণ ওদের মধ্যে তো মিথ্যে নেই, ওরা মিথ্যাচরণ করতে পারে না, ওরা কাউকে ঠকাতে পারবে না, চেষ্টা করলেও ঠকাতে পারবে না, ওরা পারবে না। এবং ওই অত কিছু দুর্বলতা সত্ত্বেও কিন্তু ওরা প্রাণপণ চেষ্টা করে যায়, ওই হুইল চেয়ারে আছে, হাত পা নাড়াতে পারে না, ওই মুখের হাসিটা দেখলেই তখন তোমার মনে হবে যে আমি কি নিয়ে কিছু, আমি রিয়েলি কিছু এটা নিয়ে কমপ্লেন করছিলাম, এইটাই আর কি। এই
1: দিনের শেষে এটাই আপনার প্রাপ্তি,
0: এটা আমার প্রাপ্তি, এটাই বলতে পারি।
1: আপনি প্রথমবার আকাশবাণীতে এলেন, আপনি সম্প্রতি জীবনের একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, আপনার সঙ্গী আপনার স্বামীকে হারিয়েছেন, আপনার সন্তানকে আপনি একা বড় করেছেন বা আপনার সন্তানকে আপনি বড় করেছেন কিন্তু এই রকম একটা বিশেষ মনোযোগ দিয়ে বড় করেছেন, নিঃসন্দেহে এটা একটা চ্যালেঞ্জিং কাজ, এটার জন্য আকাশবাণী মহিলা মহলের তরফ থেকে আপনাকে অনেক শুভকামনা রইল। তাও আপনি প্রথমবার আকাশবাণীতে এসেছেন এবং এমন একটা সময়ে এসেছেন যে সময়টা হয়তো আপনার জন্য একটু কঠিন, তো এই সময় দাঁড়িয়ে আপনি যদি আমাদের শ্রোতাদের জন্য কিছু বলেন।
0: সাধারণ লোকেদের আমি বলবো যে বাচ্চাগুলোকে একটু কাছে টানুন, আত্মীয় স্বজনদের মধ্যে ডাকুন, আপনার যদি বাচ্চা সাধারণ টিপিক্যাল হয় তাদেরকে একটুখানি বলুন যে এদের সঙ্গে মিশতে, এদেরকে আলাদা করে রেখে দেবেন না, কারণ এই বাবা মাদের ভীষণ কষ্ট হয়, কারণ দিনের শেষে যদি এরকম হয় তাদের বাবা মাদের গিয়ে জিজ্ঞেস করুন যে তুমি কেমন আছো, এই যে বাচ্চাটাকে তুমি বড় করছো, তোমার এই এই জিনিস একটু সহানুভূতি আনুন, মানে এই যে ভাবা যে আমার আমিও যা থাকতে পারতাম এই জায়গাটাতে, এইটা একটু বোধ হয় করার দরকার, এটাই আমি বলবো।
1: বেশ, অনেক ধন্যবাদ দিদি আপনার মূল্যবান কথা অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করার জন্য, আপনার আগামী দিন সহজ হোক সুন্দর হোক এটাই আমাদের শুভকামনা রইল।
0: অনেক ধন্যবাদ পায়েল বলতে এসে, আমারও প্রথম অভিজ্ঞতা, হোপফুলি আমি কিছু অ্যাটলিস্ট মেসেজ রাখতে পারলাম।
1: নিশ্চয়ই।

সত্যি প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে যেতে যেতে জীবন কত কিছু শেখায়, কত কিছু দেখায়, এবং সেই দেখানো সেই শেখাগুলোই জীবনের সম্পদ, এগিয়ে যাওয়ার শক্তি। মহুয়াদিকে অনেক ধন্যবাদ তার মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য এবং তথ্য ভাগ করে নেওয়ার জন্য। সময় তো হাতে কম, আজ গান শুনতে শুনতে মহিলা মহল থেকে বিদায় নেব, সঙ্গে ছিলাম ব্রততী।

0: Maiduguri, Kuchbihar, Alipurduar districts of Sub-Himalayan West Bengal and East Burdwan, Hooghly, Howrah districts of Gangetic, West Bengal. Thunderstorm with gusty wind speed reaching 30 to 40 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Orissa, Bihar, Andaman and Nicobar Islands in all the districts of West Bengal. Thunderstorm with lightning very likely to occur at one or two places over Jharkhand. Forecast for Kolkata and neighbourhood, generally cloudy sky with moderate rain. Maximum and minimum temperatures most likely to be around 31 degrees Celsius and 26 degrees Celsius respectively. There is no weather warning for fishermen for West Bengal coast. Weather warning for fishermen for Andaman and Nicobar coast. Swell waves in the range of 17 to 19 seconds period with 1.2 to 1.3 meters height are forecasted up to 11:30 p.m. Indian Standard Time of 8th of September 2026. It is advised that there is a possibility of surging of waves, boats to ply with utmost vigilance, recreation with due care. Please stay tuned for the next update.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30টার পর্যবেক্ষণ অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ওড়িশার উপর সক্রিয় রয়েছে। বিহারের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে। ঝাড়খণ্ডের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু একটি জায়গায় অতি ভারী বৃষ্টি হয়েছে, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ড, ওড়িশা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দু একটা জায়গায় ঝোড়ো হাওয়া রেকর্ড করা হয়েছে। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে ফালাকাটায় 10 সেন্টিমিটার, মায়াবন্দর 2 সেন্টিমিটার, বীরভূমে 3 সেন্টিমিটার, বসিরহাট 1 সেন্টিমিটার, হরিণখোলা 1 সেন্টিমিটার, দমকায় 6 সেন্টিমিটার, ধানবাদে 3 সেন্টিমিটার, জলেশ্বর, রাজঘাট এবং লাথিকাটায় 3 সেন্টিমিটার করে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের এবং সিকিমের দু একটি জায়গায়। হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বিহারের বেশিরভাগ অঞ্চলে। হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের কয়েকটি জায়গায় এবং ওড়িশার দু একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সিকিমের সমস্ত জেলার বেশিরভাগ অঞ্চলে। হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায়। হালকা বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশার দু একটি জায়গায়। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের, বিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার দু একটি অঞ্চলে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং সিকিমের দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের কয়েকটি অঞ্চলে। বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বিহার, ওড়িশার দু একটি অঞ্চলে। আগামীকাল ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের, বিহার, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু একটি অঞ্চলে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলায়। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের, বিহার, ওড়িশা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গার উপর দিয়ে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মাঝারি বৃষ্টির সঙ্গে মূলত মেঘলা আকাশ, দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামীকাল দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের জানানো হচ্ছে আগামীকাল রাত 11:30 পর্যন্ত ঢেউয়ের উচ্চতা বৃদ্ধির কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা, নৌ চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে জানানো হয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

এখন জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই বেলা আড়াইটে বাংলা ছায়াছবির গান, দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় হ্যালো ক্রীড়াঙ্গন, অতিথি প্রাক্তন ফুটবলার মোহাম্মদ রফিক, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা বিষয়ে আলোচনা করবেন শিবপুর SSPS বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী মধুরা কর, সঙ্গে থাকবেন দুই ছাত্র। সন্ধে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি রবিলোচন মুর্মু ও সহশিল্পীরা। ছটা বেজে পনেরো মিনিটে শুনবেন সাঁওতালি অনুষ্ঠানে চক্ষুদান বিষয়ে সচেতনতা নিয়ে ডাক্তার সন্তোষ কুমার সরেনের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। পরে লোকগীতি দুলালিবালা সরেন এবং সহশিল্পীরা। কৃষি কথার আসর ছটা বেজে আটত্রিশ মিনিটে পরজীবী ঘটিত রোগ এবং জনস্বাস্থ্যে প্রভাব, ডক্টর সুরজিৎ বৈদ্য সাক্ষাৎকার নেবেন সুব্রত চক্রবর্তী। মিলেট চাষের গুরুত্ব, ডক্টর কৌশিক ব্রহ্মচারী সাক্ষাৎকার নেবেন পবিত্র কুমার মণ্ডল। সমীক্ষা সাড়ে সাতটায়। আটটায় স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় সুইসাইড কিট ঠেকানো সম্ভব, অতিথি ডাক্তার গৌতম বন্দ্যোপাধ্যায়, সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান নটায় সন্তুর বাজিয়ে শোনাবেন অখিল রায়। রাত নটা বেজে তিরিশ মিনিটে আবৃত্তির আসর, বিভিন্ন কবির কবিতা পাঠ করবেন অরুময় বন্দ্যোপাধ্যায়। নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে জেলায় আকাশবাণী, রাত দশটায় বাংলা ছায়াছবির গান, রাত দশটা বেজে তিরিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত ঋতপা মুখোপাধ্যায়ের কণ্ঠে। লোকগীতি শিল্পী প্রভাস মণ্ডল শুনবেন রাত দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে। রাত এগারোটায় বাঁশিতে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন সুরজিৎ সেনগুপ্ত। এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী মহাশ্বেতা মজুমদার। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই বেলা আড়াইটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী বিশ্বরূপ পাল। বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত ঋতপা মুখোপাধ্যায়ের কণ্ঠে। পাঁচটা বেজে কুড়ি মিনিটে উর্বশী, উপস্থাপনায় রোশান মুরারকা। সন্ধে ছটা বেজে দশ মিনিটে বার্তা, উপস্থাপনা রোশান মুরারকা। গুলগুলসন ছটা বেজে তিরিশ মিনিটে, উপস্থাপনায় রোশান মুরারকা। সাতটা বেজে দশ মিনিটে শিল্প সংলাপ, বিষয় শ্রমজীবীদের মানসিক স্বাস্থ্য, ডাক্তার দেবাশিস দাসের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্বাল। দর্পণ সাড়ে সাতটায় উপস্থাপনায় রোশান মুরারকা। রাত আটটায় ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে নানা রঙের গান, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, রাত দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান অঙ্কিতা সেনের উপস্থাপনায়। হিন্দি ছায়াছবির গান রাত এগারোটা বেজে দশ মিনিটে। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বাংলা ছায়াছবির গান।

রিইউনিয়ন ছায়াছবির গান শুনলেন শান এবং ইমন চক্রবর্তীর কণ্ঠে। এবারে গৃহপ্রবেশ ছবি থেকে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল এবং আরমান রশিদ খান।

0: ভূতপূর্ব ছায়াছবির গান শুনলেন শিল্পী তিমির বিশ্বাস।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

গানটি শুনলেন স্বার্থপর ছায়াছবি থেকে রূপঙ্কর বাগচির কণ্ঠে। এবারে নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে প্রজাপতি টু সিনেমার গান।

থেমে যাক যত সব কথারা, আর কমে যাক পাওয়া সব ব্যথারা। ঘুম ভেঙে যায় কেন কেউ বোঝে না।

0: এবারের গান অঞ্জন দত্তর কণ্ঠে, ছায়াছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী।
1: বাড়ি থেকে পালিয়ে রঞ্জনা সেন হয়ে গেল রঞ্জনা রায়, লাল নীল সংসার গোছাতে গোছাতে তার কেটে গেল অনেক সময়। এখন সবাই বলে খিটখিটে পিসি, ঠিকানা ওল্ড এজ হোম, রঞ্জনা আর সেই রঞ্জনা নেই, হারিয়ে গেছে।

করে, রোজ তাকে আশ্বাস দেয়। তবু বাড়ছে সুগার, বাড়ছে প্রেশার, বাড়ছে মাথা গরম। চন্দন ঘোষ হাসতে ভুলে গেছে, হারিয়ে গেছে।

দেখো কত কত রঞ্জনা চন্দন ঘোষ আছে, কত কত মালা বোস, যারা সংসার করতে চেয়েছিল করে গেছে শুধুই আপোষ। মনের ভেতরের স্বপ্নগুলো গেছে হারিয়ে কে জানে কখন, চেপে রাখতে রাখতে অনেক কথা হারিয়ে গেছে যৌবন।

0: ছায়াছবির গান এখন এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
2: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
3: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 600 কিলোহার্টজে এবং নিউজ অন এয়ার অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। DTH বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3টে বেজে 25 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবা এবং নিউজ অন এয়ার অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়।

0: নমস্কার, আজকের হ্যালো ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায়, এবং আজকে যেহেতু হ্যালো ক্রীড়াঙ্গনের দিন, তাই অবশ্যই আমাদের সঙ্গে এখন স্টুডিওতে উপস্থিত আছেন একজন অতিথি। তো সেই অতিথির পরিচয় করানোর আগে আপনাদের যেটা বলতে চাই, এই মুহূর্তে অর্থাৎ 5টা যেই বেজে গেল, আজ শুরু হয়ে গেছে কলকাতা ফুটবল লীগের বড় ম্যাচ। হ্যাঁ, বারাসাত স্টেডিয়ামে খেলছে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্ট বেঙ্গল। আজ হ্যালো ক্রীড়াঙ্গনে আমাদের মধ্যে উপস্থিত এরকমই প্রচুর প্রচুর ডার্বিতে খেলা ময়দানের পরিচিত মুখ মোহাম্মদ রফিক। রফিকদা, তোমাকে স্টুডিওতে স্বাগত।
1: থ্যাংক ইউ সো মাচ।
0: তো রফিকদার থেকে আজকে অনেক অনেক প্রশ্ন আমার রয়েছে এই ডার্বি নিয়ে, কি খেলার স্কোর আপডেট সেটাও আপনাদের নিশ্চয়ই দেব। এবং শ্রোতা বন্ধুরা, আপনারাও কিন্তু আমাদের ফোন করতে পারেন, ফোন নম্বরটা মনে আছে তো? 0332107325। এই নম্বরে আপনারা ফোন করে আপনাদের যা প্রশ্ন করার আমাদেরকে করতে পারেন। তো প্রথমে শুনে নেব এক নজরে আজকের স্পোর্টস হেডলাইন্স।
2: এক নজরে
0: আজ কলকাতা লীগের বড় ম্যাচে মুখোমুখি মোহনবাগান ওয়েস্ট বেঙ্গল। 12 বছর পরে ইস্ট বেঙ্গলকে হারাতে মরিয়া মোহনবাগান। দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চলের হয়ে দুরন্ত 250 রান করলেন ঈশান কিষান, খেললেন ক্যাপ্টেন স্নক। চীনা মাস্টার্সে BWF সুপার 750 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। প্রথম ভারতীয় জুটি হিসাবে তাঁরা জিতলেন এই খেতাব। অনূর্ধ্ব 20 এশিয়া কাপে ফিরল ভারত, বাংলাদেশকে হারিয়ে 20 বছর পর জায়গা করে নিল দেশের ফুটবল দল। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে হারালো চিরপ্রতিদ্বন্দ্বী আর্সেনাল। শেষ মুহূর্তের গোলে ড্র ম্যানচেস্টার ইউনাইটেড ও এভারটনের। বার্সেলোনার 5 গোলে ইয়ামা ল্যাকালি একাই করলেন 2 গোল। US ওপেন 2026 টমি পলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আলকরাজ। আহমেদাবাদ বিশ্ব আর্চারি প্যারা সিরিজে নিজেদের বিশ্ব রেকর্ড ভাঙলেন শীতল দেবী ও রাকেশ কুমার।

0: তো আজকে কলকাতা লিগে বড় ম্যাচে অলরেডি নেমে পড়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। রফিকদা, যে প্রশ্নটা তোমাকে আমি প্রথমেই করতে চাই তা হলো, তুমি তো নিজে এতগুলো ডার্বি এত বছর ধরে খেলেছো, ইস্টবেঙ্গলের হয়ে বহু ম্যাচ তুমি খেলেছো, এই ডার্বি মানেই একটা আলাদা আবেগ, তো এই আজ কি ইস্টবেঙ্গলের পাল্লা ভারী?
1: না, ডার্বি ম্যাচ কার পাল্লা ভারী বা কার পাল্লা হালকা বোঝা যায় না। ডার্বি ম্যাচ ওই দিনের ওই দিন টিম কেমন পারফর্ম করবে তার উপর ডিপেন্ড করে, কারণ এই ম্যাচটা সম্পূর্ণটা একটা সমর্থকের ম্যাচ, কারণ একটা সমর্থকের প্রচুর প্রেশার থাকে,
0: ঠিক,
1: প্রত্যেকটা প্লেয়ারের কাছে একটা বড় পাওনা থাকে এই ম্যাচের, কেউ হিরো হয় কেউ জিরো হয়, তাই আমি সবসময়ের জন্য চাইবো যে কেউ হিরো হয়ে আসুক, কোনো জুনিয়র ছেলে হিরো হয়ে আসুক, কারণ এটা সবথেকে বড় পাওনা ফুটবলের।
0: ঠিক, কিন্তু একটা জিনিস তো বলতেই হয় যে ডুরান্ড কাপে যে মোহনবাগান যেভাবে পর্যদস্ত হলো এই কথাটাই বলতে হয়, কারণ 4-1 স্কোর লাইন কিন্তু আমরা গত 3-4 বছরে এত ব্যবধান খুব একটা দেখিনি, অন্তত ইস্টবেঙ্গল তো যেখানে বারবার শেষের দিকেই থেকেছে তার জায়গায় একটা নতুন করে ইস্টবেঙ্গল একটা কাম ব্যাক করলো, দারুণ হারলো, এরাকেও ডুরান্ড কাপে হারিয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগানকে, তবে এই 4-1 মতো বড় ব্যবধান সেই জায়গায় কি দাঁড়িয়ে এবার মোহনবাগানের একটা কাম ব্যাক করার ম্যাচ হতে পারে?
1: না, স্বপ্নের দৌড় চলছে এখন ইস্টবেঙ্গলে,
0: ঠিক,
1: কারণ 4-1 বলতে 2015-তে আমি নিজে সেই সাক্ষী ছিলাম টিমে,
0: 4-0
1: আমার নিজের গোল ছিল 4-0, তারপরে ডুরান্ডের ফার্স্ট ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে উদ্বোধন হলে সেখানে ইস্টবেঙ্গল হেরে যায় 1-0 হারে, সেই বদলাটা ওরা ফাইনালে নিতে পেরেছে 4-0, মানে এটা সব থেকে বড় পাওনা ছিল ইস্টবেঙ্গলের কাছে, আইএসএল ট্রফি, আইএসএল ট্রফির সাথে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন, এটা ইস্টবেঙ্গলের স্বপ্নের দৌড় চলছে। আর আমি যেটা জানলাম যে আজ এই এই কলকাতা লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলের সব যারা টিমকে এই জায়গায় নিয়ে গেছে, টপ সিক্সে নিয়ে গেছে, তারাই খেলছে, মানে জুনিয়র ছেলেরাই খেলছে, আর সেখানে দাঁড়িয়ে মোহনবাগানের কাছে প্রেশারের ম্যাচ, কারণ মোহনবাগান অলরেডি হেরেছে, ফাইনালে হেরেছে, ট্রফি নেই এখনও, সেই উপর ডিপেন্ড করে মোহনবাগান ফুল
0: আসন্ন আইএসএল সিজন
1: শুরু হচ্ছে, মোহনবাগান পুরো টিমকেই হয়তো খেলাতে চলেছে। আমি বলবো যে ডার্বি কেমন রেজাল্ট হবে আমি জানি না, হয়তো আমার কাছে সব থেকে বড় পাওনা হচ্ছে যে ইস্টবেঙ্গল বলেই একটা সম্ভব যে জুনিয়র ছেলের ওপরে ভরসা করে কলকাতা লিগের ডার্বিতে ইস্টবেঙ্গল টিম মাঠে নামছে।
0: ঠিক, আচ্ছা শ্রোতা বন্ধু ফোন লাইনে তিনি তোমার জন্য প্রশ্ন রেখেছেন, নমস্কার, কে আছেন? হ্যালো,
2: হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, আমি বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
0: হ্যাঁ বলুন বঙ্কিম বাবু।
2: দেখি আগের যে ডার্বি ম্যাচ সেটা তো মোহনবাগান পর্যদস্ত হয়েছে, তবে আজ যে ডার্বি ম্যাচ তাতে কিন্তু আমার তো মন ডাকছে যে মোহনবাগান একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, কারণ তারা যে বিফল হয়েছিল এবং তারা যে যেসব জায়গাগুলো কি কমজোরি হয়েছিল নিশ্চয় কোচ সেগুলো প্রত্যক্ষ করে সেগুলোকে শুধরে নেবেন, এবং আজকে একটা আমরা মোহনবাগানের দিক থেকে জেতা ম্যাচ উপহার পাবো আশা করছি। তা যিনি অতিথি আছে তিনি এখন আমাদের একটু বিশ্লেষণ করে যদি জানান।
0: একদম রফিকদা, তোমার কাছে শ্রোতা বন্ধুর কথা এসেছে। হ্যাঁ,
1: থ্যাংক ইউ দাদা। এবার এই এই ডার্বিতে মোহনবাগান এগিয়ে, কারণ হচ্ছে মোহনবাগানের অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার মোহনবাগানের রিপ্রেজেন্ট করছে ডার্বিতে, যেমন সাহাল আছে, রাহুল বেকে আছে, মেহতাব আছে, মনবীর আছে, বেঞ্চে আরও সবাই বসে আছে, তা আপুইয়া আছে, এটা মোহনবাগানের অ্যাডভান্টেজ, মোহনবাগান অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে কলকাতা লিগের ময়দান আর আইএসএল বা আই লিগের ময়দান দুটো আলাদা হয়। ডেফিনেটলি আগে ডুরান্ড ফাইনালে মোহনবাগান সেই পারফর্ম করতে পারেনি, সেখানে ইস্টবেঙ্গল অসাধারণ পারফর্ম করেছে, যা ম্যাচটা অনেক 50-50 হবে, কারণ ডার্বি সবসময়ের জন্য 50-50 ম্যাচ হয়, কারণ ওই দিন ওই দিনটা যদি থাকে সেই দিনের জন্য ভালো পারফর্ম করতে পারলে সেই টিম জিতবে, কারণ অনেক দর্শক থাকে, অনেক দর্শকের সাপোর্ট প্রেশার থাকে, সেই প্রেশারে যদি নিজেদেরকে মেলে ধরতে পারে ডেফিনেটলি ভালো রেজাল্ট হবে।
0: একদমই তাই, খুব সত্যি কথা বললো রফিকদা। তো আমরা সেই 2015-র কথাতে আসবো, তবে তার আগে একটু খবর দিয়ে দিই, একটু ফুটবলের থেকে বাইরে ক্রিকেটে। এখন দলীপ ট্রফির ফাইনাল চলছে, দ্বিতীয় দিন শেষ হয়েছে পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মধ্যে, সেখানে পূর্বাঞ্চল প্রথমে ব্যাট করে 708 রানের একটি ম্যামোথ স্কোর করেছে, যেখানে ক্যাপ্টেন এবং উইকেটকিপার ঈশান কিষাণ তিনি একাই করেছেন 270 রান। তার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছে কুমার কুশাগ্রা, তিনি করেছেন 101 রান। এছাড়াও বাংলার তরফ থেকে খেলছেন অভিমন্যু ঈশ্বরন, তিনি করেছেন 72, সুদীপ ঘরামি রান পাননি। এছাড়াও অনুকূল রয় পেয়েছেন 45 রান, মোহাম্মদ কুনেন কুরেশি পেয়েছে 40 এবং মোহাম্মদ শামি তিনি করেছেন 28 রান। তার সুবাদে 708 রান করেছে, একটি ম্যামোথ টোটাল দিয়েছে। এবার দক্ষিণাঞ্চল কেমন ব্যাট করে আগামীকাল আমরা তা দেখতে পাবো। ফিরে আসছি আবার আজকের কথাতে, ডার্বির কথা যখন চলছে, 2015 সালের ডার্বির কথা একদম তুমি বললে ঠিকই, একদম আমাদের স্মৃতিতে দগদগ আছে। অন্তত আমি যেহেতু মোহনবাগান সাপোর্টার, আমার কাছে স্মৃতিটা একদমই মধুর নয়। তোমার গোল ছিল ডুডং, সেই ডুডংয়ের তো অনবদ্য সেই ফ্রিকিক থেকে গোল, দুটো ফ্রিকিক থেকে গোল হয়েছিল। তো কেমন ছিল সেদিনের দিনটা একটু যদি আমাকে একটু আমাদের শ্রোতা বন্ধুদের শেয়ার করো।
1: আমার ওই দিনটা দেখো, ডার্বি তুমি বুঝতে পারবে না যে আজকে চ্যাম্পিয়ন হবে। মোহনবাগান অনেক বেটার টিম ছিল সেই সময়, হ্যাঁ আমাদের টিমও দারুণ টিম ছিল, কারণ আমরা সেই কলকাতা লিগটা স্বপ্নের দূর কোনো আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছিলাম। কারণ মোহনবাগানকে যে কোনো ট্রফি ইস্টবেঙ্গল মোহনবাগান হলে, যদি সেটা যদি ইস্টবেঙ্গল হেরেও যায়, মোহনবাগান চ্যাম্পিয়ন হয়, সেটা কিন্তু বড় পাওনা হয় মোহনবাগান সাপোর্টারের জন্য।
0: ঠিক
1: সেম অন্যদিকে দেখতে গেলে আমরা আমাদের ইস্টবেঙ্গলের দিক থেকেও ইস্টবেঙ্গলের কাছে বড় পাওনা হয় মোহনবাগানকে হারিয়ে ট্রফি ঘরে আনলে।
0: ঠিক
1: তাই সেই দিনটা কোনোদিনও ভোলা যায় না, যে এটা একটা অসাধারণ মুহূর্ত হয়ে থাকে যে মোহনবাগানকে হারিয়ে ট্রফি ইস্টবেঙ্গল ক্লাবে নিয়ে আসা।
0: ঠিক শ্রোতা বন্ধু ফোন লাইনে, নমস্কার।
3: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
3: আমি কোচবিহার থেকে বলছিলাম।
0: হ্যাঁ কে বলছেন বলুন?
3: আমি রাজকুমার রায় বলছিলাম কোচবিহার থেকে।
0: হ্যাঁ বলুন।
3: বললাম যে কোচবিহার থেকে বলছিলাম, তো আমি বলছিলাম যে আমি একজন মোহনবাগানের মানে ভক্ত আর কি। তো 1990-91 সাল থেকে আমি রেডিওতে খেলা মানে ধারাবাহিক বিবরণী শুনতাম।
0: আচ্ছা,
3: তো এখন আপনারা ধারাবাহিক বিবরণী কেন দিচ্ছেন না, এর জন্য আমি খুব মানে দুঃখিত আর কি।
0: আচ্ছা আচ্ছা, বেশ শুনতে থাকুন। আমরা ধারা বিবরণী ধারা দিই, সেটা নিয়ে আমাদের আরও কথাবার্তা চলছে, কিন্তু আমাদের আকাশবাণীর ক্ষেত্রে অনেক কিছু নিয়মকানুনের মধ্যে দিয়ে যেতে হয়, তাই জন্য আমরা ধারা বিবরণী সবসময় দিয়ে উঠতে পারি না। তবে আপনার কথা নিশ্চয়ই আমরা শুনবো, আমরা বজায় রাখার চেষ্টা করব। আজকে কলকাতা লিগের ডার্বি নিয়ে কথা হচ্ছে। এই মুহূর্তে 10 মিনিট প্রায় খেলা অতিক্রম হয়েছে, এখনও ইস্টবেঙ্গল 0 মোহনবাগান 0। শ্রোতা বন্ধু ফোন লাইনে, নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলুন।
4: বলছি পুরো টিম যদি ইস্টবেঙ্গল খেলে আর পুরো ফুল ফর্মে মোহনবাগান টিম খেলে, এই এই সিজনে একবার মোহনবাগান জিততে পারবে না ইস্টবেঙ্গল জিতবে, এটা আমি এখন থেকে ভবিষ্যৎবাণী করলাম। যদি আমি একদম অন্য সাপোর্টার মোহনবাগানের, শুধু কর্মকর্তাদের নির্বুদ্ধিতার জন্য মোহনবাগান আজকে এই হাল।
0: আচ্ছা ঠিক আছে, উনি বুঝতে পারছেন মোহনবাগান সাপোর্টাররা খুব আবেগপ্রবণ, এই আবেগের তো তোমরা দেখেছো অনেক কিছুই, কতটা দর্শকরা আবেগঘনিত হয়ে যায় অন্তত তাদের ফেভারিট টিম যখন হেরে যায়।
1: দেখুন আমরা অনেক ম্যাচ খেলেছি ইস্টবেঙ্গলের হয়ে, আমরা যখন জিতে যাই তখন আমাদেরকে কাঁধে করে নিয়ে যায়, যখন হেরে যায় আমাদেরকে গালাগাল দেয়,
0: ঠিক
1: আমাদেরকে বাজে কথা বলে, এটা এটা প্লেয়ার

0: এদের কাছে পাও না, যে এই বাজে কথাটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। কারণ সেই যে মানুষগুলো তোমার জন্য লড়াই করছে, সে তার বাড়িতে তার মা বাবা ফ্যামিলির সঙ্গে ঝামেলা করে সে অফিস যাচ্ছে না, কাজে যাচ্ছে না, গিয়ে তোমার খেলা দেখতে যাচ্ছে, ডেফিনেটলি শুধু একটা আশায় যে জিতবো।
1: ঠিক, আর যখন হেরে যায় তখন তার সারা দিনটা বা সে সন্ধ্যাটা কতটা খারাপ যায় এটাও আমরা দেখতে পাই।
0: কারণ আমি এক অফিসে চাকরি করি, হয়তো অনেক মানুষজন চাকরি বাকরি করে, মনমান আমার অনেক বন্ধু আছে মনমান সাপোর্টার, তারা মন খারাপ করে, আমি বলি ভাই কি হয়েছে, ঠিক আছে পরের ম্যাচ যেটা হয়ে থাকে। মানে একটা ছেলের কাছে, একটা সাপোর্টারের কাছে, তার ফ্যামিলি পারপাস সাপোর্টার, এরা ইস্টবেঙ্গল দীর্ঘদিনের সাপোর্টার, মোহনবাগান দীর্ঘদিনের সাপোর্টার, ডেফিনেটলি কামব্যাক করবে মোহনবাগান। আপনি সাপোর্ট করুন টিমকে, অ্যাজ এ প্লেয়ার আমার বলা উচিত যে যতই সময় খারাপ যাক টিমে, টিমকে সাপোর্ট করা উচিত।
1: ঠিক,
0: কারণ এটা একটা ফ্যামিলি।
1: একদমই। তো একটা পার্সপেক্টিভ যেটা তোমার থেকে ভালো এখানে কেউ দিতে পারবে না, যেহেতু তুমি বহু ডার্বি খেলেছো, যখন তোমরা মাঠে নামো, অন্তত এই যে এত এত হাজার হাজার মানুষের প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়, একটা মানে কতটা চাপ নিয়ে তোমাদের খেলতে হয়, নাকি সেইটা নিয়ে তোমরা শুরুর থেকে সেই প্রস্তুতিটা নাও যে কিভাবে চাপ ছাড়া খেলতে পারবে?
0: দেখো, মাঠে যতক্ষণ হুইসেল স্টার্ট

0: টিমকে সাপোর্ট করা উচিত,
1: ঠিক,
0: কারণ এটা একটা ফ্যামিলি।
1: একদমই। তো একটা পার্সপেক্টিভ যেটা তোমার থেকে ভালো এখানে কেউ দিতে পারবে না, যেহেতু তুমি বহু ডার্বি খেলেছো, যখন তোমরা মাঠে নামো, অন্তত এই যে এত এত হাজার হাজার মানুষের প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়, একটা মানে কতটা চাপ নিয়ে তোমাদের খেলতে হয়, নাকি সেইটা নিয়ে তোমরা শুরুর থেকে সেই প্রস্তুতিটা নাও যে কিভাবে চাপ ছাড়া খেলতে পারবে?
0: দেখো, মাঠে যতক্ষণ হুইসেল স্টার্ট

0: কিছু বলে দেবে,
1: কিন্তু কোচ খেলবেন না,
0: কোচ খেলবে না,
1: ঠিক।
0: কারণ সেই দিন যদি তুমি তোমার হোল হার্টেড খেলতে পারো তাহলে তুমি রেজাল্ট পাবে,
1: ঠিক। শ্রোতা বন্ধুরা আমাদের ফোন করতে পারেন 0332210 7325, বলতে বলতে একটি ফোন। নমস্কার, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলুন।
2: এবারে 2026 সালের বিশ্বকাপে অলিম্পিকে কে জিতেছে, ইস্ট বেঙ্গল না মোহনবাগান?
1: শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, আজকের যে টপিক সেটা হচ্ছে ক্যালকাটা ফুটবল লীগ, অর্থাৎ ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশনে আজকে যে ম্যাচ হচ্ছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, সেই নিয়ে আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান সেটাই আমাদেরকে করতে পারেন, সেই নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। আর আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এরকম ডার্বিতেই বহু বহু ডার্বি যিনি খেলেছেন, ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার মোহাম্মদ রফিক। তো রফিকদার কাছে আমি পরবর্তী প্রশ্নে আসছি, যে এইবারের ইস্ট বেঙ্গল, তুমি যেটা বারবার বললে যে শুধুমাত্র বড় টিম, মানে যখন ডুরান্ট কাপে যারা সিনিয়র খেলছে তা নয়, কিন্তু তাছাড়াও যারা জুনিয়র টিম, যারা এই সিএফএল এ যারা প্রতিনিধিত্ব করছে ক্লাবের হয়ে, তারা কিন্তু খুব ভালো ছন্দে আছে। তো এই যে প্র্যাকটিসটা, এই যে বহু বছর ধরে ইস্ট বেঙ্গল কোনো বড় কাপ জিতে আসেনি, তারপর থেকে এই ট্রানজিশনটা, এটা কীভাবে তোমার মনে হয় এলো?
0: কারণ এর আগে মোহনবাগান টিমটা বহু বছর ধরে এক ধরে রেখেছিল সেই ইয়েতে। এখন ইস্ট বেঙ্গল টিমটা এই ডামাডোলের সময় কিছু ছেলেকে টিমের সঙ্গে একসাথে রয়েছে, কারণ যখন 7-8টা ছেলে একসঙ্গে থাকবে একটা বন্ডিং তৈরি হবে,
1: ঠিক।
0: সেই বন্ডিংটাই টিমের সব থেকে স্ট্রেংথ এনে দেয়,
1: ঠিক।
0: কারণ ধরো আমি কিছু মিস করলাম, আর একজন গিয়ে সেটা কভার করছে, এটা একটা টিমের সব থেকে বড় বন্ডিং হয়। আর আর আমি দেখছি যে কলকাতা লিগে ইস্ট বেঙ্গল ভালো পারফর্ম করে বিকজ অফ ইস্ট বেঙ্গলের জুনিয়র ছেলেদেরকে ছেড়ে দেয় না, ইস্ট বেঙ্গল রেখে দেয়।
1: আচ্ছা,
0: যে কলকাতা লিগের পরেও সিনিয়র টিমের সঙ্গে মাঝে মাঝে প্র্যাকটিস হয় বা সিনিয়র টিমের সঙ্গে থাকে, ওরা টিমের রিলেটেড থাকে, কিন্তু অন্য অন্য টিমে কি হয়, জুনিয়র ছেলেদেরকে ছেড়ে দেওয়া হয়, তুমি চলে যাও অন্য জায়গায়, তুমি প্র্যাকটিস পাচ্ছ না বা এই পাচ্ছ না। ইস্ট বেঙ্গল এগুলো করে, প্লেয়ারদেরকে রেখে দেয়, রেখে কোনো টুর্নামেন্ট খেলার জন্য, ধরো অন্য কোনো টুর্নামেন্ট কোথাও হচ্ছে সেই টুর্নামেন্ট খেলতে পাঠাচ্ছে, তাতে কি হচ্ছে
1: প্লেয়াররাও
0: মোটিভেটেড হচ্ছে। আর ইস্ট বেঙ্গলের একটা জিনিস হচ্ছে কি, সিনিয়র টিমে যে সিনিয়র টিম থাকলেও জুনিয়র টিম থেকে অনেক জুনিয়র প্লেয়ারকে সিনিয়র টিমের ট্রেনিংয়ের জন্য বা ম্যাচ খেলাতে ইনভলভ করা হয়।
3: আমি কথা বলছি ধুপি আসাম থেকে, ফুলবাড়া নিয়ে আসতে
1: বলুন।
3: আমার প্রশ্ন, 2027 ছেলেদের এশিয়া কাপ কত তারিখ থেকে শুরু হবে, কোন মাসে? আর আগামীতে কি ইন্ডিয়ার টেস্ট খেলা আছে?
1: আচ্ছা বেশ, আজকে তো আমরা ক্রিকেটের নিয়ে কথা বলছি না, তবে আপনার প্রশ্নটি জানলাম, আমরা জেনে আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেবো পরবর্তী কোনো সময়। আর সেই নিয়ে তো কথা হয়, একটা ছোট্ট খবর দিয়ে দিই, চীনা মাস্টার্সে BWF সুপার 750 টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলেন সাত্বিক সাইরাজ এবং রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। তো এটি কিন্তু একটি সত্যি অভূতপূর্ব ঘটনা, ইতিহাস তৈরি করলেন তারা, কারণ এই BWF সুপার 750 টুর্নামেন্টে পুরুষদের ডাবলস খেতাব প্রথমবারের জন্য জিতলেন এই তারকা ব্যাডমিন্টন জুটি। রবিবার শেনঝেন এরিনায় আয়োজিত ফাইনালে চীনের হে জিংতিং ও রেনশিয়াং ইউ জুটিকে 11-21, 21-13, 21-17 গেমে হারিয়ে তারা এই ট্রফি পেলেন। তো আমরা আবার আমাদের টপিকে, আজকের বিষয়ে ফিরে যাচ্ছি। তুমি ক্যালকাটা ফুটবল লীগ এত বছর ধরে খেলেছো, তো ওভারঅল যদি তোমাকে জিজ্ঞাসা করতে হয়, এই ফুটবল যে এই সিএফএলের কথা আমরা বলি, এটা কিন্তু ছোটোবেলার থেকেই শুনে আসছে, একদম খুব প্রিমিয়ার একটা প্রতিযোগিতা, তো সেখান থেকে এখনকার যে প্রতিযোগিতা হচ্ছে, তো তার মান কি তোমার মনে হয় কোথাও একটু পড়েছে?
0: হ্যাঁ, কারণ আমরা অনেক ছোটোবেলা থেকে কলকাতা লিগ খেলছি, মানে ধরো সেকেন্ড ডিভিশন খেলেছি, প্রিমিয়ার ডিভিশন টালিগঞ্জের হয়ে খেলেছি, তারপরে ইউনাইটেডের হয়ে বহু বছর খেলেছি, তারপরে ইস্ট বেঙ্গলের হয়ে 8 বার পরপর চ্যাম্পিয়ন হয়েছি, হ্যাঁ, তারপরে এখনও আমি ইউনাইটেড হয়ে খেলছি।

0: তখন একটা আলাদা উন্মাদনা ছিল
1: বেশ।
0: তখন ইস্টবেঙ্গল টিমে, ইস্টবেঙ্গলে যখন আমি হয়ে খেলছি, তখন ইস্টবেঙ্গল টিমে কে খেলছে না, মেহতাব দা খেলছে, অর্ণব দা খেলছে, সৌমিক দা খেলছে, গোলকিপার সব সব সব ভালো প্লেয়ার, ডুডং ছিল, ফরেনার ছিল। সেই সময়টা প্লেয়াররা খেলা মানে সাপোর্টাররা যেমন দর্শক মাঠের মধ্যে রয়েছে, মাঠের বাইরেও দর্শক টিকিটের জায়গা পাওয়া যাচ্ছে না, কারণ সেই সময় ময়দানে খেলা হতো বেশি, বেশি অংশ ইস্টবেঙ্গল মোহনবাগান নিজের মাঠে খেলতো, যেটা এবছরে এবছর অনেক বছর পর এবছর শুরু হলো। আর সেই সময় ফার্স্ট ইলেভেন বা সেকেন্ড ইলেভেন বলে কোনো কিছু ছিল না, পুরো টিম ফার্স্ট ইলেভেনই খেলবে, যেমন মোহনবাগানের পুরো টিম খেলছে বা ইস্টবেঙ্গলের জুনিয়ররা খেলছে,
1: সেরকম
0: ছিল না। কারণ এই কলকাতা লিগের পরেই আই লিগ স্টার্ট হতো, মানে এই সিম প্রিপারেশনের জন্য এটা এই কলকাতা লিগটাই বেছে নেওয়া হতো তখন। তখন সেই সময় আমি, মেহতাব দা, খাবড়া, অর্ণব দা, ডং সব আমরা একসাথে, বিকাশ জাইরু, অবিনাশ রুইদাস সব আমরা একসাথে খেলছি। মানে সেই সময় তার মানে কি, কোনো প্লেয়াররা মানে সাপোর্টাররা যখন খেলা দেখতে আসবে, কার খেলা দেখতে আসবে, একটু সিনিয়র ছেলে একটু ভালো খেলছে তাদের খেলা দেখতে আসবে,
1: ভালো মানের খেলাও হবে সেখানে,
0: ভালো মানের খেলা হবে। আর কলকাতা লিগে এখন এবছরটা যেমন ওঠানামা নেই, এখন কেউ চুচুড়াতে খেলা দেখতে যেতে পারছে না, কারণ ময়দানের খেলার একটা আলাদা উন্মাদনা থাকে।
1: ঠিকই, একদমই তাই, ঠিক বলেছো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। তুমি ইউনাইটেড এসির কথা বললে, ইউনাইটেড স্পোর্টিংয়ের কথা বললে, তুমি এই বছর যুক্ত আছো তাদের হয়ে। গত ম্যাচে তারা ওয়ারিকে 8-0 গোলে হারিয়েছে, তো ইউনাইটেড স্পোর্টিংয়েরও এবার একটা নতুন উন্মাদনা তৈরি হচ্ছে, মানে কেমন টিম হয়েছে
0: দেখো। আগের বছর আমরা ইস্টবেঙ্গলের সঙ্গেই আমরা রানার্স আপ হই লিগে,
1: হ্যাঁ,
0: তাই সেই হিসাবে ইস্টবেঙ্গল গ্রুপ এতে থাকবে, আমরা গ্রুপ বিতে। তাই সেই পরিপ্রেক্ষিতে এবছরও আমাদের ভালো ভালো টিম হয়েছে, জুনিয়র সিনিয়র মিলে টিম হয়েছে, কারণ লালদা টিমটাকে দারুণ গুছিয়ে রেখেছে। কারণ অ্যাজ এ প্লেয়ার আমি ওই টিমের,
1: শুধু বলো না সিনিয়র প্লেয়ার, বলো
0: সিনিয়র দাদা, সবাই কথা শোনে, লালদা আমরা একসাথে অনেক কথা আলোচনা করি,
1: ঠিক ঠিক,
0: হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে একটা ভালো ভালো দিক যে কিছু জুনিয়র ছেলে সেই টিম থেকে, আমাদের সাহিল আছে যে ইন্ডিয়া টিমের হয়ে খেলে এলো, অঙ্কন আমাদের এই যে অঙ্কন আছে যে আজকে ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচ খেলবে,
1: আচ্ছা,
0: রাহুল কুদ্দুসপুরকাই তো ডায়মন্ডে ছিল, খেলে ACL সার্জারি হলো, মানে এই যে জুনিয়র ছেলেগুলো উঠে আসছে, এই উঠে এসে বড় টিমে যাচ্ছে, এটাই ইউনাইটেডের একটা বড় পাওনা।
1: বেশ, তো এখনো পর্যন্ত প্রায় 22 মিনিট খেলা অতিক্রম হয়েছে, কিন্তু 0-0 গোল, যেখানে বল পজিশন মোহনবাগানের দিকে বেশি, 62% বনাম ইস্টবেঙ্গলের 38%, তবে একটি শট তারা গোলে মারতে সক্ষম হয়েছেন। তো সেদিক থেকে এখনও পর্যন্ত মোহনবাগান কিছুটা এগিয়ে রয়েছে স্ট্যাটস অনুযায়ী। তো সেই খবর নিয়েই এই মুহূর্তে শেষ করতে হচ্ছে আমাদের ক্রীড়াঙ্গন, হ্যালো ক্রীড়াঙ্গন। সঙ্গে ছিলেন ফুটবলার মোহাম্মদ রফিক। খুব ভালো লাগলো রফিকদা তোমাকে আজকে পেয়ে।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
1: পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

হ্যালো ক্রীড়াঙ্গন, আজ এ পর্যন্তই উপস্থাপনায় ছিলেন অর্ক বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন, আলিপুর, কলকাতা 727 থেকে জানাচ্ছেন শ্রী রবীন্দ্রনাথ শর্মা, মাঝারি গড়ন, বয়স 39 বছর, উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, গত 11 মে 2026, নজরুল ইসলাম সরণী, ডাকঘর উদয়রাজপুর, থানা মধ্যমগ্রাম, জেলা উত্তর চব্বিশ পরগনা, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। শেখ ইসরুদ্দিন, গ্রাম সন্দালপুর, থানা গলসি, জেলা পূর্ব বর্ধমান থেকে জানাচ্ছেন কুমারী তাজকিয়া খাতুন, রোগাটে গড়ন, 17 বছর বয়স, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা, গত 1 জানুয়ারি 2026 থেকে নিখোঁজ হয়েছেন। এঁদের সন্ধান জানাবার ঠিকানা অফিসার ইনচার্জ, মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন, আলিপুর, কলকাতা 727, মিসিং পার্সন্স স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা 701। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা শুনলেন।

0: সাইক্লোনের সতর্ক বার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
1: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
3: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
4: নমস্কার, আমি ডক্টর পার্থসারথি ভট্টাচার্য, একজন ফুসফুস রোগ বিশেষজ্ঞ। আপনারা সকলেই জানেন তামাকের বিরূপ প্রতিক্রিয়া, বিশেষত ধূমপানের। শুধু যারা ধূমপান করেন তাদের নয়, যারা ধূমপান করেন না অথচ পরোক্ষভাবে ধূমপান করেন, অর্থাৎ এটাকে আমরা বলি সেকেন্ড হ্যান্ড স্মোকিং, তাদেরও অনেক কুফল হতে পারে। ধূমপানের জন্য গর্ভস্থ শিশুর অসুস্থতা হতে পারে, ধূমপানের জন্য আমাদের ফুসফুসের গ্রোথ বা বড় হওয়া নষ্ট হতে পারে, এবং ধূমপানের জন্য মানুষ চিরতরে দুর্বল হয়ে থাকতে পারেন। ধূমপান একটি সামাজিকভাবে প্রতিরোধযোগ্য ইস্যু, এবং আমাদের আজকের এই দিনে সকলের এই প্রতিজ্ঞাই করা উচিত যে আমরা আমাদের দেশ ও পৃথিবীকে তামাকের বিরূপ প্রতিক্রিয়া থেকে মুক্ত করব, সেটা যত তাড়াতাড়ি সম্ভব।
5: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।
6: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা বিষয়ে আলোচনা। আলোচনা করবেন শিবপুর SSPS বিদ্যালয়ের শিক্ষিকা মধুরা কর, সঙ্গে দুজন শিক্ষার্থী।
7: আমার নাম আমন খাড়া।
8: আমার নাম সুভজিৎ সি।
9: আজকে আমরা আমাদের আলোচনাটা শুরু করছি। আমাদের আলোচনার বিষয়বস্তু কি? পদার্থের দ্বৈত সত্তা ও বিকিরণ, অর্থাৎ ডুয়েল নেচার অফ লাইট অ্যান্ড ম্যাটার। আমরা এতদিন যা যা পড়েছি, ধরে রাখতে পারো তা ক্লাসিক্যাল ফিজিক্সের অন্তর্গত ছিল। এই চ্যাপ্টার থেকে আমরা মডার্ন ফিজিক্সের কনসেপ্ট এ প্রবেশ করলাম। দেখো, এই চ্যাপ্টারের নাম থেকেই আমরা বুঝতে পাচ্ছি ডুয়েল নেচার অফ লাইট, অর্থাৎ দ্বৈত সত্তা। কি দ্বৈত সত্তা? লাইটের না দু প্রকারের সত্তা, এক হচ্ছে ওয়েভ নেচার, আরেকটা হচ্ছে পার্টিকেল নেচার। ওয়েভ নেচার বলতে কি বুঝি আমরা? না, আমরা যেটা ছোট ক্লাস থেকেই পড়ে এসেছি, প্রতিসরণ, প্রতিফলন, বিচ্ছুরণ সবই কিন্তু আলোর তরঙ্গ ধর্মকে প্রকাশ করে। আজকে আমরা একটা নতুন জিনিস জানছি, যেটা হচ্ছে কণা ধর্ম বা পার্টিকেল নেচার। সেটা আলোক তড়িৎ ক্রিয়ার মাধ্যমে আমরা বুঝবো, যা আজকের এই আলোচনায় আমরা ভালো করে বুঝে নেব। তবে লাইটের এই পার্টিকেল নেচার সম্বন্ধে সর্বপ্রথম ধারণা দেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। আমরা হয়তো মডার্ন ফিজিক্স বলছি, কিন্তু আইজ্যাক নিউটন তার কর্পাসকুলার থিওরির মাধ্যমে সর্বপ্রথম লাইটের যে পার্টিকেল নেচার আছে এটা কিন্তু উনি বলে গেছিলেন। আবার ঠিক কণার ক্ষেত্রেও দু রকমের ধর্ম আমরা দেখতে পাই, একটা পার্টিকেল নেচার আর একটা ওয়েভ নেচার। পার্টিকেল নেচার দেখো, অর্থাৎ কণা ধর্মের ক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষ, গতিশক্তি,

0: শক্তি শক্তি সবই আমরা এক দিয়ে বোঝাতে পারি। আবার ওয়েভ নেচার যদি বোঝাতে চাই তাহলে ইলেকট্রনকে যদি পার্টিকেল ধরি, ডেভিসন জার্মানের পরীক্ষা দিয়ে আমরা এটাও প্রমাণ করতে পারি। প্রথমেই দেখো, আমরা যখন কোনো পদার্থের গ্যাসীয় অবস্থা যখন আমরা কোনো বোঝাতে চাই তাহলে আমাদের গ্যাসের চাপ, উষ্ণতা, আয়তন অবশ্যই এই নির্দিষ্ট প্যারামিটারগুলো উল্লেখ করতে হয়। তেমনি লাইটের ক্ষেত্রেও আমরা সবসময় দুটো জিনিসকে মাথায় রাখবো, সেগুলো কি কি তোমরা বলতে পারবে?
1: হ্যাঁ ম্যাম, কম্পাঙ্ক অর্থাৎ ফ্রিকোয়েন্সি, আর অন্য দিকটি হলো তীব্রতা বা ইন্টেন্সিটি।
0: ঠিক বলেছ। এবার বলো তো, এদের সাহায্যে আমরা আলোর কোন কোন বৈশিষ্ট্যকে প্রকাশ করতে পারি?
2: কম্পাঙ্কের সাহায্যে আলোর বর্ণ নির্ধারিত হয়, তীব্রতার সাহায্যে আলোর ব্রাইটনেস বা উজ্জ্বলতা নির্ধারিত হয়।
0: আচ্ছা, তোমাদের মনে আছে ইলেকট্রনের স্থির ভর কত?
1: স্থির ভর হলো 9.1×10⁻³১ কেজি।
0: কেন জিজ্ঞাসা করলাম না, এখান থেকে আমরা একটা নতুন একক জানবো যেটার নাম হচ্ছে ইলেকট্রন ভোল্ট। বেসিক্যালি ইলেকট্রনের গতিশক্তি সাধারণত আমরা এই এককেই প্রকাশ করে থাকি। ধনাত্মক তড়িৎ বিভব দ্বারা আকর্ষিত হলে ইলেকট্রনের বেগ বৃদ্ধি পায়, ফলে তার গতিশক্তিও বৃদ্ধি পায়। আবার ঋণাত্মক বিভব দ্বারা বিকর্ষিত হলে ইলেকট্রনের গতিশক্তি হ্রাস পায়। তাহলে আমরা বলতে পারি এক ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে একটি ইলেকট্রনকে চালনা করা হলে সেটি যে পরিমাণ গতিশক্তি অর্জন করে তাকে এক ইলেকট্রন ভোল্ট বলে। অর্থাৎ গণিতের ভাষায় এক ইলেকট্রন ভোল্ট সমান 1.602×10⁻¹ কুলম ইন্টু 1 ভোল্ট। এবার আমরা জানি কুলম ইন্টু ভোল্ট ইকুয়াল টু জুল, তার মানে 1. ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.602×10⁻¹ জুল। এবারে আমরা আসবো আলোক তড়িৎ ক্রিয়া বলতে কি বোঝাচ্ছে। দেখো, নাম শুনেই আমরা বুঝতে পাচ্ছি যে কিছু একটা আলো থেকে তড়িতে পরিবর্তন ঘটছে। এটা আর কোনো কিছুই নয় যে কোনো ধাতব পৃষ্ঠের ওপর যদি আমি উচ্চ কম্পাঙ্ক বা নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলি তাহলে

0: লিখছি অ্যানোড এ, অর্থাৎ এ প্লেটটা হলো ইলেকট্রন সংগ্রাহক। এবার আমরা জানি ইলেকট্রন মানে তড়িৎ ঋণাত্মক কণা, তাহলে তাকে আকর্ষণ করবে কে? না অবশ্যই আমাকে প্লেটটাকে ধনাত্মক রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে এই অ্যানোড প্লেটটিকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করতে হবে। আর ইলেকট্রন প্রবাহিত হওয়া মানে একটা কারেন্টের ফ্লো যাওয়া, মানে আমাকে অ্যানোডের সঙ্গে সিরিজ কানেকশানে একটা অ্যামমিটার, এখানে আমরা মাইক্রো অ্যামমিটার একটা রেখেছি। তাহলে দেখো আমি যদি পুরো সেট আপটাকে আরেকবার ভালো করে ব্যাখ্যা করি, কি বলবো না, এ পাতটিকে সি পাতের সাপেক্ষে ধনাত্মক বিভক্ত যুক্ত করে সি পাতের ওপরে নির্দিষ্ট কম্পাঙ্ক ও নির্দিষ্ট তীব্রতার আলো ফেলা হলে সি পাত থেকে নির্গত ফোটো ইলেকট্রনগুলি এ পাতের দিকে যায়। এবার দেখো এখানে আমি একটা শব্দ বললাম ফোটো ইলেকট্রন, কেন বললাম না, যেহেতু আলো পড়ছে সেখান থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে, এই জন্য আমি বলছি ফোটো ইলেকট্রন। যদি আমি তাপ দিতাম, ইলেকট্রন যদি ওখান থেকে নির্গত হতো, তাহলে আমি ইলেকট্রনগুলোকে বলতাম তখন থার্মিয়ন। এখন ধীরে ধীরে আমি এ পাতে প্রযুক্ত ধনাত্মক বিভবের মান ক্রমশ বৃদ্ধি করি, দেখব এই মাইক্রোঅ্যামমিটারে মানটা, অর্থাৎ প্রবাহ মাত্রার মানটা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ পাতের একটা নির্দিষ্ট ধনাত্মক বিভবের জন্য এই আই এর মান সর্বাধিক হয়। এরপরে আমি যতই এ পাতের বিভব বৃদ্ধি করি না কেন, আই এর মানের কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ কারেন্ট সম্পৃক্ত প্রবাহ পৌঁছে গেছে। এবার বলো দেখি, যদি সি পাতের সাপেক্ষে এ কে ঋণাত্মক বিভবে রাখা হয়, তাহলে কি হবে?
1: ফটো ইলেকট্রনগুলি বিকর্ষিত হবে।
0: হ্যাঁ ঠিক বলেছ, কেবলমাত্র যে ফটো ইলেকট্রনগুলির গতিশক্তি ঋণাত্মক বিভবের বিকর্ষণের বলের মানকে অতিক্রম করতে পারবে তারাই এ পাতে পৌঁছাবে। এ পাতে ঋণাত্মক বিভবের যে নির্দিষ্ট মানের জন্য ওই প্রবাহ মাত্রাটা আমরা কারেন্টটা জিরো পাই মাইক্রো অ্যামমিটারে, তাকে আমরা বলবো নিবৃতি বিভব। আমরা কি বুঝলাম না, কোনো ধাতব পৃষ্ঠের ওপরে যদি একটা উচ্চ কম্পাঙ্ক বা নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললেই ধাতব তল থেকে ইলেকট্রন নির্গত হয়, এই ঘটনাকে আমরা বলছি আলোক তড়িৎ ক্রিয়া। কিন্তু যদি আমরা খুব কম কম্পাঙ্কের আলো ধাতব প্লেটের উপরে ফেলি, তাহলে কিন্তু কোনো প্রকারের কোনো ইলেকট্রন নির্গমন হয় না, মাইক্রো অ্যামমিটারে কোনো রকমের কোনো রিডিং পাই না। একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেললে তখনই ইলেকট্রন নির্গমন শুরু হয়। যত কম্পাঙ্ক বৃদ্ধি পেতে থাকে ইলেকট্রনগুলো তত বেশি গতি শক্তি নিয়ে নির্গত হয়। যে কম্পাঙ্কের আলো ফেললে ইলেকট্রন নির্গমন শুরু হয় তাকে আমরা বলে থাকি সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এবং ওই সূচনা কম্পাঙ্কের করেসপন্ডিং যে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ তাকে আমরা বলবো সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বা থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। আলোর তীব্রতা আমি যত বৃদ্ধি করব তত বেশি পরিমাণে ইলেকট্রন নির্গত হবে। তাহলে এই যা যা আমি বললাম এখান থেকে তোমাদের কি কি ধারণা হলো যদি তোমরা একটু বলো।
1: একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ধাতব পৃষ্ঠের ওপর আপতিত হলে তবেই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হবে, ওই নির্দিষ্ট কম্পাঙ্ককে সূচনা কম্পাঙ্ক বলে।
2: আর যত আলোর কম্পাঙ্ক বৃদ্ধি করব তত ইলেকট্রনগুলির গতিশক্তি বৃদ্ধি পাবে, কিন্তু ইলেকট্রনের পরিমাণ বৃদ্ধি পাবে না।
1: আর আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি করলে ইলেকট্রনের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ ফটোকারেন্টের মানও বাড়বে, কিন্তু ইলেকট্রনগুলির গতিশক্তি একই থাকবে।
0: তাহলে যা যা আমরা জানলাম যদি আমরা একটা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই, কিভাবে লেখচিত্রটা আসবে একটু দেখো। যেখানে আমরা ভিন্ন ভিন্ন তীব্রতায়, অর্থাৎ তীব্রতার মান আলাদা আলাদা হচ্ছে, কিন্তু কম্পাঙ্কের মান স্থির আছে, সেক্ষেত্রে ওই এ আর সি পাতের মধ্যকার বিভব পার্থক্য তার সঙ্গে তড়িৎ প্রবাহের যদি আমরা একটা গ্রাফ প্লট করি, দেখব যে স্বাভাবিকভাবেই ভোল্টেজ বাড়ালে কারেন্ট ক্রমশ বাড়ছে, বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট ভোল্টেজের পর কারেন্টের মান আর কিন্তু বাড়ছে না, সেই প্রবাহকে আমরা বলছি সম্পৃক্ত প্রবাহ। এবং আবার এটাও আমরা জানি যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের বেশি আলো না পড়লে কিন্তু ইলেকট্রন নির্গমন শুরু হবে না। তাহলে এক্ষেত্রে দেখো ইন্টেনসিটির মান ভিন্ন ভিন্ন হওয়া সত্ত্বেও একটা নির্দিষ্ট ধাতব পৃষ্ঠের ক্ষেত্রে থ্রেশহোল্ড ভোল্টেজের মানটা কিন্তু ফিক্সড, হয়তো প্রবাহের মান বৃদ্ধি পাচ্ছে কিন্তু ভিএস এর মানে একই রকমই আছে। আর দু নম্বর গ্রাফটাও যদি আমরা দেখতে থাকি, সেখানে কি না, সেখানে তীব্রতা স্থির রেখেছি, অর্থাৎ আই স্থির রেখেছি,

0: তখন ভিন্ন ভিন্ন কম্পাঙ্কের ক্ষেত্রে এই বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রার মধ্যে কি সম্পর্ক? ভিন্ন ভিন্ন কম্পাঙ্কের ক্ষেত্রে নিবৃতি বিভবের মান কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে। আবার কি না, সম্পৃক্ত প্রবাহের মানও দেখো আপতিত বিকিরণের তীব্রতার উপরে নির্ভর করে, কিন্তু কম্পাঙ্কের উপরে নির্ভর করে না। অর্থাৎ নিউ থ্রি কম্পাঙ্ক, নিউ টু কম্পাঙ্ক, নিউ ওয়ান কম্পাঙ্ক, সব রকম কম্পাঙ্কেই একই তীব্রতার যদি হয়, তাহলে আমরা কারেন্টের যে মানটা পাচ্ছি সেটার কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এই আলোক তড়িৎ ক্রিয়ার এই পরীক্ষালব্ধ ফলাফলগুলোর উপর ভিত্তি করে বিজ্ঞানী ফিলিপ লেনার্ড ও মিলিকান কিছু সূত্রাবলী উল্লেখ করেছিলেন। প্রথমে কি বললেন, নির্দিষ্ট আলোক সংবেদী উপাদান বা ধাতুর জন্য আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আপতিত বিকিরণের তীব্রতার সঙ্গে সমানুপাতিক হয়, প্রবাহ মাত্রা সম্পৃক্ত মানে পৌঁছালেও তা কিন্তু বজায় থাকে। যে কোনো ধাতু বা উপাদানের ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হওয়ার জন্য একটি ন্যূনতম কম্পাঙ্কযুক্ত বিকিরণের প্রয়োজন। আপতিত আলোর তীব্রতা যতই বেশি হোক না কেন, সূচনা কম্পাঙ্কের থেকে যদি কম কম্পাঙ্কের আলো পড়ে তাহলে কিন্তু ইলেকট্রন নিঃসরণ ঘটবে না। নিবৃতি বিভব অথবা নিঃসৃত আলোক ইলেকট্রনগুলোর সর্বোচ্চ গতিশক্তি বিকিরণের কম্পাঙ্কের সমানুপাতিক, কিন্তু তীব্রতা নিরপেক্ষ হয়ে থাকে। অবশ্যই এটি একটি তাৎক্ষণিক ঘটনা এবং এই ক্রিয়া সাধারণত উষ্ণতা নিরপেক্ষ। এবারে দেখো, এই তড়িৎ ক্রিয়ার এই যে বৈশিষ্ট্যগুলোকে আমরা দেখলাম, আমি যদি আলোকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ধরি তাহলে সেটা কিভাবে আমি ব্যাখ্যা করব? আলোক যদি আমি তরঙ্গ রূপে কল্পনা করি তাহলে এটি শক্তি পরিবহন করতে পারে। আলো ধাতব পৃষ্ঠে আপতিত হলে ধাতু সেই শক্তি শোষণ করে, এই শক্তি ইলেকট্রনগুলিতে ছড়িয়ে পড়ে ও ইলেকট্রনগুলির গতিশক্তিতে রূপান্তরিত হয়, ফলে ইলেকট্রনগুলো ধাতব পৃষ্ঠ থেকে নিঃসৃত হতে পারে। কিন্তু এই তত্ত্ব দিয়ে আমরা আলোক তড়িৎ ক্রিয়ার তাৎক্ষণিক আচরণ বা ফোটো ইলেকট্রনের শক্তির ব্যাখ্যা করতে পারবো না। কেন পারবো না? দেখো, আমরা জানি যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি তরঙ্গ মুখে ছড়িয়ে থাকে। তরঙ্গ মুখের সাপেক্ষে একটা ইলেকট্রনের আকার অত্যন্ত ক্ষুদ্র হয়। একটা ইলেকট্রন তরঙ্গ মুখ থেকে শক্তি সঞ্চয় শুরু করে ধাতব পৃষ্ঠ থেকে বেরাতে বেশ কিছুটা সময় কিন্তু নেবে, কিন্তু আলোক তড়িৎ ক্রিয়ার পরীক্ষায় ধাতব পৃষ্ঠে আলোর আপতন এবং ধাতুপৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের মধ্যে সময়ের ব্যবধান মাত্র 10^-9 সেকেন্ড, অর্থাৎ প্রায় নেই বললেই চলে। আবার আলো যদি তড়িৎ চুম্বকীয় তত্ত্বই আমি ধরি, আপতিত আলোর তীব্রতা যত বেশি হবে নিঃসৃত ফোটো ইলেকট্রনের শক্তিও তত বেশি হবে। কিন্তু আমরা এখানে দেখলাম নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর তীব্রতার মান যাই হোক না কেন, ফোটো ইলেকট্রনের শক্তি একই থাকবে, আর এই শক্তির মান কখনোই ইভিএস অপেক্ষা বেশি হতে পারে না। আবার দেখো, এই তরঙ্গ তত্ত্ব অনুযায়ী আলোর কম্পাঙ্কের মান যাই হোক না কেন, নির্দিষ্ট সময় ধরে পর্যাপ্ত পরিমাণে আলোর আপতনের ফলে ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটবে, কিন্তু বাস্তবে কি এটা দেখা যায়?
1: আলোর কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্কের থেকে কম হলে ফোটো ইলেকট্রন নিঃসৃত হবে না।
0: তাহলে কোনোভাবেই সূচনা কম্পাঙ্কের থেকে কম কম্পাঙ্কের আলো পড়লে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে না। আবার অন্যদিকেও আমরা দেখছি আপতিত আলোক তরঙ্গ ধাতব পৃষ্ঠে থাকা সকল ইলেকট্রনের উপর সমানভাবেই ক্রিয়া করবে। এমন নয় যে কিছু ইলেকট্রন শক্তি গ্রহণ করে নিঃসৃত হবে আর কিছু থেকে যাবে, বরং নির্দিষ্ট সময় পরে নিঃসরণের জন্য প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে সকল ইলেকট্রনই ধাতু পৃষ্ঠ থেকে বেরোবে। তাই তরঙ্গ তত্ত্ব অনুযায়ী আলোক তড়িৎ প্রবাহ তীব্রতার উপর নির্ভর করে না। যে কোনো তীব্রতার আলো পড়লেই আলোক তড়িৎ ক্রিয়া কিন্তু ঘটবে, কিন্তু বাস্তবে পরীক্ষার ফল থেকে আমরা কি দেখছি, তড়িৎ প্রবাহ তীব্রতার উপর নির্ভরশীল। অর্থাৎ তরঙ্গ তত্ত্ব দিয়ে আমরা আলোক তড়িৎ ক্রিয়ার তাৎক্ষণিক আচরণ, ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, প্রারম্ভ কম্পাঙ্ক কিছুই ব্যাখ্যা করতে পাচ্ছি না। তাহলে আমাদের এইখানেই প্রয়োজন কোয়ান্টাম তত্ত্বের। আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলি প্রথম ব্যাখ্যা করতে সফল হন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। প্ল্যাঙ্কের কৃষ্ণ বস্তু বিকিরণের ধারণা থেকে তিনি বলেন, বিকিরণ বা আলো তরঙ্গের মতো শুধু আচরণ করে না, এটি হলো অসংখ্য বিচ্ছিন্ন আলোর কোয়ান্টার স্রোত, অর্থাৎ আলোক শক্তি ছোট ছোট প্যাকেটের মতো ক্ষুদ্র অংশে এককভাবে সঞ্চিত থাকে। তার আগে আমরা জানি কৃষ্ণ বস্তুর বিকিরণ সম্বন্ধে। এমনিতেই আমরা জানি যে কোনো বস্তু যে কোনো উষ্ণতায় শক্তি বিকিরণ করতে পারে, এই শক্তিকে আমরা তাপীয় বিকিরণ বলি। এর বৈশিষ্ট্যগুলি উষ্ণতা এবং ওই বস্তুর প্রকৃতির উপরই নির্ভর করে। এই বিকীর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ জিরো থেকে কিন্তু ইনফিনিটি। নিম্ন উষ্ণতায় তাপীয় বিকিরণের সঙ্গে সম্পর্কযুক্ত কম্পাঙ্কগুলি বর্ণালীর অবলোহিত অঞ্চলে থাকে, তাই এই বিকিরণকে খালি চোখে আমরা দেখতে পাই না, কিন্তু ত্বক দিয়ে অনুভব করতে পারি। এবারে বস্তুকে যদি আমি উত্তপ্ত করি তাহলে কি হবে? সেখান থেকে আরও কিছু বেশি পরিমাণে বিকিরণ ঘটবে। সেই বিকীর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কারোর পরিমাণ কম, কারোর পরিমাণ বেশি। যেটা যেটা বেশি পরিমাণে বিকিরিত হবে সেই বর্ণই আমরা দেখতে পাই। যেমন আমি একটা ছোট্ট তোমাদের উদাহরণ দিই, একটা লোহার দণ্ডকে যদি আমি উত্তপ্ত করি তা ক্রমশ লাল হতে থাকে। এই অবস্থায় বস্তু থেকে নিঃসৃত, অর্থাৎ লোহার দণ্ড থেকে নিঃসৃত বিকিরণে অবলোহিত আলোর কম্পাঙ্কের সঙ্গে দৃশ্যমান লাল আলোর কম্পাঙ্কের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, সেই জন্য আমরা লাল দেখছি। লোহাকে যদি আরো উত্তপ্ত করলে লাল থেকে ক্রমশ সেটা সাদা হতে থাকে। এই অবস্থায় বলা যায় এই বস্তু থেকে নিঃসৃত বিকিরণে দৃশ্যমান আলোর সব কম্পাঙ্কের আলো সঠিক মাত্রায় উপস্থিত থাকে বলেই বস্তুটিকে সাদা দেখায়। এই যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কালারের যে রিলেশন, সেটা আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি জানো? এটা আমরা অ্যাপ্লাই করতে পারি কোনো একটা নক্ষত্রের উষ্ণতা নির্ণয়ে, অর্থাৎ ওই নক্ষত্র বা স্টার থেকে কি ওয়েভলেন্থ রেডিয়েটেড হচ্ছে তা নির্ধারণ করলেই আমরা আন্দাজ করতে পারবো ওই নক্ষত্রের উষ্ণতা সম্বন্ধে। তাহলে এই উপরের আলোচনা থেকে আমরা এতক্ষণ ধরে যে ধারণাগুলো করলাম, যেটা কি না, তাপীয় বিকিরণ হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যা তরঙ্গ দৈর্ঘ্যগুলো অবলোহিত দৃশ্যমান এবং অতিবেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একটি নিরবচ্ছিন্ন বন্টন। এই বিকিরণের প্রকৃতি বিকিরকের উষ্ণতার উপরে নির্ভর করে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এই তাপীয় বিকিরণ বর্ণালী কিন্তু নিরবচ্ছিন্ন নয়। কৃষ্ণ বস্তু বলতে আমরা কি বুঝি? যে বস্তুতে যে কোনো ওয়েভলেন্থের আলো পড়ুক না কেন, ওই বস্তু ওইটি শোষণ করে নেবে, কোনো রকমের কোনো আলো রিফ্লেক্ট বা ট্রান্সমিট করবে না, ফলে বস্তুটিকে কালো দেখায়। এই জন্য এই বস্তুটিকে আমরা কৃষ্ণ বস্তু বলি। কিন্তু কৃষ্ণ বস্তুকেও উত্তপ্ত করলে তারও তাপীয় বিকিরণ ঘটবে। কিছু তরঙ্গ দৈর্ঘ্য বেশি বিকিরণ ঘটে, কিছুর কম। স্বাভাবিকভাবে একটা জিনিস বিচার করে দেখো, একটা বস্তুকে আমি উত্তপ্ত করলাম, এবার সে ঠান্ডা হচ্ছে, যখন ঠান্ডা হবে সে বিকিরণ করছে। স্বাভাবিকভাবেই কম তরঙ্গ দৈর্ঘ্যের যেটা বিকিরণ করবে তার পরিমাণ বেশি হবে, এবং যত ধীরে ধীরে যত সে ঠান্ডা হতে থাকবে তত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণটা ক্রমশ কমতে থাকবে। কিন্তু আমরা যদি এই বাস্তব পরীক্ষালব্ধ ফলাফল যদি আমরা থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল যদি আমরা যদি দুটো গ্রাফের মধ্যে তুলনা করি, দেখবো সে দুটো কিন্তু মিলছে না। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ক্ষেত্রের থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল গ্রাফ একদমই মিলছে না।
1: কেন মিলছে না ম্যাম?
0: না মেলার কারণ হচ্ছে আমরা থিওরিটিক্যালি ধরে নিয়েছিলাম আলোর মধ্যে কেবলমাত্র তরঙ্গ ধর্ম আছে। বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক এই ঘটনাকে ব্যাখ্যা করার জন্য একটি অ্যাসাম্পশন করেন। কি সেই অ্যাসাম্পশন? না, উনি বলেন আলো হলো একটা এনার্জি প্যাকেট, প্রত্যেকটা প্যাকেটকে কোয়ান্টাম, এবং একসঙ্গে সবগুলো এনার্জি প্যাকেটকে কোয়ান্টা বলে। এই জন্যই ম্যাক্স প্ল্যাঙ্কের এই তত্ত্ব বা থিওরিকে আমরা কোয়ান্টাম থিওরি অফ লাইটও বলতে পারি। আর প্রত্যেকটা প্যাকেটের এনার্জি হলো এইচ নিউ, যেখানে এইচ এর মান 6.626 × 10⁻³৪ জুল সেকেন্ড। এইচ কে বলা হয়ে থাকে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এবং নিউ হলো যে আলোর ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক। এবার যদি আমি আলোকে তরঙ্গ হিসাবে ধরি, ধরো আমি বললাম 500 Hz কম্পাঙ্কের একটি আলো, তাহলে আমি যদি তাকে তরঙ্গ দিয়ে বোঝাতে চাই তাহলে বলবো যে ভিন্ন ভিন্ন তরঙ্গ যাদের কম্পাঙ্ক 500 Hz তারা সঞ্চালিত হচ্ছে। আবার যদি কণা দিয়ে আমি বোঝাতে চাই তাহলে আমি বলবো ভিন্ন ভিন্ন H×500 Hz এনার্জির প্যাকেট প্রবাহিত হচ্ছে। এই যদি অ্যাসাম্পশনটা আমরা করি, তারপরে যদি আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণের বর্ণালী বিশ্লেষণ করতে যাই, দেখব থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল গ্রাফ একদম মিলে যাচ্ছে। আমি তোমাদের আগে ইলেকট্রন ভোল্ট এককটা কি বললাম আর এনার্জি ইকুয়াল টু ই ইকুয়াল টু এইচ নিয়েও বললাম, সেখান থেকে আমাকে একটা গাণিতিক সমস্যা তোমার একটু সমাধান করে বলো তো, যে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য

0: বিশিষ্ট আলোর শক্তি বা এনার্জি কত?
1: আমরা জানি E is equal to h nu, nu কে লিখতে পারি c by lambda, h মানে 6.626 × 10⁻¹⁴, c কে লিখতে পারি 3 × 10⁸, lambda কে লিখতে পারি 700 × 10⁻¹⁹. তাহলে এটাকে গণনা করে ফলাফল বেরোচ্ছে 1.75 × 10⁸ ইলেকট্রন ভোল্ট।
0: 1905 সালে এই আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করার জন্যই বিজ্ঞানী আইনস্টাইন প্ল্যাঙ্কের এই কোয়ান্টাম তত্ত্বকে পরিবর্তন করে ফোটন কণার ধারণা প্রবর্তন করেন। এবং এই তত্ত্বের মূল কথা, তড়িৎচুম্বকীয় বিকিরণ তরঙ্গ ধর্মই নয়, বরং এটি এক ধরনের কণার স্রোত। এই কণার নাম ফোটন। এই ফোটন কণার বৈশিষ্ট্যগুলো নিয়ে একবার আলোচনা করে নি। প্রতিটি ফোটন কণাই কিন্তু নিস্তড়িত। প্রতিটি কণাই আলোর গতিবেগে চলাচল করে, কোনো ঘটনাতেই এই বেগের কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটে না। তাহলে একটা ফোটন দ্বারা বাহিত শক্তির পরিমাণ এইচ নিউ, যেখানে নিউ হলো বিকিরণের কম্পাঙ্ক। তাহলে বলতো, ফোটন কণার সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে?
1: সংখ্যা যত বেশি হবে শক্তির পরিমাণও তত বাড়বে, ফলে বিকিরণের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
0: ঠিক বলেছো। ফোটনের ভর নির্ণয় করা কিন্তু খুব জটিল পদ্ধতি, যেহেতু আলোর গতিবেগে গতিশীল কণা তো, কিন্তু ফোটনের স্থির ভর আমরা জিরো ধরতে পারি। তাহলে আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুসারে কোনো কণার স্থির ভর এম জিরো এবং ভরবেগ যদি পি হয়, তাহলে কণাটির শক্তি হয় E = √p² c² + m0² c^4। তাহলে ফোটনের ক্ষেত্রে m0 এর মান আমরা জিরো বসাতে পারি। তাহলে দেখো, E = আমরা পাবো p × c, বা p = E/c, e মানে এনার্জি, hν/c। তাহলে একটা মজার ব্যাপার দেখো, ফোটন ভর ইন কণা, কিন্তু এর একটি সুনির্দিষ্ট ভরবেগ আছে। আর এই আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করার জন্য আইনস্টাইন কতগুলো সিদ্ধান্ত নেন। ধাতু পৃষ্ঠে আলোক রশ্মির আপতন হয় ফোটন কণার স্রোত হিসাবে, অর্থাৎ নিউ কম্পাঙ্কের আলোর জন্য ফোটন কণার শক্তি এইচ নিউ। এবারে দেখো, স্বাভাবিকভাবেই ধাতব পৃষ্ঠে পড়লে ইলেকট্রনের সঙ্গে আপতিত ফোটনের সংঘর্ষ হয়। এইখানে ইলেকট্রন মানে আমরা বলবো মুক্ত ইলেকট্রন, এই শব্দটা আমরা ব্যবহার করব, যে ধাতব পৃষ্ঠের উপরে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে সেগুলোই বেরিয়ে আসছে। মুক্ত ইলেকট্রন কি সেন্সে বলছি আমরা? না, আমরা একটা পরমাণুর গঠনে জানি ইলেকট্রন থাকে, আর 1 গ্রাম অণুতে যদি অ্যাভোগাড্রো সংখ্যক থাকে, তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সংখ্যাটা কতটা বড়, কি বিশাল, আমরা এটা বুঝতে পাচ্ছি। এবারে দেখো, একটা ইলেকট্রনকে শুধুমাত্র তার নিউক্লিয়াসই আকর্ষণ করছে তা নয়, আশেপাশের নিউক্লিয়াসও আকর্ষণ করছে একটা পরমাণুর মধ্যে। যদি আমরা কল্পনা করি, একদম ওপরের দিকে যে ইলেকট্রনগুলো আছে তার ডান দিক, বাম দিক, নিচের দিকে সব রকম ইলেকট্রন আকর্ষণ করছে, কিন্তু একদম উপর পোর্শনে কিন্তু কেউ তাকে কোনো আকর্ষণ করছে না। সেইখান থেকে আমরা বলতে পারি ধাতব পৃষ্ঠের উপরে থাকা ইলেকট্রনগুলো মুক্ত ইলেকট্রন। এই ইলেকট্রনের সঙ্গে যখন ফোটনের সংঘর্ষ হয়, তবে সংঘর্ষটা কিন্তু সম্পূর্ণ স্থিতিস্থাপক, কোনো রকমের এনার্জি কিন্তু লস হচ্ছে না। তাহলে হয় কি হবে, না ফোটনটা সম্পূর্ণ এইচ নিউ শক্তি নিয়ে প্রতিফলিত হয়ে যাবে, অথবা এইচ নিউ শক্তির পুরোটাই ইলেকট্রনকে হস্তান্তর করবে। আবার দেখো, এই এইচ নিউ শক্তির যে ইলেকট্রনকে হস্তান্তর করবে সেটা আবার দুভাবে ভাগ হয়ে যাবে। যখন এই একটা ইলেকট্রনকে বের করার জন্য কিছু শক্তি লাগবে, বাকি শক্তিটা যাবে ইলেকট্রনকে গতি দেওয়ার জন্য। আমি একটা ধরে নিচ্ছি যে কোনো একটা ফোটনের শক্তি 8 ইলেকট্রন ভোল্ট। এবারে ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে বের করতে গেলে একটা ন্যূনতম শক্তি লাগবে, যেটা আমি বললাম যে মুক্ত ইলেকট্রনের ক্ষেত্রে ওপরের দিকে এনার্জি কেউ আকর্ষণ করছে না বলে আপাতত তাকে মুক্ত ইলেকট্রন আমরা বলছি। তাহলে সেই রকম ইলেকট্রনকে বের করতে গেলে যে ন্যূনতম শক্তি লাগে সেটার নাম হচ্ছে কার্য অপেক্ষক। এবারে ওই ইলেকট্রনে ধাতব পৃষ্ঠের জন্য ওই ইলেকট্রনকে নির্গত করতে ধরো 3 ইলেকট্রন ভোল্ট এনার্জি লাগে, তাহলে 8 ইলেকট্রন ভোল্টের ফোটন পড়লো, সেখান থেকে 3 ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন এনার্জি নিল নিজেকে ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত করার জন্য। তাহলে বাকি থাকলো কত, না 8 − 3 = 5 ইলেকট্রন ভোল্ট। এই 5 ইলেকট্রন ভোল্ট এনার্জিটাই ইলেকট্রনকে গতিশক্তি দিতে সাহায্য করবে। এই 5 ইলেকট্রন ভোল্টটা পেলেই সেটাই হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি সে লাভ করতে পারবে। তাহলে ধাতু পৃষ্ঠ থেকে বের হওয়ার জন্য ইলেকট্রনের শক্তি ন্যূনতম হবে, অর্থাৎ যখন কেবলমাত্র আমার W0 পরিমাণ শক্তি, অর্থাৎ কার্য অপেক্ষকের পরিমাণ শক্তি যদি ইলেকট্রন

0: নেয়, কিন্তু বাস্তবে দেখা গেছে ন্যূনতম এনার্জি নয়, তার থেকে একটু বেশি পরিমাণ এনার্জি লাগে ইলেকট্রনের ওই ধাতব পৃষ্ঠ থেকে বেরাতে। তাহলে আমি যা বললাম সবটাই যদি আমি একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করি তাহলে কি হবে, দেখো h nu equal to w zero plus e max, যেখানে e max equal to h nu minus w zero। এবার ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ যদি ভি ম্যাক্স ধরি তাহলে ই ম্যাক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স, বা হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স সমান এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো। আবার আমরা এটাও জানি যে নিবৃতি বিভবের মান যদি ভি জিরো হয় তাহলে ই ম্যাক্স ইকুয়াল টু ই ভি জিরো, বা আমরা কোনো কোনো এতে আছে দেখবি ভি এসও আছে, ডব্লিউ ই ম্যাক্স ইকুয়াল টু ই ভি এস। তাহলে এই মানটিকেও যদি আমরা সমীকরণে বসিয়ে দিই তাহলে পাবো ই ভি জিরো ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো। তাহলে এখানে আমরা যতগুলো সমীকরণের উল্লেখ করলাম সবকটি কিন্তু আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। প্রথমেই কি ছিল না, আলোক তড়িৎ ক্রিয়ার তাৎক্ষণিক আচরণ। দেখো এইচ নিউ শক্তিসম্পন্ন ফোটনের সঙ্গে ইলেকট্রনের স্থিতিস্থাপক সংঘর্ষের ফলেই শক্তির হস্তান্তর হয়, এর জন্য কিন্তু কোনো সময়ের ব্যবধান লাগে না। আচ্ছা ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি এটা কিভাবে ব্যাখ্যা করব, না নির্দিষ্ট ধাতু পৃষ্ঠের কার্য অপেক্ষক ধ্রুবক, প্রতিটা ধাতুর জন্যই তার একটা নির্দিষ্ট কার্য অপেক্ষক আছে। আবার একবর্ণী আলোর ক্ষেত্রেও তার কম্পাঙ্ক ধ্রুবক, অর্থাৎ লাল আলোর জন্য একরকম কম্পাঙ্ক, হলুদ আলোর জন্য একরকম কম্পাঙ্ক। তাহলে এই যে সমীকরণ ই ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো, সেখান থেকে দেখো আমি বলছি ডব্লিউ জিরো কনস্ট্যান্ট, একবর্ণী আলোর ক্ষেত্রে নিউ কনস্ট্যান্ট, এইচ তো কনস্ট্যান্টই, তাহলে ই ম্যাক্স এর মানও ধ্রুবক, অর্থাৎ আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক স্থির রেখে তীব্রতা যতই বাড়ানো হোক না কেন ফোটো ইলেকট্রনগুলি কখনোই ইম্যাক্স অপেক্ষা বেশি গতিশক্তি অর্জন করতে পারে না। এখানে তোমাদেরকে আমি একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। দেখো ধরো আমরা দুটো বাল্ব নিলাম, একটা 60 ওয়াটের বাল্ব, একটা 100 ওয়াটের বাল্ব, এবং বাল্ব থেকে হলুদ রঙের আলো বেরোচ্ছে। তাহলে 60 ওয়াটের বাল্ব থেকেও ধরো ইলেকট্রন আমি ফোটন নির্গত হচ্ছে, 100 ওয়াটের বাল্ব থেকেও ফোটন নির্গত হচ্ছে। তাহলে কোন ক্ষেত্রে ফোটনের সংখ্যা বেশি, 100 ওয়াটের ক্ষেত্রে ফোটনের সংখ্যা বেশি। কিন্তু আমরা ফোটনের এনার্জি মানে কি জানি, এইচ নিউ, নিউ এর মানের কি কোনো চেঞ্জ হয়েছে,
1: না ম্যাম।
0: তাহলে নিউ এর মানে যদি কোনো চেঞ্জ না হয়ে থাকে শক্তির পরিমাণ এইচ নিউ কনস্ট্যান্ট, শুধু তীব্রতার জন্য পরিমাণ বেশি। যদি এটা হলুদ আলোর জায়গায় আমি লাল আলো করে দিতাম তখন দেখা যেত শক্তির পরিমাণ কিন্তু তখন কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এবারে দেখো প্রারম্ভ কম্পাঙ্ক এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী, না নির্দিষ্ট ধাতু পৃষ্ঠের কার্য অপেক্ষক ডব্লিউ জিরোটা ধ্রুবক, আপতিত আলোর কম্পাঙ্ক নিউ কমাতে থাকলে ইম্যাক্স এর মানও ক্রমশ কমতে থাকবে, কমতে কমতে একসময় জিরোতে নেমে আসবে। সেই অবস্থার কম্পাঙ্ক নিউ জিরো হলে জিরো ইকুয়াল টু, অর্থাৎ ইর মান আমি জিরো বসাচ্ছি, এইচ নিউ জিরো মাইনাস ডব্লিউ জিরো, বা নিউ জিরোর মান ডব্লিউ জিরো বা এইচ। এবার দেখো ফোটো ইলেকট্রনের গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না, তাই আলোর কম্পাঙ্ক নিউ জিরো অপেক্ষা কম হলে কোনো নিঃসরণই হবে না। অর্থাৎ ওইটা যেটা আমরা বলেছিলাম যে কোনো তীব্রতার আলো, যে কোনো কম্পাঙ্কের আলো পড়লেই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হবে, কিন্তু এই সমীকরণের সাহায্যে আমরা বোঝাতে পারলাম যে নিউ জিরোর থেকে কম কম্পাঙ্কের আলো পড়লে কোনো রকমের কোনো ইলেকট্রন নিঃসৃত হবে না। তাহলে ই ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো, আবার ডব্লিউ জিরোর মান আমি এইচ নিউ জিরো বলতে পারি, তাহলে এইচ ইকুয়াল টু নিউ মাইনাস নিউ জিরো। আমরা আপতিত আলোর তীব্রতার ওপর আলোক তড়িৎ প্রবাহ মাত্রার কিভাবে নির্ভর করে এবং কম্পাঙ্ক স্থির রেখে আলোর তীব্রতা বৃদ্ধি পেলে ধাতব পাতের উপর আপতিত ফোটন সংখ্যাও বৃদ্ধি পায়, ফোটন এবং ইলেকট্রনের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়, ফলে বেশি সংখ্যক ইলেকট্রন নির্গত হয় এবং আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বাড়তে থাকে। তাহলে আলোক তড়িৎ ক্রিয়ার পরীক্ষালব্ধ ফলাফল আইনস্টাইনের সমীকরণ দ্বারা ব্যাখ্যা করা সম্ভব, এবং আলোর মধ্যেও যে কণাধর্ম আছে তা আবার আমরা প্রমাণিত করতে পারলাম। আশা করছি এই চ্যাপ্টারটা যে আমি আলোচনা করলাম তোমাদের সব কিছুটাই ভালোভাবে পরিষ্কারভাবে তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।
2: এতক্ষণ শুনছিলেন দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা বিষয়ে আলোচনা। আলোচনা করলেন শিবপুর SSPS বিদ্যালয়ের শিক্ষিকা মধুরা কর, সঙ্গে দুজন শিক্ষার্থী।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 74%। বিকেল 5:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 16.7 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি।

জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই সন্ধে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি রবি লোচন মুর্মু এবং সহশিল্পীরা, 6:15 সাঁওতালি অনুষ্ঠান চক্ষুদান বিষয়ে সচেতনতা নিয়ে ডাক্তার সন্তোষ কুমার সরেনের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন, পরে লোকগীতি দুলালীবালা সরেন এবং সহশিল্পীরা। কৃষি কথার আসর 6:38 পরজীবী ঘটিত রোগ এবং জনস্বাস্থ্যে প্রভাব, ডক্টর সুরজিৎ বৈদ্যর সাক্ষাৎকার নেবেন সুব্রত চক্রবর্তী। এরপর মিলেট চাষের গুরুত্ব, ডক্টর কৌশিক ব্রহ্মচারীর সাক্ষাৎকার নেবেন পবিত্র কুমার মণ্ডল। সাড়ে 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় সুইসাইড কি ঠেকানো সম্ভব। অতিথি ডাক্তার গৌতম বন্দ্যোপাধ্যায়, সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, সন্তুর বাজিয়ে শোনাবেন অখিল রায়। আবৃত্তির আসর 9:30 বিভিন্ন কবির কবিতা পাঠ করবেন অরুময় বন্দ্যোপাধ্যায়। জেলায় আকাশবাণী শুনবেন 9:45। রাত 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত ঋতপা মুখোপাধ্যায়ের কণ্ঠে। লোকগীতি 10:45 শিল্পী প্রভাস মণ্ডল। রাত 11:00 বাঁশিতে লঘুসঙ্গীতের সুর, বাজিয়ে শোনাবেন সুরজিৎ সেনগুপ্ত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল মহাশ্বেতা মজুমদারের কণ্ঠে রাত 11:10। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে সন্ধে 6:10 বার্তা উপস্থাপনায় রোশন মুরারকা, 6:30 গুলগুলশান রোশন মুরারকার উপস্থাপনা, 7:10 শিল্প সংলাপ, বিষয় শ্রমজীবীদের মানসিক স্বাস্থ্য, ডাক্তার দেবাশিস দাসের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল। দর্পণ 7:30 উপস্থাপনায় রোশন মুরারকা, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
1: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।

আকাশ বানী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমা খন পৌন সাই মড়েগেল তুরুই গেটুডা তুরুই মেটারে হবে না তেহিঞা সান্তাড়ি আখড়া।

0: ᱡᱟᱣᱟᱭ ᱜᱚᱢᱠᱮ ᱚᱲᱟᱜ ᱨᱮᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱠᱚ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱞᱟᱹᱭ ᱛᱚᱨᱟ ᱞᱮᱠ ᱠᱟᱱᱟ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱵᱮᱼᱟᱹᱭᱤᱱᱤ ᱞᱮᱱᱫᱮᱱ ᱨᱮᱭᱟᱜ ᱞᱟᱹᱞᱤᱥ ᱛᱩᱱᱠᱷᱤ ᱛᱚᱞᱟᱥ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱚᱯᱷᱤᱥ ᱫᱟᱨᱟᱝ ᱨᱮ ᱥᱮᱱ
1: কিন্তু অসুবিধা তো হয়ে উনি যখন গজনা তাহলে ওনা দায়িত্ব আজরেন যাহাই এরা উরু গিদের পেড়া হর উনকু ওনা দায়িত্ব দহাতে হয়ে থাকে সময়ের খবর কিন্তু উনকু এত শোক রে কথা হ্যাঁ দুঃখ রে কথা হ্যাঁ আদ ওনা জিনিস কত চটমেনতে বাং দিশা আমদম দিশা কেদা আট ঘন্টা বাদ রে আদ উন দো খবর হতা কথা এম কত দো লাভ দো বাং কন্ডিশন এটা রকম কেন উন দো তবু নিয়ম দো হয় কানা আম জিন দিনে জেবেটাম তাহেনা আমার যদি ইচ্ছে তাহেনা আই ব্যাংক মেনা অড়ে ফর্ম নামা ফর্ম এম ফিল আপ কতম দো আমরেন গিদর পিদরেম লয়ে কো উনকু পে খবর কো ফোন নাম্বার কো লহার কাম জোগাড় কা আর গুর পরে তিনা তাড়াতাড়ি সম্ভব উনকু ফোন আগ খান উনকু কে হেজ কাতে কো ইদিয়া আদো আমান্দ ইনেটুকু কে ইনেটুকু খবর কো খান গে আমান্দ খবর কে কামি তো চাবায় তবে উন সময় মিটা ফর্ম কো ফিল আপ চকো যে কনসেন্ট আম রাজি কেনা রাজি মেনা মেয়া যে ইন বাবা সে ইন আইউ সে যাহাই ইন কাকা নিয়া মেন আমরে আম আমারে রাজি মেনা আর নয়া সাথে আর মিটা কথা লিয়ে আডি হল কো বতর হাত যে মেন ইদি লেখান কারকা নেল তেদো কাল কাহা হুইয়া বাং চেহারা সে বাই নেলা
2: ডেড বডি
1: ডেড বডি আডি বাড়ি নেলা আদ নয়া লয়ে সাডে ইদা যে উনকু এমন চেহারা কো তুলো আর এমন চেহারা কো সিলেই টকা আমি নেলতে তো বাম বুঝ দাঁড়িয়ে নুয়া মেট কো তুলো কথা সে বাং কো তুলো সুতরাং ওনা নিয়ে তো বতর দো বানু খালি আবহাওয়া কামি হয়ে কেন যাই কো দান লাগি দো কেন সময়ের আই ব্যাংক মিটাম ফোন
2: আচ্ছা
1: ইনার থেকে হয়ে কাম
2: এবার নয় তো আম লিখিতাম যে যাহাই জেবের হর উনি লাহাখন গে মিটাম আই ব্যাংক খন ফর্ম হাতাও কাতে ফিল আপ কাতে আই ব্যাংক রে জমা কিদা এবার উনি গুর লেন কেনে আই ব্যাংক রেন হর হেজ কাতে উনি মেট কো তুলো দিয়া যদি নঙ্কান ঘটনা ঘটা মিটাম হরে গজ এনায়
1: উনি রেন গিদরে ইচ্ছা কিদা যে ইঞ্জিন দানা
2: ইন বাবা মেদ দিন দানা
1: দানা হ্যাঁ আম সাথ সাথ আই ব্যাংক রেন হর ফোন কমে ফোন কো যে নঙ্কা নঙ্কা ব্যাপার হয়ে কেন ইঞ্জিন দান লাগে যদি পে হিজুক উনকু কই দিয়া সাথ থেকে কই হিজুক
2: তিনা সচেতনতা মেনা অ্যাওয়ারনেস তিনা মেনা আম কলেকাম নিয়ালদা আবো হড়কো তালারে অ্যাওয়ারনেস
1: অ্যাওয়ারনেস বানুয়া নয়া কথা তো লই দো বাং গানো খান নেতারেম নিয়ালা আডি জায়গারে গে আবারে ব্লাড ডোনেশন কো কো করা হয় সুতরাং ওনা সাঁও থেকে নয়া যেহেতু ডোনেশন গে আই ডোনেশন নয়া হয় নিতুম কদ কাডি হড় কো আঁজম কদ করা রেনা ইচ্ছে হয় মেনা থাকো কিছু হয় হয়তো ফর্ম কো ফিল আপ কদ বাং কো বাডায় নয়া কথা তো বাং কেন তবে আম আদমি যত কো বাডায় নয়া কথা বাং কেন তো আবো নড়ে মিটাং অসুবিধা মেনা যেমন হয়ে কেনা আবো যাহা করে বন তাহেন আবো দো শহর বাজার খন সাধারণত আডি ফারাক রে বন তাহেন ওনা সুর করে আই ব্যাংক বানু ইন যখন খবর ইন উনি হিজু হিজু থেকে আডি টাইম নষ্ট হয় না কো অ্যাওয়ারনেস থাকে কথা হ সম্ভব বাং হই কেন তবু অ্যাওয়ারনেস যে বানু আর নয়া বাড়তি রেনা সে নয়া আর প্রচার রেনা আর অ্যাওয়ারনেস বাড়তি রেনা সুযোগ কিন্তু মেনা গিয়া

0: ᱟᱠᱟᱫᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱜᱮ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱟᱨᱚ ᱵᱚᱱ ᱮᱣᱟᱨᱱᱮᱥ ᱵᱚᱱ ᱠᱚᱨᱟᱣᱟ ᱵᱟᱹᱭ ᱵᱟᱹᱭ ᱛᱮᱵᱚᱱ ᱵᱟᱹᱲᱛᱤ ᱤᱫᱤᱭᱟᱠᱚ ᱛᱟᱨᱯᱚᱨᱮ
1: ᱫᱷᱟᱨᱮ ᱯᱟᱥᱮ ᱨᱮ ᱟᱨᱚ ᱟᱭᱢᱟ ᱦᱚᱲ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱ ᱠᱷᱟᱱ ᱩᱱᱠᱩ ᱦᱚᱸ ᱵᱚᱱ ᱞᱟᱹᱭ ᱟᱠᱚᱣᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱵᱮᱝᱠ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱮᱠᱟᱣᱩᱱᱴ ᱠᱷᱩᱞᱟᱹᱣ ᱞᱮᱠᱷᱟᱱ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤ
0: করলাম। বিশেষ কায়তে হয়তো এরপরে তো হুড়ু কক ইয়ে হেড়ে দেখো অনে অনে মেটরে যদি ওনাতেম চুবোগ ইয়েতে হুড়ু রেনা ইয়ে দারেতে কিংবা হুড়ু দেওয়ার সময় ওনা মেটরে যদি যাহাতে পাশির বলোয়ামা নয় কদ আডি ডেঞ্জারাস গিয়ে। তারপরে লসট হাসা যদি বলোয়ামা মেটরে নয় কদ আডি ডেঞ্জারাস গিয়ে। যে চালাওনা রগায় রগায়ক নাতে এমন বাই বাধ্য তো যে একদম কামি অচল চেন বাই চিকা দাঁড়িয়ে গিতিজ কানায় অনকা তো অনকা তো কামি কানায় দাগ হজরক কাটিজ নেগলেক্ট নেগলেক্ট কে এমন মিটান জিনিস হই দাঁড়া তো ওনাকে আমি কড়া দাঁড়া। ইন সন্দেশ যাহাগে অসুবিধা তোমা মিটান কোয়ালিফাইড ডাক্তার ঠেন নেল হচ
2: অ্যাওয়ারনেস লাগিতে মানে সচেতনতা আগু লাগিতে আপনি যদি যাহাম লাই তাবা
0: না হয় যেমন বন গালমারা খান না গালমারা গালমারা থেকে মেটা মিটিং ডাকাও কাতে হ কাতে লাভ দো বানো
2: মেটা ভাই কথা লিখে আব নেতার তো গোটা গাঁওতা কোগে আতো আতো রেন গাঁওতা কোগে ব্লাড ক্যাম্প কো বৈশবেদা
0: হ্যাঁ আদি জায়গা রে হই
2: আদি জায়গা রে হই লঙ্কা কে আই ক্যাম্প হইও
0: আদি আদি সারা রে না কথা কানা আদ নঙ্কান আই ক্যাম্প হ হইও কান থান আই ক্যাম্প করে না হ নেতার দো আদি সরকার আদি নিয়ম কয় বন্ধাও কদা না তে আই ক্যাম্প কিছু কম আকনা তবু আই ক্যাম্প বাং হইও কান থান না কথা তো বাং কান আই ক্যাম্প হইও কান থান হইও কান গে এখনো আদ অহনো করে খন প্রচার বই বইতে লইতে লই সাড়ে যেন আদ নঙ্কা যাহা করে বন আবা বন আলোচনা করে বন দুলো বা গল্পর মধ্যে থেকে লই আকো আর উনকু আই ব্যাংক রেন হর তো মেনা কোগে উনকু তো প্রচার এর গিয়া বই বইতে ওনা হ প্রচার প্রচার তে আনতে হাম মুচেডার চালা উনদিন তো ব্লাড দান তে হর কো আডি কবতর কান তে নেতা তো উনকু কলা হাই যে কেন তো গাবো বন না দেবন আশা দাঁড়া গাপা হলো উনকু কলা হাই যে ইন সেটা ইন রাপা গিড়ি কা হ্যাঁ পশ্চিম ইনড়ে জেন জাম নোয়া হুদিস দ বানু তো কা না কথা দ কিন্তু আডি রকম অসুবিধার মধ্যে হয়তো ওনা দ বাং সম্ভব কেন
2: ফেসিলিটিস করে না অভাব
0: বানু বাং খাতির হয়তো বাং সম্ভব অ্যাওয়ারনেস মেনা আরো বাড়তি কেন বই বই তো ওনা তো নেল কান গিয়া
2: ডাক্তার বাবু মুচাদ রে লাইতাবন মেট মেট রে ডাক্তার হিসাবতে মেট নাপাই দহ রে পান্থা তো চে
0: মেট নাপাই দহ রে পান্থা তো হইকনা কতগুলো সময় মেনা যেমন হইকনা গিদার খন যদি নেলেয়া যাহায় টেরা গিয়া ডাক্তার থেন উডুকাম যাহায় বোর্ড কো বাই নেন দা ফারাক কো বাই নেন নাম দা আডি সুর খন বই কয় পড়ায় দা আডি একদম মেটরে শুরু করতে নেল দা অনকান যাহায় কম নেল কা উনকো দা অ্যাডভাইস এম বাবা ডাক্তার টেন দেখা মে আর আবো যাহা এমনি থেকে আবো যেমন পরিষ্কার পরিচ্ছন্ন বত তাহেন হর তুপুনা কো মেট কো আরুবু ᱚᱱᱟ ᱠᱚᱫᱚ ᱵᱚᱱ ᱵᱟᱛᱟᱣᱮᱫ ᱜᱮᱭᱟ ᱠᱚ

0: মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, অন্তত ১৩ থেকে ১৪টি শ্রেণীর কর্মীর পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বন দপ্তরের কর্মীদের ভাতাও বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের প্যারা শিক্ষক, শিক্ষাবন্ধু, SSK ও MSK সহায়ক সম্প্রসারিকা, মুখ্য সম্প্রসারক, একাডেমিক সুপারভাইজার, বিশেষ শিক্ষাবিদ সহ একাধিক শ্রেণীর কর্মীরা পয়লা নভেম্বর থেকে মাসিক ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত পারিশ্রমিক পাবেন। কিছু ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে ৬ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী বন দপ্তরেও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার, ফরেস্টার, হেড ফরেস্ট গার্ড, ফরেস্ট গার্ডদের মাসিক ভাতা ৫,০০০ টাকা করে বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রায় ১,৫০০ বন সহায়কের পারিশ্রমিক ২,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। নাবালিকে গর্ভধারণ ও বাল্যবিবাহ রুখতে রাজ্য সরকার কঠোর অবস্থান নিচ্ছে। এক্ষেত্রে প্রয়োজন হলে পক্সো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নমানে আজ মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী ২০২৬ সালের পয়লা জানুয়ারি থেকে মাত্র ৬ মাসে প্রায় ৬০,০০০ টিন এজ ডেলিভারি বা কিশোরী মাতৃত্বের ঘটনা নথিভুক্ত হয়েছে। তার মধ্যে সর্বাধিক মুর্শিদাবাদে ১২,৮৪৭, এরপরে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, মালদহ, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, নদিয়া সহ একাধিক জেলা। শুধু স্বামী নন, বাল্যবিবাহে সহযোগিতা করলে কাজী, পুরোহিত, অভিভাবক বা অন্য কোনো সহায়তাকারীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ঐতিহ্য, পরম্পরা, পবিত্রতা এবং সনাতনী সংস্কৃতি মেনে রাজ্য সরকার এবার মহালয়ার দিন আনুষ্ঠানিকভাবে শারদীয় দুর্গোৎসবের সূচনা করবে। আসন্ন দুর্গাপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার মিলনমেলায় তার প্রস্তুতি নিয়ে পুলিশ, বিদ্যুৎ, দমকল, বিপর্যয় ব্যবস্থাপনা সহ বিভিন্ন দপ্তর ও পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করেন। তিনি বলেন, আগামী ১০ই অক্টোবর মহালয়ার দিন পর্যটন ও তথ্য সংস্কৃতি দপ্তরে যৌথভাবে কলকাতার ইডেন গার্ডেন্সে ড্রোন শো, আতশবাজি প্রদর্শনীর মতো ৪ ঘণ্টা চোখ ধাঁতানো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদীয় উৎসবের সূচনা করবে। এছাড়াও রাজ্যের ৬টি শহর ও পূর্ব মেদিনীপুর, দীঘাতেও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তিনি জানান। রাজ্যের ২ বিধানসভা আসন পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশনের তরফে আগামী বুধবার ৯ তারিখ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। ১৬ই অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। পরদিন অর্থাৎ ১৭ই সেপ্টেম্বর সেগুলি পরীক্ষা করে দেখা হবে। ১৯শে সেপ্টেম্বর প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন গণনা ৯ অক্টোবর। জলপাইগুড়ির মাল ব্লকের ডামডিম সেনাছাউনির ক্যাম্পাস থেকে একটি চিতাবাঘকে খাঁচাবন্দি করা হয়েছে। গত কয়েকদিন ধরে ওই এলাকা চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। গ্রামীণ সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ শুনতে ৭:৩৫।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ ৫৬.৬ মিটারে অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে ১০০.৩ মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে ১০১.৫ মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে ১০১ মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে ১০০.১ মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে ১০৩.৭ মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন এয়ার অ্যাপে।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
4: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব ৬০ সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
3: এখনো পর্যন্ত ৯ কোটি ৫০ লক্ষর বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হয়, তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পে ৩টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।

0: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7-11 সেন্টিমিটার হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা 7-11 সেন্টিমিটার হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদের দু একটি জায়গায়। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার কোনো কোনো জায়গার ওপর দিয়ে। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা 7-11 সেন্টিমিটার রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলার কোথাও কোথাও। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে। আগামী 24 ঘণ্টায় ডিভিসি অঞ্চলে আবহাওয়ার কোনো সতর্কবার্তা নেই। আগামী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর, আকাশবাণী কলকাতা। শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের আলোচনার বিষয় এবং বলা ভালো একটা সচেতনতামূলক আলোচনা, কেননা যে সমস্ত গ্রামীণ এলাকায়, আর শুধুমাত্র গ্রাম বাংলার কথা বলি বা কেন, আজকাল শহরাঞ্চলেও পশুপ্রেমিক প্রচুর দেখা যায় এবং বিশেষ করে গ্রামীণ এলাকায় যে সমস্ত মানুষজন গৃহপালিত প্রাণী পালন করেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, ইভেন বাড়িতে কুকুর বিড়াল পালন করেন, তারা কি কখনো ভেবে দেখেছেন আপনার প্রিয় পোষ্য লালু, ভুলু, কালু কিংবা আপনার পুষি ক্যাট আপনার একটা গুরুতর অসুখের কারণ হয়ে উঠতে পারে বা তাদের থেকে বাহিত কোনো রোগ আপনার প্রাণ নাশ করতে পারে? ঠিকই শুনছেন, আসলে আপনাদের ভয় ধরানোর জন্য নয়, একটু সচেতনতা করার জন্য আমাদের আজকের অনুষ্ঠান। আপনার প্রিয় পোষ্যটিকে ঠিকঠাকভাবে লালন পালন না করতে পারলেই কিন্তু তাদের থেকে বিভিন্ন সংক্রামিত রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে এবং আপনার জীবনহানি পর্যন্ত ঘটতে পারে। এ ব্যাপারে যারা পালন করছে নিঃসন্দেহে নির্দ্বিধায় পালন করুন, তবে সচেতনতা নিয়েই পালন করুন। আর সেই নিয়ে আজকের আমাদের আলোচনা, পশু পাখি বাহিত পরজীবী ঘটিত রোগ প্রতিকারে সচেতনতা ও জনস্বাস্থ্যে প্রভাব। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পরজীবী বিজ্ঞান বিভাগের পরজীবী বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সুরজিৎ বৈদ্য। ডক্টর বৈদ্য, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বেতার কৃষি মিত্র সুব্রত। আমি যে কথা প্রথমেই বললাম আর কি, আমাদের শ্রোতা বন্ধু যারা হয়তো শুনে খুব ঘাবড়ে গেলেন যে ভাবছেন কি তাহলে আমরা কুকুর, বিড়াল, গরু, ছাগল, হাঁস, মুরগি পুষবো না,
2: কিন্তু
1: তাহলে আমি যে তাদের ভয় ধরানোর কথা বলছি, আপনি একজন পরজীবী বিশেষজ্ঞ হিসেবে কি বলবেন, এটা কি আদৌ ভয়ের?
2: এগুলো অতটা ভয়ের নয়, কিন্তু আমরা যদি সঠিকভাবে এই পরজীবীর জীবনচক্র বা কিভাবে রোগ সৃষ্টি করে তার উপসর্গগুলো কি হয় এগুলো জানতে পারি, তাহলে আমরা সহজেই এগুলোকে মূল গোড়া থেকে উৎপাটন করতে পারি।
1: বেশ, তাহলে এই যে জনস্বাস্থ্য আজকের আমাদের বিষয়, যে জনস্বাস্থ্যে প্রভাব, জনস্বাস্থ্য বলতে ঠিক আপনি কি বোঝাতে চাইবেন?
2: জনস্বাস্থ্য বলতে ইংরেজিতে বলি আমরা পাবলিক হেলথ ডিজিজ, মানে সেই সব রোগকে বোঝায় যা সমাজের একটা বড় অংশ মানুষকে আক্রান্ত করে এবং যেগুলো বিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতার বাইরেও সরকারি বা সামষ্টিক উদ্যোগের প্রয়োজন হয়। ঠিক আছে, যেমন ধরুন সংক্রামক রোগ, যেমন যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, পরজীবী ঘটিত এরকম ব্যাকটেরিয়াল ডিজিজ আছে, ভাইরাল ডিজিজ আছে, এছাড়াও আছে অসংক্রামক জীবনযাত্রা জনিত, যেটা আমরা বলি লাইফস্টাইল ডিজিজ, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বা হৃদয়ের রোগ, হার্ট ডিজিজ, এছাড়া আমরা জানি পুষ্টিজনিত, পুষ্টি মানেই হচ্ছে অপুষ্টিজনিত, ঠিক মতো খাবার পোষণ না পেলে
1: অপুষ্টিজনিত যে সমস্ত রোগগুলো,
2: একদম। আরেকটা হতে পারে বিষক্রিয়া জনিত। তো এই রোগগুলোর যদি মানুষের মধ্যে, জনমানবের মধ্যে আসে, সেগুলোই হলো জনস্বাস্থ্য রোগ।
1: আচ্ছা, এই যে আমি শুরুতে যেগুলো বললাম, আমাদের ঘরের যে পোষ্যগুলো রয়েছে বা পালন করছেন যে সমস্ত কৃষক বন্ধুরা, তাদের যে গরু, ছাগল, হাঁস, মুরগি যেগুলো পালন করছেন, এখান থেকে কি ধরনের জনস্বাস্থ্য রোগ হতে পারে?
2: ঠিক ওটাই আমি বলার চেষ্টা করলাম যে এখান থেকে অনেকগুলো রোগ আসতে পারে, যেগুলো আমি আগেই বললাম, ব্যাকটেরিয়াল, ভাইরাল বা প্যারাসাইট।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ডক্টর বৈদ্য, আপনি একজন পরজীবী বিশেষজ্ঞ হিসেবে এই যে পরজীবী রোগ, যেটা আজকের আমাদের মূল প্রতিপাদ্য বিষয়, সে ব্যাপারটা যদি একটু ছুঁয়ে যান।
2: নিশ্চয়ই, পরজীবী মানে আমরা কি বুঝি? অন্যের ওপরে বাস করে থাকবে। সেটা মূলত আমরা বড়ভাবে দেখব দু ধরনের হয়, একটি এককোষী পরজীবী, একটি বহুকোষী। তো এটা আবার বৈজ্ঞানিকভাবে তিন রকম হয়, একটা হলো আমরা জানি কৃমি, আরেক প্রকার হলো এককোষী পরজীবী, আর একটা হলো পোকামাকড়। যদি আমরা কৃমি দেখি, সেখানে আবার তার দুটো ভাগ দেখব, একটা হলো চ্যাপ্টা কৃমি, একটা গোল কৃমি। তো চ্যাপ্টা কৃমির মধ্যে আবার দু ধরনের আছে, পাতার মতো দেখতে একটা, একটা আবার ফিতে কৃমি। এই পাতা কৃমি যেমন ধরুন অ্যাম্পিস্টোম, ফেসিওলা, এগুলো কিন্তু গবাদি পশুর মধ্যে খুব বেশি করে সংক্রমণ হয়, ছাগলের মধ্যেও সংক্রমণ হয়। হ্যাঁ, সেদিক থেকে দেখতে গেলে আবার ফিতে কৃমি, সেটা যেমন গবাদি পশুর মধ্যে সংক্রমণ হয়, ঠিক একইভাবে মানুষ এবং পোষ্য যারা বিড়াল কুকুরের মধ্যেও খুব বেশি করে সংক্রমিত হয়।
1: আচ্ছা,
2: এবারে আসি পোকামাকড়। আপনারা সবাই জানেন এই যে মাছি, মশা, এছাড়াও যে গবাদি পশু বা এমনকি পোষ্যর গায়ের উপরে দেখবেন কিছু কিছু পোকা ঘুরে বেড়ায়।
1: হ্যাঁ ঠিক,
2: আপনারা দেখেছেন এটুলি
1: বা কেট বলা হয়,
2: ঠিক, এইগুলো কিন্তু ভয়ঙ্করভাবে রক্ত চষে খায়, এবং এই রক্ত চষার সাথে সাথে এরা আবার কিছু রোগ জীবাণু শরীরের মধ্যে ঢুকিয়ে দেয়,
1: সেটা রোগের বাহক।
2: বাহক সেই রোগটা ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, বা আবার এককোষী পরজীবীও হতে পারে, সেইটা আমাদের চিন্তার বিষয়। এখানে জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত কিভাবে, এই কৃমিগুলো বা এই পোকাগুলো যদি আবার এসে মানুষের কামড়ে দেয়, তাহলে পশু পাখির রোগটাকে সে বহন করে এসে মানুষের শরীরের মধ্যে সংক্রমণ করছে, এটাই হলো ভয়ের কারণ। তো আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হলো জনস্বাস্থ্য রোগ। এবারে আমরা আসি এককোষী পরজীবী। এককোষী পরজীবী সব থেকে গুরুত্বপূর্ণ পশু পাখির মধ্যে হয়, যেগুলো ধরুন এই পোকামাকড় বাহিত হয়। হ্যাঁ, যেমন আমরা সবাই জানি ম্যালেরিয়া মশা বাহিত, যেমন কেট বাহিত বা ইটুলি বাহিত রোগ হচ্ছে থাইলেরিয়া, ব্যাবেশিয়া। আমরা জানি একটা মাছি আছে, বড় মাছি, তার নাম ডাঁশ,
1: ডাঁশ মাছি।
2: এই ডাঁশ মাছি গরমকালে মাছিটা খুব বেরোয় এবং এরা এসে গরু ছাগলকে কামড়ায়, প্রচন্ড রক্ত চষে।
1: হ্যাঁ, এবং রক্ত বেরিয়ে যায় যেখানে,
2: গল গল করে রক্ত বেরোয় যেখানে কামড়াবে। ওই রক্ত চষার মাধ্যমে একখানা এককোষী রক্ত পরজীবীকে সংক্রমণ করে দেয়, তার নাম ট্রিপানোজোমা। ফলে এই যে রক্ত পরজীবী, এগুলো গবাদি পশুর ওপরে এর প্রভাব কিন্তু অনেক বেশি। এছাড়াও আরো কিছু এককোষী জীব আছে যেগুলো অন্ত্রের মধ্যে থাকে, যেমন আপনারা শুনেছেন জিয়ার্ডিয়া মুরগির হয়, কক্সিডিয়া ঝিমুনি রোগ, তো এরও প্রভাব অনেক বেশি। মূলত এই পরজীবীগুলো আলোচনা করব, এবং যে যে পরজীবীগুলো মানুষের মধ্যে সংক্রমণ হয় বা উল্টোটা, সেটা নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয়।
1: একদমই তাই। আর এই যে পোষ্য যারা পালন করছেন, বাড়িতে রেখেছেন, তারা আদরের লালু ভুলু কালু যেটা আমি বললাম, সেখান থেকে কি ধরনের রোগ আমাদের মানব শরীরে বা যারা খুব আদর করে তাকে স্নেহ যত্ন করছেন, লালন পালন করছেন, তাদের শরীরে আসতে পারে?
2: একদম সঠিক প্রশ্ন। আমরা প্রায় দেখতে পাই যে মানুষের একটা আদরের পোষ্য বাড়িতে থাকে বা বাড়ির বাইরে অনেকে থাকে, কেউ বা শখ করে বিদেশি কুকুর বা বিড়াল পোষেন, কারো সামর্থ্যের ওপর নির্ভর করে, কেউ কি করেন অনেকেই পাড়ার আশেপাশে যারা ঘুরছে বা কষ্ট পাচ্ছে তাদেরকে না দেখতে পেরে একটু খাবার দেন, একটু যত্ন করেন। কিন্তু এই যত্নের সাথে সাথে আমাদের মনে রাখতে হবে যে এই পোষ্যগুলোর মধ্যেও অনেক রোগ জীবাণু সংক্রমণ হয়, সেগুলো আমাদের মধ্যে সংক্রমিত হবে না। তো তো আপনি যে প্রশ্নটা করলেন, এইরকম রোগ জীবাণু যদি আমরা পরজীবী ঘটিত দেখি, তার মধ্যে মূলত হলো একটা হাইডাটিডোসিস, আর একটা হলো হুকওয়ার্ম বা লার্ভা মাইগ্রেন্স। আমরা এককোষী দেখতে পাবো ক্রিপ্টোস্পোরিডিওসিস, টক্সোপ্লাজমোসিস, এবং একটা গুরুত্বপূর্ণ হলো নিউরোসিস্টিসার্কোসিস।
1: তাহলে এই সমস্ত যে মানে ডাক্তারি পরিভাষায় আপনি যেগুলো বলছেন, এগুলো ঠিক আমাদের এই যে পালন যারা করছেন, আমি যদি এক এক করে যেটা আসি, যে ধরুন এই হাইডাটিডোসিস যে রোগটা সম্পর্কে বললেন, এটা ঠিক কাদের হচ্ছে, তার থেকে আক্রমণ কারা, কাদেরকে ঘটাচ্ছে
2: সংক্রমণ,
1: সংক্রমণ যাদেরকে করছে, এবং তার ফলটা কি হতে পারে?
2: শুরুতেই জানতে হবে এই রোগটা কিন্তু উৎস একটা চ্যাপ্টা ফিতে কৃমি। এই রোগের উৎস একটা ফিতে কৃমি, সে ফিতে কৃমির নাম হলো একাইনোকক্কাস। এই ফিতে কৃমিটা কিন্তু কুকুর এবং বেড়ালের হচ্ছে। কুকুর বেড়াল যখন পেটের মধ্যে এই ফিতে কৃমি থাকছে, সেই কৃমির ডিমটা কুকুরের বা বিড়ালের পায়খানার মধ্যে বাইরে চলে আসছে, এবং ওই পায়খানার মধ্যে দিয়ে এসে তার ডিমটা আমাদের পরিবেশ সংক্রমিত করছে। ধরুন ছোট বাচ্চা বা এমনকি বড় যারা ওই কুকুর বিড়ালের সংস্পর্শে আসেন, তারা যদি কোনোভাবে ওই পায়খানাটাকে খেয়ে ফেলেন, সে সংক্রমিত জল বা

0: খাবারের মাধ্যমে
1: কোনোভাবে পেটে চলে গেল,
0: চলে গেল, তাহলে কিন্তু ওই জীবনচক্রটা ডিমটা গিয়ে পেটের মধ্যে গিয়ে একটা বড় সিস্টের মতো, বেলুনের ভিতরে জল থাকলে যেমন হয় সেই রকম ধরনের একটা সিস্ট তৈরি করবে, এটাকেই আমরা বলছি হাইড্রেটেড সিস্ট। এবারে এই হাইড্রেটেড সিস্টটা অনেকগুলো জায়গায় শরীরের মধ্যে থাকতে পারে, সেটা লিভারে থাকতে পারে মানে যকৃত,
1: আচ্ছা,
0: সেটা অন্ত্রে থাকতে পারে, বা আমাদের যে ভাইটালস যে অর্গ্যানগুলো সেটা কখনো ব্রেনে যেতে পারে, কিডনিতে থাকতে পারে, কিন্তু
1: এটা কি শরীরের মধ্যে গিয়ে চলাচল করতে থাকে?
0: সঠিক প্রশ্ন করেছেন একদম। এরা অন্ত্রের মধ্যে প্রথমে গিয়ে একটা জীবনচক্রের মধ্যে একটা লার্ভাল স্টেজ বলি, সেই লার্ভাটা রক্তর ধমনি বা এর মধ্যে থেকে গিয়ে শিরা উপশিরার মধ্যে দিয়ে বিভিন্ন অর্গানের মধ্যে থেকে সেটেল হতে থাকে। সেখানে গিয়ে এরা আস্তে আস্তে ছোট থেকে বড় বড় সিস্টের আকার ধারণ করে। ঠিক দেখে মনে হবে একটা ছোট্ট বেলুন যার মধ্যে জল আছে, কিন্তু এই সিস্টগুলো কিন্তু বিপজ্জনক। কোনোভাবে শরীরের মধ্যে এই সিস্ট যদি ফেটে যায় তাহলে মারাত্মক আকার ধারণ করবে।
1: এটা যে আমার শরীরে বাসা বাঁধছে যার অজান্তে চলে গেল পেটের মধ্যে, সে তার জন্য কি কোনো লক্ষণ বা যে কোনো আচরণগত পরিবর্তন এগুলো কি দেখা দিতে পারে, নইলে বুঝবো কিভাবে?
0: ঠিক বলেছেন, নিশ্চয়ই দেখা দেবে। যদি কোনো লিভারে ডিজিজ হয়ে যায়, অনেক সময় কি হয় লিভারের, ধরুন আমরা দেখছি যে অনেকে বলে যে লাইফস্টাইল ডিজিজের জন্য মনে হচ্ছে ফ্যাটি লিভার হচ্ছে, সিরোসিস হচ্ছে, কিন্তু অনেক সময় এই সিস্টগুলো থাকার জন্যও লিভারের অনেক সমস্যা হচ্ছে, খাদ্য ঠিক মতো হজম হচ্ছে না, বা আমি যে বলছিলাম যদি ব্রেনে চলে যায় তাহলে অনেক রকম মস্তিষ্কের সমস্যা দেখা দেবে। যখন এই সমস্যা দেখা দেবে তখন কিন্তু সেই উপসর্গগুলো আসবে, ডাক্তারবাবুর কাছে গেলে রোগ নির্ণয় করবে, সেই নির্ণয় করে বুঝতে পারবেন যে সিস্টটা আছে কিনা।
1: এটা তো গেল, এরপরে আরও একটি রোগের কথা বললেন যেটা হচ্ছে ট্রিচিনোসিস, এটা এটা ঠিক কি?
0: ট্রিচিনোসিস একটা গোল কৃমি, ছোট ছোট সাদা সাদা দেখতে হয়, ক্ষুদ্র কৃমি, এটা মূলত শুকরের মধ্যে সংক্রমিত হয় এবং সেটা কখনো কখনো মানুষের মধ্যেও সংক্রমিত হয়ে যায়। হ্যাঁ, সাধারণত এরা যে পশু যেগুলো মূল ধরুন শুকর, তার মাংস যদি আমরা অর্ধসিদ্ধ বা কাঁচা খাই তাহলে কিন্তু মানুষের মধ্যে সংক্রমণের সম্ভাবনাটা বেড়ে যায়। এই ট্রিচিনোসিসে মূলত পেটের ব্যথা হয়, পেশিতে ব্যথা হবে, কখনো কখনো চোখের চারপাশটা ফুলে যেতে পারে, হ্যাঁ, ডায়রিয়াও দেখা যায়।
1: আচ্ছা, বেশ, আমরা নতুন নতুন কিছু রোগের নাম শুনছি, তাদের লক্ষণগুলোও জানছি। যে সমস্ত আমাদের শ্রোতা বন্ধুরা বা প্রাণী পালক যারা শুনছেন আজকের আমাদের অনুষ্ঠান, নিশ্চয়ই আপনারা অনুপ্রাণিত হবেন বা এগুলো সচেতন হবেন এই ব্যাপারগুলোতে। এরপরে আরও একটি রোগের কথা বলেছিলেন যেটা, বা পরজীবীর কথা বললেন যেটা ক্রিপ্টোস্পোরোডিওসিস, এটা ঠিক কি বা এর কি ভূমিকা রয়েছে?
0: এও কিন্তু একই রকমভাবে আমরা যদি দেখি বিভিন্ন বই বা লিটারেচার পৃথিবী জুড়ে দেখা গেছে যে এটা জলবাহিত রোগ, মূলত এটা একটা এককোষী পরজীবী এবং মূলত এটা অন্ত্রে থাকে, এন্টারিক ডিজিজ করে, পেটের মধ্যে থাকছে।
1: এটা কারো থেকে এসেছে নাকি অটোমেটিক থাকছে?
0: এটা থেকে যায়, অনেক সময় জলের মধ্যে বাহিতও হয়।
1: আচ্ছা,
0: আবার পশু পাখি থেকেও মানুষের আসতে পারে, মানুষ থেকেও পশু পাখি যেতে পারে, মলমূত্র থেকে, মূলত মল থেকে।
1: আচ্ছা,
0: এবং সেইভাবে দেখা গেছে পৃথিবীর প্রায় যত উন্নয়নশীল এবং উন্নত দেশগুলো সমস্ত জলগুলোই এই ক্রিপ্টোস্পোরিডিওসিসে সংক্রমিত, পৃথিবীর কোনো দেশ এই রোগের বাইরে বেরোতে পারেনি। এটা কিন্তু মূলত বাছুর ভেড়া মানুষের ক্ষেত্রে ছোট ছোট বাচ্চাদের দেখা যায়, আমরা বড়দের মধ্যেও থাকে কিন্তু বড়দের মধ্যে উপসর্গটা দেখা যায় না।
1: আচ্ছা,
0: এই ধরনের পরজীবীকে আমরা বলি সুবিধাবাদী পরজীবী।
1: আরে বাবা,
0: সুবিধাবাদী পরজীবী
1: কিরকম ব্যাপারটা?
0: ব্যাপারটা হলো গিয়ে যখন আমাদের শরীরের মধ্যে অনাক্রমতা মানে আমরা যেটাকে ইমিউনিটি বলি যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু এই পরজীবী শরীরের মধ্যে কোনো কিছু হবে না, কোনো উপসর্গ দেখাবে না। যখন কম থাকে, ধরুন ছোট বাচ্চা, কিংবা আপনারা নাম শুনেছেন এইডস পেশেন্ট, এইডস হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই এটা এই অনাক্রমতা বা ইমিউনিটি খুব কম থাকে,
1: কমে যায় লেভেলটা।
0: আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই সুবিধাবাদী পরজীবীর যে ক্যাটাগরি আছে অনেক, তার মধ্যে ক্রিপ্টোস্পোরিডিয়াম, এ কিন্তু মূলত ডায়রিয়া করে।
1: আচ্ছা,
0: বাচ্চাদের ডায়রিয়া হয় কিন্তু ওষুধ খেলে সেরে যায়। যদি এটা কোনো এইডস পেশেন্ট, যে পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম এটা যদি হয়, তাহলে এটা দেখা গেছে একটা এইডস পেশেন্ট প্রায় 70-72 বার দিনে পায়খানা করতে যাবে, এক নম্বর। দু নম্বর দেখা যাবে যে সারাদিনে যে পায়খানাটা করলো তার যদি আমরা একটা মেপে নিই সেটা দেখা যাবে প্রায় 15 লিটারের মতো, 15 লিটার। তাহলে একজন মানুষ যদি দিনে 15 লিটার জল বা পায়খানা শরীর থেকে বের করে, তিনি কতদিন বাঁচবেন? তাহলে আমরা বুঝতে পারলাম মৃত্যুটা এইডস এর জন্য হচ্ছে না, মৃত্যুটা কিছু এরকম সুবিধাবাদী পরজীবীদের জন্যই হচ্ছে যারা ক্রমাগত ডায়রিয়া করছে।
1: আচ্ছা, মানে খুবই মারাত্মক একটি পরজীবীর কথা বললেন। এরপরে আপনি আরেকটা বলেছিলেন যে হুকওয়ার্ম, এই হুকওয়ার্মটা ঠিক কি প্রভাব ফেলে শরীরে?
0: হুকওয়ার্ম আমরা মোটামুটি সবাই জানি, আমরা জানি এটা কুচোকৃমি বলেই জানি। ছোট বাচ্চারা রাত্রিবেলা ঘুমোতে গিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। তারা যে শুধুমাত্র যে কৃমির জন্য কেঁদে ওঠে নয়, অনেক কারণও থাকে, কিন্তু কৃমি একটা অন্যান্য মুখ্য কারণও বটে। তো এই কুচোকৃমি বা এটাকে আমরা হুকওয়ার্ম বলি, মানে মাথাটা ঠিক হুকের মতো দেখতে, বড়শির মতো দেখতে, এই জন্যে নাম হুকওয়ার্ম।
1: আচ্ছা।
0: এবং এটা অন্ত্রের মধ্যে গিয়ে, ইন্টেস্টাইনের মধ্যে গিয়ে ওর মুখটাকে, ওই বড়শিটাকে, অন্ত্রটাকে ফুটো করে ক্রমাগত রক্ত চুষতে থাকে, শরীর থেকে রক্ত বেরিয়ে যায়, প্রোটিন লস হয় এবং ডায়রিয়াও হয়, এবং বাচ্চা রাত্রিবেলা জন চিৎকার করে কেঁদে উঠতে পারে। এইটা হুকওয়ার্মের সরাসরি ক্ষতিকারক দিক দেখলাম। এবারে আমরা যদি ওই জুনোটিক ডিজিজ দেখি, যেগুলো প্রাণীবাহিত, ধরুন কুকুরের হুকওয়ার্ম বা বিড়ালের হুকওয়ার্ম, সেগুলো কি হয়, পায়খানা মানে মলমূত্র থেকে মেঝের ওপরে ঘুরতে থাকে। সেই হুকওয়ার্মগুলো যদি ধরুন ছোট বাচ্চা হেঁটে যায়, বা ধরুন সেই বাচ্চা খেলার ছলে কুকুর বা বেড়ালের সংস্পর্শে আসে, এই স্কিনটা ওপরে ত্বকটাকে ফুটো করে শরীরের মধ্যে ঢোকে।
1: আরে বাবা,
0: শরীরের মধ্যে ঢুকে কি করে, চামড়ার বিভিন্ন রকম রোগ করে, এই জন্য চামড়ার নিচের কৃমি বলা হয় এটাকে,
1: এই হুকওয়ার্মটাকে,
0: এই হুকওয়ার্মটাকে, যেগুলো মানুষের চামড়ার মধ্যে ঢুকছে, কারণ ওর একটা ক্ষমতা আছে স্কিন ফুটো করে ঢুকে এবং চামড়ার রোগ করে, এই জন্য একে অনেক সময় ক্রিপিং ইরাপশনও বলা হয়।
1: আচ্ছা,
0: ঠিক আছে।
1: আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস মনে আসছে বা আমার জানতে ইচ্ছা করছে, যে আমাদের এক শ্রেণীর মানুষের মধ্যে একটা কুসংস্কার বলি, আমাদের অনুষ্ঠানটা আজকে যেহেতু সচেতনতামূলক তাই এই কুসংস্কারের কথাটা মাথায় এলো, যে ধরুন ডাইনি প্রথা বা মৃগী রোগ বা কোথাও কোথাও জিনে ধরা, ভূতে ধরা, এই জিনিসগুলো হচ্ছে, তার মধ্যে একটা অস্বাভাবিক আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায়।
0: ঠিক বলেছে।
1: এগুলো কি এর কোনো বিজ্ঞান ভিত্তিক পরিভাষা রয়েছে, আপনাদের বিজ্ঞানে কি বলে?
0: হ্যাঁ, নিশ্চয়ই। শুধু বিজ্ঞান ভিত্তি নয়, আমাদেরই বিজ্ঞান, পরজীবী বিজ্ঞানের মধ্যেই তার অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে।
1: আচ্ছা।
0: কারণ এটা আমরা দেখেছি বহু জায়গায়, কিছু সম্প্রদায়ের লোকজন আছে যেনারা কাঁচা মাংস খেতে পছন্দ করেন বা অর্ধসিদ্ধ মাংস, ধরুন এই ঝলসানো আগুন দিল, বিভিন্ন আচার অনুষ্ঠানের সময় আগুন জ্বালিয়ে ওপরে মাংসটাকে রেখে একটু ঝলসে নিল, সেই মাংসের মধ্যে এই সংক্রমিত বীজটা রয়ে গেল কিন্তু। ঠিক আছে, এইবারের মূল আলোচনায় আসি। এই কৃমিটার নাম হলো টিনিয়া সোলিয়াম। আমরা যারা বিজ্ঞান নিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ি, তারা এটা নিয়ে পড়াশোনা করি। এই টিনিয়াসোলিয়াম মূলত মানুষের অন্ত্রে থাকে, মানুষের পায়খানা থেকে এই টিনিয়াসোলিয়ামের এই ফিতে, মানে ফিতে কৃমি বলি এটা, এই ফিতে কৃমির ডিমটা পরিবেশের মধ্যে বেরিয়ে আসে। সেই ডিম যদি শুকর খেয়ে ফেলে তাহলে শুকরের মধ্যে ঢুকে যাবে, আর শুকরের মাংসের মধ্যে এক ধরনের দশা থাকবে, তখন ওই শুকরের সংক্রমিত মাংসটাকে বলা হয় মিজলি পর্ক। এটা কিন্তু খালি চোখে দেখা যায় না। ঠিক আছে, ওই শুকরটাকে ধরুন কেটে খাওয়া হচ্ছে, যদি ঠিক মতো না রান্না করা হয়, মানে অর্ধসিদ্ধ হয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে আবার চলে আসবে।
1: এইভাবে পরজীবীও মরছে না,
0: মরবে না, অর্ধসিদ্ধ বলছি আমি। এইবারে এটা গেল সাধারণ জীবনচক্র পরজীবীর। যদি এটাকে একটু ঘুরিয়ে দেখেন, ঘুরিয়ে মানে কি, এই মানুষের যে পায়খানা, এই পায়খানাটা যদি ভুল করে কোনো শাক সবজি স্যালাড
1: তার মধ্যে
0: চলে গেল। অনেকে রাস্তায় পায়খানা করেন, গ্রামের মধ্যে দেখেছেন অনেকে সবজি বাগানে
1: ঠিক
0: পায়খানা পেচ্ছাপ করছেন, এই পায়খানার যদি ক্রিমের ডিমটা যদি ওই সবজির মধ্যে পড়ে, ধরুন বিট, গাজর, ধনে পাতা, আর আমরা সেগুলো যদি ঠিকঠাক করে না ধুয়ে খাই,
1: যেমন আমাদের পুনরায় আমাদের
0: শরীরের মধ্যে ঢুকবে, তখন কিন্তু এটা আরও বিপজ্জনক হয়ে যাবে। কীরকম বিপজ্জনক? তখন ওই দশাটা আমাদের পেটে থাকবে না, ওটা তখন মাথায় চলে যাবে।
1: আচ্ছা,
0: এই জন্যে কি আমরা বলছি মস্তিষ্কের কৃমি। এবং এই মস্তিষ্কে যাওয়ার জন্যে যেটা হবে

0: সেটা হলো খিঁচুনি বা মৃগী রোগ, আমরা যাকে এপিলেপসি বলি। এবং ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা বা বাচ্চা যারাই খাবেন, যার মধ্যেই চলে আসবে, তার মধ্যে একটা আচরণগত অদ্ভুত পরিবর্তন দেখা যাবে। মানে ভয়ঙ্কর আচরণ, আচরণ বলতে কি দেখবেন হঠাৎ করে যেন কোথায় দেওয়ালে মাথা ঠুকছে, কাউকে কামড়ে দিচ্ছে, তখন সবাই বলে এর মনে হয় ভূতে ধরেছে, কিংবা জিন আছে, কিংবা এ ডাইনি। তাহলে এর পিছনে মূল কারণটা বোঝা গেল
1: একদম,
0: যে পরজীবীর ডিম সেটা মানুষই বহন করছে, আবার মানুষের শরীরেই ঢুকে যাচ্ছে অ্যাক্সিডেন্টালি।
1: মানে খুব স্পষ্টভাবে সুন্দরভাবে বলেছেন, আমাদের মধ্যে গ্রাম বাংলার দিকে বিশেষ করে একদম প্রত্যন্ত এরিয়া যদি আমরা দেখি, এইরকম কুসংস্কারে আচ্ছন্ন মানুষের সংখ্যা প্রচুর, এবং যার ফলে কখনো কখনো প্রাণঘাতী হামলাও করে বসেন তার উপরে পরজীবীরা বটেই, সেই সঙ্গে তো পরজীবী তো বটেই, সেই সঙ্গে মানুষও, যে মানুষটাকে ভাবছেন।
0: এই ব্যাপারে আপনি একদম সঠিক বলেছেন। আমাদের বাস্তবিক অভিজ্ঞতা থেকে বিভিন্ন জায়গায় আমরা যে স্যাম্পল কালেক্ট করি রোগ জীবাণু নির্ণয়ের জন্য, সেখানে গিয়ে ওদের সাথে কথা বলেও আমরা দেখেছি যে ওখানে যদি এরকম কারোর দেখা যায় সেখানে তারা সালিশি সভা বসান, অনেক সময় প্রাণঘাতীও হয়ে যায়। কয়েক বছরের, কয়েক দশকের যদি আপনার রিপোর্ট দেখেন, রিসেন্ট পাস্টে 2025-এর এপ্রিল মাসে কয়েকটা দৈনিক পেপারেও বেরিয়েছে ঝাড়গ্রাম ঝাড়খণ্ডে হয়েছে প্রায় 6-8 জনের মৃত্যু ঘটেছে। কিন্তু
1: একদম, অথচ আপনারা জানেন না যে এটা আমাদের শুধুমাত্র কুসংস্কারের বসে এগুলো করে থাকি, তাদের নির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা রয়েছে যদি একটু সচেতন হওয়া যায়। আর সবশেষে একটু জানতে চাইব, আপনি প্রথমেই বলেছেন যে এককোষী পরজীবী একটা টক্সোপ্লাজমা, এই টক্সোপ্লাজমাটা কী ক্ষতি করে?
0: টক্সোপ্লাজমাও একটা গুরুত্বপূর্ণ এককোষী পরজীবী, অন্তঃপরজীবী।
1: আচ্ছা,
0: মানে পেটের মধ্যে থাকে। বিড়াল জাতীয় প্রাণীরা মুখ্য পোষক, বাকি পৃথিবীতে যত প্রাণী আছে সবাই কিন্তু গৌণ পোষক। তো মানুষের মধ্যে যদি কোনোভাবে এই টক্সোপ্লাজমা ঢোকে, তাহলে কিন্তু একটা লুকোনো বিপদ আছে, কোনো লক্ষণ ছাড়াই শরীরের মধ্যে চুপচাপ থেকে যাবে। হ্যাঁ, ইমিউনিটি কমিয়ে দেবে, চোখে হতে পারে, মাথায় হতে পারে, আর গর্ভাবস্থার ঝুঁকিটা সব থেকে বেশি।
1: আচ্ছা,
0: এটা গেল পরজীবীর একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, এই পরজীবী যদি কোনো মানুষের মধ্যে ঢোকে, তারা কিন্তু অনেক রকম মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়। কেউ বা ওসিডি পেশেন্ট বলি আমরা। ওসিডি মানে হলো ছুচিবায়গ্রস্ত, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। কারণ এই পরজীবী ব্রেনের মধ্যে গিয়ে আপনার চিন্তা ভাবনাকে পরিবর্তন করে দেবে।
1: আরে বাবা,
0: মানুষ সুইসাইডাল হয়ে যায়। পৃথিবী জুড়ে রিপোর্ট দেখা গেছে প্রায় 17%, পৃথিবীতে যত সুইসাইড হয় তার 17%-র পিছনে এই টক্সোপ্লাজমা দায়ী।
1: মানে আমরা যেটা আপাত দৃষ্টিতে দেখছি যে হয়তো কেয়ারলেস ভাবে কানে হেডফোন লাগিয়ে কোথাও রেল লাইন পারাপার করছেন বা রাস্তায় হাঁটছেন, তার কারণেই হয়তো হচ্ছে, কিন্তু এর পেছনেও
0: হতে পারে ওই পরজীবী দায়ী,
1: পরজীবী দায়ী।
0: এছাড়াও এটা দেখা গেছে যে বাচ্চা মেয়েরা বা মহিলারা বিশেষ করে বিড়ালের প্রতি একটু বেশি সংবেদনশীল, ওরা বিড়ালের খুব কাছাকাছি আসেন, তখন কিন্তু মহিলাদের মধ্যে সংক্রমণটা হয়। এই জন্য এর আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ক্রেজি ক্যাট লেডি সিন্ড্রোম।
1: তার ফলে কি হতে পারে?
0: তার ফলে এই যেগুলো বললাম মানসিক রোগগুলো আসতে পারে, সুইসাইডাল হয়ে যেতে পারে, ছোট্ট অল্প ঝগড়াতেই সে সুইসাইড অ্যাটেম্প করতে পারে।
1: এবং আরেকটি আলোচনায় আমরা শুনছিলাম যে সেখানে গর্ভপাতেরও কারণ হতে পারে।
0: আমি বললাম সেটা, যে গর্ভপাতের কারণ, এবং গর্ভপাতের শুধু কারণ নয়, ভিতরে শিশু বাচ্চাটি মারা যেতে পারে।
1: তার মানে
0: ওই শিশু যদি কোনোভাবে জন্মায়, সে কিন্তু মানসিক বিকারগ্রস্ত হবে, মাথা বড় হয়ে যাবে, আমরা বলি হাইড্রোসেফালাস, চোখে দেখতে পাবে না।
1: ডক্টর বৈদ্য, এই যে এত কিছু ভয় ধরানোর মতো কথাগুলো আমরা শুরুতেই বললাম, কিন্তু তার সমাধান কি?
0: আপনাকে প্রথমে বুঝতে হবে যে আমরা কি কি এরকম সমস্যা, মানে লক্ষণ পেলে আমরা ডাক্তারের বাবুর কাছে যাব। যদি আমরা দেখি আমাদের টানা ডায়রিয়া, পেটে ব্যথা হচ্ছে, চামড়ার নিচে অস্বাভাবিক দাগ, দীর্ঘদিন ধরে হালকা জ্বর ও ক্লান্তি, এগুলো কিন্তু স্বাভাবিক।
1: আচ্ছা,
0: ধরুন এগুলো দীর্ঘদিন দেখে যখন আছে, তখন আমরা একটু ডাক্তারবাবুর
1: পরামর্শ
0: নেব। এই পরামর্শ নিলে ডাক্তারবাবুরা রোগ নির্ণয় করেন। রোগ নির্ণয়গুলো সাধারণত আমরা ধরুন এই টক্সোপ্লাজমা বললাম, এটা রক্ত পরীক্ষা করে হতে পারে, চোখ, লসিকা বা মাথা থেকে আক্রান্ত হলে এই রক্ত দেখা যায়। আর হাইড্রাটিডসিস যেটা বললাম, এগুলো, এই দুটোই যদি ব্রেনে থাকে তাহলে কিন্তু ওই সিটি স্ক্যান বা এমআরআই করতে হবে, তাহলে সঠিকভাবে কোন অঙ্গের মধ্যে সিস্টগুলো হয়ে আছে সেটা বোঝা যাবে, এবং এর চিকিৎসা পদ্ধতি আছে।
1: এবারে চিকিৎসা পদ্ধতিটা, ওটা, এটাও আপনি একটু যদি বলে দেন আমাদের শ্রোতা বন্ধুদের জন্য।

0: বীরত্ব করতে হবে। আমরা শুধু পালন করছি, সবকিছু ঠিক আছে, কিন্তু তার যদি প্রতিরোধের উপায় না জানা থাকে সেটা কিভাবে কি হবে?
1: নিশ্চয়ই, এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এতক্ষণ ধরে কি জানলাম, সমস্যাটা জানলাম, আমরা আমাদের নিজের লেভেলে কিভাবে সমাধান করব। প্রথমে হচ্ছে প্রিভেনশন, প্রতিরোধ করব। যেমন আমরা ধরুন ওই পশু পাখি ধরলাম, বা বাগানের চাষবাস করলাম, বা বিড়াল কুকুরের পায়খানা পরিষ্কার করলাম, খুব ভালো করে হাত ধুয়ে নেব, ঠিক আছে। মাংস, যখনই আমরা মাংস, মূলত আমরা খুব ভালো সেদ্ধ করে মাংস খাই, অর্ধসিদ্ধ বা কাঁচা মাংস কখনো আমরা খাবো না। আরেকটা জিনিস দেখতে হবে, এই যে বললাম পরিষ্কার করে শাক সবজি এবং স্যালাডও খেতে হবে, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ উৎস, সোর্স এই পরজীবীগুলোর। প্রাণীর যত্ন করব, ধরুন আপনি যে প্রথমেই আমরা আলোচনা করলাম যে পোষ্য, তারা আমাদের খুব আদরের, তাদের সঠিক সময় কিন্তু কৃমির ওষুধ খাওয়াতে হবে, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই এই রোগগুলোকে এড়াতে পারবো বা অ্যাভয়েড করতে পারবো। এছাড়া হলো মাংস যদি থাকে সেটাকে আমরা ফ্রিজে রাখলাম কিছুদিন, রোগ সংক্রমণ করে যেতে পারে। ধরুন জল ফুটিয়ে খেলাম। আর টক্সোপ্লাজমার জন্যে আরেকটা জিনিস করতে হবে, যে বাড়িতে ইঁদুর বা ধেড়ে ইঁদুরের উপদ্রব কমাতে হবে, বুঝতে পেরেছেন? সবগুলো যদি আমরা ছোট ছোট করে মেনে চলতে পারি, আর তার সঙ্গে আমরা নিজেরা নিয়মিতভাবে, মানে মানুষেরা ডাক্তারবাবুর কাছে যাব, কৃমির ওষুধ খাবো, তাদের কথা শুনবো, তাহলে এই রোগ থেকে আমরা প্রতিকার পেতে পারি।
0: একদম, আমাদের সময় একেবারেই শেষ, আমাদের এখানেই থামতে হচ্ছে। এবং সবশেষে এইটুকুই বলার, আপনারা ভয় না পেয়ে সচেতনতার সঙ্গে পোষ্য পালন করুন, বা গৃহপালিত যে সমস্ত প্রাণী আপনারা পালন করছেন সেগুলো সচেতনভাবে, নিজে সচেতন হন, অন্যকে সচেতন করান, সেই উদ্দেশ্য নিয়ে আজকের আমাদের অনুষ্ঠানে, মানে আজকের আমাদের আলোচনার বিষয় ছিল পশু পাখি বাহিত পরজীবী ঘটিত রোগ প্রতিকারে সচেতনতা ও জনস্বাস্থ্যে প্রভাব। আর এই বিষয়ে এতক্ষণ বিস্তারিতভাবে সুন্দরভাবে বুঝিয়ে বললেন কলকাতায় অবস্থিত পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পরজীবী বিশেষজ্ঞ ডক্টর সুরজিৎ বৈদ্য। ডক্টর বৈদ্য, আপনাকে অশেষ ধন্যবাদ, আজকের মতো নমস্কার জানাই।
1: নমস্কার।
0: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন, শুনতে থাকুন আকাশবাণী কলকাতা। সবাইকে নমস্কার।
1: নমস্কার।
2: শ্রোতা বন্ধুরা, আমরা তো নানা বিষয় নিয়ে আলোচনা করি, ধান, পাট, সবজি, এরকম নানা বিষয় উঠে আসে আমাদের আলোচনায়। মিলেট নামটা হয়তো অনেকে শুনেছেন। এই মিলেট চাষের গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক কৌশিক ব্রহ্মচারী। নমস্কার কৌশিকবাবু।
3: নমস্কার পবিত্রবাবু, নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদেরকে।
2: বেশ, আজকে তো একটু অন্য রকমের বিষয়, আমরা মিলেট বলতে ঠিক কি বোঝাতে চাইছি?
3: দেখুন, মিলেট বলতে কোনো একটি নির্দিষ্ট ফসল নয়, কতগুলি ফসলকে আমরা সবগুলোকেই মিলেট নামেই ডাকি, এবং সেই অর্থে বলতে পারেন যে এটা একটা একটা গোত্রীয় ফসল, এবং যার মধ্যে ছোট ছোট যে দানা শস্য সেগুলো পড়ে, যেগুলো আপনি যেটা উল্লেখ করলেন এখনই, যে ধান, গম, ভুট্টা, এইগুলোর বাইরে যে সব, অর্থাৎ যেটা খুব পুরনো নাম হিসেবে যেটা আমাদের কাছে পরিচিত, জোয়ার, বাজরা, রাগি, কোদো, এই ধরনের যে সমস্ত ছোট ছোট দানা শস্য, সেইগুলোকেই আমরা মূলত মিলেট নামে মানে ডেকে থাকি।
2: বেশ, তো একটা কথা শোনা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল ইয়ার অব মিলেট এই বর্ষটাকে বলা হচ্ছে, তো একটু যদি বলেন কেন এই দিবসের এই গুরুত্বটা চলে আসলো এখন?
3: দেখুন, মিলেট খুব প্রাচীন ফসল। যদি আপনি একদম ঐতিহাসিক জায়গায় চলে যান, তাহলে দেখবেন যে আমাদের যে আধুনিক কৃষি, এর বয়স হয়তো কয়েক শতক, অথচ কৃষি যেটা মানুষের হাতে, যে কৃষি, সেটা প্রায় 10-12 হাজার বছরের পুরনো। এবং এই 10-12 হাজার পুরনোর যে ফসলের যে মানে চাষের যে মানে ইতিহাস, তাতে দেখা যাবে যে আমরা যেটাকে বলি ফার্টাইল ক্রেসেন্ট, অর্থাৎ যে সিরিয়ার যে জায়গায় সে সবে তখন মানুষ চাষবাস, এই আপনার এই বনের পশু পাখিকে মেরে অরণ্য ধ্বংস করে, যে তখন যেটাকে আমরা নোমাড লাইফ বলি, অর্থাৎ যাযাবরের যে জীবন, সেই জীবন ছেড়ে যখন প্রথম চাষবাস শুরু করে, সেই চাষবাসের ইতিহাসটা কিন্তু প্রথম মহিলাদের হাতেই হয়।
2: আচ্ছা।
3: এবং সেই ইতিহাসটা কিরকম, এরকম যখন তারা যাযাবর মানে প্রবৃত্তি ছেড়ে, তারা যখন আস্তে আস্তে ক্লাস্টার, অর্থাৎ ছোট ছোট একটা দল বেঁধে সংঘবদ্ধভাবে থাকতে শুরু করে, পশু পাখি পালন করে, তখন তারা ওই কোন নদীর ধারে এবং কোন বনাঞ্চলের আশপাশেই কিন্তু তারা বসবাস করতে থাকে। এই বনাঞ্চল থেকে যে সময় স্প্রিং সিজন যেটাকে বলছি আর কি আমরা, অর্থাৎ হেমন্তের সময়ে, তখন তারা ওই ফসল মানে গাছ থেকে, সমস্ত জঙ্গল থেকে খাওয়ার দাওয়ার, অর্থাৎ শস্যগুলো তুলে নিয়ে আসত। কোন একদিন এরকম এক মহিলা যখন সেই সব নিয়ে ফিরছেন, ফেরার সময় তারা যে বসবাসের যে জায়গা, বাসস্থান, যে বাসস্থানের কাছাকাছি

0: জায়গায় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যান। পড়ে গিয়ে সেই সমস্ত ফসল ছড়িয়ে ছিটিয়ে পড়ে, বীজ সব আবার কুড়িয়ে কাঁচিয়ে নিয়ে ফিরে যায়। এভাবে দিন চলছে। বছরখানেক বাদে যখন ওই এলাকা দিয়ে আবার ফিরছে এরকম ফসল তুলে নিয়ে বন থেকে, তখন দেখছে সেইখানে সেই গাছগুলি হয়ে আছে। তখন তার মাথায় প্রথম এটা ক্লিক করে যে তাহলে এটা কি ব্যাপার, যেটার জন্য আমি কয়েক ক্রস দূরে গিয়ে ফসলটাকে আহরণ করছি সেটা এখানে কেন। তখনই ইতিহাস বলছে যে ইফ উই সো উই ক্যান গ্রো, অর্থাৎ আমরা যদি বীজ বপন করি তাহলেই আমরা গাছের জন্ম দিতে পারি। এটাই কিন্তু কৃষির প্রাচীনতম ইতিহাস। এই কারণেই বলা হয় যে মহিলাদের হাতেই কৃষির প্রথম সৃষ্টি। হ্যাঁ, এই যে ফসলগুলো এরা কারা, এরাই কিন্তু সেই মিলেট।
1: আচ্ছা,
0: এবং চাষের ইতিহাসে দেখা যায় যে মিলেট প্রায় 3000 যে বিসি অর্থাৎ বিফোর ক্রাইস্ট খ্রিস্টপূর্বাব্দ, 3000 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু মিলেটের উল্লেখ পাওয়া যায়। আমাদের যত সমস্ত পুরনো প্রাচীন যত পুঁথি গ্রন্থ সেখানেও কিন্তু মিলেটের উল্লেখ পাওয়া যায়।
1: তাহলে কেমন ধরনের জমি প্রয়োজন এই মিলেট চাষের ক্ষেত্রে?
0: দেখুন, তার আগে যে বিষয়টা খুব জরুরি যে জমি যদি বলেন তাহলে মিলেট এমন কতগুলি ফসল যেটা কিন্তু হেলায় ফেলায় চাষ হয়।
1: আচ্ছা,
0: অর্থাৎ এর জন্য না লাগে বেশি জল, না লাগে খুব বেশি উর্বর জমি, অর্থাৎ আপনি যেখানে ফেলবেন সেখানে এরা বাড়বে, সেখানেই তারা জন্মে উঠবে। প্রশ্ন হচ্ছে যে চাষির হাতে কি রকম জমি আছে, অর্থাৎ মিলেটকে আমি এখন তো কোনো একটি ফসলের কোনো চাষি খুশি নয় এবং আমরাও খুশি নয়, কারণ এই যে বিপুল জনরাশি তাদেরকে যদি মানে খাদ্যের যোগান দিতে হয়, কেন আজকে মিলেট ভাবছি আমরা, কেন অল্টারনেটিভ অর্থাৎ মানে পরিবর্তিত ফসলের কথা ভাবছি, এ ধান শুধু নয় কেন, জমির গুণমান রাখার জন্য, মানুষের খাদ্যাভ্যাসে সবকিছু ঢোকানোর জন্য, মানুষের পুষ্টির জন্য। এই যে ইন্টারন্যাশনাল মিলেটের যে আপনি ইয়ারের কথাটা বললেন, ইন্টারন্যাশনাল ইয়ার ফর মিলেটস, এর যে মূল ভাবনা তার সেটাকে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে মানুষকে সমস্ত রকম খাদ্যগুণ শরীরে ঢোকাতে হবে। অর্থাৎ মিলেট যেহেতু প্রচুর পরিমাণে তার মধ্যে খনিজ লবণ, একই সঙ্গে মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন সব কিছুর একটা সমাহার, সেই কারণে কিন্তু মিলেটের গুরুত্ব দিনকে দিন বাড়ছে। এবং পুষ্টি, আমরা যেটা বলি যে খাদ্য নিরাপত্তা, তার পাশাপাশি কিন্তু পুষ্টি নিরাপত্তার জন্য কিন্তু মিলেট হচ্ছে একটা আদর্শ ফসল। অর্থাৎ কৃষকের কাছে কি জমি আছে সেই অনুযায়ী হয়তো আমাদের আলোচনার মধ্যেই হয়তো উঠে আসবে
1: সেই মাফিক চাষবাসটা আমাদের করতে হবে। তো মিলেটের মধ্যে কোন কোন ধরনের শস্যগুলি আসে?
0: দেখুন, মিলেটের মধ্যে যে শস্যগুলি আসে সেগুলোর মধ্যে বিভিন্ন দেশে তো বিভিন্ন রকম মিলেটের চাষ হয়, এবং আপনি এই মুহূর্তে প্রায় 131টা দেশ কিন্তু পৃথিবীতে মিলেটের চাষ করে, এবং যেখানে প্রায় 59 কোটি লোক এই মিলেটের ওপরে কিন্তু খাদ্যাভ্যাসে অভ্যস্ত, এবং এটা মূলত এশিয়া এবং আফ্রিকান বিভিন্ন দেশে। উপজাতি যারা আছেন এশিয়াতে বিভিন্ন উপজাতি, তারা কিন্তু এই মিলেটটাকে মূল খাদ্য হিসেবে গ্রহণ করে,
1: যেহেতু উপায় নেই তাদের,
0: উপায়ও নেই। এবং যে সমস্ত স্ট্রেস এরিয়া যেখানে তাদের কোন জল নেই, কোন মাটি ভালো না, মাটি অনেক ক্ষয়িষ্ণু বা
1: খুব কষ্ট করে তারা বেঁচে
0: আছে সেই সব জায়গায় তারা। এবং দেখবেন খেয়াল করে যে এতে খুব এটা ইন্টারেস্টিং যে এই যে বললেন কোন কোন ফসলের মধ্যে পড়ে, তাহলে সেখান থেকে আমি ঢুকছি যে ডাইভার্সিটি যেটা বলি, বৈচিত্র্য, এই যে এত এর প্রজাতির বৈচিত্র্য, সেটাই প্রমাণ করে দেয় যে এই যে বিভিন্ন জায়গায় চাষ, তাহলে একই ফসল বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষি আবহাওয়া ভিত্তিক অঞ্চলে চাষ হচ্ছে, তার মানেই ধরে নেবেন যে প্রচুর প্রজাতি আছে। যেটা শীতের জায়গায় একরকম, গরমের জায়গায় একরকম, ক্ষয়িষ্ণু মাটিতে একরকম, উর্বর মাটিতে একরকম, অর্থাৎ সব জায়গার জন্যই যখন জাত পাওয়া যাচ্ছে, অর্থাৎ কিন্তু ফসলের জাত প্রচুর আছে, তার একটাই কারণ সেটাকে বিভিন্ন জায়গায় তার চাষ হয়েছে পৃথিবীতে। এবং তার মধ্যে যে গুরুত্বপূর্ণ সবচেয়ে যে কটি ফসল আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ, দেখবেন খেয়াল করে সবচেয়ে বেশি চাষ হয় কিন্তু পার্ল মিলেট, যেটা বাজরা বলি আমরা। বাজরার এই মুহূর্তে ভারতবর্ষের প্রায় 60% হচ্ছে বাজরা মিলেটের মধ্যে, যেটা জোয়ার, তারপরেই জোয়ার 27%, আর যেটা ফিঙ্গার মিলেট বলি আমরা, যেটা রাগি, এটা ফিঙ্গার মিলেট বলার উদ্দেশ্য হচ্ছে এর যে মানে ফুলটা বা ইনফ্লোরেশন, মানে পুষ্পবিন্যাস, যেটা পুষ্প ফুলের যে তোড়াটা, সেটা কিন্তু একদম দেখবেন আমাদের 5টা আঙুলকে যেরকম ভাবে বেঁকিয়ে ধরলে যেরকম হয় ঠিক সেরকম দেখতে হয়। তার জন্য এটাকে আমরা ফিঙ্গার মিলেট বলি। আবার স্মল মিলেটের মধ্যে কিছু আছে যেটা সেটা 2%, মূলত ফক্সটেল মানে

0: শিয়াল লেজ যে একটা শিয়াল লেজ বলে একটা ইয়ে আছে, একদম শিয়ালের লেজের মতো ওই ফুলের তোড়াটা হয় শিয়াল লেজের মতো। আবার যেটা প্রোজো বলে একটা, যেটা আমেরিকা প্রচুর প্রোডাকশন করে, প্রোজো প্রোজো মিলের যেটা, তারপরে কোদো, বার্নিয়ার্ড, এবং এখন দেখবেন খেয়াল করে এই শপিং মলগুলোতে খুব বিক্রি হয়, এগুলোকেও আমরা কিন্তু সিউডো মিলেট বলে আখ্যা দিয়েছি, অর্থাৎ সেটা মিলেট, মিলেট সম, মিলেট নয় কিন্তু সেটাকেও গোটা ওয়ার্ল্ডে ক্লাসিফিকেশনে মিলেট বলছি, মিলেট সম, এবং সেটা কিন্তু অ্যামারান্থ, যেটাকে আমরা আমাদের যেটা নোটে বলি, হ্যাঁ, এই অ্যামারান্থের বীজ। তারপরে দেখবেন কিনোয়া বলে একটা, কুইনোয়া বা কিনোয়া বলে একটা বাংলাদেশে প্রচুর হয় এখন, তারা করছে বাংলাদেশে এবং কোস্টালেও খুব ভালো হচ্ছে।
1: বাংলাদেশের কোন কোন অঞ্চলে?
0: কোস্টাল এলাকাটা যেটা মানে যেটা আমরা, আমাদের যেটা সুন্দরবন, ওদেরও যেটা সুন্দরবন, আমাদের এদিকেও কোদোর এই সমস্ত বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চলছে, মানে এই কিনোয়ার, সেরকম সুন্দরবনের ওই দিকটা পার্টেও কিন্তু এটা অস্ট্রেলিয়া গভর্নমেন্ট একটা বড় প্রোগ্রাম নিয়েছে এটাই। এছাড়া একটা টেপ বলে একটা আছে, এরকম বিভিন্ন রকম আছে। অর্থাৎ যদি কিন্তু মূলত যেটা আমাদের ভারতবর্ষের যে তিনটে মিলেট সবচেয়ে গুরুত্ব পাচ্ছে সেটা জোয়ার বাজরা এবং রাগি।
1: তো আপনি তো একটু আগে বললেন যে আগে কৃষক বন্ধুরা চাষবাস করতেন, তাহলে হঠাৎ করে আবার এই প্রোগ্রামটা করার প্রয়োজন হচ্ছে কেন?
0: এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাকে মানে মানুষকে বোঝানোরও খুব জরুরি দরকার এটা, যে আমাদের দেখবেন কৃষি নিয়ে যেটা একটু আগে বললাম যে এক সময় ছিল এটা বেঁচে থাকার জন্য চাষ, পরের দিকে ক্রমশ সেই চাষকে যখন আমরা উন্নত করলাম দুয়ারাই মানে শতকে, তখন দেখা গেল যে সেটা ইনপুট অর্থাৎ উপাদান ভিত্তিক চাষ। আরো যেটা সবুজ বিপ্লবের একটা সবচেয়ে চারটে স্তম্ভ ভাবুন, যে হাইল্ডিং ভ্যারাইটি বীজ এলো, হাইল্ডিং ভ্যারাইটি বীজ যেহেতু প্রচুর সার খায় তাই রাসায়নিক সার দেওয়া হলো, রাসায়নিক সার বেশি খেলে বেশি জল খায় তাই মাটির তলার জল তোলা হলো, বেশি জল এবং সার খেয়ে গাছ বেশি পরিপুষ্ট এবং নাদুস নুদুষ হল, স্বাভাবিকভাবেই সেখানে পোকামাকড় বেশি লাগলো, তখনই কিন্তু পেস্টিসাইড চলে এলো। অর্থাৎ এই যে চারটে স্তম্ভ দিয়ে ভারতবর্ষের জনরাশিকে আমরা অন্ন যোগানের পথ খুঁজলাম, তার যে কুফল দিকটা, সেই কুফলে যেটা হলো এইটা প্রথম হারিয়ে গেল আমার প্রাচীন যে শস্যগুলো। দেখুন খেয়াল করে গম, ধান, এইগুলোর উপরেই কিন্তু আমার এগ্রি বিজনেসটা গড়ে উঠল, অর্থাৎ কৃষি কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য গড়ে উঠল, এটা গেল একদিক। দ্বিতীয়ত যেটা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, অর্থাৎ যেটা আমরা বাংলা কথায় রেশন বলি, এতে দেখবেন কিন্তু এই এখন গত দু আড়াই বছরে বা কয়েক বছরে আমাদের এইসব ভাবনা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার বিভিন্ন রাজ্যে তারা আনতে শুরু করেছে, যে পাবলিক প্রোডাকশন সিস্টেম ডিস্ট্রিবিউশন সিস্টেমে মিলেট কানা হলো, মিড ডে মিলে মিলেট কানা হচ্ছে, কানা হয়েছে বা আরো আরো জায়গায় বেশি বিস্তার ঘটছে। অর্থাৎ এই দুটো জায়গা কিন্তু সবচেয়ে বড় জায়গা। দ্বিতীয়ত বিশ্বায়ন, গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশনের জন্য যেটা আমরা কি বলি যেটা এক্সোটিক ফুড, অর্থাৎ যে যে ধরনের বাইরে থেকে বাইরের যেসব খাবার দেখবেন আজকে কেক, প্যাস্ট্রি, তারপরে এই যে বিভিন্ন রকমের যে ফাস্ট ফুড, এর উপর যে ঝোঁক, আপনি ভাবুন যে
1: আমাদের বিজ্ঞাপন কিন্তু বেশি,
0: বিজ্ঞাপন বেশি,
1: কারণ এদের বিজনেসটা
0: করতে হবে এবং এটার কিন্তু ওয়ার্ল্ড যেটা কর্পোরেট পুলে যাচ্ছে, এটা কর্পোরেট পুলে যখনই এটার জায়গাটা তৈরি হয়েছে, যার জন্য এখন কিন্তু মিলেটকে নিয়েও এইরকম ভাবনাই চলছে। মিলেটের যে ফিনিশ প্রোডাক্ট, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, অর্থাৎ যেগুলো মূল্য সংযোজনের মাধ্যমে যেটা পাচ্ছি আমরা মিলেট থেকে অসংখ্য নানা রকম পরিস থেকে আরম্ভ করে বিভিন্ন নুডলস থেকে আরম্ভ করে বিভিন্ন মুখরোচক খাওয়ার,
1: এখন তো আমরা সাধারণ মানুষ তো অনেক বেশি স্বাস্থ্য সচেতন,
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই,
1: তো সেই জন্য এগুলো গুরুত্ব বাড়ছে, তাই
0: গুরুত্ব বাড়ছে। এবার ভাবুন যে একটা একটা আমাদের ছেলেবেলা বা যারা আমরা মানে মধ্যবয়সী বা আমাদের যারা প্রায় মানে পঞ্চাশ ঊর্ধ্ব লোকজন, তাদের ছেলেবেলায় কিন্তু তিনবার ভাত খাওয়ার অভ্যাস ছিল, তাহলে আজকে এখন কিন্তু কেউ ভাবতে পারে না যে তিনবার ভাত খাচ্ছে, সে দুপুরে ভাত খাচ্ছে কি সকালে স্কুলে যাওয়ার সময় একটা বাচ্চা ভাত খাচ্ছে, রাত্রে সে রুটি খাচ্ছে এবং সে দেখা যাচ্ছে বাকি সময়টা সে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ফাস্ট ফুড খাচ্ছে। অর্থাৎ এই যে এক্সটিক ফুডের ওপরে, অর্থাৎ বিদেশি খাওয়ার, তার উপরে যে ঝোঁক, এটাও কিন্তু একটা বড় কারণ হয়েছে যে আমাদের এইসব চাষগুলো হারিয়ে যাওয়া। কারণ এই চাষের সঙ্গে অন্য কোন অনেক ফসল আছে যেগুলো আমরা আনতে গিয়ে পরবর্তীতে এখন ধাক্কা খেয়েছি, রোগ পোকা বেড়েছে, কি হয়েছে, এখানে কিন্তু কিচ্ছু নেই, এর কোন মারাত্মক কোন রোগ পোকা নেই, এর জন্য মারাত্মক কোন জল লাগে না, এর জন্য মারাত্মক কোন পেস্টিসাইড লাগে না,
1: এই জন্যই তো কৃষক বন্ধুরা পছন্দ করবেন, চাষ
0: পছন্দ করবে এই জন্য, শুধু তাকে

0: এই যে তার যে চেতনাটাকে জাগানোটাই আমাদের
1: উদ্দেশ্য
0: উদ্দেশ্য
1: ঠিক ঠিক। তো ডক্টর ব্রহ্মচারী যদি একটু বলেন যে এই যে একটা তো ইতিহাস আপনি বলছিলেন, তো তাহলে এই ফসলের চাষটা কেন পিছিয়ে গেল? শুধুমাত্র কি বিজনেস নাকি আমাদের জ্ঞানের অভাব?
0: সবচেয়ে বড় কারণ যে আপনি যদি একটু আগে যেটা আপনি বললেন যে বিজ্ঞাপন কেন্দ্রিক যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আজকে, শুধুমাত্র বিজ্ঞাপন নয়, বিজ্ঞাপন যখন হয় তার পাশাপাশি দেখবেন এই জিনিসটাও হয় যে কৃষকের মন মানসিকতাকে পাল্টে দেওয়ারও কতগুলো ভাবনা হয়।
1: ঠিক।
0: এবং আপনি ভাবুন আজকে যে এই ধরনের ফাস্ট ফুড সেন্টার আজকে একদম প্রত্যন্ত কোন গ্রামেও কিন্তু গড়ে উঠেছে। অর্থাৎ তার মানে কি,
1: সেখানে চাহিদাটা বেড়েছে,
0: চাহিদাটা বাড়ছে,
1: বিজ্ঞাপন হয়েছে বলে
0: বিজ্ঞাপন হয়েছেই বেড়েছে, একই সঙ্গে টেস্টি খাওয়ার, এই যে টেস্টি খাওয়ারের দিকে যে ঝোঁক, অনেক প্রিজারভেটিভ আছে যেগুলো হয়তো মানুষকে টানছে সেটা মানুষ বুঝছে না,
1: এবং কম বয়সে ছেলেমেয়েরা মুটিয়ে যাচ্ছে,
0: হ্যাঁ এটা বড় কারণ একটা, যে ওবেসিটির একটা বড় কারণ, মোটা হয়ে যাওয়ার একটা বড় কারণ কিন্তু ফাস্টফুড, ক্যালোরির যে একটা ব্যাপার আছে,
1: অথচ হয়তো আমাদের ঘরেই সেটা চাষ হতে পারে।
0: হ্যাঁ, এবং এই যে লো ক্যালোরি, এই যে মনে করুন কয়েকদিন কিছুদিন আগেও দেখলাম যে আমরা হয়তো একটা খুব দামি ক্যাপসুল খাচ্ছি যে সেখানে আমরা অ্যান্টি অক্সিডেন্ট পাওয়ার জন্য, অথচ দেখা যাচ্ছে ভারতবর্ষের 29টা ফসল মানে গাছ খুঁজে পাওয়া গেছে, সেই 29টা গাছের মধ্যেই সবচেয়ে বেশি অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটাকে আমরা ভাবি যে গাজর এবং টমেটোতে বেশি আছে, দেখা যাচ্ছে সেটা সবচেয়ে বেশি আছে চাইনিজ মেহগিনি বলে একটা ছোট্ট মেহগিনি গাছে, তারপরেই যারা আছে তারা হচ্ছে একটা হচ্ছে তিতাপাট, তারপরে মিঠাপাট। অর্থাৎ এই অ্যান্টি অক্সিডেন্ট কন্টেন্টে টমেটো এবং গাজরকে কিন্তু পেরিয়ে গেছে আজকে মিঠা এবং তিতাপাট। ঠিক সেইভাবে আজকে মনে করুন একটা সময় ভুট্টা নিয়ে আমরা অনেক বলেছি, ভুট্টায় দেখা যাচ্ছে নিয়াসিন বলে যে ভিটামিনটা তার অভাব আছে, যার জন্য কিন্তু পেলেগ্রার সমস্যা থাকে, দেখা যাচ্ছে সেই নিয়াসিন কিন্তু মিলেটে আছে, অর্থাৎ ভুট্টায় যেটা নেই সেটা মিলেটে আছে। আরেকটা সবচেয়ে যেটা বললেন এখনই যে কেন আজকে আরো গুরুত্ব বাড়ছে এটার, তার বড় কারণ হচ্ছে যে এই যে আমাদের মানে টেকনিক্যাল অর্থাৎ যদি আপনি বিজ্ঞানের ভাষায় বলেন এটা সি4 প্ল্যান্ট বলে একটা গাছ হয়, যারা কিন্তু এই যে আবহাওয়ার যে পরিবর্তন, জলবায়ুর যে পরিবর্তন, এতে কিন্তু সবচেয়ে ভালো টিকে থাকে। এই যত আগাছা দেখছেন তারা কিন্তু সব সি4, আর কৃষির যে ফসল আমরা মূলত চাষবাস করি সেগুলো মূলত সি3,
1: মানে ধান
0: গম এগুলো সব কিন্তু সি3, অর্থাৎ সি4 প্ল্যান্ট কিন্তু এই কৃষির যে কৃষি আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের মানে সাপেক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সি4 প্ল্যানকে কৃষকের জমিতে আরো বেশি বেশি করে আনা।
1: তাহলে কি সুন্দরবনের যে লোনামাটি অঞ্চল রয়েছে সেখানে কি চাষ সম্ভব?
0: হ্যাঁ, এটা এক মানে খুব মানে
1: মানে বিস্তীর্ণ বাদাবন অঞ্চল রয়েছে,
0: বাদাবন যেটা বলছেন সেটা মূলত আমরা যে জায়গাগুলোকে ফোকাস করছি, অর্থাৎ যে জায়গাটা কৃষকদের বা সরকারও যে জায়গায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা হলো শুকা এলাকা, যেহেতু জল কম লাগে। নোনা এলাকায় আপনি পারবেন এটা করতে, যেখানে নোনা কম, সমস্ত ফসল হবে না, যেখানে নোনা কম এবং অবশ্যই সেটা একটু উঁচু জমি হওয়া বাঞ্ছনীয়। তার কারণ হচ্ছে যে আপনি যদি জমির কথায় আসেন দেখবেন কৃষকদের কাছে মাত্র এই জমিগুলোই পড়ে থাকে, কারণ এই ফসলের মূল চাষ কিন্তু বর্ষাকালেই হয়। মিলেটের অর্থাৎ বর্ষাকাল মানে আমার কাছে ধান, আর পশ্চিমবঙ্গ বা আপনি যদি ওপার বাংলার কথা ভাবেন বাংলাদেশ, সেই সমস্ত কৃষকের কাছে কিন্তু কখনোই ভাবতে পারবেন না ধান বিনা চাষ নাই।
1: অবশ্যই অবশ্যই, একটা ধারণা কিন্তু
0: মানে ধান এবং চাষ কিন্তু সমার্থক।
1: হ্যাঁ অবশ্যই,
0: চাষবাস এবং ধান এটা সমার্থক, অর্থাৎ ধানকে প্রতিস্থাপন করে আপনি অন্য ফসল আনলেন তো হবে না,
1: তাহলে ওটাকে সঙ্গে নিয়ে চলতে হবে,
0: সঙ্গে নিয়ে চলতে। তাহলে কোথায়? তাহলে এমন জায়গায় যেখানে ধান আমি জল জমাতে পারছি না, যে জমিতে
1: আচ্ছা
0: অর্থাৎ একটু উঁচু জমি, উঁচু জমিতে যেখানে ধানের ফলন ভালো হয় না, ধান চটপট পেকে যায়, ধান পাশকাঠি কম ছাড়ে, এটা প্রচুর কৃষকের জমিতে এই সমস্যাটা আছে।
1: এটা কি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন জেলার দিকে রয়েছে?
0: সব জেলাতেই উঁচু জমি আছে যেখানে ধান করা উচিত নয়, তাহলে আমাকে সেই জায়গাগুলোকে আগে
1: মানে
0: চিহ্নিত করতে হবে। জেলার মধ্যে যেটা সেটা আমি যেমন মনে করি আমি বললাম পশ্চিমাঞ্চল, যেটা মানে রুক্ষ সূক্ষ্ম যে শুষ্ক জায়গা, লালমাটি অঞ্চল, এটা হচ্ছে উপযুক্ত জায়গা। পাহাড়ে বেশ কিছু মিলেট কিন্তু পাহাড়ে খুব ভালো হয়, অর্থাৎ যে জায়গাগুলো আমার সবচেয়ে আগে দরকার কৃষকদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা জাগানো যে আমাকে পরিবর্তিত ফসল হিসেবে মিলেটকে ভাবতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে মিলেট

0: যেভাবে হোক তার যে বাণিজ্যের জায়গাটা, অর্থাৎ কৃষক তখনই চাষ করবে যখন সে বুঝবে তারা গরিব হতে পারে, তারা বোকা নয়।
1: অবশ্যই
0: এই কথাটা বারবার ভাবতে হবে, দে আর পুয়ার বাট দে আর ক্লেভার। অর্থাৎ যদি আপনি বাজার দেখাতে পারেন, যদি বাজার তৈরি করে দিতে পারেন, তাহলে কিন্তু এবং মূল জায়গাটাই কিন্তু এখন আসছে, যার জন্য ছোট ছোট কারা করবে এই চাষ? এটা তো আমাদের লার্জ ফার্ম না, আমেরিকার মতো
1: ক্ষুদ্র চাষিরা করবে,
0: ক্ষুদ্র চাষি যারা যারা তো তারা ক্ষুদ্র চাষি করতে গেলে আপনাকে সেখানে নিয়ে আসতে হবে সেলফ হেল্প গ্রুপকে। যে মডেলগুলো আজকে মিলেটকে নিয়ে সাউথ ইন্ডিয়ান যে সমস্ত আমাদের স্টেট ভারতবর্ষের মধ্যে যদি আপনি ভাবেন, তাহলে দেখবেন খেয়াল করে যে কোন কোন রাজ্যগুলো কিভাবে এগিয়ে গেছে। আজকে রাজস্থান আজকে প্রায় গোটা ভারতবর্ষের যা মিলেটের এলাকা তার মধ্যে রাজস্থান হচ্ছে প্রায় 39% দখল করে নিয়েছে, ইউপি 20%, হরিয়ানা সেখানে 12%, গুজরাট 11%, মধ্যপ্রদেশ 9%, মহারাষ্ট্র 5%, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা 2%, মানে একও পেরোতে পারেনি, সেটাকে জিরোই ভাবতে পারেন। কর্ণাটক এবং তামিলনাড়ু 2% করে জমি দখল করেছে।
1: আর দেশ বিদেশের কথা যদি বলেন,
0: দেশ বিদেশের যদি কথা বলেন তাহলে দেখবেন যে মূলত যেসব কান্ট্রিগুলোতে হয় সেটা কিন্তু হচ্ছে এশিয়া এবং আফ্রিকান যত কান্ট্রিতে, এবং আফ্রিকান যে কান্ট্রিগুলো সেখানে কিন্তু প্রায় মানে এই মুহূর্তে আপনার এশিয়া আফ্রিকা এবং মূলত এশিয়ান উপজাতিরাই কিন্তু এর মানে মূল মানে উপভোক্তা।
1: আচ্ছা,
0: এবারে প্রথম ভাবনা হচ্ছে যে তাহলে আমার আমার কৃষকরা কিভাবে তাহলে এই চাষগুলোকে গ্রহণ করতে পারে, এবং সেখানে দেখা যায় যেখানে বর্ষাতেই মূল চাষ, এবং আমার বাজারটা কি করে তৈরি করব, তাহলে সেলফ হেল্প গ্রুপ তৈরি করা, যদি ফেডারেশন তৈরি করতে হয়, অনেক মানে এরকম স্বেচ্ছাসেবী সংস্থা তারা যেটা করছে যে ছোট ছোট অনেকগুলো সেলফ হেল্প গ্রুপকে দিয়ে ফেডারেশন তৈরি করছে, ফেডারেশনের মাধ্যমে সেই বীজ মানে একটা যখন স্বেচ্ছাসেবী সংস্থার একটা টিম তাদেরকে চেতনা জাগাচ্ছে, একটা টিম গিয়ে তাদেরকে চাষ শেখাচ্ছে, একটা টিম তাদের চাষের পর ফসল তুলে আনতে সাহায্য করছে, একটা টিম সেটাকে বিক্রি করা বা প্রক্রিয়াকরণে, প্রক্রিয়াকরণ একটা দিক মূল্য সংযোজন হলো।
1: তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন ফসলের চাষের কথা বলছেন?
0: পশ্চিমবঙ্গে মূলত যদি ভাবেন তাহলে কিন্তু আমাদের এখানে যে কথা বললাম যে মানে পার্ল মিলেটের একটা বড় সমস্যা, মানে আমরা যেটা মাঠে কাজকর্ম করি তাহলে যেটা একসময় মনে করে দেখুন যে যখন প্রথম আমরা সূর্যমুখী চাষ শুরু করি তখন যখন লোকালাইজড মানে ছোট ছোট জায়গায় যখন আমরা মানে আমরা বলি ডিসপার্স, অর্থাৎ এলোমেলো ভাবে হয়তো মনে করুন কোন কোন চাষি করেছে পরীক্ষামূলক ভাবে, বা কেউ হয়তো একটুখানি নতুনত্বের কথা ভাবছে, কেউ হয়তো একটু মানে একটু প্রগতিশীল চাষি তারা করেছেন, তখন তাদের সবচেয়ে বড় ছিল বার্ড ড্যামেজ, অর্থাৎ পাখি টিয়াতে এসে খুব ক্ষতি করত। পরবর্তীতে যখন চাষ বেড়ে যায়, এটা নিয়মিত হয়, যে কোনো ফসলে যখন পেস্ট অ্যাটাক বেশি হয় চাষ বেড়ে গেলে তখন সেটা কমতে থাকে, ঘুরিয়ে বলতে গেলে তখন পার্সেন্টেজ অর্থাৎ শতকরায় তখন কমে আসে এই ক্ষতিটা। তা পাখির জন্য আমরা যেটা করেছি আমরা তখন উপরে নেট দিয়ে দেওয়া যাতে পাখি ভেতরে বসতে পারে, সেই জিনিসটা পার্ল মিলেট অর্থাৎ যেটা বাজরা বলছি, বাজরায় কিন্তু বিরাট সমস্যা যে মুনিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন পাখি এসে ওই আপনার তার মধ্যে এইগুলো আপনার জোয়ার বাজরা রাগি সবকটাই এখানে খুব উপযুক্তভাবে চাষের যোগ্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদেরকে যেটা ভাবতে হবে যে আমরা মনে করুন যেখানে 1965 থেকে 1970 সাল পর্যন্ত ভারতবর্ষে যেখানে ফুড বাস্কেটে 20% ছিল তখন, আর ফুড বাস্কেট মানে যে ফুড গ্রেন যেখানে আমরা হিসেব করি তার 20% দখল করেছিল এক সময় মিলেট।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম অক্ষর চেনার দিন। লিখেছেন সুচিস্মিতা লাহিড়ি। শিক্ষা ছাড়া সভ্যতার বিকাশ ঘটতে পারে না। যে দেশ যত বেশি উন্নতি ঘটিয়েছে

আর মূলে রয়েছে শিক্ষার প্রসার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ প্রমুখ মনীষীরা শিক্ষার বিস্তারে এগিয়ে এসেছেন। না পড়লে আমরা পৃথিবী, সভ্যতা, মানুষ, জীবজগৎ সম্পর্কে কিছুই জানতে পারবো না। ইউনেস্কো গত 60 বছর ধরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করে আসছে। এজন্য বেছে নেওয়া হয়েছে 8ই সেপ্টেম্বর দিনটিকে। অনেকেই ভাবে নিজের নাম স্বাক্ষর করতে পারার অর্থই হল স্বাক্ষর হয়ে যাওয়া। তা কিন্তু নয়। স্বাক্ষর হল যার অক্ষর জ্ঞান হয়েছে। যে অক্ষর চেনে সে নিজেকেও চেনে। অক্ষরের অর্থ হল যার ক্ষয় নেই। অক্ষর চিনলে কাগজ পড়া যায়, বই পড়া যায়, পৃথিবীকে চেনা যায়, বাঁচানোও যায়। 2026-এর সাক্ষরতা দিবসের স্লোগান হল মানুষের জন্য, এই গ্রহের জন্য এবং সার্বিক উন্নতির জন্য শিক্ষার প্রয়োজন। ইউনেস্কোর এই স্লোগান আমাদের মনে করিয়ে দিচ্ছে, শুধুমাত্র স্কুল পর্যায়ে লেখাপড়া জানার ক্ষমতাটুকু যথেষ্ট নয়। লেখাপড়ার ক্ষমতা একটা বিরাট শক্তিশালী মাধ্যম, যা কিনা আমাদের পৃথিবীকে বদলে দিতে সক্ষম। ইউনেস্কোর মতে, শিক্ষা আরও ভালোভাবে বাঁচতে শেখায়, স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে এবং মানবাধিকার বিষয়ে সাধারণ মানুষ জানতে পারে। ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বলছে, আমরা সাধারণ মানুষকে শিক্ষিত করে তুলতে পারলে পৃথিবী নামক গ্রহটিকে রক্ষা করতে পারি এবং প্রতিটি মানুষের জন্য একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে দিতে পারি। শিক্ষা স্বাধীন ও সম্মানজনকভাবে বেঁচে থাকার পথ প্রশস্ত করে। দুঃখের বিষয় হল, এখনও পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ অশিক্ষার অন্ধকারে। তারা লিখতে পড়তে জানেন না। প্রথাগত শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে মাঝপথে পড়াশুনো ছেড়ে দেওয়াটা একটা ভয়ঙ্কর সমস্যা। আমাদের দেশে প্রায় 73% ছাত্রছাত্রী মাঝপথেই লেখাপড়া ছেড়ে দেয়। দেখা গেছে উচ্চ মাধ্যমিক স্তরে বহু ছাত্রছাত্রী শিক্ষা সম্পূর্ণ না করেই ছেড়ে দেয়। যদি আমরা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুল ছুটের পরিসংখ্যান নিই, তাহলে দেখা যাবে প্রাথমিক স্কুলগুলিতে প্রতি 100 জনের নাম তালিকাভুক্ত করা হলেও মাত্র 27 জন ছাত্রছাত্রী শেষ পর্যন্ত উচ্চ মাধ্যমিক অবধি পৌঁছতে পারে। হঠাৎ করে মাঝপথে লেখাপড়া বন্ধ করে দেওয়ার বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম প্রধান হল বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেক বেশি হওয়া। এছাড়া অর্থনৈতিক সমস্যা একটা বড় কারণ। দরিদ্র পরিবারে বহু ছেলে মেয়েকে পড়াশুনো ছাড়িয়ে কাজে লাগিয়ে দেওয়া হয়। এরপর নাবালিকা অবস্থায় বিয়ে দেওয়ার একটা প্রবণতা তো রয়েছেই। ছাত্রছাত্রীদের মধ্যে মাঝপথে পড়াশুনো ছেড়ে দেওয়ার আরও কারণ রয়েছে। সাধারণত নিজেদের ইচ্ছেতেই স্কুল যাওয়া বন্ধ করে দেয় অনেকে। পারিবারিক সমস্যা, দুর্বল স্বাস্থ্য, মান ধরে রাখতে ব্যর্থ হওয়া অথবা আগ্রহ হারিয়ে ফেলে কেউ কেউ। জেন জি অর্থাৎ নবপ্রজন্মের মধ্যে প্রথাগত শিক্ষার মূল্য নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। উচ্চশিক্ষার প্রতি অনেকেই আগ্রহ হারাচ্ছে। উচ্চশিক্ষার বিপুল খরচ, চাকরির বাজারে মন্দা, এআই এর ব্যবহার ইত্যাদি নিয়ে অনেক আশঙ্কা তৈরি হচ্ছে। এজন্য ব্যাপক চিন্তা ভাবনার প্রয়োজন। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রতিরক্ষা সরঞ্জাম

অধিগ্রহণ পর্ষদ আজ সেনাবাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূলধনী সরঞ্জাম ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট পুলিশ কলার পুরস্কার তুলে দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, সত্যনিকেতনে ভেঙে পড়া বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7।

0: 135তম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের হাতে প্রেসিডেন্টস কাপ তুলে দিয়েছেন। আজ সেই বিস্তারিত খবরে। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা ডিএসসি আজ সশস্ত্র বাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূল্যের মূলধনী সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পরিষদের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় এবং পরমাণু হামলা মোকাবিলায় ব্যবহৃত রেইকি ভেহিকলস, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং সর্বোচ্চ ব্রিজ সিস্টেম। এদিকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মোট অনুমোদিত সরঞ্জামের 98% ভারতীয় শিল্প সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার তারেগাঁওতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডোর স্টেডিয়ামে গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট পুলিশ কলার পুরস্কার তুলে দিয়েছেন। একই সঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক 1930 সাইবার জালিয়াতি হেল্পলাইনেরও সূচনা করেন। এর ফলে 12টি ভাষায় সাধারণ নাগরিক এবং পর্যটকরা উপকৃত হবেন। অনুষ্ঠানের ভাষণে শ্রী শাহ গোয়া পুলিশের ভূয়সী প্রশংসা করে বলেন, তাদের সেবা, পেশাদারিত্ব, সাহস এবং শৃঙ্খলা পরায়ণতা প্রশংসাযোগ্য। তিনি বলেন, গোয়ার পুলিশ বাহিনী অভ্যন্তরীণ নিরাপত্তা, সমুদ্র তট সুরক্ষা এবং গোয়ার পর্যটন ও অর্থনীতিকে তুলে ধরায় বিশেষ ভূমিকা পালন করে আসছে। তিনি কর্তব্যরত অবস্থায় মৃত পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
1: 8 দশকों की गौरवशाली गोवा पुलिस की सेवा राष्ट्रपति जी के दिए हुए निशान के साथ देश भर की पुलिस की कतार में खड़ी है। ये गौरव जिन जिन राज्यों की पुलिस को मिला, वो पुलिस के गौरवशाली इतिहास, साहस, अनुशासन और समर्पण के कारण ही राष्ट्रपति महोदय ने गोवा को प्रेसिडेंट कलर से सम्मानित करने का काम किया है।
0: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, গতকাল সত্যনিকেতনে ভেঙে পড়া বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, দিল্লি পুরসংস্থার 5 আধিকারিককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। তিনি জানান, দিল্লিতে 5 তলার উপরের আবাসনগুলি অবিলম্বে সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ধারে কাছে সব পিজি এবং বাড়িগুলিতে নজরদারি চালানো হচ্ছে। যদি কোনো বাড়িতে সুরক্ষা মানদণ্ড মানা না হয়, তা অবিলম্বে সিল করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিদ্যালয়, নার্সিংহোম, পিজি, সরকারি দপ্তর সহ অন্যান্য ভবনগুলিতে পুলিশ দফাওয়ারি পরিকাঠামো অডিট করবে। যে ভবনগুলি শংসাপত্র পেতে ব্যর্থ হবে, সেখানে জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হবে বলেও তিনি জানান। এদিকে জাতীয় রাজধানী দিল্লির সত্যনিকেতনে বাড়ি ভেঙে 7 জনের মৃত্যু এবং আরও কয়েকজনের আহত হওয়ার ঘটনায় দিল্লি হাইকোর্ট আজ একে দুর্ভাগ্যজনক বলে তীব্র ভর্ৎসনা করেছে। আদালত জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য শুধুমাত্র বাড়ির মালিক দায়ী নয়, একই সঙ্গে দিল্লি পৌরসংস্থা এমসিডি এবং দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমানভাবে দায়ী। তারা বাইরে থেকে আসা সমস্ত ছাত্রছাত্রীদের সঠিক বাসস্থানের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। ছাত্রছাত্রীরা ব্যক্তি মালিকানায় পেইং গেস্টে থাকতে বাধ্য হয়। প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কোরিয়ার বেঞ্চ উদ্ধার কাজে আরও তৎপর হতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এর ফলে ধ্বংসস্তূপে আটকে থাকা আরও প্রাণ বাঁচতে পারে। কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার, দিল্লি পুলিশ এবং এমসিডির প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে নিশ্চিত করেছেন যে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ পুরোদমে চলছে। সরকারও উদ্ধার কাজে সব রকমের সহযোগিতা করছে বলে তিনি আদালতকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট ও মহারাষ্ট্র সফরে যাচ্ছেন। বদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয়ে 326 কিলোমিটার জুড়ে নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী নতুন সানন্ত নর্থ, নতুন মকরপুরা, নতুন উমারগাঁও এবং নতুন JNPT মুম্বাই থেকে মালবাহী ট্রেন পরিষেবার সূচনা করবেন। এছাড়া প্রধানমন্ত্রী ভদোদরা থেকে টান্ডা রোড এবং জোবার টান্ডা রোড নতুন রেললাইনের সূচনা করবেন। শ্রী মোদী 9,700 কোটি টাকারও বেশি আরও 3টি রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি 1,708 80 কোটি টাকার তিনটি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তি

0: প্রস্তর স্থাপন করবেন। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকার বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস 2026-এর উদ্বোধন করেন এবং সভায় ভাষণ দেবেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশনের তরফে আজ এরাজ্যে 2টি সহ তামিলনাড়ু 2টি, পণ্ডিচেরির 1টি বিধানসভা কেন্দ্র এবং আসামের নওগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করেছে। এই নির্ঘণ্ট অনুসারে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 16ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 19শে সেপ্টেম্বর। আগামী 9ই অক্টোবর ভোট গণনা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। উপনির্বাচন হবে আগামী 6ই অক্টোবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে বৈঠক করেন। ডক্টর জয়শঙ্কর জানান, জেভিয়ার বেটেল লুক্সেমবার্গের অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন, যা দুই দেশের অংশীদারিত্বের গভীরতা ও প্রসারকে প্রতিফলিত করে। পাশাপাশি চলতি বছরের শুরুতে তিনি লুক্সেমবার্গ সফর করেছিলেন এবং সাম্প্রতিক বছরগুলিতে দুই দেশের নেতৃত্ব একাধিকবার পরস্পরের সঙ্গে মত বিনিময় করেছেন বলেও তিনি জানান। বিদেশমন্ত্রী আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক সহযোগিতা এই সম্পর্কের মূল ভিত্তি। এর বাইরে মহাকাশ, ডিজিটাল ও সবুজ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা খোঁজা হচ্ছে। তিনি আরও জানান, কোভিড মহামারীর পর ভারত ও লুক্সেমবার্গের স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ও আসন্ন অনুমোদনের মাধ্যমে সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা ও বৈচিত্র্যের নতুন দিগন্ত খুলছে। লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেল বলেন, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক বিশ্বাসযোগ্য ও আন্তরিক। দক্ষিণ কোরিয়া জেজু দ্বীপের পূর্ব দক্ষিণ আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়া ফ্রিডম এজ আজ শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন, বার্ষিক এই প্রতিরক্ষামূলক মহড়ার মূল লক্ষ্য তিন দেশের যৌথ প্রতিক্রিয়া ও কার্যক্ষমতা বাড়ানো। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের নবম রাষ্ট্রীয় পোষণ মাস 2026 আগামী বুধবার বারাণসীতে চালু হচ্ছে। মিশন সঙ্গম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2-এর আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি নীতি নির্দেশিকা অনুযায়ী এবারে এই প্রচার অভিযান বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই প্রথম রান্না করা গরম খাবারের সংজ্ঞা নির্দিষ্টভাবে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে 135তম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলারদের হাতে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস কাপ তুলে দেন। অনুষ্ঠানে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রমণি, চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ধীরাজ সেঠ, চিফ অফ এয়ার স্টাফ এয়ার মার্শাল এপি সিং, চিফ অফ নাভাল স্টাফ অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন, জিওসিএনসি ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল ভিএম লেফটেন্যান্ট জেনারেল ভিএন ভুবনা কৃষ্ণন প্রমুখ উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে ফুটবলার প্রভু সুকান্ত সিং গিল, আনোয়ার আলী ছাড়াও শীর্ষকর্তা দেবব্রত সরকার উপস্থিত ছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ আজ সেনাবাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূলধনী সরঞ্জাম ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট পুলিশ কলার পুরস্কার তুলে দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, সত্যনিকেতনে ভেঙে পড়া বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ শুনবেন 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 8:00 শুনবেন স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় সুইসাইড কি ঠেকানো সম্ভব। অতিথি ডাক্তার গৌতম বন্দ্যোপাধ্যায়, সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর বাজিয়ে শোনাবেন অখিল রায় রাত 9:00। 9:30 আবৃত্তির আসর, বিভিন্ন কবির কবিতা

পাঠ করবেন অরুময় বন্দ্যোপাধ্যায়। জেলায় আকাশবাণী 9:45, রাত 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত ত্রিতপা মুখোপাধ্যায়ের কণ্ঠে, 10:45 লোকগীতি শিল্পী প্রভাস মণ্ডল, রাত 11:00 বাঁশিতে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন সুরজিৎ সেনগুপ্ত, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী মহাশ্বেতা মজুমদার শুনবেন রাত 11:10।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই রাত আটটায় ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে নানা রঙের গান, স্পটলাইট নটা বেজে ষোলো মিনিটে, রাত দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন, হিন্দি ছায়াছবির গান রাত এগারোটা বেজে দশ মিনিটে। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি। ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরে স্থানীয় সংবাদ।
1: इससे बेहतर कुछ नहीं।
2: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।
3: কোথায় তুমি?
4: মেয়ের নতুন অ্যাকাউন্ট আর আমার KYC আপডেট।
3: এটা তো চট জলদি কাজ।
4: কিভাবে?
3: যদি KYC ডিটেইলসে কিছু না বদলায় বা শুধু ঠিকানা বদলে যায়, তাহলে রেজিস্টার্ড ইমেল, মোবাইল, অনলাইন বা চিঠি মারফত সেলফ ডিক্লারেশন দিয়ে দাও।
4: আর বাকি কিছু বদলালে?
3: ঘরে বসেই ভিডিও KYC বা আধার OTP ভিত্তিক eKYC এর সাহায্যেই করা যায়, তবে শুধু ব্যাংকের অনুমোদিত চ্যানেল থেকে।
4: এটা তো নুডলস বানানোর মতোই সোজা।
5: RBI কথা বলে।
6: KYC নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কিশোরী মাতৃত্ব ও বাল্য বিবাহ রুখতে রাজ্য সরকার কঠোর অবস্থান নিচ্ছে। প্রয়োজন হলে পক্সো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষা দপ্তরের অধীন একাধিক অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ভাতা বৃদ্ধি হচ্ছে বন দপ্তরের বিভিন্ন পদেও। রাজ্যের দুই বিধানসভা আসন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে আগামী 6ই অক্টোবর উপনির্বাচনে ভোট নেওয়া হবে, গণনা 9ই অক্টোবর। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বিজেপি কর্মী সুজিত মণ্ডল খুনের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। সাসপেন্ড করা হয়েছে দুই আধিকারিককে। ঐতিহ্য, পরম্পরা, পবিত্রতা এবং সনাতনী সংস্কৃতি মেনে রাজ্য সরকার এবার মহালয়ার দিন আনুষ্ঠানিকভাবে শারদীয় দুর্গোৎসবের সূচনা করবে। দুর্গাপুজো উপলক্ষে মুখ্যমন্ত্রী আজ একগুচ্ছ সিদ্ধান্তের ঘোষণা করেছেন। কলকাতা প্রিমিয়ার লীগ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট ও ওয়েস্টবেঙ্গলের মধ্যে খেলা আজ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। কিশোরী মাতৃত্বের গর্ভধারণ ও বাল্যবিবাহ রুখতে রাজ্য সরকার কঠোর অবস্থান নিচ্ছে। এক্ষেত্রে প্রয়োজন হলে পক্সো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী 2026 সালে পয়লা জানুয়ারি থেকে মাত্র 6 মাসে প্রায় 60,000 টিনেজ ডেলিভারি বা কিশোরী মাতৃত্বের ঘটনা নথিভুক্ত হয়েছে। তার মধ্যে সর্বাধিক মুর্শিদাবাদে 12,847। মুখ্যমন্ত্রীর দাবি, সমস্ত ঘটনারই সরকারি নথি রয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট পরিবারের কাছে 1 মাসের মধ্যে বয়সের প্রমাণপত্র চাওয়া হবে। যদি দেখা যায় সন্তান প্রসবের সময় মায়ের বয়স 18 বছরের কম ছিল, তাহলে পক্সো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হবে। শুধু স্বামী নন, বাল্যবিবাহে সহযোগিতা করলে কাজী, পুরোহিত, অভিভাবক বা অন্য সহায়তাকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
7: 18 বছরের ঊর্ধ্বে কোন প্রাপ্তবয়স্ক পুরুষ বাল্য বিবাহ করলে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ 1,00,000 টাকা জরিমানা হতে পারে। বিবাহ সম্পাদনকারী সহায়তাকারী ব্যক্তি সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 1,00,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
0: রাজ্য সরকার শিক্ষা দপ্তরের অধীন একাধিক অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, অন্তত 13 থেকে 14টি শ্রেণীর কর্মীর পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
7: সহায়ক SSK 30,592 জন আছেন, তাদের 5,000 টাকা বাড়ানো হলো। সম্প্রসারিকা রয়েছেন, এদের সংখ্যাও 6,291 জন, এদেরও 5,000 টাকা বাড়ানো হয়েছে। মুখ্য সম্প্রশাসক যারা আছেন MSK তাদের সংখ্যা 327 জন, তাদের 6,000 টাকা বাড়ানো হয়েছে। একাডেমিক সুপারভাইজার তাদেরও 5,000 টাকা বাড়ানো হয়েছে। 390 কোটি টাকা বাড়তি বছরে যাবে।
0: অন্যদিকে রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী বন দপ্তরেও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার, ফরেস্টার, হেড ফরেস্ট গার্ড এবং ফরেস্ট গার্ডদের মাসিক ভাতা 5,000 টাকা করে বাড়ানো হচ্ছে। পাশাপাশি প্রায় 1,500 বন সহায়কের পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা 6,000 থেকে বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছে। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসি প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিশনের কাজ মসৃণভাবেই এগোচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন কমিশন স্বতন্ত্রভাবে কাজ করছে, কমিশনের কাজে সরকার হস্তক্ষেপ করবে না। এই সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার পর ইউসিসি বাস্তবায়নে সুপারিশ করা হলে মন্ত্রিসভার অনুমোদন নিয়েই বিধানসভায় বিল আনা হবে। রাজ্যের দুই বিধানসভা আসন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেচিনগরে আগামী 6 অক্টোবর উপনির্বাচনে ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশন আজ জানিয়েছে, 16 সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে, পরদিন অর্থাৎ 17 সেপ্টেম্বর সেগুলি পরীক্ষা করে দেখা হবে, 19 সেপ্টেম্বর প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন, গণনা 9 অক্টোবর। উল্লেখ্য, বিজেপি প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটি আসন থেকে লড়েই জয়ী হন। ভবানীপুরের বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন তিনি। অন্যদিকে মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদা দুটি আসন থেকে জয়লাভ করেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। পরে অবশ্য নওদা আসনটি ছেড়ে দেন তিনি। এর প্রেক্ষিতেই ওই দুই আসনে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বিজেপি কর্মী সুজিত মণ্ডল খুনের ঘটনায় রাজ্য সরকার ধুলিয়ান ফাঁড়ির ইনচার্জ সুমন্ত কুমার দাস ও শামশেরগঞ্জ থানার সেকেন্ড অফিসার শরীফুল ইসলামকে সাসপেন্ড করেছে। শাস্তির মুখে পড়েছেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার সুরিন্দর সিং, ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিনও। ক্লোজ করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে শামশেরগঞ্জের আইসি সুব্রত ঘোষকে। এদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির তদন্ত করবেন মুর্শিদাবাদ জোনের আইজি। উল্লেখ্য, গত শুক্রবার থেকে সুজিত মণ্ডল নামের ধুলিয়ান পুরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই বিজেপি কর্মী নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি, মুক্তিমঞ্চে ফোনও আসে, পুলিশ তদন্তে নেমে দুই সন্দেহভাজনকে আটক করতেই খুনের কথা স্বীকার করেন তারা। দুদিন পর ফারাক্কার ফিডার ক্যানেল থেকে সুজিতের খণ্ডিত দেহাবশেষ উদ্ধার হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে শাস্তিমূলক পদক্ষেপের কথা সাংবাদিকদের জানান। গোটা ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার ঘোষণাও করেছেন তিনি। এদিকে এই ঘটনায় সামিউল শেখ, তাজকিরা বিবি ও জনি শেখ নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ঐতিহ্য, পরম্পরা, পবিত্রতা এবং সনাতনী সংস্কৃতি মেনে রাজ্য সরকার এবার মহালয়ার দিন আনুষ্ঠানিকভাবে শারদীয়া দুর্গোৎসবের সূচনা করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে পুলিশ, বিদ্যুৎ, দমকল, বিপর্যয় ব্যবস্থাপনা সহ বিভিন্ন দপ্তর ও পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করেন। নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী বলেন, আগামী 10ই অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে ড্রোন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবের সূচনা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে বলেও তিনি জানিয়েছেন।
8: পর্যটন দপ্তর আর তথ্য সংস্কৃতি দপ্তর যৌথভাবে মহালয়ার দিন সবচেয়ে বড় কর্মসূচি করছি ইডেন গার্ডেনে। ওখান থেকে দুর্গা পূজার সূচনা হবে। 4 ঘন্টার কর্মসূচিতে থাকছে ড্রোন শো, আতশবাজি, অর্থাৎ আকাশপথে আপনার হাজার হাজার ড্রোনের সমন্বয়ে মায়ের আগমন দেখতে পাবেন। শহর জুড়ে বৃহৎ রোড শো হবে।
0: রাজ্যে 6টি শহর ও পূর্ব মেদিনীপুরের দীঘাতেও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাজ্য সরকারের তরফে আজ সকালে দুর্গা প্রতিমার ছবি সম্বলিত যে ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এবার বিজয়া দশমীর পর কোনো পুজো কার্নিভাল হবে না, দেবীপক্ষ শুরু হওয়ার আগে অনুমতি দেওয়া হবে না কোনো পুজো উদ্বোধনেরও, জাতীয় সড়ক সহ কলকাতার 13টি রাস্তা আটকে কোনোভাবেই পুজো করা যাবে না বলে মুখ্যমন্ত্রী জানান। মহাষ্টমীর দিন মদের দোকান বন্ধ রাখার পাশাপাশি বারেও মদ বিক্রি করা যাবে না বলে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে পুজোর দিনগুলি এবং বিসর্জনের দিন ডিজে বাজানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এবং সিইএসসি 100% ছাড়ে পুজো মণ্ডপগুলিতে বিদ্যুৎ সরবরাহ করবে। দমকল দপ্তরের অনুমতি নেওয়ার ক্ষেত্রেও লাগবে না কোনো ফিজ। রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলিকে 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে আর্থিকভাবে সক্ষম পুজো কমিটিগুলির কাছে এই সরকারি অনুদান না নেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গঙ্গার বাঁধ ভেঙে জলমগ্ন মালদার ভূতনির পরিস্থিতি উদ্বেগজনক। রাস্তাঘাট জলে তলায় ডুবে যাওয়ায় নৌকা নিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। কোথাও কোমর, কোথাও আবার বুক পর্যন্ত জল উঠে গেছে। জেলা পুলিশ সুপার অনুপম সিং আজ জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। বানভাসীদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর পূর্ব বিহারে সৃষ্ট ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনায় আজ ভারী বৃষ্টির সতর্কতা, সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলিতে বজ্রপাতের তীব্রতা বেশি থাকবে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর সিকিমে বড় ভূমিধসের জেরে তিস্তা ও চেকুং নদীর গতিপথ সাময়িকভাবে ব্যাহত ও আংশিক অবরুদ্ধ হওয়ার ফলে পশ্চিমবঙ্গ ও সিকিমের নিম্নাঞ্চলগুলিতে হড়পা, বান ও বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ধসের জেরে প্রচুর পরিমাণ জল ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে। ওই অংশ ভেঙে গেলে আটকে থাকা জল তীব্র বেগে তিস্তার নিচের দিকে নেমে আসতে পারে। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি, মালবাজার মহকুমার তিস্তা নদী তীরবর্তী এলাকায় নজরদারির জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমায় তিস্তা নদীর পাড় সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচটি আজ 1-1 গোলে শেষ হয়েছে। বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে আয়োজিত খেলার 38 মিনিটে মনবীর সিং এর দেওয়া গোলে মোহনবাগান এগিয়ে যায়। 63 মিনিটে ইস্টবেঙ্গলের মোহাম্মদ বিলাল গোল করে খেলায় সমতা ফেরান। দুটি দল আগেই সুপার সিক্সে পৌঁছে যাওয়ায় আজকের ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। কিশোরী মাতৃত্ব ও বাল্যবিবাহ রুখতে রাজ্য সরকার কঠোর অবস্থান নিয়েছে। রাজ্যের দুই বিধানসভা আসন নন্দীগ্রাম ও রেজিনগরে আগামী 6 অক্টোবর উপনির্বাচনে ভোট নেওয়া হবে। রাজ্য সরকার এবার মহালয়ার দিন আনুষ্ঠানিকভাবে শারদীয়া দুর্গোৎসবের সূচনা করবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
9: আপনার চাপ
10: ইএমআই বাড়ি ভাড়া কিভাবে যে ম্যানেজ করব?
11: একটা উপায় আছে, ভালো টাকা পাবে।
10: কি উপায়?
11: নিজের ব্যাংক ডিটেইলস দাও, কয়েকজন টাকা পাঠাবে, সেটা তাদের বলা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও, কমিশন পাবে।
10: এতই সোজা?
12: আরে সোজা আবার কি, এটা তো মানি মিউল হচ্ছে, ইললিগাল পয়সা ঘোরায় অন্যর অ্যাকাউন্ট থেকে, এটা কিন্তু অপরাধ, জেলে যেতে হবে দাদা।
10: না ভাই না, জেল যেতে চাই না ভাই।
13: নিজের ব্যাংক অ্যাকাউন্টকে নিরাপদ রাখুন, কাউকে ব্যবহার করতে দেবেন না।
14: আরবিআই এ কথা বলে,
15: জেনে রাখুন, সতর্ক থাকুন।
16: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা।

0: স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের স্বাস্থ্য জিজ্ঞাসার এই দরবারে। হ্যাঁ, প্রতি সোমবার ঘড়ির কাঁটা যখন বলে রাত 8টা বেজে গিয়েছে এবং আপনি যখন টিউন করেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, তার মানে নিশ্চয়ই এই সময়টুকু একটু অন্যরকম। আকাশবাণী কলকাতার বিশেষ উদ্যোগ যাতে করে আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধু, তার পরিজন, আমাদের প্রত্যেকের পারিপার্শ্ব ভালো থাকে। স্বাস্থ্য এমনই একটি বিষয় যাকে আমরা অবহেলা করতে পারি না, কারণ ভালো থাকার জন্য এই স্বাস্থ্য নামক বিষয়টিকে গুরুত্ব দিতেই হয়। কিন্তু স্বাস্থ্য মানে কি শুধুই শরীর? মনের স্বাস্থ্য কতটুকু ভাবি আমরা তাকে নিয়ে? আগামী 10ই সেপ্টেম্বর ভাববে সমগ্র বিশ্ব, তবে শুধু একটা দিন নয়, সারা বছর 365 দিনই ভাবতে হয় এই বিষয়টিকে নিয়ে, যা শেষ করে দিতে পারে একটা জীবন স্বেচ্ছায়। আত্মহত্যা, আত্মহত্যা বিরোধী দিবস সারা বিশ্ব পালন করবে আগামী 10ই সেপ্টেম্বর। ভারতবর্ষেও এই নিয়ে অনেক সচেতনতা শিবির, নানান রকম সেমিনার অনুষ্ঠান সবই থাকবে তারই প্রাক্কালে। তাই আজকের এই সোমবারের স্বাস্থ্য জিজ্ঞাসায় আসুন আমরা একটু কথা বলি। কথা বলাটা খুব জরুরি। যতক্ষণ কথাটুকু না বলবো ততক্ষণ জানা যাবে না, জানা হবে না মনের ভিতরটুকুকে। আর কি কি করা দরকার? আত্মহত্যার প্রবণতা চিনব কি করে, জানব কি করে, ঠেকাব কি করে, সে সব কিছু জানব আজ। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার গৌতম বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে কথা বলবো আমি, শর্মিষ্ঠা সরকার। আর রেডিও সেটের অপর প্রান্তে আপনারা তো আছেনই, 0222107325 এই নম্বরে ফোন করুন। আত্মহত্যার প্রবণতা এবং তাকে প্রতিরোধ করা এই বিষয়ে যদি কিছু জিজ্ঞাসা থাকে ডাক্তারবাবুর কাছে, নিশ্চয়ই ডায়াল করুন 0332210-7325। ডাক্তারবাবু
1: নমস্কার।
0: নমস্কার। আত্মহত্যা এবং সেই আত্মহত্যার প্রতিরোধের জন্য তার উদ্যোগ নিয়ে একটা গোটা দিন পালন করা সারা বিশ্ব জুড়ে একই সঙ্গে, এতটা প্রয়োজনীয়তা কিসের?
1: আমি একটা পরিসংখ্যান দিয়ে শুরু করি।
0: হ্যাঁ,
1: 2015-16 এই সময়টাতে যেটা ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে, সেই রিপোর্ট অনুযায়ী অন্তত 1 দশমিকের পরে 9% তার মানে 1% মতোই প্রায় এই সংখ্যায় হাই রিস্ক, যাদের আমরা বলি ফর সুইসাইডস, এইরকম ইন্ডিভিজুয়ালস পাওয়া গেল। এটা আজ থেকে 9-10 বছর আগের কথা হচ্ছে। তার মানে সেই সময়ই দেখা গেছিল এই হাই রিস্ক নিয়ে যে সমস্ত মানুষ ঘুরে বেড়াচ্ছেন তাদের সংখ্যা প্রায় 1 কোটি ভারতবর্ষেই,
0: শুধু ভারতবর্ষে।
1: এবং আর নানা রকম ফেজে রয়েছেন, যে কেউ ভাবছেন, ভেবেছেন, মাঝে মাঝেই বলেন আর ভালো লাগে না পৃথিবীটা, প্ল্যান করেছেন কখনো, কখনো অ্যাটেম্প্ট করেছেন, তাদের সংখ্যাটা প্রায় 5%। তার মানে এবারে বুঝুন যে কত মানুষ নীরবে তাদের জায়গা থেকে এই কষ্টটার মধ্যে রয়েছেন। তারা যে সবাই একসাথে সমস্ত কিছু করছেন তা নয়, কিন্তু ভেতরে ভেতরে কোনো একটা বারুদ, একটা নেগেটিভিটি এটা বয়ে চলেছেন। সবসময় তারা একই অবস্থায় থাকছেন না, কিন্তু বলা তো যায় না। আমরা যেটা বলি যে ইন্ডিভিজুয়াল একটা প্রেডিসপোজিং ফ্যাক্টর থাকে, মানে যেগুলো তার হয়তো কোনো মানসিক অসুস্থতা তার আগে হয়েছে, আগে কখনো চেষ্টা করেছে, তাদের ফ্যামিলিতে কোনো সমস্যা আছে, যথেষ্ট স্ট্রেসফুল একটা কিছুর মধ্যে কাটান, এবং সেই জায়গার সাথে কিছু ফ্যাক্টর থাকে যেগুলোকে বলে ডাইনামিক ফ্যাক্টর। হঠাৎ করে কোনো একটা ক্রাইসিস হলো, সেটা ফ্যামিলিতে হতে পারে, একটা মস্ত বড় কোনো চাপের কারণ তৈরি হলো, তখন কী হয়, আমাদের মধ্যে না দুটো প্রবণতা কাজ করে মানুষ হিসেবে, অর্গানাইজম হিসেবে। একটা হচ্ছে কিছু ক্রিয়েট করি, সৃষ্টি করি, আমাদের সৃজন, আমাদের সমস্ত কিছু নিয়ে আমরা আমাদের অপূর্ণতাটাকে, আমাদের সমস্ত কিছু থেকে ভরিয়ে দিতে চাই, আরও পূর্ণ করে, পূর্ণতর।

0: অন্যতমর পথে যাই। আরেকটা দিক হচ্ছে ডিস্ট্র্যাক্টিভ, যেটাকে চিকিৎসা বিজ্ঞান বলেছে ডেস্ট্রুডো। এই যে ডিস্ট্র্যাক্টিভ জায়গাটা, সেটাও কিন্তু আমাদের মধ্যে থাকে। এই গেম ছেড়ে চলে যাওয়ার একটা প্রবণতা, চাকরি ছেড়ে চলে যাওয়া, সম্পর্ক ছেড়ে চলে যাওয়া, আপনি দেখবেন আমাদের মধ্যে
1: এসকেপিজম,
0: একেবারে এসকেপিজম শব্দটা যদি ব্যবহার নাও করি, একটা ইম্পালসিভিটি থাকে, ঝুঁকি নেওয়া, ঝোঁকের মাথায় একটা রিয়াকশন, এটাও থাকে। এই জায়গাটা অনেক সময় কি হয়, আমার প্রচুর প্রিডিসপোজিং ফ্যাক্টর রয়েছে, এতদিন কোনো না কোনো একটা জায়গা ছিল যেটা মডিফাইড হচ্ছিল, কোনো রকমে চলছিল, ঠেকা দিয়ে চলছিল, কিন্তু হঠাৎ কোনো একটা কারণ উপস্থিত হলো, কোনো ব্যর্থতা, কোনো একটা সম্পর্কের জায়গা থেকে খুব এমন কিছু যেটা আমরা এক্সপেক্ট করিনি, কোনো একটা বিষয় যখন মনে হচ্ছে আমাকে পৃথিবীর কেউ চায় না, অন্তত আমার মনে হলো, সেটা ডিপ্রেশনের জন্য হতে পারে, এরকম নয়, তার কারণ মানসিক অবসাদ হচ্ছে এমন একটা চশমা, এমন একটা মেঘ যেটার মধ্যে দিয়ে আমরা নেগেটিভ এমোশনের নিয়ন্ত্রণে থাকি, তো তখন সেই ফেজটা কেটে গেলে হয়তো আমরা বুঝি যে না ওই সময় ভাবনাটা ঠিক ছিল না, কিন্তু তাতেও তো অনেক ঘটনা ঘটে যায়
1: ওই সময়টুকুর মধ্যে।
0: এই যে বিপুল সংখ্যক মানুষ তাদের জায়গা থেকে, দেখুন এটা সারা বছরের সারা জীবনের কাজ, কিন্তু অ্যাওয়ারনেসের জায়গাটা তো যথেষ্ট ঘাটতি আছে। আমাদের প্রথম ঘাটতি হলো, আমরা মনে করি যে কেউ যদি মনোবিদ বা মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যান, ওষুধ খেতে হয় বা কিছু হয়, তাহলে তার না মানে তিনি অবমানব বা অবমানবী হয়ে গেলেন, অনমানব হলেন, তার মতামত, তার ও তো ওষুধ খায়, ও তো এই জায়গাটাতে এইরকম একটা জায়গা তৈরি হয়, ফলে এটা একটা মস্ত বড় স্টিগমা। আজও হয়তো অনেক পরিবর্তন হয়েছে, এই কথাগুলো যখন 20 বছর বা 30 বছর আগে বলতে হয়েছে, তার থেকে সংখ্যার জায়গা থেকে কিন্তু সারা পৃথিবীতেই এটা কমেছে, কিন্তু
1: মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব তুলনামূলকভাবে এখন একটু বেশি দেওয়া হচ্ছে আগে
0: না, কিন্তু তারপরের সব মানে বাক্যটা সম্পূর্ণ করলে বুঝবেন ভারতে কিন্তু সংখ্যাটা কমেনি।
1: আহা,
0: এই জায়গাটা ধরুন 10 লাখ থেকে 8 লাখ থেকে 7.5 লাখে নেমে আসছে সারা পৃথিবীতে আমরা সংখ্যার দিকে, কিন্তু ভারতবর্ষের কন্ট্রিবিউশনটা সংখ্যা তো 17% থেকে শুরু করে গোটা পৃথিবীর এই যে মৃত্যু মিছিল, সেখানে প্রায় 30-35% দিকে চলে যাচ্ছে যত মৃত্যু ঘটছে। ফলে আমাদের এই ডাইনামিক ফ্যাক্টর এবং লেগে থাকা যে বিষয়গুলো রয়েছে, যে কারণে হচ্ছে, কারণ সুইসাইড ইজ এ প্রিভেন্টেবল ফর্ম অফ ডেথ, অবশ্যই রোখা যায়, এরকম নয় যে রোখা যায় না, বহু মানুষ, অসংখ্য মানুষ আমরা সারা জীবনে দেখেছি, চিকিৎসক হিসেবে চারপাশে সমস্ত পারিপার্শ্বিকতা মানলেও আমি বলবো, এই যে জায়গাটা না, একটা মানুষ তার কোথাও কাউকে কিছু বলতে ইচ্ছে করছে, তার ভেতরের কষ্টটা, কিন্তু যদি বলি তাহলে আমাকে নিয়ে লোকে একটু ফিসফিস করবে, এটা আর কেউ জানতে পারবে না তো, বা এটা
1: আমাকে করবে, আমাকে
0: একেবারে আমাকে এই জায়গাটা থেকে সরিয়ে দেওয়া হবে, এই যে আমি কাকে বলবো, কাকে, আমরা যখন কোনো কিছু কেনাকাটি করতে যাই আমরা কত লোককে জিজ্ঞেস করি বলুন তো, একটা ফ্ল্যাট কিনবো, ওটা এদিকে দক্ষিণ খোলা, এদিকে ওটা হবে কি না, মেট্রো কানেক্টিং কি না, কত কিছু ভাবি আমরা, তারপর বা পিছিয়ে আসি এগোই, কিন্তু এখানে আমি কাউকে জিজ্ঞেস করছি না, কিন্তু আমি কতগুলো এক্সাম্পলস দেখছি চতুর্দিকে, খবরের কাগজ খুললে, টিভি খুললে সাংঘাতিক সেন্সেশনাল নিউজের মতন পরিবেশিত হচ্ছে, অমুক জায়গায় তমুক পাওয়া গেছে, সেই হলো এই যে ব্যাপারটা, আমার কাছে ইনফরমেশন তো এটাই, আমার মনে হচ্ছে বা খবরের কাগজের পাতায় লেখা হচ্ছে যে ওই প্রেমে ব্যর্থ হয়ে করলেন যুগল আত্মহত্যা হলো, পরীক্ষায় অকৃতকার্য হলো, তার মানে কি আমরা ইকুয়েট করে দিচ্ছি সবসময়, ঠিক আছে, আমি কাউকে জিজ্ঞেস করছি না, তার কারণ আমার মনের মধ্যে এটা চলছে, এটা জানা মানে মুশকিলের জায়গা, তার কারণ লোকে আমাকে কিন্তু আর নেবে না, আমি এক্সক্লুডেড হব, দলটা থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব। এই জায়গাতে অবসাদে, যেমন ডিপ্রেশন একটা ট্রিটেবল কন্ডিশন এসেনশিয়ালি, আপনি নিশ্চিন্ত থাকুন ডিপ্রেশনের চিকিৎসায় যারা আসবেন তাদের 2/3 মানে 67% অবধারিতভাবে ভালো হবেন, বাকি 1/3 কি হলো, আমি 33% বললাম, তারাও হবেন, কিন্তু এখানে অনেক অসংখ্য, এগুলো মাল্টিফ্যাক্টোরিয়াল, এরমভাবে এটার জন্য ওটা হলে এটা বলা অসম্ভব, মানুষের মন তো খুবই জটিল এবং বহুস্তরীয়, এবং এখানে কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে না কখনো। আমরা সেই

0: সুযোগটা হারাচ্ছি কিনা সেটা মনে করিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই দিন দিবস যাই বলুন।
1: সুতরাং এই সচেতনতাটুকু আমাদের প্রত্যেকের মধ্যে থাকাটা দরকার, যে কে কখন, আমি বা আমার পাশের মানুষটি কখন এরকম একটা প্রবণতা, একটা আত্মঘাতীর প্রবণতা তার মধ্যে আসতে চলেছে সেটা অন্তত চিনতে পারি, যাতে বুঝতে পারি, যাতে খাদের অতলে তলিয়ে যাওয়ার আগে যাতে আইডেন্টিফাইটুকু করতে পারি, সে কারণে সচেতন হওয়াটা দরকার। যখন তেমন কিছু হচ্ছে না তখনও যাতে একটু চিনে নিতে পারি এই লক্ষণগুলো। আজ যখন আপনাকে পেয়েছি ডাক্তারবাবু, বারবার আপনার কথায় উঠে এলো ডিপ্রেশনের কথা, হতাশার কথা, অবসাদের কথা, তার সঙ্গে আত্মহত্যা প্রবণতার কথা, এই যে বিষয়গুলো, এদেরকে কি আমরা কোনোভাবে আলাদা করে চিনতে পারি আমার মতো বা আমার এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন আমাদের শ্রোতারা, আমরা তো সেই অর্থে লেম্যান, আমরা কিছুই জানি না ডাক্তারি শাস্ত্রের, আমরা কি করে বুঝবো যে আমার মধ্যে অবসাদ আসছে বা আমার এই অবসাদের কারণে আমার মধ্যে আত্মহত্যার প্রবণতাটা আসছে, সেটা আমি চিনবো কি করে?
0: এই প্রশ্নটাই সবচেয়ে জরুরি আমার কাছে। তার কারণ আমরা না অনেক সময় প্রশ্ন করার জায়গা থেকে আমাদের ওপেননেসটা থাকে না, আমরা ধরে নিই যে আমি বোধহয় অনেকটাই জানি, কিন্তু সত্যি কথা যেটা, যারা এই কাজটা সারা জীবন ধরে করছেন একদম ডেডিকেটেড একটা জায়গা থেকে কোথাও, তারা প্রচুর দেখছেন, তারা নানাভাবে ব্যর্থ হচ্ছেন এবং ব্যর্থতা থেকে শিখছেন। সেই জায়গাটা থেকে আমি বলতে পারি যে এইটা আমার পাশের মানুষের সঙ্গে কেমন, মানে আমি আমার যোগাযোগটা রয়েছে, সংযোগ রয়েছে, তার উপর অনেকটা নির্ভর করে। তার কারণ এখন এমনিতেই আমরা বিচ্ছিন্ন দ্বীপের মতো ঘোরাঘুরি করি, আমরা কেউই আমাদের ভেতর বাইরেটা না কখনোই প্রায় এক হচ্ছে না, প্রত্যেকেই আমরা হয় মোবাইলে ডুবে রয়েছি বা এমন কিছু করছি যেটা মনে হচ্ছে অত ব্যস্ত আছে ওকে আর এটা করব, ফলে আমার দেখার সুযোগটা কিন্তু কমে যাচ্ছে,
1: আরো দূরে আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
0: সরে সরে। এই মানে গৌতম চট্টোপাধ্যায়ের কথাগুলো এখন একদম খাঁটি সত্য হয়ে গেছে। তা এখন এই অবস্থায় যদি আমি খেয়াল করি, আমার খুব কাছের মানুষ যারা, আমার বন্ধু, আমি অফিসে একই সঙ্গে কাজ করি, টিফিন ভাগ করে খাই, এই যে জায়গা থেকে প্রথম খেয়াল রাখা যে বিষয়টা কেমন যেন আমার একটু অন্যরকম লাগছে, এই অন্যরকম খেয়াল রাখাটা দরকার, যেন ভীষণ গার্ডেড, যেন একটু আচরণের পরিবর্তনটা ঝট করে হয়েছে, হয়তো কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েক মাসের মধ্যে একই রকম লাগছে না। আমরা তখন প্রথমে তো আমরা জিজ্ঞেস করি না, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে আমার না তোকে দেখে বা তোমাকে দেখে একটা চিন্তা হচ্ছে, আমার খুব খুব দুশ্চিন্তা হচ্ছে, আমার মনে হচ্ছে কিছু কি হয়েছে, আমাকে বলা যায়, ঠিক আছে, আমাকে বলাটা দরকার, এই কানটা খুব জরুরি। আমি কান বললাম কিন্তু আসলে মন, তা এটা জরুরি, যাতে করে একজন তো বলবার জন্যই উন্মুখ। আমাদের এখানে না প্রচুর মিথ আছে, তার মধ্যে একটা হচ্ছে সুইসাইডের কথা আলোচনা করলে বা কেউ জিজ্ঞেস করলে সুইসাইডের প্রবণতা বাড়িয়ে দেয়, এরকম অনেকে ভাবেন যে ওই যে ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন ওকে তারপরেই ও কিন্তু এটা করলো, যদি জিজ্ঞেস না করতো তার যেন খুঁচিয়ে দেওয়া হলো।
1: স্টিগমা রয়েছে,
0: প্রচুর আছে। দেখুন মানুষ খুব অসহায়, আমি কাউকে দোষ দিই না, আমি বলি খোলা মনে আলোচনা করাটা খুব জরুরি। তার কারণ আলোচনা যে মানুষটার ভেতরে টক মানে অসংখ্য বিষয় ঘুরে ফিরে বেড়াচ্ছে, যে কাউকে কারোর থেকে কোনো সমাধান পাচ্ছেন না, যে নিজে ভাব, তখন তো ভাবতে ভাবতে সে যদি কাউকে বলেও বসে তখন বলে দূর এটা কোনো কথা, খামাকা সব করতেই বা যাবে কেন, কেউ হয়তো বললো যে আমার না মনে হয় একদিন ভ্যানিশ করে যাই, বা আমার না মনে হয় আর আর বাঁচতে ভাল লাগে না, আমার আমার কোনো থাকার কোনো মানে লাগে না। আমরা না খুব ক্যাজুয়ালি অনেক সময় বিষয়টা নিই, খেয়াল করতে হবে যে এই মানুষটা কখনো এইভাবে বলেনি কথার মধ্যে, যেন কথার মধ্যে আছে কিন্তু নেই, একটা জায়গা তৈরি হচ্ছে, বিষয়টা খুব সিরিয়াস একটা নোটে নেওয়াটা খুব জরুরি, যে কেন এরকম মনে হয়, আচ্ছা যদি কোনো এই মুহূর্তে যদি বলা না সম্ভব হয় আমি একটু কথা বলবো, দু ঘন্টা পরে হলেও কথা বলবো, আমাকে বলতে পারিস। এই জায়গাটা হচ্ছে কান তৈরির জায়গা, এইবারে লক্ষ্য করা তার আচরণের জায়গা, সে তো বলতেই চাইছে, তার কথা কেউ না শোনার ফলে আমি কি করতে পারি, আমি স্ট্রেট ওয়ে বলতে পারি তুমি খাওয়া দাওয়া ঘুমো বেড়াতে চলে যা সব ঠিক হয়, আমরা যেরকম বলি আর কি, একটা কুইক ফিক্স মেথড যে এটা করলেই ভালো থাকা যাবে। যে অবসাদের মধ্যে রয়েছে তার মোটিভেশন নেই, যে এই ধরনের ভাবনাচিন্তা মাথায় নিয়ে ঘুরছে, তার জায়গা থেকে তার কোনো কিছু থেকেই কোনো আশা কিছু নেই, তার প্রিয় জিনিসগুলো তার কাছে একেবারেই অখাদ্য লাগছে, ভালো লাগছে না। সে যখন এরকম একটা কথা শোনে, সে বোঝে যে যা যা উপদেশ আসছে খুব সুপারফিশিয়াল, ওপর ওপর আসছে, আমার কথা কেউ তোমার কথা হয়ে তাকে হতো বোঝে না এবং জানতে চায়ও না। আসলে ওর বলাটা ছিল, ও কত ভালোভাবে বলতে পারে আমাকে, ঠিক আছে, আবার ওই হয়তো ওকে বলবে এই জানিস তো ওরকম বলছিল, হ্যাঁ কি সব করে এরা। এই যে জায়গাটা ক্রমশ আমাদের অবহেলা বলুন, আমাদের অনভিজ্ঞতা বলুন, সব কিছু জায়গা থেকে এই বলাটা তো বন্ধ হয় এবং সে তখন নিজের মতো খোঁজে
1: এবং উইথড্র করে নেওয়া, যেটাকে বলে যে আমি এইটুকু বললাম ততেও যদি কেউ সেই হাতটুকু না বাড়িয়ে দেয়।
0: একেবারে, আমরা কম বয়সীদের ক্ষেত্রে এখন তো সারা ভারত জুড়ে সারা পৃথিবী জুড়ে এগুলো নিয়ে কাজ হচ্ছে, তা তাদের ক্ষেত্রে একটা উপায়, কয়েকদিন আগে একজনের সাথে আলোচনা হচ্ছিল আমারই প্রফেশনের, তা তিনি বলছেন ওদের মোবাইলটা চেক করলে কিন্তু অনেক ক্লু পাওয়া যায়, আর মোবাইল চেক কে করবে, কি অ্যাপ ইউজ করছে, কি ধরনের মেথড, কোন বিষয় জানতে চাইছে।
1: এবং এখন সবার ফোনই তো পাসওয়ার্ড প্রোটেক্টেড।
0: না, কথার কথা হচ্ছিল, তার মানে সে বাকিদের জিজ্ঞেস না করে ওটা একটা জিজ্ঞেস করার জায়গা হয়েছে, সেই অর্থেই বলছিলেন। তো এখন এই পার্টটাতে আমাকে কথা বলার মতন জমিটা তৈরি করে দিতে হবে, যদি সেটা না তৈরি করা যায় তখন যেটা ডিপ্রেসিভ কগনিটিভ ট্রায়াড বলি আমরা, সেখানে একটা হচ্ছে যে আমার কোনো মানে আমার আর চেঞ্জ হবে না কখনো, কোনো গোটা পৃথিবীর দৃষ্টিভঙ্গি আমার সম্পর্কে চেঞ্জ হবে না, আমাকে যেমন দেখে খুব কাজ, আমি একজন হেল্পলেস, খুবই অসহায়, আমার সঙ্গেই বারবার এরকম ঘটে, আমি এখান থেকে পারবো না, গোটা পৃথিবী এইভাবে দেখে এবং ভবিষ্যতেও হবে না, একটা ফিউচার, একটা গ্লোবাল, একটা সেলফ, এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা তৈরি হচ্ছে কিসের ভিত্তিতে? তার কারণ যখনই কোনো স্ট্রেস হয় আমাদের মধ্যে না কিছু অটোমেটিক থটস আসে সাডেনলি, যে কোনো কিছুতে আমরা যখন পার্সপেক্টিভগুলো চেঞ্জ করে দেখি তখন মনে হয় না এটা না ভাবলেও চলতো, বিষয়টা এমনই,
1: মানে ভাবনাটাকে একটু অন্য খাতে বইয়ে দেওয়াটা দরকার।
0: এবং এইটার এই স্ট্রাকচারালি যখন বলা হয় যে সুইসাইড মোড, অ্যাংজাইটি মোড, ডিপ্রেসিভ মোড, তার মানে কি আমার চিন্তা ভাবনা, আমার এফেক্টিভ কন্টেন্ট মানে আবেগের যে দিকগুলো, আমার মোটিভেশনাল দিক, আমার অ্যাকশন, আমার বিহেভিয়ারাল দিক, এমনকি আমার শারীরবৃত্তীয় ফিজিওলজিক্যাল যে জায়গাটা, যখন এক জায়গায় কাজ করে তখন কি হয়, আমরা একটা ছাঁকনির মধ্যে দিয়ে দেখি চারপাশে সমস্ত ভালো কিছুর মধ্যে যেটা আমার গায়ে এসে লাগলো আমি সেটাই বেছে নিই, কোনো ভালো কথা তখন কাজে লাগে না, আমি বেছে নিই যে এইটা কেন হলো, দশটার মধ্যে একটা কথা এলো যেটা খুব হালকাভাবে বলা হয়তো যে যতই আমাকে বোঝাক, বা ওটা তো কাউন্সিলার বলেছেন, উনি তো আমায় ভালো ভালো কথাই বলবেন, ঠিক আছে, তা এই জায়গাটা ঘটতে থাকে। তার মানে এটা একটা প্রসেস, এটাকে বলা হয় সুইসাইডাল প্রসেস। এটা বুঝতে গেলে তার মানে প্রথম কাজটা হচ্ছে শোনা এবং শোনার জায়গাটা তৈরি করা, দ্বিতীয় জায়গাটা হচ্ছে আমি যে দেখছি তার বিহেভিয়ারাল জায়গাগুলোতে যে কাজ কখনো করে না, হঠাৎ মনে হচ্ছে বয়স্ক মানুষদের মধ্যে যেরকম এখন এই প্রবণতা প্রচুর, যারা খুব এল্ডারলি, ফিনান্সিয়াল দিক বলুন, শারীরিক দিক বলুন, ডিপেন্ডেন্ট স্ট্যাটাস বলুন, অনেক কিছু আছে, হঠাৎ দেখা গেল তিনি হয়তো শান্তি সস্থান করতে চাইছেন, তার প্রিয় জিনিসগুলো কাউকে দিয়ে দিতে চাইছেন, ঠিক আছে, এটা কম বয়সের ক্ষেত্র হয়। আচার আচরণগুলো দেখুন যে হঠাৎ এরকম করছে কেন, এরকম তো করে না, ঠিক আছে, অনেক কারণে হতে পারে, কিন্তু আমার তো একটা কৌতূহল থাকা দরকার, আর কৌতূহল থাকলে আমার একটু সময়ও থাকা দরকার, আমাদের তো কারোর সময় নেই। তা এখন এই যে রিস্ক, এগুলোকে আমরা খানিকটা মানে ফ্ল্যাগ সাইন বা ওয়ার্নিং সাইনের মধ্যে ধরি, সেটা সব বয়সে একরকম নয়, কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিক্সের দিকে তাকান তাহলে জানবেন 15-39 এই যে মোস্ট প্রোডাক্টিভ পার্ট অফ সোসাইটি, এই জায়গাটা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড ভীষণভাবে, যখন যখন তার না মানে তারা এখন মোটেই চলে যাওয়ার সময় নয়, অনেক কিছু করা যেতে পারে, অনেক
1: করার সময়, হ্যাঁ
0: এক্স্যাক্টলি, এবং এটাকে এটা অবশ্যই রিভার্ট ব্যাক করা যায়, এই যে করা যে যায় তার আগে বোঝাটা জরুরি। আমরা কোনো কিছু বোঝাতে যাই না, আমরা শুনতে চাই, এই শোনাটা হচ্ছে প্রথম কাজ, তার কারণ যে এমনিতেই গুটিয়ে যায়, যে এমনিতেই সংকুচিত হয়ে আছে, আমি যত বোঝাতে যাব আমার বোঝানো খুব ভালো হবে, কিন্তু মুশকিল হচ্ছে অপারেশন খুব

0: ভালো হলো, কিন্তু পেশেন্ট ইজ ডেড,
1: তা রিফিউজ করবে নেওয়াটাকে,
0: একেবারেই তাই। তো এগুলোকে তার মানে কিছুটা আচরণের দিক এবং কিছু জায়গা হচ্ছে যে তার গতিপথ দেখি, তার তার কাছ থেকে শোনার একটা প্রয়োজন আছে। যখন দেখা যাবে যে না সত্যি সত্যি, আমি আজকেই এক ভদ্রমহিলাকে দেখছিলাম, তিনি হাউ হাউ করে কাঁদছিলেন, মানে ইনফ্যাক্ট একটা দুটো কথার পরই, তার কারণ তার মনে হয় তার বাচ্চাটি অসুস্থ এবং তার মনে হয়, কিন্তু তার চিকিৎসা হয়েছে, সব হয়েছে, তিনি নিজেকে রেসপন্সিবল মনে করেন যে ওর খানিকটা ডিসএবিলিটি হয়ে গেল, যে এবং সেটা তো আমার ডিসিশনের জন্যই, তা আমি খুব আমি শুনলাম, আমি শোনার পর আমি কোথায় গেছিলেন, কিভাবে জানলেন, না আমাকে উনি বলেছিলেন অমুকের কাছে যেতে, আমরা তো ওটা না করে অমুকের কাছে গেছি, আলম এ তো হামেশাই হচ্ছে। কিন্তু আপনি কি নিশ্চিত যদি ওনার মতো করে উনি যেতেন তাহলে এই যে আপনি যেটা বলছেন নাকি ইম্পেয়ারমেন্ট হচ্ছে সেটা হতো না? আমরা তো সেটাও নিশ্চিত নই। তাহলে এখন যেটা আছে সেটা কতটা, না এখন মোটামুটি ঠিক আছে, তাহলে আপনি এই সময় এটা ভাবছেন কেন? না আমাকে তো মাঝে মাঝে বলে সবাই, কেউ কখনো বলেছে যে আমাদের ডিসিশনটা হয়তো ডিসিশন হয়তো যৌথ ছিল, পারিবারিক ডিসিশন ছিল, কিন্তু তিনি নিজেকে হেল্ড রেসপন্সিবল বলে ধরছেন,
1: বা হয়তো আশপাশের মানুষেরাও তাকে আঙুল তুলেছে
0: হতে পারে। কিন্তু ডিপ্রেশন হচ্ছে সেই আধারটা যেখানে অন্য সময় তো তার এটা মনে হয় না, সেটা মনে হচ্ছে ধরুন গত কয়েক সপ্তাহ ধরে খুব বেড়েছে, এবং যাকে নিয়ে তিনি কনসার্ন সেই দেখাতে এনেছে, ঠিক আছে। তো এখন তার বয়স খুব বেশি নয় কিন্তু সে বুঝতে পারছে, এবং এর আগেও বেশ কয়েকবার হয়েছে। তো এই এই জায়গাটাকে আমি বুঝতে বলছি যে এক্ষেত্রে আমরা কি করব। আসলে ঠিক জায়গায় ঠিক মানে ঠিক সময় পৌঁছে যাওয়াটা খুব জরুরি, পরে হলো না এই হলো না এগুলোর তো কোনো মানে নেই, সেজন্য যত মানে যত শুরুতে বুঝতে পারা যায়।
1: সুতরাং এই আচরণটা বোঝা, আমার আশপাশের মানুষদের একটু সহানুভূতির সঙ্গে তাদেরকে দেখা, একটু অন্য রকম আচরণ যদি তাকে দেখে মনে হয়, সেক্ষেত্রেই আমার বোঝা উচিত যে একটু কথা বলি এবারে, এবং তারপরে কখন
0: কথা বলা, কথা বললে বলতে চাইলে এটা নিয়ে কেউ কথা বলে না, বলে না আমি ঠিক আছি, একদম ঠিক আছি, আমাদের একটা ডিনায়াল মোড থাকে। কথা বলার পরিসরটা তৈরি করতে হবে, কিন্তু কথা বলার পরিসরটা, তার সঙ্গে মানুষ কথা বলতে পছন্দ করে যাকে ভরসা করে, ভরসাটা না করলে কিন্তু হয় না, সেই জায়গাটা আর ভরসার স্থলটাও হয়ে উঠতে হয়। প্রত্যেকের জন্য আমরা প্রত্যেকে রয়েছি, ঠিক আছে, কিন্তু প্রত্যেকের জন্য এটা আমরা হয়ে উঠছি না কিন্তু।
1: একদম। আমরা টেলিফোনে আসি, তারপর বাকি কথা আবারও বলা যাবে। 0332107325 এই আমাদের টেলিফোন নাম্বার, আর আজ আমরা কথা বলছি আত্মহত্যা রোখা সম্ভব এই নিয়ে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্টুডিওতে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার গৌতম বন্দ্যোপাধ্যায়, কে রয়েছেন টেলিফোনে। নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, আমি দক্ষিণ চব্বিশ পরগনা বাহামর থানার বাউসর গ্রাম থেকে অরবিন্দ নস্কর
1: বলুন।
0: বলুন বলুন।
2: হ্যাঁ ডাক্তার, ম্যাডামকে নমস্কার।
0: নমস্কার।
2: আমার একটা প্রশ্ন, যে যারা বয়স্ক সিনিয়র সিটিজেন, অনেক রকম মেন্টাল ডিপ্রেশনে ভোগে, এক এক রকম সমস্যা থেকে, এখন আমরা সেটা অনেকে কন্ট্রোল করার চেষ্টা করে, তার ভিতরে আর একটা আছে একাকিত্ব এই বিভিন্ন কারণে, কিন্তু যদি এই একাকিত্বের মধ্যে বা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে যদি একটু মানে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, সেই সঙ্গে যোগাসন, এটা কি অনেকটা এই মেন্টাল ডিপ্রেশন কমাতে সাহায্য করে?
0: আচ্ছা, প্রশ্নের দিকটা তো খুব ইন্টারেস্টিং, তার কারণ আমি একেবারেই মনে করি, বা অভিজ্ঞতাও তাই বলে, যে আমি যেই মুহূর্তে মনে করছি আমি আমার জন্য কিছু একটা করছি, তখনই আমি অর্ধেক রাস্তাটা এগিয়ে গেলাম। আইডেন্টিফাই করতে হবে যে আমি নিঃসঙ্গ, আমি যোগাসন করে বা মেডিটেশন করে যে যে কাজগুলো হয় সে তো আমাদের একেবারেই যোগদর্শনের সময় থেকেই অনেক কিছু, অনেক রাস্তা আছে সেখানে, ঠিক আছে, এবং সেখানে ফিজিওলজিক্যাল চেঞ্জেস অনেক কিছু হয়, অসংখ্য সাইন্টিফিক আর্টিকেলও আছে, নেই তা বলবো না। আবার অনেককে বললেও তারা কিছুতেই করেন না, আবার অনেকের পার্সোনালিটি ট্রেটটাই এমন থাকে যারা এইগুলোতে খুব কমপ্লাই করেন, তারা একদম ডিসিপ্লিন, তারা করতে শুরু করেন।
1: এবং আমি আমি আমাকে ভালো রাখবো এটুকু ভাবতে পারা,
0: এই যে ভাবনাটা থাকছে, এই ভাবনাটা থাকলে নয় আমি একা তো শুধু করছি না, আমি আসলে আরো তিনজন বন্ধু পেয়ে যাচ্ছি। আমি যখন হাঁটতে শুরু করছি রাস্তা দিয়ে তখন কি হচ্ছে, প্রথম দিন হয়তো আমি একলা, দ্বিতীয় দিন তখনও হয়তো একলা, তৃতীয় দিন আমাকে না দেখলে বা অমুকবাবুকে দেখছি না কেন এই প্রশ্নটা করার একজন কেউ থাকলো, এই মেশাটা খুব জরুরি। ঠিক আছে, এখানে যোগব্যায়াম বা অন্য যে কথাগুলো উনি বলছিলেন সেগুলোর নিশ্চয়ই একটা ভ্যালিডিটি আছে, কিন্তু প্রশ্ন যেটা, এটা আমরা যে কোনো কিছু থেকেই করতে পারি। প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এই বিষয়টা আমরা কতটা মূল্য দিচ্ছে এই মেশাটাকে, আমার চলাটাকে, নিজেকে ফিট রাখাটাকে। কেন, বয়স্ক মানুষ ঘরের মধ্যে যখন বন্দী হয়ে পড়েন, যেটা কোভিড প্যান্ডেমিকের সময় আমরা দেখেছি, তখন কিন্তু তার নিঃসঙ্গতা অনেক বাড়ে, অবসাদ বেড়ে যাওয়ার একটা আশঙ্কা অনেক বেশি সেই সময়টা। কিন্তু তা তো দুটো কথা বলার লোক নেই, তখন সবাই তো ব্যস্ত জগতের। তা এইটা আমার মনে হয় দুটো দিক থেকে উপকারী হতে পারে।
1: বেশ, আরো একটি টেলিফোনে আসি। নমস্কার, হ্যালো।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন বলুন।
2: দিদি আমার নমস্কার নেবেন?
1: হ্যাঁ হ্যাঁ
0: নমস্কার, নমস্কার বলুন।
1: হ্যালো, না কোনোভাবে মনে হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হ্যালো, না ওনাকে পেলাম কিন্তু 0332107325 নম্বরটি একটু বদলেছে, তাই বারে বারে বলছি শ্রোতা বন্ধুদের সেই চিরচেনা নম্বরটি নয়। নমস্কার, হ্যালো, নমস্কার, না একটু পরে আবার আসা যাবে। হ্যালো, একটু পরে আবার আসা যাবে, কিছু একটা সমস্যা হচ্ছে। ডাক্তারবাবু, আমরা যে আজকের আলোচনার যে থিমটুকু রেখেছি, শিরোনামটুকু রেখেছি, যেটা আমাদের শ্রোতা বন্ধুরা অনুষ্ঠানের আগেও গতকাল থেকে শুনতে পাচ্ছেন, আত্মহত্যা রোখা সম্ভব। একে রুখতে গেলে তাহলে আমি যদি আইডেন্টিফাই করলাম, আপনি একটু আগেই বললেন যে চিনতে হবে আগে যে আমার মধ্যে এই সমস্যাটা তৈরি হচ্ছে বা আমার পাশের মানুষটির মধ্যে আসছে এরকম একটা প্রবণতা, তার হ্যাবিটস, তার আচরণের মধ্যে কিছু পার্থক্য এলো সেই সব দেখে, চিনতে পারার পরে আমি কি করব, কিভাবে এর পরবর্তী পদক্ষেপগুলো আমার হবে?
0: পরবর্তী পদক্ষেপটা নির্ভর করছে যে কোন সিভিয়ারিটিতে তিনি রয়েছেন। হ্যাঁ, এখন প্রাথমিকভাবে যেটা হয়, মনোবিদের সঙ্গে কথা বলা, আগে যেরকম অসুবিধে ছিল, পাওয়া যেত না, কোথায় কাউন্সেলিং হয়, কোথায় সাইকোথেরাপি হয়, এটা একটা খুব কাজের জায়গা, যেখানে একজন নিরপেক্ষ মানুষ, থেরাপি বা এগুলো অনেক সময় কী হয়, বিভিন্ন শব্দ একই সাথে চলে, আসল জায়গাটা হচ্ছে থেরাপিস্ট হচ্ছেন খানিকটা আয়নার মতন, তার সামনে দাঁড়িয়ে আমরা যেরকম আয়নার সামনে দাঁড়িয়ে, আয়না থেকে হাত বেরিয়ে সে আমার চুল আজড়ে দেয় না, মুখ ধুইয়ে দেয় না, পরিষ্কার করে দেয় না, কিন্তু আয়নার সামনে নিজেকে দেখতে পাই, সেজন্য এই জায়গাটাতে না একজন নিরপেক্ষ মানুষ দরকার, যেটা হয়তো বন্ধু বান্ধব যারা নানা কারণে উৎকণ্ঠায় রয়েছে আমাকে ঘিরে তাদের ক্ষেত্রে হচ্ছে না। এই মানুষটার জায়গা থেকে তিনি যদি মনে করেন, টেবিলের উল্টো দিকের মানুষটি যিনি দেখছেন, যার সাথে কথা বলছেন, তিনি ডেফিনেটলি তিনি বলবেন যে এই জায়গাটাতে একটা সত্যি সত্যি অবসাদ কাজ করছে বা অন্য কিছু কাজ করছে, এখানে একটু ওষুধপত্রে দরকার। ওষুধ নিয়ে অনেকের অনেক টাবু, অনেক স্টিগমা আছে, তার কারণ প্রত্যেকে মনে করেন যে আমি ওষুধ খেলাম মানে আমি পাগল হয়ে গেলাম, আমি মোটা হয়ে যাব, আমি খালি ঘুমাবো, আমি সারা জীবন ওষুধ ছাড়তে পারবো না, এই সমস্তগুলোটা না স্টিগমার একটা আজ্ঞাচক্র কোথাও।
1: এবং মনে আর ওষুধ কি করবে, ওষুধ তো শরীরে করবে,
0: কিন্তু মন হচ্ছে ফাংশনাল কোরিলেট অফ ব্রেন, এটা বুঝতে হবে যে ব্রেন না থাকলে মন নেই। তাহলে সেই জায়গাটাতে আমার যাবতীয় স্ট্রেস, মানে এই যে লক্ষ লক্ষ বছরের বিবর্তনে যে ব্রেনটা এমনভাবে অ্যাডাপ্টেড হয়েছে যে কোনো কিছুতে, সব কিছুর আড়ালে তো নিউরাল সাবস্ট্রেট থেকে যাচ্ছে, সেখানে নিউরোট্রান্সমিটারের চেঞ্জ থাকছে, ফলে আমাদের ব্রেনে ব্রেন ডেরাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর BDNF বলে একটা বিষয় কমতে শুরু করে। যখন খুব স্ট্রেস পড়ে সেটা বাড়াবে কি, এটা তো কিনতে পাওয়া যায় না দোকানে, বা টুথপেস্ট নয়, একটু দাঁত মেজে নিলাম এটা দিয়ে, এটা নয়। ফলে এইখানে অ্যান্টিডিপ্রেশনটের রোল আছে। অ্যান্টিডিপ্রেশন বিষয়

0: এটা যখন প্রথম চালু হয়েছিল 60-এর দশকে, তখন প্রচুর লোক রেজিস্ট করেছিল, যার জন্য ওটার নাম বদলে দিতে হয়েছিল সাইকিক এনার্জাইজার। এটা অনেকেই জানেন না, কখনো বলা হতো থাইমোলেপটিক ইত্যাদি ইত্যাদি সব শব্দগুলো বদলে দেওয়া হতো। তার কারণ লোকে ভাবতো মনের উপর, আমার তো কিছুই হয়নি, আমি তো একজন ক্রিয়েটিভ পার্সন, ঠিক আছে, ঠিক আছে, এটা আমাকে সাহায্য করছে, আমার লেখালেখিতে সাহায্য করছে, আমার ক্রিয়েটিভিটিতে সাহায্য, তা কিন্তু করে না। কিন্তু ঘটনা যেটা, এর কাজটা আমরা যখন জানতে পারলাম যে এই যে সমস্ত ওষুধগুলো কমনলি ব্যবহার হয় অ্যান্টি ডিপ্রেশন হিসেবে, সেটা সিলেকটিভ সেরোটোনার্জিক রিঅ্যাপটেক ইনহিবিটর বা ওই জাতীয় কোনো ওষুধগুলো, তার কাজ হচ্ছে ওই নিউরোট্রান্সমিটার্সগুলো তাদের আবার পুরনো জায়গাটা ফিরিয়ে দেওয়া। তার কারণ যে ক্রনিক স্ট্রেস, যে জায়গাটা থেকে আমার স্ট্রেস হরমোন কাজ করছিল, কর্টিজল বাড়ছিল, সে আমার মেমোরির 12টা বাজিয়েছে, কনসেন্ট্রেশনের 12টা বাজিয়েছে, তার একমাত্র কাজ হচ্ছে টু আইডেন্টিফাই সামথিং, আমার চারপাশের যে নেগেটিভিটি সেই নেগেটিভ ইভেন্টগুলোকে আইডেন্টিফাই করা। তার কারণ স্ট্রেসকে কমব্যাট করতে গেলে আমার নেচার আমাকে এইভাবেই তৈরি করেছে যে নেগেটিভটা খোঁজো। আমরা যখন খবরের কাগজ পড়ি রাত্রির 8টা 10টার সময় জিজ্ঞেস করলে সকালবেলা কী কাজ পড়েছি, আমরা হয়তো একটা ডাকাতির খবরই মনে থাকে, ভালো খবর মনে থাকে না। আমাদের ব্রেনটা এইভাবেই প্রাইমড। স্বাভাবিকভাবে এটা যখন দিনের পর দিন চলে কোনো তার কোনো বাফার বা কোনো ব্যালেন্স ছাড়া, তখন কি হয়, তখন এই জায়গাটাতে আমার তো একটা কোথাও এমন একটা কোনো প্রতিষেধক লাগবে যে জায়গাটা ওই যে পরিণত হয়ে যাওয়া, খুব খারাপ দিকে চলে যাওয়া যে অবস্থাটা, নিউরোট্রান্সমিটার বন্ধ কিছু, সেটা না করলে আমার এনার্জি কমে যাচ্ছে। ডিপ্রেশন মানে কি, আমার মোটিভেশান চলে গেল, ইন্টারেস্ট চলে গেছে, কিছু ভালো লাগে না, কোনো এনার্জি নেই, মনে হচ্ছে আমি যেন উঠতেই পারিনি, আমি যাবো কী করে, রাখতে হবে এনার্জিটা ফিরুক, তাহলে অফিস যাব, তাহলে কলেজ যাব, ইউনিভার্সিটি যাব, তাহলে পরীক্ষা দেব, এটা হচ্ছে না কেন, এগুলো তো ফিজিক্যাল। তখন স্ট্রেসের মূল জায়গাটা হচ্ছে, স্ট্রেস মানে হচ্ছে যে আইদার আমাকে ফাইট করতে হবে, নয় ফ্লাইট করতে হবে, নয় ফ্রিজ হয়ে যাব, আমি আটকে গেলাম কিছুই করছি না, অথবা ফেন্ট হয়ে যাব। এই 4টে F মনে রাখতে হয় এই জায়গাটায়। তার কারণ এই কাজটাতে আমাকে ফাইট মানে তখন আমাকে লড়াইটা করতে হচ্ছে, ফ্লাইট মানে দৌড়তে হচ্ছে, ফলে আমার সিম্প্যাথেটিক বা সেই নার্ভাস সিস্টেমের যে জায়গাগুলো অ্যাক্টিভেটেড হচ্ছে, ফলে আমার 3টে জিনিস চলে যায়, একটা স্লিপ, সেক্স, হাঙ্গার, এই 3টে ডিপ্রেশনও ভীষণভাবে, তার মানে ডিপ্রেশনটা এসেনশিয়ালি বায়োলজিক্যাল। এবারে আপনি বায়োলজিক্যাল একটা রিজন,
1: আমার ঘুম কমে যাবে,
0: এখানে কিন্তু ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে সময়ের 1-2 ঘন্টা আগে, এবং তারপরেও আমি কিছুই করছি না, আমি সকালটা শুয়েই কাটিয়ে দিলাম, মনে হলো আমার শরীরে যেন কোনো শক্তি নেই। বুঝতে হবে যে কোনো ডিজিজের 3টে দিক আছে, বায়ো, সাইকো, সোশ্যাল, এখানেও আছে। তো বায়োলজিক্যাল যে রিজনটা, যে ভালনারেবিলিটিটা, যে অবস্থাটা, সেটাকে কমব্যাট করতে গেলে বায়োলজি দিয়ে করতে হবে। সাইকোলজিক্যাল যে জায়গাটা, তার রেজিলিয়েন্স, তার স্ট্রেংথ, তার যে ভাবনা, তার যে গোল গোল করে ভাবনাগুলো যে নেগেটিভ দিকে নিয়ে চলে যাচ্ছে, যে আমার দ্বারা কিছু হবে না, কিছু হবে না, এই তো এই আমাকে ফোন করতে বলেছিল, ফোনটা তো রিং হয়ে গেল, ধরলো না কেন, তেমন আমার ফোন ধরছে না, তাহলে এই সময় বোধহয় অন্য কিছু করছে কারুর সঙ্গে। আমরা অনেক সময় আমাদের চিন্তাগুলো না ইমেজে আসে, আমাদের চিন্তাগুলো ওয়ার্ডে আসে না, বাক্যে আসে না, কথায় আসে না, ইমেজে, আমরা দেখতে পাই কি কি হচ্ছে, আমরা ভাবতে থাকি, যত দেখছি যত ভাবছি তত ওই জায়গাটাতে আমি ডাউন হচ্ছি, এবং তারপরে আমার রিয়াকশনটা কি হচ্ছে, আমি কথাই বলবো না, আমি ব্লক করে দিলাম, আমার তো কোনো প্রয়োজন নেই, হ্যাঁ আমার কাউকে দরকার নেই, হ্যাঁ তোমাদেরও
1: কারুর আমাকে দরকার নেই,
0: এক্স্যাক্টলি সেই যে জায়গাটা যাচ্ছে, এই জায়গাটা সাইকোলজিক্যাল স্ট্রেংথের জায়গাটা, তার ট্রেডগুলো আইডেন্টিফাই করে তার অল্টারনেট থট জেনারেট করার যে জায়গাটা, আর একটা হচ্ছে সোশ্যাল সাপোর্ট সিস্টেম কীভাবে কাজ করবে, যেটা আপনি জিজ্ঞেস করছিলেন, সাপোর্ট সিস্টেম কাজ করবে কোনো বাড়তি উপদেশ না দিয়ে, শুনে কাছাকাছি থেকে ঠিক নিডটা বুঝে, আমি যদি প্রপারলি এম্প্যাথি করতে জানি একটা মানুষের মনটা, তখন না কোনো ক্রাইসিস সিচুয়েশানে আমরা বলি, আমাদের একদম রবি ঠাকুর বলে গেছেন যে নাই বা দিলে সান্ত্বনা, তার মানে দেখুন সান্ত্বনাটাও তখন পীড়াদায়ক হতে পারে, ঠিক আছে, অনেক সময় চুপ করে শোনাটাও একটা শান্তি।

পারতো না, যে আমার অন্ততে কিছুক্ষণ পরে আমারই মনে হবে তুমি কিছু বলো, তখন আমি বলবো। তার মানে বায়ো সাইকোসোশ্যাল এই তিনটে কথা মনে না রাখলে তা আমরা ভুলেই যাব, যেখানে মেডিসিনেরও দরকার আছে একটা মানুষকে, এবং সারা পৃথিবী মাথা ঘামাচ্ছে এটা নিয়ে। এটা তো একটা যুদ্ধের থেকেও বড় খারাপ পরিণতি, যে যত মানুষ মারা যান একটা যুদ্ধে, একটা দাঙ্গাতে সমস্ত

0: আসছে কেন, হচ্ছে কেন, আমরা বুঝতে পারি না। আর বুঝতে পারি না বলে আমরা অ্যাভয়েড করে যাই, আমরা শুনতে চাই না যা বুঝতে পারি না। মানুষের বেসিক টেন্ডেন্সি হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, আমরা পৃথিবীটাকে সারাক্ষণ বুঝতে চাই, না বুঝতে পারলে আমরা গল্প বানিয়ে দিই। ঠিক আছে, এই গল্প থেকে অনেক কিছু আসে।
1: মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তারপরেও যখন কোনো একটি মানুষ বাঁচতে চাইছে না, এই সুন্দর পৃথিবী ছেড়ে যখন নিজে চলে যেতে চাইছে, দুটো কথা বুঝলাম। প্রথম কথা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে, চিনতে হবে আমার নিজের সমস্যা হোক বা পাশের মানুষের সমস্যা, এবং তারপর হাতটুকু বাড়াতে হবে, তার পাশে যেতে হবে। ডাক্তারবাবু, কখন আমরা বুঝবো যে এবার মেডিকেল হেল্প লাগবে, আমাকে ডাক্তারবাবুর কাছে ওকে একটু নিয়ে যাওয়াটা দরকার? অনেকের ক্ষেত্রে এটা হয় যে আপনাদের কাছে অবধি নিয়ে যাওয়াটা খুব সমস্যা হয়ে যায়, মানুষ যেতেই চায় না।
0: তার কারণ তো আমি আগেই বললাম যে আমরা
1: কি করবো। আমরা
0: যেটা করি, একটা হচ্ছে জেনুইন কনসার্ন, এই যে বললাম যে আপনাকে যদি আপনার পাশের মানুষটা ভরসা করেন আর আপনি যদি তার জায়গা থেকে সত্যি সত্যি আপনার কনসার্নটা এক্সপ্রেস করতে পারেন যে ঠিক আছে আমরা তো কেউ এক্সপার্ট নই, তাহলে তোমাকে হেল্প করতে পারবেন যিনি, এরকম একজনকে আমি চিনি, চলো একদিন, ভালো না লাগলে শোনো না কথা, ঠিক আছে, আমরা তো বসেই আছি। তো এই জায়গাটা থেকে আমার মনে হয় সবার এই সুযোগটা থাকে না, বা অনেকের মধ্যে ভীষণ ইনহিবিশন, রিজিডিটি থাকে, মনে হয় ওই যে বললাম ওই স্টিগমা, এইটাকে কাটাতে গেলে এইভাবে একটা কথাবার্তার মতো পরিস্থিতিতে যেতে হয়। কিন্তু এছাড়াও আমি যদি দেখি যে সারা রাত জেগে থাকছে, এমন কোনো একটা খিদে কমে গেছে, কান্নাকাটি চলছে, বা তিনি নিজেও যদি বোঝেন ঘন ঘন মৃত্যু চিন্তা আসছে, অথবা সুইসাইডাল থট শুধু নয়, একটা দুটো হয়তো অ্যাটেম্পটসও হয়ে গেল, তিনি একদম পরিষ্কার করে ভাবছেন বিষয়টা, যে কোনো থটের একটা ইন্টেন্সিটি থাকে, এই ধরনের যা থাকে একটা ইন্টেন্ট থাকে, আমার কতটা ইচ্ছে, একটা লিথালিটি থাকে, আমি যে থটটা ইউজ করছি কত ঘন ঘন আসছে, তার একটা ফ্রিকোয়েন্সির কথা ভাবার জায়গা আছে, এগুলো যখন দেখবেন যে এ দিনের পর দিন এই বিষয়টা ঘটছে এবং আর বোধহয় রিস্ক নেওয়াটা ঠিক হবে না, ঠিক আছে, এবারে একটা কিছু করতে হবে। কিন্তু আমরা তো শুধু বলে খাও দাও টিভি দেখো, এই এই ব্যাপারটা এই সাজেশনের মধ্যে থাকছে না, ওটা আমি বলছি মানে আমি ওটার মধ্যে ঢুকতে চাইছি না, খুব পরিষ্কার কথা। আমি যদি জেনুইনলি এই এই মানুষটা সম্পর্কে ইন্টারেস্টেড হই, আমি যদি জানি যে এই প্রোডাক্টিভ এক সময় হবেই হবে, অনেক ভালো ভালো কাজ করেছে, তাহলে কিন্তু আমি এক্সপার্টদের কথাটা শুনতে যাব। এবং নট অনলি দ্যাট, এখানে আর্থিক দিক একটা আছে, সময়ের দিক আছে, কিন্তু আমি বলবো যে এই যে এতগুলি মেডিকেল কলেজ সরকারি বেসরকারি, প্রত্যেকের আউটডোর আছে, সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে, সাইকোলজি ডিপার্টমেন্ট আলাদা করে যেগুলো আছে তো আছেই, তার বাইরেও কিন্তু মেডিকেল কলেজগুলোতে সাইকোলজিস্ট থাকে, সেখানে কাউন্সেলিং, সেখানে তো কোনো খরচ লাগে না। জরুরি জায়গাটা হচ্ছে ঠিক জায়গাটা চেনানো, অনেকে কিন্তু জানেনও না যে কোথায় গেলে কাজটা হতে পারে,
1: ঠিক,
0: আর তার সঙ্গে স্টিগমাটা কাজ করে যে ওই পাঁচ নম্বর ঘরে দেখায়, ও তাহলে এটা এটা কিন্তু আমি বললাম না যে কেবল কেবল লেম্যানে, এটা কিন্তু চিকিৎসকদের মধ্যে একটা সময় ভীষণ ছিল, এখন হয়তো কমে কমে আসছে, এটা কিন্তু আছে। তার কারণ ওই কবে আমাদের রেনে দেকার্তে তিনি বলে গেছেন যে শরীর আর মনটা আলাদা, পিনিয়াল গ্যান্ডে ঝুলছে, তবে থেকে ফিজিশিয়ানসদের, কিন্তু আমি সবার বলছি না, এক্সেপশন প্রুভস দ্য রুল, কিন্তু অনেকেরই জায়গা আছে, ও সাইকিয়াট্রির প্রবলেম, এগুলো আছে, ও ঠিক আছে সাইকিয়াট্রিস্ট দেখুক, ও ঠিক আছে কিছু হবে না, সবই মন থেকে হচ্ছে এটা ভাবার একটা জায়গা আছে। আর সাইকিয়াট্রিস্টদের মধ্যেও শরীরটাকে বাদ দিয়ে দেখার একটা জায়গা আছে, এই দুটোর ব্যালেন্সটা করাটা খুব জরুরি। এই দুটোর ব্যালেন্স মেডিকেল কলেজগুলোতে বা এই ধরনের প্রচুর মানে পেরিফেরিতেও প্রচুর হসপিটাল রয়েছে, তো সেখানে কিন্তু এটা রয়েছে,
1: এবং যে কোনো জেলা হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, সব জায়গাতেই যেহেতু মনোরোগ বিভাগ
0: আছে, সরকারি প্রোগ্রামের একটা ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম রয়েছে, সেখানে কিন্তু সাইকিয়াট্রিস্ট রয়েছেন, আউটরিচ প্রোগ্রাম হয়েছে। কিন্তু আমাদের ইনহিবিশনটা কাটাতে হবে একদম স্কুল স্তর থেকে। আমরা যেটা বারবার বলি যে আমি বেরি বেরি কেন হয় সেটা আমি খাতায় কলমে লিখে দু নম্বর তিন নম্বর পাচ্ছি, ডিপ্রেশন কেন হয় কখনো পড়ার বইতে থাকে না, ভাবনা চিন্তাগুলো যদি না পাল্টাই তাহলে আমার পাশ দিয়ে বহু লোক, আমার ঘরের মানুষও চলে যেতে পারে, আমি কিছু করতে পারবো না আক্ষেপ করা ছাড়া। তা এইটা ধরার উপযুক্ত সময় এটা, দেখুন আমি পরিসংখ্যান দিয়ে 10 বছর আগের পরিসংখ্যান দিয়ে বললাম যে 1 কোটি হাই রিস্ক মানুষ রয়েছেন আপনার ধারে কাছে, আপনি তো বাড়ি থেকে বুঝতে পারছেন না, আপনার

0: সেই একই মেট্রোতে হয়তো গেছেন, আমি তো চলাফেরা করছি আপনা কিছু জানি না, এবং আমরা অবাক হচ্ছি আকাশ থেকে পড়ছি কেন হলো। তার কারণ সত্যি সত্যি মানুষ অনেক সেন্সিটিভ মানুষ, তারা চান না তার ভেতরটা বাইরে এসে সবার কাছে হাটের মাঝে আলোচনা হোক, এটাও সত্যি কথা। কিন্তু এই পরিস্থিতিটা যে সোশ্যাল ফ্যাক্টরসগুলো বলছি
1: সেটা যদি একটু থাকতো,
0: ক্রিয়েট করতে হবে একদম স্কুল কলেজ লেভেলে। তার ইমোশনাল লার্নিংও তো ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি পড়াশোনার একাডেমিক লার্নিং হচ্ছে, কিন্তু আমি আমার রাগটাকে কন্ট্রোল করতে পারি না, আমি আমার ইমোশনসগুলোর উপর বা যেগুলো ডিফিকাল্ট ইমোশনস সেগুলো আই ক্যানট ম্যানেজ।
1: না আমার পাশের বন্ধুটার মন খারাপ কি না সেটা আমি দেখলামই না,
0: তার কারণ আমি ধরার প্রয়োজন বোধ করছি না। আমি আমি হয়তো মুখ ঘুরিয়ে চলে যাচ্ছ, কি হবে জিজ্ঞেস করবো, কিছু বলবে না। ওকে একদিন জিজ্ঞেস করেছিলাম, পাত্তা দেয়নি, কোথাও হয়তো এগুলো থেকে যাচ্ছে। এই যে জায়গাটা, এটা একেবারে শুরু থেকে হওয়া জরুরি, হয়তো হচ্ছে, আমি কখন আমি চিরকালই আশাবাদী। তার কারণ আমরা দেখেছি যে একদম লেগে থাকলে কিছু হয় না, এটা বিশ্বাসযোগ্য নয়। সত্যি সত্যি বাস্তবেও তো দেখা যাচ্ছে, ওই 10 লাখ থেকে 20 বছর আগে তো 7 লক্ষ কোটিতে নেমে এসছে পৃথিবীতে, ভারতবর্ষে কেন হচ্ছে না, এখানেও তো হওয়ার কথা। তাহলে কি আমরা এই
1: কোথাও একটা লেগে থাকায় কি সমস্যা?
0: হ্যাঁ, এই জায়গাটা তো আছেই। এবং আমরা না এখন শেষ কিছু বছরে দেখবেন আমরা কিন্তু অনেক অনেক জায়গা থেকে ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটির দিকে বেশি হাঁকছি। কালেকটিভিস্ট সোসাইটির জায়গাটা তো কাঠামো তো আমাদের দেশ,
1: মানে ব্যক্তি থেকে ব্যক্তির দিকে চলে আসছি আমরা।
0: ফলে সে তার অটোনমির কথা যে মুহূর্তে ভাবছে, সে মুহূর্তে কিন্তু একই সঙ্গে সে বিচ্ছিন্নও হচ্ছে। একজন অন্যজনের ব্যাপারে নাক গলানো পছন্দও করছে না, এটাও ঠিক।
1: ঠিক, আবারও আসি টেলিফোনে, কে রয়েছেন আমাদের সঙ্গে? আত্মহত্যা রোখা সম্ভব এই নিয়ে আজকের আলোচনা। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার গৌতম বন্দ্যোপাধ্যায়। নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন, কেউ আছেন বোঝা যাচ্ছে? হ্যালো, না আর হয়তো তাহলে টেলিফোন নেওয়াও যাবে না, কারণ সত্যি সময়টা নষ্ট হচ্ছে। আরও একবার দেখবো, 0332107325 এই নম্বরে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন
2: দিদি ভাই।
1: নমস্কার।
2: নমস্কার ডাক্তারবাবু।
0: হ্যাঁ নমস্কার।
2: আচ্ছা, আমার একটা আত্মীয় স্বামী মারা গেছে অনেকদিন, মাঝে মাঝে চিন্তার সময় দিতে নেই, ছেলে ভালো চাকরি করে, মেয়ে চাকরি করে, হ্যাঁ রকম বিষয়ে মাঝে মাঝে তাহলে আমি
1: কি করে
0: ভালো শোনা গেল না, কিন্তু যেটা আমার জানার সেটা হচ্ছে এই জায়গাটা থেকে কোনো চিকিৎসা হচ্ছে কি না। ঠিক আছে, স্বামী মারা গেছেন তা বুঝলাম, মাঝে মাঝে ডিপ্রেশনের জায়গা থেকে এগুলো রয়েছে, কিন্তু আসলে তো মানে নিজের যে একটু আগের ফোনটিতে আমরা নিঃসঙ্গতার কথা শুনলাম না, তা আপনি জানবেন সবসময় যে লোনলিনেস এবং অ্যালোন দুটো শব্দ ইংরেজিতে যেমন আলাদা মানে, আলাদা অর্থ তার, সেটা কিন্তু বাস্তব যে আমি একা থেকেও কিন্তু লোনলি নাও হতে পারি। কিন্তু আমার যদি কিছু প্রবণতা, আমার কিছু ইনহিবিশন, আমার নিজেকে নিয়ে যে ভাবনা যে সত্যি সত্যি আমাকে আর কি পছন্দ করবে, আমি যেন একটা বোঝা,
1: ঠিক আছে,
0: আমি আমি যেন সত্যি সত্যি খরচের খাতার বাইরে পড়ে রইলাম, এই জায়গাটা যদি থেকে থাকে তাহলে কি হয়, সমস্ত কিছু থেকেও কিন্তু তারা যে ভুল সবসময় তা নন, কিন্তু তারা এই যে হেল্প সিকিং বিহেভিয়ার সেটা যেমন ইম্পর্ট্যান্ট, আমরা প্রোভাইড করার জায়গা থেকে হয়তো অনেকেই আছেন কিন্তু দুটো জোড়ে না। আবার যাদের মধ্যে এই ধরনের স্ট্রেস ভালনারেবিলিটি থাকে, তাদের আমরা দেখেছি যে তাদের প্রবলেম সলভিং অ্যাপ্রোচগুলো, তাদের অ্যাবিলিটিটাও খুব কম। যে কোনো জায়গাতে নেগেটিভটা নিয়ে যত বেশি ভাবেন যে এটা বললে এটা হতে পারে, ওটা বললে ওটা হতে পারে, অতএব আমার আর যাওয়াই হলো না, অতএব আমার ওষুধটা খাওয়াই হলো না, অতএব ডাক্তারবাবুর কাছে গেছিলাম একবার, উনি একটা ওষুধ দিয়েছেন, খেয়ে বড্ড ঘুম পায়, খেয়ে বড্ড কীরকম যেন আমি মাথা ঘুরে, ঠিক আছে, আমি যে ডাক্তারবাবুকে একটু জিজ্ঞেস করা দরকার আমার কোথাও, যে আমার কেন মাথা ঘুরে, আমার কেন ঘুম পায়, ডাক্তার এমন কি করা সম্ভব? তা এই যে জায়গাটা

0: যেটা আমি করি না, তার কারণে আমি ওখানে একটা 50-50 জায়গায় রয়েছি। আমি ভাবছি ডাক্তারবাবুকে কি এটা বলতে পারবো, এটা একটা জায়গা, অথবা আবার তো আমি তো ডিপেন্ডেন্ট, আমাকে তো কাউকে বলতে হবে ওটা নিয়ে যাও, ওদের সময় হলে তবে যাব, এই যে জায়গাটা, সেজন্য চিকিৎসা হওয়াটা খুব জরুরি। উনি যেটুকু বললেন আমি যেটা বুঝেছি, যে ডিপ্রেশন আমি শুরুতেই বলেছি যেটা একটা অ্যাবসলিউটলি একটা ট্রিটেবল কন্ডিশন, তার কারণ যেরকম ক্রনিক স্ট্রেস এগুলোকে ইন্ডিউস করতে পারে, সেরকম ক্রনিক ডিপ্রেশন কিন্তু বেশি বয়স্ক মানুষের ক্ষেত্রে ডিমেনশিয়ার দিকেও নিয়ে চলে যেতে পারে, সেটা এখন প্রায় প্রমাণিত।
1: তাই তো,
0: নিঃসঙ্গতা এবং ক্রনিক ডিপ্রেশন এই বয়সের জায়গাটাতে, সেটা যে অ্যালজাইমার দিকে আমাকে নিতে পারে সেটা তো আমরা কেউ ভাবছি না। এই মাসেরই 21 তারিখে বিশ্ব অ্যালজাইমার সচেতনতা দিবস, ঠিক আছে, আমরা কেউ ভাবছি না। ইনফ্যাক্ট ধরুন কানে আমরা তখন, আমাদের তো বয়স বাড়ার সাথে সাথে কি হয়, শারীরিক অনেক জায়গাগুলো বড় হয়ে আসে, চোখে কম দেখা, কানে কম শোনা, এগুলোতে আমরা এমনিতে একটু বিচ্ছিন্ন হয়ে যাই, আমি তো পার্টিসিপেট করতে পারছি না। সেই জায়গাটা থেকে আমার দেখবেন অনেক বয়স্ক মানুষের কানে শোনার যন্ত্র, হিয়ারিং এড নেওয়া নিয়ে অনেক রকম রেজিস্ট্যান্স থাকে, না লাঠি নেওয়া নিয়ে সমস্যা থাকে, ঠিক আছে। প্রতিটা মানুষ তো ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্সে ইউনিক ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটি মানুষ সুন্দর, কিন্তু সেই
1: জায়গাটা
0: স্বতন্ত্র তো বটেই, হ্যাঁ, সেই অর্থে ইউনিক। এবং সেই মানুষটা তার নিজস্ব কিছু সংকোচ থাকবে, তার নিজস্ব কিছু এবিলিটি থাকবে, সব ঠিক আছে, কিন্তু নিজের ব্যাপারে কোনো কিছু হলে অনেকেই এড়িয়ে যান। আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি তো একদিনে নয়, যিনি বলছিলেন যে যোগব্যায়াম করবেন বা রাস্তায় হাঁটবেন বা সেটা কাজে লাগবে কি না, আমরা সেটাকে সাপোর্ট করব। এই জন্যই দুটো লোকের সঙ্গে মিশতে পারছি, আমি ছুটে দৌড়ে আমার কি হবে আমি জানি না, হতে পারে নাও হতে পারে, কিন্তু আমার দেখা হওয়াটার মধ্যে রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট। এবং এক্ষেত্রে বয়স্ক মানুষদের কাছেও এটাই মেসেজ, যে হার্ভার্ড স্টাডি বলে একটা বিখ্যাত স্টাডি আছে, তারা না লংজিটিউডিনালি 80 বছরের বেশি সময় ধরে কিছু মানুষকে দেখে যাচ্ছেন। কিভাবে দেখছেন, ধরুন শুরু হলো 1930s কোনো একটা সময়, তারা তখন ছিলেন কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, তাদেরকে লংজিটিউডিনালি দেখছেন, তাদের সেই সময়কার, এবং প্রত্যেক বছর দেখা হচ্ছে। যারা স্টাডিটা করছিলেন, রিসার্চার, তাদের মধ্যে অনেকে মারা গেছেন, যাদের নিয়ে কাজ শুরু, এবারে তাদের যারা জীবিত রয়েছে তাদের ছেলে মেয়ে নাতি নাতনি তাদেরকে নিয়ে কাজ হচ্ছে, খুব ইন্টারেস্টিং, কাজটা তো অনগোয়িং, এরকম অনেকগুলো
1: বছর ধরে চলছে
0: লংজিটিউডিনাল স্টাডি, অনেকগুলো হচ্ছে গোটা পৃথিবীতে। তারা একটা জিনিস দেখিয়েছেন যে জীবনে ধন নয়, মান নয়, সমস্ত কিছুর বাইরে একটা জিনিসই অ্যাসেট, সেটা হলো রিলেশনশিপ, এর বাইরে আর কিচ্ছু
1: নেই,
0: নাথিং। মানে জীবনকে যদি শুধু কয়েকটা ইন্টারাকশনের ফসল বলে বুঝতে পারেন, তাহলে বুঝবেন যে ইন্টারাকশনগুলো কখন আমার ভুল হতে পারে, ঠিক হতে পারে, ওখানে আটকে থাকা যাবে না, ওই অহম বিদম বয়ম করলে হবে না, ওই জায়গাটা খুব জরুরি জায়গা। ওই জায়গাটা থেকে আমার ফ্লেক্সিবিলিটিটাই গুড মেন্টাল হেলথ সবসময় জানবেন। অতএব যে মানুষটা বুঝতে পারছেন, পাশের লোক নয়, এই মানুষটার মনের মধ্যেই যখন এগুলো আসছে, সেখানে ভীষণ লজ্জা, কখনো রাগ, অভিমান, কষ্ট, যেটাকে যারা বিজ্ঞানী এই নিয়ে কাজ করেন, সুইসাইডোলজিস্ট যাদের বলে, তারা এটা নিয়েই কাজ করছেন সারা পৃথিবীতে, তারা বলেছেন সাইকেক বলে একটা ঘটনা ঘটে, সেটা একটা ভীষণ মনের কষ্ট, সেই বেদনা কাউকে বোঝানো যাবে না, এটাকে সাইকেক বলে, এডুইন স্নাইডম্যান এই শব্দটা দিয়েছেন পৃথিবীকে। এই কষ্ট যন্ত্রণার জায়গা থেকে এখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা কোনটা, তারা বলছেন যে তিনটে ঘটনা ঘটে সুইসাইড বা যে আত্মহত্যা নিয়ে আমরা কথা বলছি, এটা প্রথম প্রশ্ন হচ্ছে আদৌ মানুষ নিজেকে হত্যা করতে পারে কি না। সবসময় আমরা একটা ডায়াডিক রিলেশনে রয়েছি, সবসময় দ্বৈত যৌথ একটা জায়গায় আছি, অতএব আমি নিজে নিজেকে হত্যা করতে পারি কিনা সেটাও ভাবতে হবে, নাকি আমরা সবাই মিলে একটা কিছু করলাম আমরা জানি না, তাই না সার্ভাইভার গিল্ট হয়, তাই না একজন মানুষ চলে গেলে পরিসংখ্যান ভিত্তিতে 50-60 জন এফেক্টেড হয়, কী করে হয় তারা থেকে গেলেন। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যখন এই ক্রাইসিস হয়, এই ক্রাইসিস সবসময় একই জায়গায় থাকে না, তখনও একটা অ্যাম্বিভ্যালেন্স থাকে, উভয় বল থাকে মনের মধ্যে, তার কিছু জায়গা হচ্ছে টু বি আর কিছু জায়গা নট টু বি, ঠিক আছে। কামু লিখছেন তার মিথ অফ সিসিফাস বা তার আগের জায়গাতে, যে মানুষের একমাত্র ফিলোসফি ক্রাইসিস এইটাই, যে ওই আনসার্টেন খাদে

0: ধারে দাঁড়িয়ে থাকা জায়গায় আমি দুপা পিছিয়ে আসবো না দুপা এগিয়ে যাব, এটাই ক্রাইসিস। এই ক্রাইসিসের জায়গায় যিনি রয়েছেন এবং পাশের লোকটা বা যারা আমরা ভাবছি যে কিছুই করার নেই, এই মিথগুলো আমরা বিশ্বাস করছি যে যে সুইসাইড করবে মনে করেছে তাকে কিছুই করতে পারবো না, নো, এটা একদম ঠিক নয় কথাটা, ঠিক আছে, নিশ্চয়ই করতে পারবো। আমি অন্তত বেশ কিছু ডজন মানুষকে দেখিয়ে দিতে পারবো যাদের ক্ষেত্রে কিন্তু তারা ওই ক্রাইসিস থেকেই ফিরে এসে জীবনকে অনেক কিছু দিয়েছেন। বিখ্যাত অভিজ্ঞ সবাই তো বিখ্যাত নই, আমরা বিখ্যাত নিয়ে বেশি কথা বলি, তো সাধারণ মানুষের মধ্যে আসল ক্রিমটা রয়েছে, তারা পারছেন, তার সংসারে ফিরে এসছেন। এই জায়গাটাতে যে অ্যাম্বিভ্যালেন্স মানে উভয় বল, এইটাকেই কাজে লাগাতে হয়। যিনি কথা বলছেন তিনি না কথার মধ্যে দিয়ে এই জায়গাটা যে তুমি কেনই বা ভাবলে যে এটাই একমাত্র সলিউশন, না আমি দেখেছি সবাইকে যে আর কিছু করে কিছু হয় না, ঠিক আছে, এইরকম
1: আমার সামনে আর কোনো পথ খোলা নেই,
0: আমার অফিসের কলিগকে দেখেছি অমুক বাবু প্রচুর লোকের জন্য করেছেন, এটা আমি বুঝতে পেরেছি, আমারও ওই, এটা ছাড়া আমার কোনো রাস্তা নেই। এবার আমরা তাকে একটু সময় দিচ্ছি, তাকে ভাবতে বলছি, আর ঠিক আছে তুমি যা করবে করবে, কিন্তু তোমার জায়গাটা থেকে একটু অল্টারনেটিভ থটসগুলো একটু নাড়াচাড়া করা দরকার। তার কারণ আমরা তো জানি যে মেঘকে কেউ আকাশের গায়ে ফেভিকল দিয়ে আটকে দেয়নি, মেঘ যায় মেঘ আসে, এটা সারাক্ষণই চলবে, এ তো যাবেই, ইমোশনও তাই, ঘটনাও তাই, আমাদের জীবনটাই এরকমই। তো ন্যাচারালি যে নেগেটিভ জায়গাটা দেখে তুমি এত কাত হয়ে পড়ছো, ঠিক আছে, তুমি তো কখনো জিজ্ঞেস করো, তুমি জিজ্ঞেস করছো এত নেগেটিভ আমার সঙ্গে কেন, তোমার সঙ্গে পজিটিভগুলোকে তুমি খোঁজার চেষ্টা করোনি, তুমি নাও ইউ ট্রাই টু ভিজুয়ালাইজ যে 10 বছর পরের পজিটিভ পার্টগুলো কী হতে পারে আমি যদি টিকেই যাই। এই জায়গাটাকে কথা বলা, রাগের জায়গা, অভিমানের জায়গা, যেগুলো থেকে মানুষ নড়তে পারে না,
1: একটু খুঁচিয়ে বার করে আনা,
0: খোঁচাতে পারে না, কারণ আসলে এই বরফ গলতে শুরু করলে হিউম্যান পটেনশিয়াল যে কোথায় যেতে পারে আমরা কেউ জানি না, সেই মানুষটাও জানে না, আমরাও জানি না, সেই মানুষটা তো বোঝেই না যে তিনি কি করতে পারেন পৃথিবীকে।
1: মানে ওই কথাটাতেই মনে হচ্ছে আসি, লেটস কমিউনিকেট, আসো একটু কথা বলি, আসুন একটু কথা বলি, মানে মানুষের পাশে দাঁড়াই একটু কথা বলি, আর বেশি কিছু করতে হবে না,
0: এবং শুনি
1: শুনি। আমার রবি ঠাকুরের কথা আমরা বারে বারে ফিরে ফিরে আসছি, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সুধা ইল না কেহ। কত মানুষ আছেন যে মন খুলতে চাইছেন, শুধু একটা কান পাচ্ছে না শুনবার জন্য।
0: একেবারে, আপনি যখন এই রকম কাউকে পাবেন, বা আমি সবাইকে বলি ওই রবি ঠাকুরের বোঝাপড়ার কয়েকটা লাইন পড়তে দেবেন, আর কিছু করতে হবে না, যেখানে নিজের ছায়া মস্ত করে আমরা বসে আছি, যেখানে সত্যি সত্যি আমরা ভেবেছিলাম যে আমার কেন হবে এরকম, ঠিক আছে, আমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম, তা এখন এই যে জায়গাটা, এটার ছত্রে ছত্রে সাইকোথেরাপি আছে, বিশ্বাস করুন, মানুষ লাইফ থেকে যা পায় আমরা অসংখ্য থিওরি দিয়ে তাই পারি না, থিওরি তো তৈরি হয় হাইপোথেসিস এক্সপেরিমেন্ট সব কিছু থেকে, তবে না জীবন থেকেই আসছে সেটা, কিন্তু আরো সহজ করে দেখানো অসংখ্য ধারে কাছেই তো আপনার পড়ে আছে মণিমুক্তগুলো, আমরা তো কুড়েও দেখছি না,
1: তাই তো।
0: এটা অসম্ভব কাজে লাগবে সেই সময় যখন সত্যিকারের স্ট্রেস হয়, যখন সত্যিকারের আমার হাংরি আইজ সবসময় খাবার দোকান খুঁজে পায়, জানবেন আপনি যা দেখেননি অন্য সময়, এই দেখানোর জায়গাটা খুব জরুরি, এবং যদি সেটা করা যায় আমি কোনো ডেমোগ্রাফি কোনো পরিসংখ্যান সব ভুলে যাব, আমি বলবো যে আমি হয়তো একজন মানুষের কথাটা শুনলাম, সেই মানুষটা উঠে আরও দুজন মানুষের কথা শুনবে, এটা থেকেই বিষয়টা বাড়ে, মানুষ কিন্তু ভীষণ কানেক্টেড, এবং সেই জন্যই পৃথিবীটার নাম ওয়ার্ল্ড, তার কারণ মানুষ যতদিন ওয়ার্ল্ড ততদিন উইয়ার ওল্ড, এটা এখান থেকে ওয়ার্ল্ড কথাটা এসছে, ফলে মানুষের থট এবং মানুষের কানেকশন তাকে কোথায় নিয়ে যেতে পারে একবার ভাবুন,
1: চাইলে অনেকটা হয়, আমরা চাই অন্তত এটুকুই চাওয়া। ডাক্তারবাবু, একদম শেষের দিকে এসে গিয়েছি, খুব কিছু প্রশ্ন মনে হচ্ছে যে আপনার কাছ থেকে জেনে নেওয়াটা জরুরি। আমরা অনেক রোগবালাইয়ের ক্ষেত্রে দেখি, অসুখের ক্ষেত্রে দেখি যে তা হেরিডিটারি, অর্থাৎ বুঝতে পারা যায় যে আমার বাবা বা আমার মা এই অসুখে মারা গিয়েছেন, সুতরাং আমি একটু রেগুলার চেক আপে থাকি। সুইসাইডাল বা আত্মহত্যার প্রবণতা কি এরকমভাবে বংশগত হতে পারে যে তার পরিবারের কেউ আত্মহত্যা করেছেন, সুতরাং আমার মনের মধ্যে একটু কষ্ট হলেই আমি একটু চেক করে দেখি যে ঠিক আছে কিনা?
0: এই জায়গাটাতে না মনোযোগ দেওয়া উচিত। তার কারণ প্রচুর মেন্টাল ইলনেস সেগুলো আমরা বা সাইকোলজিক্যাল হেলথের জায়গাটা সেটা কিন্তু

0: ক্রেডিবল কোটা পরিসংখ্যান আবার চলে এলো, প্রতি দশজনের তিন থেকে পাঁচজনের ক্ষেত্রে আমরা কোনো না কোনো সাইকোলজিক্যাল ইলনেস পাচ্ছি। সাইকোলজিক্যাল ইলনেস ডিপ্রেশন বলুন, অন্য কিছু বলুন, বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, এগুলোর অনেক হেরিটেবিলিটি আছে। সেখানে চিকিৎসার জায়গাটা অ্যালার্ট থাকাটা খুব জরুরি। আমার ফ্যামিলিতে ডায়াবেটিস থাকতে পারে, আমার অ্যালার্ট থাকাটা দরকার, আমার হাইপারটেনশন থাকতে পারে, হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকতে পারে। দেখুন, আমরা তো এই বংশগতিটাকে চেঞ্জ করতে পারি না, তাহলে আমাকে যা দেয়া হয়েছে একটা গিভেন স্টেটে আমি সেটাকে ঠিক রাখতে পারি। রোগ হওয়াটা কোনো সমস্যা নয়, রোগের কমপ্লিকেশনস হওয়াটা সমস্যা, ডিপ্রেশন হওয়াটা বা বাইপোলার মুড ডিসঅর্ডার বা হেরিটেবিলিটিটাও সমস্যা নয়। ফলে যদি কেউ বলে যে ওদের বংশে সুইসাইড আছে, অমুক আছে, বোঝা যাবে যে তাদেরকে আরও বিচ্ছিন্ন আমরা করেছি, ফলে তারা চিকিৎসার পথেও যায়নি, তারা খুব বিচ্ছিন্নভাবে খুব স্ক্যাটার্ড ওয়েতে বিষয়টা করেছেন, হতে পারে তার কমপ্লিকেশনস এগুলো, ঠিক আছে, কিছু কিছু তো ডেফিনেটলি। তিন থেকে পাঁচজনের হচ্ছে মানে পাঁচ থেকে সাতজনের হচ্ছে না, তারা অন্যান্য কারণে। আপনি যদি পরিসংখ্যানের দিকে তাকান না, তাহলে দেখবেন রিলেশনশিপের জায়গা থেকে, ভুল বোঝাবুঝি থেকে, কমিউনিকেশন গ্যাপ থেকে, হ্যাঁ, পভার্টি থেকে, চাকরি বাকরি থেকে, আরও কত অসংখ্য কারণে, হ্যাঁ, যে আমরা এটা পারি না। আমাদের সহজ সত্যিটা মাথায় নিতে হবে, রোগটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে আমি সেটাকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করছি কিনা, সেখানেও অ্যাওয়ারনেস। আর দ্বিতীয় দিকটা হচ্ছে এটা তো একটা এমন কমপ্লিকেশন যেখানে মানুষটা কাল আর নাও থাকতে পারে, অথচ তিনি থাকতে পারতেন, এরকম নয় যে তাকে আমাদের হারাতেই হতো, এরকম ইনএভিটেবিলিটি কোথাও নেই। ফলে বংশগত জায়গা থেকে কেউ যদি বলেন, তাহলে আমরা অবশ্যই বলবো যে যদি সেটা থেকেও থাকে তাহলে তো আমরা বংশগতি চেঞ্জ করতে পারবো না, আমরা কি করতে পারি সেটা করব।
1: ঠিক ডাক্তারবাবু, একেবারে শেষে আর একটা মিনিট হাতে সময় আছে, আপনি যদি আমাদের এতক্ষণ অনেক আশার আলো দেখালেন, একদম শেষ মুহূর্তেও আপনার ওই বার্তাই শুনতে চাইবো যে মানুষটি এই মুহূর্তে হয়তো বা আলোচনা শুনে বুঝতে পারছে খাদের কিনারে দাঁড়িয়ে সে কীভাবে ভাববে।
0: একেবারে কাছাকাছি আমি তো একটু আগেই বলেছিলাম যে খুব যে আর্থিক দিক থেকে সম্পন্ন হওয়ার দরকার আছে কোনো মানে নেই, সরাসরি যে কোনো মেডিকেল কলেজে, যে কোনো কাছাকাছি হসপিটালে সেখানে যান। ডাক্তারবাবুদের তো যেখানে সেটা নেই সেখানে ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রামের জায়গা থেকে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, সেখানকার কাউন্সিলার, তারা সবাই যান, তাদের একটু যোগাযোগটা রাখুন। এবং যারা স্কুল বা যারা এই ধরনের কাজগুলো করেন না, ভলান্টারি অর্গানাইজেশনের দিক থেকে, তাদের তারাও অনেকটা জানেন, তারা অনেকটা মানে ওকেই ভাল, তা সেই জন্য সেই পার্টটা সরাসরি পৌঁছে যান। তাতে কি হবে, তিনি তো বাঘ নন, ভাল্লুক নন, তিনি আপনার কথাটা শুনবেন, এটা প্রথম ধাপ। দ্বিতীয় হচ্ছে আপনার এই জায়গাটা না, যে যে জায়গাটা রিভার্সিবিলিটির জায়গাটা, সেটা অন্যদের মধ্যেও পৌঁছে দিন। এই দুটো আমাদের কাজ, তার কারণ আমরা কেউ ইমিউন নই। সংসারের অভিঘাতে অনেকের অনেক বড় বড় কষ্টের জায়গা থেকে আমরা থাকতে পারি, কিন্তু ওই জায়গাটাতে, খুব কষ্টের জায়গায়, খারাপ রাস্তায় না আস্তে গাড়ি চালাতে হয়, পায়ে মন দিয়ে চলতে হয় যাতে পা ফসকে না যায়, আর ভালো রাস্তায় লোকে ফুল স্পিডে চলে, তখন কিন্তু অ্যাক্সিডেন্টও বেশি হয়। অতএব খারাপ রাস্তা মানেই সবসময় খারাপ নয়, নেগেটিভ এক্সপিরিয়েন্সগুলো আমাদের জীবনকে সবচেয়ে দামি দামি শিক্ষা দিয়ে যায়, সেজন্য নেগেটিভ এক্সপিরিয়েন্স একটু হোক কিন্তু আমি রাস্তাটা চলবো।
1: বাহ, এই চলাটুকু যেন থাকে, চলাটুকু আমি নিজের ইচ্ছায় যেন থামিয়ে না দিই, অথবা আমার পাশের মানুষটিকে চলতে আর ভালোবাসছেন না, চলাটা থামিয়ে দিচ্ছেন, একটু চিনে নিই, এটুকুই কমিউনিকেট করি, আসুন একটু কথা বলি, তাহলেই কিন্তু অনেক প্রাণকে আমরা বাঁচিয়ে দিতে পারবো। ভালো থাকবেন সকলে, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আপনাকেও এতটা সুন্দর সময় দিলেন আমাদের। নমস্কার।
0: নমস্কার
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার গৌতম বন্দ্যোপাধ্যায়। আত্মহত্যা রোখা সম্ভব, নিশ্চয়ই সম্ভব, এতক্ষণ ধরে তিনি সেটাই বোঝালেন, আসুন আমরাও এই বিষয়টা বুঝি, একটু সচেতনতার সঙ্গে আর সহমর্মিতার সঙ্গে বাঁচি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন চন্দ্রকোষ রাগে সন্তুর, শিল্পী অখিল রায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অভিষেক চট্টোপাধ্যায়।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন চন্দ্রকোষ রাগে সন্তুর, শিল্পী অখিল রায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে আবৃত্তির আসর। আজ এই অনুষ্ঠানে বিভিন্ন কবির কবিতা পাঠ করছেন অরুময় বন্দ্যোপাধ্যায়।
1: প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্ত যেথা ভয় শূন্য,

উচ্চযেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহর প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায় অজস্র সহস্র বিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসি, পৌরুষের করেনি শতধা নিত্য, যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পীত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। শিকল ভাঙার গান অতুল প্রসাদ সেন। পরের শিকল ভাঙিস পরে, নিজের নিগড় ভাঙরে ভাই, আপন কারায় বন্ধ তোরা, পরের কারায় বন্দিতাই, হারে মূর্খ হারে অন্ধ, ভাইয়ে ভাইয়ে করিস দ্বন্দ্ব, দেশের শক্তি করিস মন্দ, তোদের তুচ্ছ করে তাই সবাই, সার ত্যাজিয়ে খুশার বড়াই, মন্দিরে মসজিদে লড়াই, প্রবেশ করে দেখ রে দুভাই অন্দরে যে একজনাই, দেশ মাতার আর বিশ্বমাতার ম্লেচ্ছ কাফের এক পরিবার, নয় তুরস্ক নয় কো তাতার, জন্ম মৃত্যু এক যে ঠাঁই, ভিন্ন জাত আর ভিন্ন বংশ, এক জাতি তাই একশো অংশ, হিন্দুরে তুই হবি ধ্বংস, না ঘুচলে এ বালাই, ভাইকে ছুঁড়ে পদতলে শুদ্ধ ঘোষ তুই গঙ্গা জলে, ওরে সেই অচ্ছুত ছেলেই তুলে কোলে তুষ্ট হন যে গঙ্গা মাই, খাবিনে জল ভাইয়ের দেওয়া, খাসনে অন্ন তাদের ছোঁয়া, ওরে সবরীর আদ খাওয়া মেওয়া রঘুনাথ তো খেলেন তাই, তোরাই আবার সভাস্থলে হাঁকিস সাম্য উচ্চ রোলে, সমতন্ত্র চাষ সকলে বিশ্বপ্রেমের দিশ দোহাই, জাতির গলায় জাতের ফাঁস, ধর্ম করছে ধর্মনাশ, নিজের পায়ে পড়লি পাশ, দাসত্ব ঘোচে না তাই, ছাড় দেখি রে রেশারেশি, কর প্রাণে প্রাণ মেশামেশি, তখন তোদের সব বিদেশি দাস না বলে বলবে ভাই, পরের শিকল ভাঙিস পরে, নিজের নিগড় ভাঙরে ভাই, আপন কারায় বন্ধ তোরা, পরের কারায় বন্দিতাই। উৎসর্গ কাব্যগ্রন্থ থেকে রবীন্দ্রনাথেরই রচনা। হে ভারত, আজি নবীন বর্ষে শুনো এ কবির গান, তোমার চরণে নবীন হর্ষে এনেছি পূজার দান, এনেছি মোদের দেহের শকতি, এনেছি মোদের মনের ভকতি, এনেছি মোদের ধর্মের মতি, এনেছি মোদের প্রাণ, এনেছি মোদের শ্রেষ্ঠ অর্ঘ্য তোমারে করিতে দান। কাঞ্চন থালি নাহি আমাদের, অন্ন নাহি কো জুটে, যা আছে মোদের এনেছি সাজায়ে নবীন পর্ণপুটে, সমারোহে আজ নাই প্রয়োজন, দিনের পূজা দিন আয়োজন, চিরদারিদ্র করিব মোচন চরণের ধুলা লুটে, সুর দুর্লভ তোমার প্রসাদ লইব পর্ণপুটে, রাজা তুমি নহ হে মহাতাপস, তুমি প্রাণের প্রিয়, ভিক্ষাভূষণ ফেলিয়া পড়িব তোমার উত্তরীয়, দৈন্যের মাঝে আছে তব ধন, মৌনের মাঝে রয়েছে গোপন, তোমার মন্ত্র অগ্নিবচন তাই আমাদের দিও, পরের শয্যা ফেলিয়া পড়িব তোমার উত্তরীয়, দাও আমাদের অভয় মন্ত্র অশোক মন্ত্র তব, দাও আমাদের অমৃত মন্ত্র, দাও গো জীবন নব, যে জীবন ছিল তব তপবনে, যে জীবন ছিল তব রাজা সনে, মুক্ত দীপ্ত সে মহাজীবন চিত্ত ভরিয়া লব,

মৃত্যু তরণ শঙ্কহরণ দাও সে মন্ত্র তব। ভারত তীর্থ রবীন্দ্রনাথ ঠাকুর। হেমোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমিনর দেবতারে।

0: প্রান্তর, হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে লোকথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মোগল এক দেহে হল লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদী মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শুনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো, বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহা অহংকার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি, তপস্যা বলে একের অনলে বুহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলাজি দ্বার, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হ্যার আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তার সহিতে মর্মে দুঃখিতে আছি সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন কর মোর মন, শোনরে একের ডাক, যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ, পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীড়ে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত কর অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। কারারই লৌহ কপাট, কাজী নজরুল ইসলাম। কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী। ওরে ওই তরুণ ঈশান, বাজাতোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীন প্রাচীর ভেদী। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দায় সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে। হা হা হা পায়ে যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তত্ত্ব কেরে। ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, গারদ গুলো জোরসে ধরে হ্যাচ কাটানে, মার হাঁক হায় দেরি হাঁক, কাঁধে নে দুন্দুবি ঢাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। নাচে ওই কাল বসে খি, কাটাবি কাল বসে কি, দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নাড়ি, লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপাড়ি। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশানে বেদী।
1: সত্যেন্দ্রনাথ দত্তের জীবন বন্যা। তিমির মগন গগন ঘিরিয়া একই নব উচ্ছ্বাস, স্পন্দিত করি লক্ষ তারকা, জাগিছে রশ্মিভাস। বঙ্গসাগরে করি আজি স্নান, গাহিছে সমীর প্রভাতেরই গান, জুড়ায় নয়ান জুড়ায় পরাণ, হাসরে জগত হাস। ছুটিছে তন্দ্রা ছুটিছে স্বপন, ওই শোন শোন কল আলাপন, উঠিবে অচরী উজ্জ্বল তপন, নাহিরে নাহি তরাস।

0: উঁকি দিয়ে হাসে ত্রিদীপ কন্যা, বাঁধ ভেঙে আসে কিরণ বন্যা, স্রোতে ফুলে পারা ভাসে ডুবে তারা, নয়ন মেলে আকাশ, যুগ যুগ ধরি তামসির মাঝে নিষ্ফল আঁখি মেলিয়াছিল যে, নিশা শেষে দিশা লোভিল সে আজ লোভী নব আশ্বাস, নাহি ভয় আর নাহি শোক চিতে, নিদ্রার শেষে নব শক্তিতে, মানবের হাটে ছুটিছে বাঙালি ধরি নব অভিলাষ, কে রোধিতে পারে পথ আজিতার, কে বাঁধিতে পারে নির্ঝর ধার, ক্ষুদ্র বামন চরণ ছায়ায় ত্রিলোকে করিবে গ্রাস, বাজাও শঙ্খ বাজাও বিষান, মুক্ত গগনে উড়াও নিশান, আজি কিরণে তপনে পবন জীবনে অভিনব উল্লাস, তিমির মগন গগন ঘেরিয়া একি নব উচ্ছ্বাস, স্পন্দিত করি লক্ষ তারকা জাগিছে রশ্মিভাস। স্বাধীনতা সঙ্গীত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল কে পুরিবে পায় হে, কে পুরিবে পায়, কোটি কল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়, দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তায় হে, স্বর্গসুখ তায়, একথা যখন হয় মানুষে উদয় হে, মানুষে উদয়, পাঠানের দাস হবে ক্ষত্রিয় তনয় হে, ক্ষত্রিয় তনয়, তখনই ঝুলিয়া উঠে হৃদয় নিলয় হে, হৃদয় নিলয়, নিবাইতে সে অনল বিলম্ব কি সয় হে, বিলম্ব কি সয়, ওই শুনো ওই শুনো ভেরির আওয়াজ হে, ভেরির আওয়াজ, সাজ সাজ সাজ বলে, সাজ সাজ সাজ হে, সাজ সাজ সাজ, চল চল চল সবে সমর সমাজে হে, সমর সমাজ, রাখো হো পৈতৃক ধর্ম ক্ষত্রির কাজ হে, ক্ষত্রির কাজ, আমাদের মাতৃভূমি রাজপুতনার হে, রাজপুতনার, সকল শরীরে ছুটে রুধিরের ধার হে, রুধিরের ধার, সার্থক জীবন আর বাহুবল তার হে, বাহুবল তার, আত্মনাশ যেই করে দেশের উদ্ধার হে, দেশের উদ্ধার, কৃতান্ত কোমল কোলে আমাদের স্থান হে, আমাদের স্থান, এসো তার মুখে সবে হইবে শয়ান হে, হইবে শয়ান, কে বলে সমন সভা ভয়ের বিধান হে, ভয়ের বিধান, ক্ষত্রিয়ের জ্ঞাতি জম বেদের নিধান হে, বেদের নিধান, সরহ ইক্ষাক্ষু বংশে কত বীরগণ হে, কত বীরগণ, পরহিতে দেশহিতে ত্যাজিল জীবন হে, ত্যাজিল জীবন, সরহ তাদের সব কীর্তি বিবরণ হে, কীর্তি বিবরণ, বীরত্ব বিমুখ কোন ক্ষত্রিয় নন্দন হে, ক্ষত্রিয় নন্দন, অতএব রণভূমে চলতরা যাই হে, চলতরা যাই, দেশ হিতে মরে যেই তুল্যতার নাই হে, তুল্যতার নাই, যদিও যবনে মারি চিতর না পাই হে, চিতর না পাই, স্বর্গ সুখে সুখী হব এসো সব ভাই হে, এসো সব ভাই। হরতাল কুমুদরঞ্জন মল্লিক। এ নয় ঘৃণার রোষ বিদ্রোহ সজ্জা, ভয় দেখানোর কথা ভাবিতেও লজ্জা, ছিন্ন হিয়ার ব্যথা দেখাবারও ভান না, এ কেবল ভায়ে ভায়ে গলা ধরে কান্না, এ কেবল বুকে বুকে অনুভব দুঃখ, চেঁচিয়ে যদিও কাঁদি হয় না কো রুক্ষ, বিজয়ের জৌলুসে পুড়ে যায় ঘরটা, কেমন রাখিব ঠিক কণ্ঠের স্বরটা, এক গৃহে উৎসব উল্লাস বন্টন, আন গৃহে হাউতাস ক্রন্দন লুণ্ঠন, এক ঘরে ঘুলাঘুলি সানায়ের গান গো, আন গৃহে কাতরায় ছোট দুটি প্রাণ গো, ঢেলেছি ও পদে বহু নয়নের বৃষ্টি, আজ যিনি সব বড় মাগি তার দৃষ্টি।
1: আবৃত্তির আসরে শুনলেন অরুময় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে বিভিন্ন কবির কবিতা পাঠ, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন জেলায় আকাশবাণী।
2: মালদার প্রাচীন গৌরনগরীর উল্লেখ হিন্দু পুরাণ গ্রন্থেও পাওয়া যায় এবং এর ইতিহাস খ্রিস্টপূর্ব 500 অব্দ থেকে লিপিবদ্ধ রয়েছে। সেই সময়ে গৌর এবং পুণ্ড্রবর্ধন বর্তমান পান্ডুয়া

মৌর্য সাম্রাজ্যের অধীনে ছিল। প্রত্নতাত্ত্বিক আবিষ্কার থেকেও ইঙ্গিত পাওয়া যায় যে সেই প্রাচীনকালে সমগ্র উত্তরবঙ্গ গুপ্ত সাম্রাজ্যের অংশ ছিল। এরপর 700 খ্রিস্টাব্দে কর্ণসুবর্ণের রাজা গুপ্তদের স্থলাভিষিক্ত হন, যিনি প্রায় 30 বছর রাজত্ব করেছিলেন। খ্রিস্টীয় 8ম শতাব্দীর মধ্যভাগ থেকে 11th শতাব্দী পর্যন্ত পাল রাজবংশ বাংলা শাসন করেছিল এবং এই অঞ্চলে সক্রিয়ভাবে বৌদ্ধ ধর্মের প্রচার করেছিল। পালদের শাসনের পর সেন রাজবংশের পালা আসে। তাদের ধর্মে ছিল হিন্দু ধর্ম, বৈদিক হিন্দু ধর্ম, শৈব ধর্ম, তন্ত্র এবং বৈষ্ণব ধর্ম। বল্লাল সেন ছিলেন সেন বংশের তৃতীয় শাসক, যিনি গৌড় শাসন করতেন এবং 1168 খ্রিস্টাব্দের মধ্যে সমগ্র বাংলার ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। সেন রাজবংশ 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় তাদের শাসন বজায় রেখেছিলেন, যার পরে মুঘল এবং আফগানরা বাংলা আক্রমণ করে তাদের শাসনের অবসান ঘটায়। মালদা জেলায় অবস্থিত গৌড় বর্তমানে একটি ধ্বংসপ্রাপ্ত নগরী, যা দ্বাদশ থেকে 16 শতাব্দীর মধ্যে বাংলার রাজধানী হিসেবে কাজ করেছিল। মালদার কেন্দ্রস্থলে অবস্থিত রামকেলি নামে একটি ছোট্ট গ্রাম, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর 2 মহান শিষ্য রূপ ও সনাতনের জন্মভূমি হিসেবে পরিচিত। 1515 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার পথে অল্প সময়ের জন্য রামকেলিতে অবস্থান করেছিলেন। রূপ ও সনাতন গোস্বামী নামে 2 ভাই, যারা অত্যন্ত জাঁকজমক ও বিলাসবহুল জীবনযাপন করতেন, তারা আধ্যাত্মিক শিক্ষায় এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে তারা বিলাসিতা ত্যাগ করে কৃষ্ণের বাণী প্রচারে নিজেদের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। এই স্থানেই সনাতন গোস্বামীর আদেশে 1515 খ্রিস্টাব্দে একটি কৃষ্ণ মন্দির নির্মিত হয়েছিল। বর্তমানে পুরাতন মন্দিরের স্থানে মদনমোহন জিও মন্দিরটি অবস্থিত, যার নির্মাণ কার্য 1938 সালের মে মাসে সম্পন্ন হয়েছিল। গৃহগর্ভে 2টি মূর্তি স্থাপিত রয়েছে। একটি হলো রাধারানীর, যা সম্ভবত অষ্টধাতু অর্থাৎ 8টি ধাতুর সংমিশ্রণে তৈরি, যা শুভ বলে বিবেচিত। অন্যটি হলো মদনমোহন রূপের কৃষ্ণের মূর্তি। মন্দিরের প্রবেশদ্বারে 600 বছরের পুরনো 1 জোড়া কদম্ব ও তমাল গাছ রয়েছে, যেগুলোর নিচে প্রভু তার অবস্থানকালে ঘণ্টার পর ঘণ্টা ধ্যান করতেন। পরবর্তীকালে ভাইয়েরা গ্রামবাসীদের তীব্র জলকষ্ট থেকে বাঁচাতে রামকেলি ও তার আশেপাশে 8টি বড় কুণ্ড অর্থাৎ ধর্মীয় পুকুর বা জলাশয় খনন করেন। এই সমস্ত জলাশয়গুলির নামকরণ এখন গোস্বামীদের নামে করা হয়েছে, যথা রূপসাগর, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, ললিতাকুণ্ড, বিশাখাকুণ্ড, সুরভিকুণ্ড, রঞ্জাকুণ্ড এবং ইন্দ্রলেখাকুণ্ড। গোস্বামী ভাতৃগণ রামকেলিতে প্রভুর আগমন উপলক্ষে একটি বড় মেলারও আয়োজন করেছিলেন। চৈতন্যদেব এবং শ্রী নিত্যানন্দ ছিলেন গোস্বামীদের পথপ্রদর্শক। তারা বাংলার সামাজিক ইতিহাসে এক অসামান্য সমাজ সংস্কার নিয়ে এসেছিলেন। নিম্নবংশ পরিত্যক্তা পুরুষ ও নারীদের মধ্যে গণবিবাহের প্রবর্তন সেই সব শোষিত ও নিপীড়িত মানুষের পাশাপাশি সমাজে বিপুল সংখ্যক বিধবা, স্বামীহীন, স্বামী পরিত্যক্তা এবং পরিত্যক্তা নারীরাও ছিলেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের জুনের প্রথম সপ্তাহ সংক্রান্তির শুভ দিনে মন্দিরের সামনের চত্বরে পবিত্র যজ্ঞসহ একটি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। এই ব্যবস্থার মাধ্যমে হাজার হাজার মানুষ মর্যাদার সাথে সমাজে ফিরে এসেছিলেন। প্রতি বছর গৌড়ের একই জায়গায় রামকেলি মেলা অনুষ্ঠিত হয়, কিন্তু গণবিবাহের এই উৎসবটি 100 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার চৈতন্য মহাপ্রভুর অনুসারী সমবেত হন। মন্দির প্রাঙ্গণে বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হয়। 6 দিনব্যাপী নাম কীর্তনের মহাসমারোহের আয়োজন করা হয়। মেলার সেই 1 সপ্তাহ জুড়ে
ছোট্ট।

0: গ্রামটি এক সুরের রাজ্যে পরিণত হয়। আমরা সকলেই জানি ভারতে বেশি প্রচলিত রয়েছে পিতৃপিণ্ড দেওয়ার কথা, কিন্তু একমাত্র এই রামকেলির পুণ্যভূমি অর্থাৎ এই রামকেলি মেলাতে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে প্রচুর মহিলা ভক্ত আসেন, এবং সম্ভবত এটাই একমাত্র যেখানে ভারতের অন্যতম স্থান যেখানে মাতৃপিণ্ড দান করা হয়। মহিলারাই এই পিণ্ডদান করে থাকেন এবং এই পিণ্ডদান কেবল রামকেলি মেলার সময় হয়ে থাকে। আসুন এবারে আমরা জেনে নিই রামকেলি মেলাতে এলে আমরা ঠিক কি কি দেখব বা আপনারা কি কি দেখবেন। এক নম্বর, শ্রীরূপ এবং সনাতন কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী মদনমোহন দেবতার মন্দির। দ্বিতীয় যেটি দেখবেন, কেদিকলম্ব বৃক্ষ, যার নিচে শ্রী চৈতন্য মহাপ্রভু রাতে রূপ ও সনাতনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন 1515 খ্রিস্টাব্দে। স্থানীয় ভক্তরা আমাদের জানিয়েছেন যে এই পবিত্র গাছটি ভেতর থেকে ফাঁপা, এটি যে এখনও টিকে আছে তা এক অলৌকিক ঘটনা। এই গাছের নিচে নির্মিত একটি ছোট্ট মন্দিরে পাথরের উপর শ্রী গৌর হরির পদচিহ্ন সঞ্চিত রয়েছে। তিন নম্বর যেটি দেখবেন, রূপসাগর অর্থাৎ শ্রী রূপ সনাতন গোস্বামী কর্তৃক খনন করা একটি বড় পুকুর। চার নম্বর দেখবেন, মন্দিরটিকে ঘিরে আটটি পবিত্র পুকুর রয়েছে। বৃন্দাবনের আটজন প্রধান গোপীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই পুকুরগুলি অর্থাৎ কুণ্ড শ্রীরূপ ও সনাতন স্বয়ং খনন করেছিলেন যখন তারা এখানে বসবাস করতেন। পাঁচ নম্বর, মন্দিরের তোরণের ঠিক বাইরে শ্রীচৈতন্য মহাপ্রভুর একটি সুন্দর বিগ্রহ রয়েছে, যা অনুপমা মল্লিকের পুত্র শ্রীজীব গোস্বামী এখানে স্থাপন করেছিলেন। এই মন্দিরটিকে ঘিরে থাকা নৃত্যকক্ষটি ভক্তি বেদান্ত স্বামী চ্যারিটি ট্রাস্টের সহায়তায় সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। ছয় নম্বর যেটি দেখবেন, সেই কারাগার যেখানে সনাতন গোস্বামীকে একসময় নবাব হুসেন শাহ বন্দি করে রেখেছিলেন। সর্বশেষ ফিরোজ মিনার, যার নির্মাণ কার্যের প্রকৌশল করেছিলেন সনাতন গোস্বামী। এবারে আমরা জেনে নিই কীভাবে আপনারা রামকেলি পৌঁছবেন। উত্তরবঙ্গে অবস্থিত মালদা জেলায় বাস এবং ট্রেনের মাধ্যমে কলকাতার সাথে ভালোভাবে সংযুক্ত। কলকাতা থেকে ট্রেনে চড়ে মাত্র 5 ঘন্টার মধ্যে মালদা, স্টেশনের নাম মালদা টাউন, সরাসরি পৌঁছানো যায়। মালদায় পৌঁছেই রামকেলি মন্দিরটির গাড়িতে করে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। জায়গাটি ভারত এবং বাংলাদেশের সীমান্তের খুব কাছে অবস্থিত, তাই একই রাস্তা দিয়ে চলাচলকারী বড় ট্রাকগুলোর কারণে একটু যানজটের সম্মুখীন হতে পারেন। আর মালদার যে কোনো নামকরা হোটেলে থাকা তো যেতেই পারে। নিকটতম যদি প্রধান বিমানবন্দর বলা যেতে পারে, নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা, আর নিকটতম প্রধান রেলওয়ে স্টেশন মালদা টাউন রেলওয়ে স্টেশন। আসুন আমরা এবার শুনে নিই মন্দিরের সেবায়িত রঘুনাথ দাস এই রামকেলি প্রসঙ্গে কি জানিয়েছেন।
1: একসময়ের বাংলা, বিহার, উড়িষ্যা তথা আসামের কিছু অংশের যে রাজধানী সেটাই ছিল আমাদের এই বর্তমান মালদহ জেলার অন্তর্গত, যেটা গৌর নামে পরিচিত। এই গৌরবঙ্গের পাশেই শ্রীমান মহাপ্রভুর পদধূলি ধন্য আমাদের পাতস্মরণীয় শ্রীল শ্রী রূপ সনাতন গোস্বামীর স্মৃতি বিজড়িত যে ভূমি, শ্রীপাট শ্রী রামকেলি ধাম, যেটা গুপ্ত বৃন্দাবন বলে পরিচিত। আজ থেকে 512 বছর আগে চৈতন্যদেব তিনি ব্রজবৃন্দাবনে যাওয়ার পথে তিনি এই রামকেলি ধামে শুভ পদার্পণ করেন এবং রূপ এবং সনাতন গোস্বামীকে কৃপাসিক্ত করেন। শ্রীমান মহাপ্রভুর ভক্তি আন্দোলনের সূত্রপাতই ঘটে এই রামকেলি ধাম থেকে। এই রামকেলি ধামে সনাতন গোস্বামীর প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধা মদন মোহন

0: মন্দির রয়েছেন, রূপ সনাতন মিলন মন্দির রয়েছেন, গিরিধারী মন্দির রয়েছেন। এইখানে মাতৃকুলের পিণ্ডাদি দান করবার জন্য গয়েশ্বরী মন্দির রয়েছেন, বিভিন্ন মঠ মন্দির এবং ইতিহাসের যে পুরনো সেই স্মৃতি আজও সেগুলি বর্তমান। অগণিত ভক্তগণ রামকেলি মেলা যখন হয়, অর্থাৎ যেটা শ্রীমান মহাপ্রভুর শুভ পদার্পণ উৎসব, যেটা রামকেলি মেলা বলে আমরা সবাই জানি, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটে, ভক্তদের পদধূলিতে ধন্যাদি ধন্য হয়ে ওঠে রামকেলি গ্রাম। বিভিন্ন মঠ মন্দিরের পরিচালনায় ভক্তদের থাকবার এবং প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয়ে থাকে, কীর্তনাদি চলে, পাঠ চলে এবং ধর্ম সম্মেলন বিভিন্ন জায়গায় হয়ে থাকেন। আমরা সকল ভক্তের কাছে নিবেদন, আপনারা সবাই এই গুপ্ত বৃন্দাবন শ্রীরাম রামকেলিতে কৃপা করে একবার আসুন। জয়নিতাই
1: মালদা থেকে আকাশবাণী সংবাদের জন্য সহেলী মুখার্জি।
2: শুনলেন জেলায় আকাশবাণী।

0: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদের।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন ছায়াছবির গান। আজ বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আমরা শুরুতে দেওয়া নেওয়া এই ছবি থেকে গান শুনব। প্রথম গানের শিল্পী আরতি মুখোপাধ্যায়।

শুনছেন বাংলা ছায়া ছবির গান, গান শুনছেন দেওয়ানেওয়া ছবি থেকে। এরপরের শিল্পী শ্যামল মিত্র।

বুঝি মনে মনে হয়ে গেল মিল। গান শুনছেন দেওয়া নেওয়া ছবি থেকে। এরপরের গানটি এই ছবি থেকে দ্বৈত কণ্ঠে শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়।

গান শুনলেন দেওয়া নেওয়া ছবি থেকে। এরপরে আমরা গান শুনব অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে, প্রথম গানের শিল্পী মান্না দে।

বাংলা ছায়াছবির গান, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ঋতুপা মুখোপাধ্যায়।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ঋতুপা মুখোপাধ্যায়। এখন শুনবেন লোকগীতি, শিল্পী প্রভাস মণ্ডল।

নন্দ ঘোষের ছেলের সনে, ও আমি নন্দ ঘোষের ছেলের সনে দাদা গো।

শুনলেন লোকগীতে, শিল্পী প্রভাস মণ্ডল, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

বাঁশিতে লোকসঙ্গীতের সুর বাজিয়ে শোনালেন সুরজিৎ সেনগুপ্ত, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন আভোগে এবং মালকোষ রাগে খেয়াল, শিল্পী মহাশ্বেতা মজুমদার, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তরুণ রায় এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন রতন ভট্টাচার্য।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন আভোগী এবং মালকোষ রাগে খেয়াল, শিল্পী মহাশ্বেতা মজুমদার। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছিলেন তরুণ রায় এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছিলেন রতন ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ

নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি। কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠানে শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের খবর।

0: buildings are also being inspected, and any structure found violating safety norms will face immediate sealing action. The Chief Minister said that a policy will be introduced to make periodic structural audits and building safety certification mandatory for all buildings used for public activities, including PGs, nursing homes, schools and other institutions. AIIMS said that three individuals who were rescued are in critical condition, while two are stable and one of them has been discharged. The Delhi High Court has directed the MCD to conduct an inquiry at the highest executive level and examine whether the structure had been constructed and operated with valid permissions. Taking serious note of the incident, the court also directed the MCD to conduct a comprehensive audit of all paying guest accommodations and hostels under its jurisdiction within 1 week. Reigning world champion Sheetal Devi has confirmed a medal for India by storming into the women's compound individual final on the third day of the stage 3 of World Archery Para Series in Ahmedabad yesterday. In an all-Indian semi-final, the armless archer from Jammu defeated Sarita 145-143 to book her place in the gold medal clash. She will face Aizada Sedan of Kazakhstan in the final. That is the end of this news bulletin.
1: জানিয়ে দিই, আগামীকাল অর্থাৎ 8ই সেপ্টেম্বর মঙ্গলবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুনবেন সুভাষিত রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা পেঁয়াজের বীজ উৎপাদন একটি লাভজনক দিক বলবেন ডক্টর তপন কুমার মাইতি, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা খেলাধুলা জনিত আঘাত বলবেন ডক্টর দেবজ্যোতি দত্ত, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং সৌভিক শাসমল, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী চিত্রিতা গঙ্গোপাধ্যায় জানা অজানা, শুনবেন সকাল 8টায় কথিকা মায়া সভ্যতায় বিজ্ঞান চর্চা বলবেন দীপঙ্কর বসু পর্ব 3, নজরুল গীতি সকাল 8:05 শিল্পী কাবেরী নস্কর, 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সঞ্জয় মোদকের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা পরিবেশনায় সুভদ্র কল্যাণ রানা, 9টায় গানে গানে, 9:25 জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন তন্ময় চক্রবর্তী, 9:30 গানে গানের পরবর্তী অংশ, সকাল 10টায় গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11টায় যুববাণীর অনুষ্ঠান খেলাধুলা উপস্থাপনায় সৌরিক ঘোষ এবং ঋত্বিক শিকদার, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রিয়াশা চক্রবর্তী, বেলা 12টায় আধুনিক গান শিল্পী সুজিত কুমার লাইক, 12:15 লোকগীতি শিল্পী পৌলমি দত্ত, 12:33 কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, এরপর শুনবেন উনো জমির দুনো ফসল, বছরভর গ্রাম বাংলার কৃষিকাজ, এই বিষয়ে বীরভূম জেলার রায়পুর গ্রামের অর্পণ ভট্টাচার্যের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা হয়েছে, বেলা 1টায় আর্কাইভ থেকে গায়ক ও সুরকার ভূপেন হাজারিকার সাক্ষাৎকার, 1:45 মাননীয় সু বয়স্কদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় দেবাদ্রিতা রায়, 2:30 সাঁওতালি গান লোকগীতি, লোকগীতি পরিবেশনায় করণ হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, ঐতিহ্যবাহী লোকগানের সঙ্গীতালেখ্য প্রযোজনা নিভা টুডু, এরপরে লোকগীতি পরিবেশনায় দুলালি বালা সোরেন ও সহশিল্পীবৃন্দ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শুভজিৎ সরকার, বাইরে ঘুরে এই বিষয়ে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর জীববিজ্ঞান এ বিষয়ে পাঠদান করেছেন বেহালা গার্লস উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কাবেরী চট্টোপাধ্যায় সঙ্গে দুজন শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতির শিল্পী বাসুদেব মুর্মু ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন সাঁওতালি কথিকা, সাঁওতালদের মধ্যে সাক্ষরতার সাম্প্রতিক মান বলবেন সুবোধ হাঁসদা, এরপর লোকগীতি পরিবেশনায় রামকৃষ্ণ মুর্মু সহশিল্পীবৃন্দ, 6:38 কৃষিকাজের জন্য আবহাওয়ার বিজ্ঞপ্তি, এরপর শুনবেন কৃষি কথার আসর, কৃষিকাজ থেকে কৃষি ব্যবসা এই বিষয়ে ডক্টর জয়ন্ত চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, 7:10 কবি গান পরিবেশনায় নির্মল মণ্ডল এবং সহশিল্পীবৃন্দ, 7:30 সমীক্ষা বলবেন অরুণ কর, 8টায় আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 8:15 শহর কলকাতা স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, 8:30 কথায় কাহিনী হিসাবের খাতার বাইরে রচনা মীনাক্ষী দাস প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, 8:45 অর্থনীতির দুনিয়া স্বল্প সঞ্চয় ও দীর্ঘ

মেয়াদে নিরাপত্তা আলোচনায় মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, অবসরপ্রাপ্ত জেএমপিএনবি এবং অধ্যাপক ডক্টর সঞ্জীব মিত্র, প্রযোজনা শাহেনাজ আব্দুর রাউফ, শুনবেন প্রথম পর্ব। রাত্রি নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশনায় সুভদ্র করলেন রানা। 9:30 শ্রবণী, বিভূতি সাহিত্যে জীবিকা জীবন, এই বিষয়ে আলোচনায় রুশতী সেন এবং শাশ্বতী রায়। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি, শিল্পী কাবেরী নস্কর। 10:45 আধুনিক গান, শিল্পী সুজিত কুমার লায়েক। রাত্রি 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, পরিবেশনায় প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িত প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত, খেয়াল, পরিবেশনায় রাকা মুখোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী চিত্রিতা গঙ্গোপাধ্যায়। 6:35 রামচরিত মানস পর্ব 227 ভজন শুনবেন 6:45 শিল্পী আনন্দবর্ধন। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল। 8:30 নজরুল গীতি, শিল্পী সুজিত কুমার লায়েক। 8:50 লোকগীতি, শিল্পী পৌলমি দত্ত। রাজধারা শুনবেন 9:10 উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। আঞ্জুমান 10:15 উপস্থাপনায় তালাত সালাউদ্দিন। পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান 11:00 উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 12:00 সুরভি উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান 12:20 উপস্থাপনে সংযুক্তা নন্দী। 1:10 পাশ্চাত্য সঙ্গীত, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, পরিবেশনায় প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ঋতু গুহ। 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা। 6:10 হিন্দি বার্তা বলবেন প্রীতি মুরারকা। 6:30 হিন্দি অনুষ্ঠান গুল গুলসান উপস্থাপনায় প্রীতি মুরারকা। 7:10 নজরুল গীতি, শিল্পী সুজিত কুমার লায়েক। 7:30 দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা। 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98% এবং সর্বনিম্ন 74%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 16.7 মিলিমিটার। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত্রি 12:16 হয়ে 56 সেকেন্ড। জয় হিন্দ।